Ani kawan ni tahu dibuksong, lam cikgu tini ni pungni. Ujian tini kau buruk pandani, salkama pandau. Resabung kerana ni agulah, sengtau salkama ni pandau, hablanya salkama ni pandau. Ang tini cikun cakap orang sanai, tabuk ni ajaran ni kau kono. Ang tini sanai real versus reels. Tabuk ni ajaran seng real no, ane je kubu no, je কুবিনো সিংখিবি নাই রিলস নো বেলাকে হাবলাইজাক নগু আপনি পান্ডা খাইনি ওয়ানচক টমানে দিন আলাইন বাকি ফাইকা তামনি হিঙ্গে রিয়েল খিবুই নাই যে তাবুক অজরানো খিবুই মানে নিজে কুবুইন খিবুই নাই রিলস হাবি নাই বসে জরাতেই চিনি সমাজ নি চিনি ওয়ানচুক মানে বেবক না টেপ টেপকে যাচাল হাগ্রি রহরকা রিয়েল তো যেন সাইমানো সাবনি ববহাই বসুক তামো আবনে করে যাবুনি অজর রিলস বেলাইখানো কবর কবরকে নাইলে যাক হ্যাঁ দা আউনি বাকি যমহায়ী থাকা যে রিয়েল পগই রিলস বেলাইকা হাবলাইকা আবহাওয়া নুকজাগু হানকানকে আবহাই ইঙিনাই চিনি সমাজ চিনি গবং মা নক নুখুং বাইথং মানে নক নুখুং কেসে কেরেং মানে যেন আবহাওয়া নুগু তাবুক নিজের সোশ্যাল মিডিয়া খুলুকানকে ফুঙাই হেঙ্কে নুগু যেন কক্টম বলাই পেপার নাইখানকে যেন নুগু যে চিনি সমাজ বুব হাইকে তলাও কলাই থাকা বুব হাইকে তলাও থাকা হেঙ্কে এই আপন বাকিও আংতিনি অকনো সানাই যেন রিয়েলও তংদি রিলস থাঙ্গিয়াও নাই যেন বাহাইকে নক নুখনো কাহাম খাইমান আমার নাইলেনি ফাদি গবং মা নক নুখুং তিনি অজারাও বাইজাক সবাইজাক যেন নুগু রিলস নুগুলো খাসি গিনাই তাহলে বাকি প্রেকটিকেলও ফাইওই যেন বেবাক ন ইমাঙ্গ দঙ্গ তাবুক অজরা কাছে কক দুগ না সব কক দুখলাই দাম যেন যেসে পান নাই দি যেন যেসে কোনো ওয়ানসুক দি চিনি যে টংমানি চিনি যে নাইমানি চিনি যে ওয়ানসুক মানে আবো যেন রিয়েল না ওয়ানসুক নাঙ্গু রিলস তঙ্গি যেন কবর হাইকে রিলস নি কক না যেন ওয়ানসুক হাঙ্কে এংলাক আউন বাকি আনি খাজানি জাহকটি বুক সং রিলস ওয়ানসুক হইনাই যেন বাহাইকে রিয়েল ন কুবুই ন ওয়ানসুক টংনাই আবোনসে ওয়ানসুক লাই দি

아니 가보니 나 그리 묵정 따봉이 어쩌라 어머 한용카 승 릴스너스 벨에게 떨어져라요 리엘너스 원숙라야 그러니까 능래 따봉이 원숙하니 가자니 나 그리 묵정 능 원사호르디 승 릴스너 키비냐이 바이케 리엘로 떡마니 아보나 승 나일레젠치 원숙라나고 파이딩게 아니 가봉이 나 그리 묵정 디니 어꼭는 잘하냐 이놈 꼭도 클라지 0381-232-6253 어꼭도 넘버로 panda awai kle jong 7.5 megahertz trino shalo nung bai haini phepika kok salai ni sing practical kok non salai nai pahai ke chini hain hai nang mani kok ron sing salai nai chini ta bung ni o jora o omo se ke reels no tor ja gui nai tong lai mani apun tu nyong kok salai nai keo keo ba se ke reels no tor ja gui nai অমুসক সামং হামিয়া খাইলেখা আসকে সামং হামিয় কবল লাইখা আবু সাকাঙ্কে তামনি সানাই আবুন আনি খাবনি দাউটি বুকচং ভাইজি যেন আবুন ওয়ানচুক লাইনাই ভাইকে যেন রিয়েল কুবুয় প্রেকটিকেল তঙিমান আবুন যেন ওয়ানচুক লাইনাই সিং সেকন সাদি সিং সেকন নাই যে ইমাং রিলস রগ্ন সিং ওয়ান সুকন আবু মানি মে আবন বগি প্র্যাকটিক্যাল তংবি আর্টিফিশিয়াল তো থাকবে হাজি এ আই আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট রকম থানে হাজি আই আবহাই থাকমান বগি নিনি গবাম হাই জ্বর রক ফাই তো যে জ্বরনি বিশিংতেই টেপ টেপকে চিনি সমাজ চিনি বিভাগ নিন তল ক্লাইমান নগু আনি খাবনি তাকটি বুক সং বসুক জরাতেই রিয়েলে তংমান আবন সঙ্গে ওয়ান সঙ্গে ফাইডি রিলস থাঙ্গিয়া উইনে নেটওয়ার্ক কিসা প্রবলেম তখন নি কক আংটি সেমি আং টংখা বাধাক দিয়ে আং নাই তঙ্গু আনি খামনি তাকটি বুক সং তিনি নয় সালো নাই হাইনি কক সালাই পিনাই আং কক সালাইমান বিশিংটেই তিনি পান্ডানো যেন নাইলাইনি বু বহাইকে যেন হাইনি হাই চিনি দফা চিনি সিটি চিনি বুসকাং বুখাক যেন ওয়ান সুকলাইমান নাইকে কাহাম গ্রেন গে টংমান আবুন যেন ওয়ান সুলাই ফাজি

ঘাম আকাশবাণী আগরতলা, তিনি তাংশাল, তালক্রান তালনি শালচিসা শালমারি, চিবরিরা থামচিবা তিবরা বিশিখম, জোন তালনি পইলা শালমারি, নৈশাই নিচিতক ইংরেজি বেশি, চিনিও পান্দা নৈরা থামচিটক পয়েন্ট ব্রেই মিটার্স এবার সাশাই নেইরা দগচিচকো কিলো হারচ আওয়াইং তঙ্গ যতনি ফাঁসিং ফুং চাং জরানি খা কাহামিয়া ফারে তাবুক চেং জাগ চিনি তিনি ফুংনি ককবরক আওয়াই পান্দা হায়ুনি খরাং তিনি হায়ুনি খরাং পান্দাও যতন লাম সগ আও যং তিনি ব শালবরমনি হাই খনালায়নে কক কাহাম তিনি কক কাহাম যং খনালায়নে গৌতম বুদ্ধ সালাংমানি কক্রব নংনিনি থিনাংনি বাগৈ তা ওয়ান শক্তি তাবকনি অজরানি বাগৈ সে ওয়ান শক্তি তাই শাক শাকনি তমংন স্লাইনা নাইদি হাইকে নিনি থিনাং ব কাহাম অঙ্গনে পৈতনি লামাতৈমাং হিমনা নি চাইতকদি হনকে নিনি লাংমাও কেবেং মুং তাই জংজাল রক ফাইকলা বুইনি বাকৈ পহরনি চাতিন মচংদি হাইকেনিনি লামাব পহরনি লামা ফায়ানে নিনি বিশিংনি ককথাইরক নন

0: 다북증 진이 하이누 크랑 반도 사캄파니 거고 우스트룩노티 꼭타야타니 크나라니 녹니 파타로 기샤 엉커케노 박스박스 보록 럭노누구 라타숭구이 하이케바 코럭사 보록며 로미 힘마니 박사니 케바 꼭사리메야 어머하이 তেই বুকুগো তেই বাকসাকে বা বুকু কই থাকমানি হাইকেবা ইয়াকুং ইয়াকমায়া আংমানি নগু অমাই ইংহানকেন চং উস্ত্রুক উঙ্গু হুনিয়াই সাইমানো ফিয়াবা উস্ত্রুক বাহাইকেং কাহামকে সাউই মাইনজা উস্ত্রুংকে চিনি বক্রগো তেই বক্রুনি বিশিংগো শিরা এবা নার টঙ্গো আনার এবার শিরাও থিরক হামকে থাংলা সুখলাইমে এখানেও উস্ত্রুকুঙ্গু বাক্স বাক্স বড় রক্ষে ওয়ানসুগু হাট এবা বখারগো কেউমুং ফাইকে উস্ত্রুকুঙ্গু হনে ফিয়া অম হাইয়া বখর বিশৃঙ্গ শিরাতেই থই থাংলাই সুখলাইমাই এখানেও উস্ত্রুকুঙ্গু অরো সাতাইকেলাইও বাক্স বাক্স বড় রক বখর রোগ দুঃখমাংকে এবার লামা রোগ এক্সিডেন্ট হাঙ্কে ন আবু উস্ত্রুক হুনি মানসুগো এবার হঞ্জাগু হুনি মানসুগো উস্ত্রুক ডাল নই দঙ্গো কাইসাঙ্ক ইনফেকশন উস্ত্রুক টেই হেমাগ্রেস উস্ত্রুক বক্রগ থেই থাংলাইসু ক্লাইমা এফ্রু ইনফেকশন উস্ত্রুক উঙ্গো কোনো কারণে চিনি বক্রক রোগ থেই গাহামকে থাংলাইসু ক্লাইমি আঙ্কে আবো নর্মেল উস্ত্রুঙ্গো তেই শিরা রোগ চৌ থাংপ্রুকে হেমাগ্রেস উস্ত্রুক উঙ্গো হুনি চিং সেমনো উস্ত্রুক প্রোডাক্টনি বাকি অঙ্গি মানো অমংখা ডাইবেটিস দোয়া বেড়ি নংখে তেই থেয় বুহাম টংকে হায়কে চিনি প্রেসারক বাংখে বো উস্ত্রুক অঙ্গি মানো তেই থিনি শিরাও বুফাম বাংখে বো উস্ত্রুক অঙ্গি মানো বক্রগ থই থাংলাই সুখলাইমা একে বো উস্ত্রুক অঙ্গো জরা জরা উস্ত্রুক অঙ্গো টেনশননি বাকি বো উস্ত্রুক অঙ্গি মানো জং বাইকে সাইমানাই উস্ত্রুক উংনানি সাকনি ইয়াসাব খাক ইয়াক হাইকেব ইয়াকুং মখাং আসুমসা কেবেল তেই বর্মা হাই অঙ্গো আবনি লগি কক সাইমিয়াতেই মকলব আসুমসা নুগিয়া অঙ্গি থানাই প্রেসারক বাংকিব উস্ত্রুক উঙ্গি মানো আবনি বাগিন জং প্রেসারক সুনানাঙ্গো তেই প্রেসার নাইনাই জং ডক্টর বাই দারাকসের থাঙ্গি বিচার বুসানাইনাঙ্গো তেই জং কিসা মিসা বেলাই আরামকে দংয়াউনাই জং ফুঙ্গ এক্সারসাইজ রোগ খাইনাঙ্গো আবাই হাঙ্কে নিনি প্রেসার রোগ দংলাক দেই জং কাহামকে নিনি সাকব দংগানো আন বাকি জং কিসা এক্সারসাইজ রোগ খাইনাঙ্গো জং কিয়া সাইমা লেখা তিনি হাইনু খরাং পান্দাও উস্ত্রুনতেই কক থাই যা থাইনে হাঙ্কে তিনি ন সালো হ্যাং হাকত্র পাটিমং রোগ জং কিয়া সাইমা লাইনাই
1: জং পৈলা ন খালায় তিনি কক রক তিনি ওয়ার্ল্ড মিল্ক ডে হ্যাঁবা আন্তর্জাতিক বিশ্ব দুগ্ধ দিবস হ্যাঁবা হায়ং দুধ শাল বিশি ব্রম ব্রম তিনি হাই শালও ও শাল পালাই যাগে

0: অবহঙ্কায় জাতিসংঘ নি সিমিন অম সাকলাই যাক রেখা অবহঙ্কায় সাকলাই যাক মানে অংখা যা থাই তাই হোক বা নাইকল ফাংনি হইতে অম সাজাক্কা অব সাকলাই যাক মানে হিংকাই ইংরেজি বেশি নৈশাই সানি সিমি ও শালাফরিন সিমিনও পালাই যাকই ফাইও আওজং সাইমানো দুধ চিনি শাক গাহাম তংথানি বেলাই খাইনো নাঙ্কো তাই অ দুধ নিন পদরে পদ চামুং সুনাম যাক তাই চং আ চামুং লগ্ন চাওই ফাইও তাই চাওই বতং অব সিঁড়ি সিটিনি সিমিনও চং দুধ চাই ফাইমানি সকাঙ্গকাই সাজাগ ধুত যে তংমানি তাই কবনি মানেও আ মানে রক মানিয়া হানাই ফিয়াবা উলকাই আ ওয়ান সুখ মুং ন সেলাই রেজাক্ষা হাইপান দুধ ন যতনি সেলাই কাহাম কক সাজাকা আবনি বাগিন চং দুধ নাইকলাইও তাই দুধ নিজে স্নাম যাক মানে আবরং জানানি নাঙ্গো তাই আবনি বাগিন তিনি অশাল পালাই যাকই দঙ্গ
1: আবনে কারিব তিনি না সালো আবনে কারিব ইন্টারন্যাশনাল চিলড্রেন ডে হিনি পালালেও ইউনাইটেড স্টেট গ্লোবাল ডে হাইকেবা পেরেন্টস আবনে পালালেও তিনি অসালো আবংকা ইংরেজি বিশি 2012 অবনো গ্লোবাল ডে অফ পেরেন্টস নি পালালেও ওয়ার্ল্ড ওয়াইড সং হায়ং হাকাতর সরাইতে অকরমে তিনি অসালো পালাইমনি সাল আবনে কারিব চাইনা রাশিয়া বিভাগেই 50 কান্ট্রিজ তিনি অসালো পালাইমিনি যেন সাইমানো আপনি কারিব ন্যাশনাল সে সামথিং নাইস ডে তিনি সালো যেন পজিটিভ মাইন্ডত লাগিনাইতে কাহাম কেন তংনান বাকি তিনি সাল ন পালাইমিনি সাল যেন নবু আশেক জোরা তিনি সালো পাটিমুং টেবু বহাই রোগ যেন পালাইলে তং আপনাতেই হাইন খরাং পান খালাই গা
0: তিনি হোক বাণীক তিনি হোক বাণীক চং খালায় না থাইলিক কাইমানোর কক আও চং থাইলিক যতন সিনব তাই থালিক চানা নিব থক জাগলায়ও চং তিনি খালায় না থালিক কমন রগৈন কক থালিক কমননি বিশিঙ্গ পদরে পদ থালিক দঙ আবলো চং ফাইলাইনে ফিয়া থালিক গো তামো তামো দং আবনে কিসা নাইলায় না থালিগ দঙ ভিটামিন সি আইরন এন্টি অক্সিডেন্ট বেলেখানো মান থগ তাই সাজাক দঙ হর থালিক বাই দুধ চাউই থকায় চিনি মগতারি কাহাম অঙ্গ হই তাই তাই কে কক হাই অমহাই থালিক যা মানি বাকি হজম অঙ্গ হই সাজাক দঙ ফিয়াবা বেলাই থালিক মঞ্জরলাই থাকজাক আর থালিক জাকাকে চিনি শাকনি বাকি হামিয়া হানে সাজাক দঙ অবহাই জাথাই নাইকল নাইরকি বখাকদিন অকক সাকলাই যাক থালিকনি পদরে পদ জাত অবহাই অমৃত সাগর পবন মন্থন রেড ব্যানানা তাই সবরিহা একবার যাই থালিক গপি গপিন খাইতো চাবুক বাংলা কলা হানিব সিনিব তাই পদরে পদ থালিক যেন মানথক তাবুক হাই থালিক কাইনানি রায়দা হাই অমহাই হকবানি রায়দা তৈ সাজাকা থালিক কাইনানি হিংকাই তৈব থাকিয়া থাইংনা নাই হা চোখ সর সর তাই হা কিসা কচাক কচাক বঙ্গ ফিয়াবা হা সমসুম সুমব থালিক ফলিবনি সাজাক দঙ তংসামারি হিংকাই ব্রিজিবা ডিগ্রি ফারেনহাইট তাই হা

0: কর কেমন কোয়ারং না নাই ফোট কাইনিতে খাকসা তাই থোকমা হাঙ্কাই ফোট কাইথাম বুফাং বাই বুফাং থালিক ফাং বাই থালিক ফাং হাক জালমানি হিঙ্গাকাই বা মিটার্স তাই তালসা সেকাং নো থালিক নি হাকর মুস্কি পটাশ ইউরিয়া বাই যেন হানো সাপলি মা তন নাই তাই যে সালকায়ো আফর হুঙ্গাকে যেন বে বিস্তিন দালু গের নাই ওরি রক যায় ইংসে কক্সা চায়নি মাগে থালিক নি যেন দাল নিখে কাইমানো ফাংসারা দাল সাহায্য বা ফাংসারা যেন তুবইমানো থালিক বসংনি থালিক ফাংসারা তুবই কাইমানো তাই দাল সাহায্য টিসু খাই যাক বা টিসু কালচার হানজাগ আমি গাই থালিক তুবই যেন কাইমানো যেন মৈতো নাই থালিক কাইনানি ফুরুকে হাকর নি ফুট গাইসা সাকা ওনো যেন হানো মা ফবনা নাই হাই থালিক অঙ্করপুরু যেন থালিক নি যে থালিক বলাই গ্রান আবনো যেন রাউই মারানা নাই তাই থালিক নি আফাং যেন সাবকে মাতনা যাবরা পাবরা করে খাই অমহাইকে থালিক নজন নাইগানি খাইগাকে তালচুকু রংনি বিশিং হাইকে বা বিশি নি সান বিশিংনো যেন থালিক চাইমানো যেন মৈতনা রঙনা নাই তাই কাকা কক আবু হাকে থালিক ন যেন যে বড় রক থালিকাই রং থং রাগ্রানি ওয়ান সুনের বড় তাল গাইসা খাই সালসা সালসাকে থালিক গাইনে নাই হাইন থালিক নি যে বুতাংব সালসা নি সালসা ওলখাইনো অংকর নাই হাই বরক থালিক ভালোই রং রক আজি মানাই আশুক জরা চ খালাই থালিক গাইমান রকি কক তাবু খালাই কক থুম রক
1: আও কক থুম তাবু সাইমালাই তিনি সারিক নি দামথান তামাই সরি থামছি তাও উমাকান্ত স্কুল নি নখলাও অজাগাও কাইসা আগরতলা সদর মহকুমানি বিভাগতেই যে নবা টিভার ফাইনাই যে ওয়াতির ওয়াখানকে বাহিকে বরকনো চুবা সরুনাই আবুনি বাকি অজাগাও কাইসা সিভিল ডিফেন্স নি বিখাকটেই অজাগা কাইসা মহরাং নাই আবুনি বাকি অরো মানজাক নাই কংমা ডিপার্টমেন্ট অফ NDRF SDRF সিভিল ডিফেন্স CRPF ফায়ার সার্ভিস DSR ত্রিপুরা পুলিশ সাকাম প্রাইভেট এক আগরতলা পুর নিগম পূর্ত দপ্তর আসাম রাইফেল তেই থংগ্রং বেডেক আবরণ বেপাক ন অজাগাও সে নিজেপ্রু ওয়াতেই নবার ফাইও আজর বাহাইকে বড়রগ্ন সুবা সরুনাই আবনতেই অরকিসা মকড্রিল অংনাই সারিকনি দামবা দামই সটি থামছি নাম জরাও তিনি উমাকান্ত নখলাও আবনা কারিবে তংফির তিনি হাইন হাই তিনি ন সালন কাথালি আবলকনি বেজি মারা এইচএস স্কুল অর কাইসা সা খামক্রাই শিবির বংনাই তাই মকডিল বংনাই আর কাথালিয়া ব্লক নি বিখাকটি বেজিমারা নখলাও সা খামক্রাই শিবির হায়েকে তাই জনতানি যে বড়রকনি দরবার বংনাই অজাগাও যে নাংমানি নাংকুকমানি নিনি পিআরটি সিংটং জেসপা নংটং আরো রেজাকনাই তাই মাগনাং বিথিবার বাকজানাই হিং সাজাগো তুমুং কেব অজাগো অসেবনা নাহানামু জঙ্গে তিনি অ সাল বেজিমারা এইচএস স্কুল থাঙি নাই সা খামক্রাইনি শিবির মালাই মানুষ সাকলাই যাগো
0: আখা বিখা নাঙি দমফুরো ভাইকে আখা বিখানি একনি কাটিনানি অবনরগে মগ জিলঙ্গনে সাব্রম আবনি বাকে এই শিবিরনি সাপ সাপ নাহারনানি বাকে আমচাইনি লোকরং কমকাশ কবঘর জাকা

আপুনি কৰিব হয়নো এতিয়া কৈছা অব হয়নো তিনিচাল মোহনপুর ব্লক নিবেশাকটি অজাগ বহিন কনফারেন্স হল কাইসা পান্ডা চেঙ্গাই অজাগ সাকামকারী বেডেক তৈ হরবুথানাই বেডেক এনসিসি তৈ ফেরাং তৈ তৈ হামগ্রাই বেডেক বিএসএফ এনডিআরএফ বিভাগ নমানজাগনি অজাগ সারিকনি দামরি দামপ্রু মোহনপুর এসিসি স্কুলনি নখলাও অর কাইসা মগডিল অংনাই আপ্রু বাহাইকে তাউনে জর ওয়াতেই নর ফাইপ্রু বড়গ্ন বাহাইকে বানচি নাই আবুনু তিনি কক সালাইনি তৈ ফাচাকে কেবো কিরমারগো হাবিয়াউনি বাহাইকে যেন অমহাই জর কাহাম গ্রংকে তঙ্গিমান আবুনু নাইনান বাকি ফুরংজাগনাই নরকেবো সাইমানমো জঙ্গে দিনই নর সালো মোহনপুর ব্লকনি আন্দারও জেতংনারো নরগর থাঙিনি নাইমানো বাহাইকে যেন নর ওয়াটি ফাইকাঙ্কে তৈ তিতরকাঙ্কে তামকে যেন বানচিমান অবনো ফুরংজাগনাই

0: abono karibo scan khlainai ni jenang mani certificate dok documents rokar upload ma khlainai tebo srasira ke saimanam sangha ke nang login khlaimano www.tpsc.gov.in nang thangi naimano kolebra ne pathak sal o jul dalni sal ba sal
1: ani ago kaise tongo abonga tripura hastini high court agortola post nimonga junior grade translator বুক চাচু থাই দো বেগুলি এস টি রংনি বাকে হিঙ্গে কাইনি আদার্স রংনি বাকে কাইনি তাই এস সি দফা রংনি বাকে বেগুলি কাইসা রেগুলার প্যাসকেল মাননাই ব্যান টু নরগৈ তাই লগেও একবার আব রাজাগনে অবগে লেভেল টেন পে মেট্রিক্স 2018 নরগৈ মাস্টার্স ডিগ্রি খালাই যাকনাই গসিজাগ ইউনিভার্সিটিনি তাই ত্রিপুরা হাস্রিনি যে অফিস আদালত কক মানে আমি ইংলিশ হাইগাবা কম্পিউটার রংজাক নাই তাই লেঙ্গুয়েজ হিঙ্গাকে কক বরক তাই কক আঞ্জের মানাই কয়বিলাই বাকে ফি অংনাই আদার্স রুনি বাকে হিঙ্কাই রং 600 তাই এস টি এস সি রং বাকে অংনাই রং 300 অনলাইন এপ্লিকেশন খাইনে নাই উমরংনা নাই বিশি ব্রৈশিনি সিমি বিশি ব্রৈশিবানী বিশিঙ্গ ফিয়া খাতিজাক রংনি বাকে কেসা সেক লাইজাক ফেনো চৌগান হানি সাজাক দো কয়বিলাই রেনানি পাইথাক সাল হেঙ্কাকে এ তালনি সালচি থাম সালমারি নৈশাই নিজিত ইংরেজি বিশি
0: এই টাবুক যেন স্টেট ব্যাংক ট্রেড ফিনান্স অফিসার অজাগ সেবক বরত লাংজাক নাই বিয়া আসুরাই দো 100 রংমারি তংনানে বিএ বিকম বিএসসি বিই বিটেক বিবিএ তে গ্রেজুয়েট হাঙ্কে অঙ্গ উমরঙ্কে নৈশি থামনি সিমি থামচি নৈ জরা অনলাইন কয়লাইবলের নাই পাইথাক সাল অর্জুন তালনি সালনি সাল কম্পিউটার নিবিহক্তি আমার নং এক্সাম রিমানাই তে নংটেও কাহামকে সাইমানো মজাকে www.sbi.gov.in লগ ইন খাইমানো
1: আশিক জোড়া সেবুক বরক তালাম মানে কক খাবাই কে তাবো খালাইনে নকবার তেবানী কক রক তিনি নকবার তেবানী কক সাকলাই যাকা ন খাও চুমুই কপলং তঙনে কিসাসে থাইও ফেরাং কগৈ ওয়াতে ওয়াওই মানো তংসামারি থামচিবা ডিগ্রি সেলসিয়াস তংখ্লাইমারি নৈচিদক ডিগ্রি সেলসিয়াস ন খাও শিবক মারি রাও চকুচিচার তাই খামাও নকজাকা রাও বাচিসা ওয়াতে ফাইমানি মারি রক নকজাকলিয়া ফিয়াবা হাস্তেনি গরং গরং থাইও ফেরাং গগৈ ওয়াতে ওয়াইমানে হনে হজাক মুঙ সাকলাই জাকা আশেক জরা খোনাবাইকা নকবার দেবানী গক তাবো খোনাবাইনে রেজাম মুং রেজাম মুঙ খরং রাহেল কলয়

0: কাশেক জোরা রাহেল কলৈনি খুক্তি সব জগরসা মূল খানা বাকিয়া আকাশবাণী আগরতলা তিনি নি পান্দান সংসাকা আং সুপ্রভাত দেববর্মা
1: আং প্রশান্ত দেববর্মা
0: যতন হামবাই।

हेलो हेलो हेलो आनी खापनी ताकड़ी बुक्स ना कर मासा उन्नर नो तीनों और शालो कॉक डुबे करेंगे मैं एंग टोंग लाइक हाँ अनरो कॉल फायो अंग रिसीव खाई कहेंगे नो नॉन कॉल माय अंगी थांगो तमंग खाप तो सही मिया अंग बोरो तबुक उस दिन आसुक जग फातर बोंग खरो मिया नमे कॉक सलाइमेंट बागी আনি খা জানি যাওয়া বুক সং হ্যাঁ আংন কিছা নন টিপস দিকলাম ছোনো তিনি নয় সালো কক দু বয়ে করেন মায়ং টাবা অ্যাকচুয়ালি তাবুকনি অজর সঙ্গ বেলাইখন নগু যে সঙ্গ কুবুই হাই কেবা রিয়েল ন খিবুই নাই রিল ছ হাবলাই মানে ফুঙাই কে নগো চিনি অমহাই তামুং সায় টংলাই মানে হাই কেবা তামুং সায় নিবে খাকটি চিনি নক নুখুং বাই মানে সালাং থং বেরং থং আং কেব নো সালানো কাহাম বরিঞ হামিয়া বরিঞ কাহাম চালানো হামিয়ানি সামানে কগিয়া সিনি সমাজ সিনি সংসার যে অমহাইঙ্গি থাঙ্গা যে সংসারনি বিশিংটই বড়রক টেপ টেপ খে অমহাই জায়গা থাঙি সহিকা জানি বিশিংটই বেলাইখেন লাসিমা সংসার জরাও সং থাংমানে নুগু বেলাইখেন ওয়ানামা সংসার বেলাইখেন লাসিমা সংসার হন্নানি তাবুকনি অ জরাও বসাবতী গনাং নক নুখুং গনাং আবহাই নি জরাও নি উল বহাইন চিনি বড় রক অমহাই থায়ও থাং সৌ জেনে বিশংটি জুগু আবহাই হামিয়া লাম হাবি থাকমানি সারায়রকি হনো যে সারায়রক টাবুকনি অজরাও কাহামকে পরিলাইয়া কাহামকে টংলাইয়া কাহামকে সালাইয়া হনাই নাই দ্রাগস এডিকিং মানে হাই কেবা তমুং সিদারা তমানি চিং সারায় সিমি সও চিনি কাইজাক বোর জাক কবং মা চিনি বড় রক টাউনে অজাগা রিলস নি বিউনি বাগৈ মাইসাও বড় লাহা রি কানমা বড় লাহা রি কানমা বহাইন কিসা কাহাম নাইথকপান কানবাইদি আবো চিং ওয়ান সুগু যে ফিল্ম নি বড় রক যে যে টকাই খাইনাই বরক তো বংনি বসাক ফুনগুই বুঝ বলাইনাই রাঙ্গি আজিনান বাকি কিন্তু তাবুকনি অজরাও যে রিলস খাইনাই যে বসুক যে রং পয়সা আজিমাঙ্কা আবতো সাইমিয়া মাদামান মায়া কিন্তু অমো হাইকে ফুনুক লাইখা লাসিমুকি খা বড় রক নানসুমাবো কী খা বো বহাইকে টংহাঙ্গে কাহামাই বো বহাইকে তামুনাই আবার কোন ওয়ান সুগাইলিয়া জং হাইছি বসাবতী জমাবো জং সাইমালিয়া তামহনি সাজিনায়

বসে কতর রিয়েল বসে কুবুই রিয়েল বসে নংমানী আবার কিছু অনসুগুলাইছি আনে কাবনে ডাক্তি বুকসং ভাই সঙ্গে প্র্যাকটিক্যাল নাই প্র্যাকটিক্যাল বাকি যেন ভাই কাহাম খান তো আবু নাইলাই আবু যতন ওয়ানসুক মূল বাকি যতন নাইমানী বিসংতে ওয়ানসুকলাই যে যিনি অম হাইং খাঙ্কে অম হাই চা খাঙ্কে অম হাইং খাঙ্কে যেন কাহাম অম হাইকে তং খাঙ্কে আং কাহাম অম হাইকে তং খাঙ্কে আং কাহামগো আফের হচ্ছে ওয়ানসুকলাই আবু হাইয়া নিনি তমুং নিনি চামুং বিসংতে কম নিনি ক্যারেক্টার ও এপিয়ারেন্স গো ক্যারেক্টার ফুনুমান বিসংতে কাহামান বিসংতে বিবাহ কাহাম হঞ্জাকমান বিসংতে যেন বাহে কাহামকে তঙ্গমান আবু নাইলাই

ᱠᱩᱭᱟᱭ ᱠᱟᱦᱟᱢ ᱠᱟᱱ ᱠᱮ ᱴᱚᱝᱢᱟᱱ ᱵᱤᱥᱤᱝ ᱛᱮ ᱵᱟᱭᱠᱮ ᱛᱚᱝᱜᱟᱭ ᱢᱟᱞᱮ ᱟᱵᱚᱱ ᱱᱟᱡᱤ ᱟᱹᱱᱤ ᱠᱷᱟᱵᱟᱱᱮ ᱫᱟᱠᱴᱚᱨ ᱵᱩᱠᱥᱚᱝ ᱠᱚᱠᱰᱩᱠ ᱵᱟᱭ ᱪᱟᱨᱟᱝ ᱵᱟᱭ ᱠᱟᱨᱤᱝ ᱢᱟᱞᱮᱭᱟ ᱛᱤᱱᱤ ᱱᱮᱣᱟ ᱥᱟᱞᱚ ᱡᱟᱨᱚ ᱯᱟᱭ ᱪᱷᱟᱝᱠᱟ ᱡᱚᱛᱚᱱ ᱠᱟᱦᱟᱢ ᱠᱟᱨᱤᱝ ᱴᱚᱝᱰᱤ ᱠᱟᱦᱟᱢ ᱠᱟᱨᱤᱝ ᱴᱚᱝᱢᱟᱱ ᱵᱤᱥᱤᱝ ᱛᱮ ᱵᱟᱭᱠᱮ ᱥᱮᱝ ᱯᱨᱮᱠᱴᱤᱠᱮᱞᱤ ᱠᱟᱦᱟᱢ ᱠᱮ ᱛᱚᱝᱜᱟᱭ ᱢᱟᱱ ᱟᱵᱚᱱ ᱚᱣᱟᱱ ᱥᱩᱜᱞᱟᱡᱤ ᱟᱹᱱᱤ ᱨᱟᱝᱥᱟᱱᱤ ᱢᱟᱨᱮ ᱠᱤᱥᱤᱝ ᱥᱚᱝ ᱟᱹᱱᱤ ᱠᱷᱟᱡᱟᱱᱤ ᱫᱟᱠᱴᱚᱨ ᱵᱩᱠᱥᱚᱝ ᱯᱷᱩᱝ ᱟᱪᱨᱤ ᱥᱨᱤ ᱱᱟᱝ ᱵᱟᱭ ᱠᱟᱨᱤᱝ ᱱᱟᱢ ᱢᱩᱥᱢᱟᱱᱤ ᱠᱟᱨᱤᱝ ᱜᱤ ᱢᱟᱞᱮᱭᱟ ᱟᱣᱱ ᱵᱚᱜᱤ ᱱᱟ ᱠᱟᱨᱢᱟ ᱥᱟᱱᱚ ᱠᱟᱦᱟᱢ ᱠᱟᱨᱤᱝ ᱴᱚᱝ ᱞᱟᱡᱤ ᱛᱮ ᱯᱨᱮᱠᱴᱤᱠᱮᱞ ᱠᱮ ᱚᱣᱟᱱ ᱥᱩᱜᱞᱤ ᱯᱨᱮᱠᱴᱤᱠᱮᱞ ᱠᱮ ᱚᱣᱟᱱ ᱥᱩᱜᱤ ᱱᱟᱭ ᱵᱟᱭᱠᱮ ᱟᱹᱱᱤ ᱱᱚᱠ ᱱᱚᱠ ᱦᱚᱝ ᱟᱹᱱᱤ ᱵᱮᱵᱟᱠ ᱱᱚ ᱠᱟᱦᱟᱢ ᱠᱟᱨᱤᱝ ᱠᱷᱟᱭᱢᱟᱱ ᱟᱵᱚᱱᱚ ᱚᱣᱟᱱ ᱥᱩᱜᱞᱟ ᱥᱨᱤ ᱠᱩᱭᱤᱠ ᱢᱟᱱᱤ ᱢᱟᱜᱱᱟ ᱢᱟᱱᱱᱟᱭ ᱢᱟᱜᱱᱟ ᱠᱷᱟᱭᱱᱟᱭ ᱟᱵᱚ ᱦᱮᱨᱚᱱᱚ ᱛᱟ ᱚᱣᱟᱱ ᱥᱩᱜᱞᱟᱡᱤ ᱟᱹᱱᱤ ᱠᱷᱟᱡᱟᱱᱤ ᱫᱟᱠᱴᱤ ᱵᱩᱠ ᱥᱚᱝ ᱠᱷᱟᱠᱷᱞᱟᱭᱚ ᱛᱤᱨᱤᱱᱚ ᱥᱟᱞᱚ ᱟᱝᱢᱟᱭ ᱠᱚᱠᱢᱟ ᱥᱟᱭᱟᱵᱚᱱᱚ ᱟᱝ ᱠᱤᱥᱤᱪᱟ ᱱᱚᱨᱚᱠ ᱱᱚ ᱠᱟᱪᱷᱟ ᱢᱮᱥᱮᱡᱽ ᱨᱤ ᱢᱟᱝᱠᱟ ᱟᱵᱚᱱᱚ ᱵᱮᱞᱮ ᱠᱷᱟᱱᱟ ᱟᱝᱢᱚ ᱴᱚᱝ ᱴᱷᱚᱠᱟ ᱦᱮᱥᱤ ᱛᱤᱨᱤᱱᱤ ᱯᱷᱩᱝᱱᱤ ᱥᱟᱞᱠᱟᱢᱟᱱᱤ ᱯᱟᱱᱫᱚ ᱟᱝ ᱠᱚᱠ ᱥᱟᱭ ᱛᱟᱢᱚᱱᱤ ᱠᱮ ᱨᱤᱭᱮᱞ ᱵᱟᱨᱥᱮᱥ ᱨᱤᱞᱥ ᱠᱩᱵᱩᱭ ᱵᱟᱨᱥᱮᱥ ᱴᱷᱚᱠᱟᱭ ᱢᱟᱱᱮ ᱠᱚᱠ ᱱᱚᱠᱞᱟᱭᱚ ᱟᱵᱚ ᱦᱮᱥᱤ ᱠᱚᱠᱨᱤ ᱟᱝᱜᱮ ᱡᱚᱛᱚᱱ ᱯᱷᱩᱝᱠᱟ ᱦᱟᱢ ᱛᱤᱨᱤᱱᱚ ᱥᱟᱞᱚ ᱥᱟᱞᱠᱟᱢᱟᱱᱤ ᱯᱟᱱᱫᱚ ᱟᱦᱟᱡᱚᱨ ᱛᱤᱱᱟᱹᱝ ᱥᱤᱛᱟᱹᱝ ᱦᱟᱭᱱ ᱦᱮᱥᱤᱝ ᱢᱟᱞᱟᱭ ᱯᱷᱤᱱᱟᱭ ᱯᱷᱩᱝᱱᱤ 11টা তামপুরু নংবাই হাইন হাই টাকিসা পান্দাও আবু নিউলো আপ্রু হাইন নমাই কক সালা যাই তাও সং কক তোমা খানা লাই কক তোমা খানা যাগলো বাংলা পান্দাও সং হাবলা যাই যতন ন ফুংকা হাম যতন কাহাম করং টংডি তিন ন সালো আং অর্ণ বাসা খা বেলে কেন হাম্বাই ফুংকা হাম তেই যতন রিয়েল ন ওয়ান সুকুই রিল ন খুবই টংডি ফুংকা হাম যতন ন বেলে কেন হাম্বাই আং বৈ তোমানি বাগৈ আং অর্ণ বাসা খা

0: আসবেন, খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে মায়ানমারের প্রেসিডেন্ট উ অং লাংয়ের সঙ্গে বৈঠকে বসবেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী তথা প্রতিরক্ষা মন্ত্রী রিচার্ড মার্লেস নতুন দিল্লিতে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হচ্ছেন। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান মধ্যপ্রদেশের রায়সেন জেলা থেকে আজ ক্ষেত বাঁচাও অভিযানের সূচনা করবেন। 10টি রাজ্যের 24টি আসনে রাজ্যসভার দ্বিবার্ষিক নির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আকাশবাণীতে মন কি বাতের 134তম পর্বে জলাশয়ের সংরক্ষণ এবং তা দূষণমুক্ত রাখার আহ্বান জানিয়ে পরিবেশ সচেতনতার বার্তা দিয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ তার মন্ত্রিসভার সম্প্রসারণ করবেন। আসছে বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মায়ানমারের প্রেসিডেন্ট ইউ মিন অং লাং দিল্লিতে বৈঠক করবেন। এই বৈঠক দুদেশের মধ্যে ঐতিহাসিক ও সমৃদ্ধ সভ্যতার যে বন্ধন রয়েছে তাকে আরও মজবুত করবে বলে মনে করা হচ্ছে। আলোচনায় নিরাপত্তা, যোগাযোগ সহ ভারত মায়ানমার সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হবে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল গত সন্ধ্যায় সফরকারী মায়ানমারের প্রেসিডেন্ট ও প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। রাষ্ট্রপতি উ মিন অং লাং ভারত মায়ানমার বাণিজ্য ফোরামেও ভাষণ দেন। উল্লেখ্য, মায়ানমারের প্রেসিডেন্ট গত শনিবার 5 দিনের ভারত সফরে গয়ায় পৌঁছন। তার সঙ্গে এসেছেন বেশ কয়েকজন মন্ত্রিসভার সদস্য, বরিষ্ঠ সরকারি আধিকারিক, বাণিজ্য নেতৃবৃন্দ সহ এক উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল।
1: মায়ানমারের রাষ্ট্রপতির এটাই প্রথম ভারত সফর। আগামীকাল তিনি মুম্বাই যাবেন। সেখানে বাণিজ্য ও শিল্প মহলের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে তার সাক্ষাতের কথা রয়েছে। এর পাশাপাশি তিনি মুম্বাইয়ের দ্রষ্টব্য স্থানগুলি পরিদর্শন করবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী তথা প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস আজ নতুন দিল্লিতে দ্বিতীয় ভারত অস্ট্রেলিয়া প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের আলোচনাচক্রে যৌথ সভাপতিত্ব করবেন। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এই আলোচনাচক্রে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা জোরদার করা, দুদেশের সশস্ত্র বাহিনীর মধ্যে কার্যক্ষমতা বৃদ্ধি, যৌথ গবেষণা, উন্নয়ন ও

0: উৎপাদনের সুযোগ সহ প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে। এই বৈঠকের মাধ্যমে ভারত ও অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার পাশাপাশি কৌশলগত আস্থা ও সহযোগিতা বৃদ্ধি পাবে। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা ও নিরাপত্তা জোরদার ও প্রতিরক্ষা ও নিরাপত্তা ক্ষেত্রে নতুন সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ মধ্যপ্রদেশের রায়সেন জেলা থেকে ক্ষেত বাঁচাও অভিযানের সূচনা করবেন। এক মাসব্যাপী এই অভিযান 30 জুন পর্যন্ত চলবে। অভিযানের লক্ষ্য হল সারের ভারসাম্যযুক্ত যথাযথ ব্যবহার, আবহাওয়া সংক্রান্ত চ্যালেঞ্জগুলির মোকাবিলায় কৃষকদের সঠিক সময়ে পরামর্শ দান এবং অভিযানের সুবিধা যাতে সরাসরি গ্রামগুলিতে পৌঁছয় তার জন্য পঞ্চায়েত স্তরে প্রত্যক্ষ অংশগ্রহণ। এই অভিযানের উদ্বোধনের প্রাক্কালে শ্রী চৌহান বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের এতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। এর পাশাপাশি তিনি কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে জনপ্রতিনিধিদেরও যোগ দিতে বলেছেন। শ্রী চৌহান ভার্চুয়ালি কৃষি বিজ্ঞান কেন্দ্রসমূহ, বিভিন্ন ICAR প্রতিষ্ঠান, কৃষি বিশ্ববিদ্যালয়সমূহ এবং কেন্দ্র ও রাজ্য সরকারের বরিষ্ঠ কৃষি আধিকারিকদের এই অভিযানে অংশগ্রহণের পরামর্শ দিয়েছেন। মন্ত্রী বলেন, এই অভিযানে এক বহুমুখী চরিত্র রয়েছে, যা কিষাণ ক্রেডিট কার্ড, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, শস্য বীমা প্রকল্প ও সয়েল হেলথ কার্ড কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার বিষয়টি সুনিশ্চিত করবে। সরকার আজ থেকে চলতি বছরের 31 অক্টোবর পর্যন্ত তুলো আমদানির ওপর শুল্ক সাময়িকভাবে মকুব করেছে। বস্ত্র মন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে তুলো চাষী এবং সমগ্র তুলো মূল্য শৃঙ্খলের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 10টি রাজ্যে 24টি আসনে রাজ্যসভার দ্বিবার্ষিক নির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হবে। অন্ধ্রপ্রদেশ, গুজরাট ও কর্ণাটকের 4টি করে, রাজস্থান ও মধ্যপ্রদেশের 3, ঝাড়খণ্ডের 2 এবং মণিপুর, মেঘালয়, অরুণাচল প্রদেশ ও মিজোরামে 1টি করে আসনে ভোট নেওয়া হবে। প্রাক্তন প্রধানমন্ত্রী JDS নেতা HD দেবেগৌড়া, কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা জর্জ কুরিয়েন, রবনীত সিং, রাজ্যসভায় বিরোধী নেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে চলতি তাদের 2 বছরের মেয়াদ শেষ হচ্ছে। অন্যদিকে মহারাষ্ট্র, তামিলনাড়ু ও ওড়িশার রাজ্যসভার উপনির্বাচনে 1টি করে আসনে ভোটের বিজ্ঞপ্তি আজ জারি হবে। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী সুনেত্রা অজিত পাওয়ার ও তামিলনাড়ুর AIADMK সাংসদ CV সনমুগমের জন্য এই 2টি আসন শূন্য হয়েছে। এরা দুজনেই সম্প্রতি রাজ্য বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছেন। আজ থেকে 8ই জুন পর্যন্ত মনোনয়নপত্র পেশ করা যাবে। চলতি মাসের 18 তারিখে ভোট গ্রহণ, ওই দিনই ভোট গণনা। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আকাশবাণীতে মন কি বাতের 134তম পর্বে গতকাল জলাশয় সংরক্ষণ এবং তা দূষণমুক্ত রাখার আহ্বান জানিয়ে পরিবেশ সচেতনতার বার্তা দিয়েছেন। উত্তরপ্রদেশের বস্তি জেলায় মনোরমা নদীকে প্লাস্টিক মুক্ত করার ক্ষেত্রে স্থানীয় বাসিন্দা আকাশ গুপ্তার কাহিনী সকলের সঙ্গে ভাগ করে নেন তিনি।
1: जिस नदी को उन्होंने बचपन में साफ और जीवन देखा था, समय के साथ उस नदी में प्लास्टिक जमा होने लगा था, गंदगी बढ़ती चली जा रही थी। श्रीमान आकाश ने तय किया कि शिकायत नहीं करेंगे, एक नई शुरुआत करेंगे। उन्होंने अपने दोस्तों को साथ लिया। सिर्फ जाल था, फावड़ा था, टोकरी थी और सबसे बड़ी ताकत थी कुछ बदलने का संकल्प।
0: উত্তরপ্রদেশে একটি গাঙ্গেয় ডলফিন উদ্ধার অভিযানের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নমামি গঙ্গে অভিযানের আওতায় তৈরি ভারতের প্রথম গঙ্গা ডলফিন উদ্ধার অ্যাম্বুলেন্স এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী নেদারল্যান্ডস সফরে সেদেশে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে চোল রাজাদের সময়ের প্রাচীন তাম্রফলক ভারতকে প্রত্যর্পণ করা হয়। এই প্রসঙ্গে শ্রী মোদী বলেন, সরকার দেশের বিভিন্ন প্রান্তে থাকা অমূল্য ঐতিহ্য ও সম্পদ সংরক্ষণে সচেষ্ট। জ্যোতির্বিজ্ঞান বা অ্যাস্ট্রোনমি বিষয়ের আকর্ষণের কথা তুলে প্রধানমন্ত্রী জ্যোতির্বিজ্ঞানে ক্লাবে যোগদান এবং গরমের ছুটিতে তারামণ্ডল পরিদর্শনের আহ্বান জানান।
2: রাজকোট কে বিগ ব্যাং অ্যাস্ট্রোনমি ক্লাব নে গির কে জঙ্গলো সে লেকর কচ্ছ কে রণ তক অনেক অ্যাস্ট্রোনমি ইভেন্টস আয়োজিত কিয়ে। জ্যোতির্বিদ্যা পরিসংস্থা ভি অ্যাস্ট্রোনমি কে সবসে পুরানে সংস্থানো মে সে এক হ্যায়। यहाँ ऑब्जर्वेशनल फैसिलिटीज के साथ साथ बुक्स, लाइब्रेरी और टेलीस्कोप लाइब्रेरी की सुविधा भी है। मैं आईसेक का भी जिक्र करना चाहूंगा। यह एक स्टूडेंट लेड नेशन वाइड नेटवर्क है जो एस्ट्रोनॉमी और एस्ट्रोफिजिक्स क्लब को आपस में जोड़ता है। साथियों, अपनी हॉबी के लिए समय निकालना और लगातार कुछ नया सीखते रहना बहुत

0: জরুরি হ্যাঁ।
1: মন কি বাতে প্রধানমন্ত্রী রাঁচিতে সদ্য সমাপ্ত ন্যাশনাল সিনিয়র অ্যাথলেটিক্স ফেডারেশন প্রতিযোগিতায় নজরকাড়া দুই খেলোয়াড় গুরিন্দর বীর সিং এবং অনিমেষ কুজুরের সঙ্গে কথা বলেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ তার মন্ত্রিসভার সম্প্রসারণ করবেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি জানিয়েছেন, জনগণের রায়ে নির্বাচিত সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হবে। লোকভবনে সকাল 11টায় রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি নতুন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করাবেন। এবার একসঙ্গে 35 জন মন্ত্রী শপথ নেবেন। এর ফলে মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা হবে 41। উল্লেখ্য, গত 9ই মে মুখ্যমন্ত্রীর সঙ্গে আরও 5 জন মন্ত্রী শপথ নিয়েছিলেন। তারা হলেন অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া এবং ক্ষুদিরাম টুডু। বাকি গুরুত্বপূর্ণ দপ্তরগুলির অধিকাংশই রয়েছে মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে। পশ্চিমবঙ্গে সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্তদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে কর্মচারী সংগঠনগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিব এই বৈঠকে উপস্থিত থাকবেন। ডিএ মামলায় যুক্ত কর্মচারী সংগঠনের সর্বাধিক 3 জন প্রতিনিধিকে বৈঠকে ডাকা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননের কৌশলগত এলাকা বিউফোর্ট ক্যাসেল এলাকা দখল করেছে। ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস IDF জানিয়েছে, তাদের বাহিনী বিউফোর্ট রোজ এবং ওয়াদি আল সালুকি এলাকায় প্রবেশ করার পর স্থানটি নিজেদের দখলে নেয়। IDFএর দাবি, এই অভিযানের লক্ষ্য হল ওই অঞ্চলে কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা এবং হিজবুল্লাহর ক্ষমতা খর্ব করা। বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুমন কল্যাণপুর প্রয়াত। গতকাল মুম্বাইয়ের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 89 বছর। 1950-এর দশক থেকে 1970-এর দশকের স্বর্ণযুগে হিন্দি, মারাঠি এবং একাধিক ভারতীয় ভাষায় তার অসামান্য অবদানের জন্য তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন। গুজরাট টাইটান্সকে 5 উইকেটে হারিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টানা দ্বিতীয়বার IPL চ্যাম্পিয়ন হয়েছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গতরাতে ফাইনালে বেঙ্গালুরু টসে জিতে গুজরাটকে ব্যাট করতে পাঠায়। গুজরাট 20 ওভারে 8 উইকেটে 155 রান তোলে। রান তাড়া করতে নেমে বেঙ্গালুরু 5 উইকেট হারিয়ে 2 ওভার বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায়। বিরাট কোহলি 75 রানে অপরাজিত থাকেন। এদিন 25 বলে অর্ধশতরান পূর্ণ করে IPL কেরিয়ারে তার দ্রুততম অর্ধশতরান করেন কোহলি। বিরাট কোহলি ম্যাচে সেরা হয়েছেন। চেন্নাই সুপার কিংস মুম্বাই ইন্ডিয়ান্সের পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পরপর 2 বছর IPL ট্রফি জয়ের কৃতিত্ব অর্জন করল। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে মায়ানমারের প্রেসিডেন্ট উ মিন অং লাইং এর সঙ্গে বৈঠকে বসবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও অস্ট্রেলিয়ার উপ প্রধানমন্ত্রী তথা প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস নতুন দিল্লিতে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হচ্ছেন। খবর শেষ হল, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাত অনুষ্ঠানের 134তম পর্বে জাতি গঠন, সাংস্কৃতিক গর্ব এবং সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। গতকাল আকাশবাণী থেকে প্রচারিত প্রতিমাসের এই অনুষ্ঠানে তিনি দেশের ক্রীড়াক্ষেত্রে তরুণদের সাফল্য, প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুদ্ধার, গ্রীষ্মকালীন ফল ও ঐতিহ্যবাহী পানীয়, জ্যোতির্বিজ্ঞানের প্রতি যুব সমাজের আগ্রহ, সেনা কল্যাণে নাগরিকদের অবদান, নদী পরিচ্ছন্নতা এবং বন্যপ্রাণ সংরক্ষণ সহ একাধিক বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। গ্রীষ্মকাল প্রসঙ্গে প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন অঞ্চলের বিখ্যাত আমের প্রজাতির কথা তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান দেশের বেশিরভাগ অংশই তীব্র গরমে কাবু। এই ঋতুতে নিজের যত্ন নেওয়া খুব জরুরি। জলপান করতে থাকুন, রোদে বের হওয়ার সময় সতর্ক থাকুন। প্রধানমন্ত্রী মোদী বলেন, গ্রীষ্মের আগমনের সঙ্গে সঙ্গে প্রতিটি ঘরে আরেকটি আলোচনা শুরু হয়, সেটি হলো আম নিয়ে। তিনি বিভিন্ন প্রদেশের বিভিন্ন ধরনের আমের বৈশিষ্ট্য বিস্তারিত উল্লেখ করে বলেন, আমের অভিযাত্রা এখন গ্রাম থেকে বিশ্ববাজারে পৌঁছে যাচ্ছে। তিনি আম চাষের সঙ্গে যুক্ত কৃষক বন্ধুদের অবদানের প্রশংসা করেন। জ্যোতির্বিজ্ঞানের প্রতি তরুণদের আগ্রহের প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, জ্যোতির্বিজ্ঞানের প্রতি ভারতীয়দের বরাবরই বিশেষ আকর্ষণ রয়েছে। তিনি যুবকদের অবশ্যই জ্যোতির্বিজ্ঞান ক্লাবে যোগ দিতে উৎসাহিত করেন এবং এই ছুটির সময় একটি প্ল্যানেটোরিয়ামেও ঘুরে আসতে বলেন।
1: ভারত কে হর গাঁও মে হর শহর মে কুছ না কুছ এসা হো রাহা হ্যায় জো হামে প্রেরণা দেতা হ্যায়। কই বার ইন প্রয়াসো কি জাদা চর্চা নেই হতি, লেকিন জব হাম ইনহে জানতে হ্যায় তো এই বিশ্বাস অর মজবুত হোতা হ্যায় কি দেশ আপনে লোগো কি শক্তি সে আগে বড় রাহা হ্যায়। মেরা আপসে আগ্রহ হ্যায়, আপনে আশপাশ কে এসে প্রয়াসো কো জরুর দেখিয়ে। জো লোগ সমাজ কে লিয়ে আচ্ছা কাম কর রহে হ্যায় উনহে পহচানিয়ে, উনকি সরাহনা কিজিয়ে, উনসে সিখিয়ে অর হো সকে তো খুদ ভি কিসি আচ্ছে কাম সে জুড়িয়ে।
0: কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ মধ্যপ্রদেশের

মাইসেন জেলা থেকে ক্ষেত বাঁচাও অভিযানের উদ্বোধন করবেন। এই প্রচার অভিযানটি চলতি মাসের শেষ দিন 30 জুন পর্যন্ত চলবে। এই অভিযানের মূল লক্ষ্য হবে সারের সুষম বিচক্ষণ ব্যবহার, আবহাওয়াজনিত প্রতিকূলতার পরিপ্রেক্ষিতে কৃষকদের সময়োচিত পরামর্শ প্রদান, পঞ্চায়েত পর্যায়ে সক্রিয় অংশগ্রহণ এবং প্রকল্পগুলির সুফল সরাসরি গ্রামে পৌঁছে দেওয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নয়াদিল্লিতে মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং হ্লাইংয়ের সঙ্গে বৈঠক করবেন। দুদেশের মধ্যে ঐতিহাসিক ও সভ্যতামূলক সম্পর্ককে আরও শক্তিশালী করার বিষয়ে এই আলোচনা অনুষ্ঠিত হবে। আলোচনায় নিরাপত্তা সংযোগ সহ মায়ানমার এবং ভারতের মধ্যেকার সম্পর্কের সমগ্র পরিসর নিয়ে আলোচনা হবে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল গতকাল সন্ধ্যায় নয়াদিল্লিতে সফররত এই রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। রাষ্ট্রপতি উ মিন অং হ্লাইং মায়ানমার ভারত বিজনেস ফোরামেও ভাষণ দেন। উল্লেখ্য, মায়ানমারের রাষ্ট্রপতি প্রথমবার 5 দিনের ভারত সফরে শনিবার বিহারের গয়া এসে পৌঁছান। কেন্দ্রীয় শহরী বিকাশ নগর উন্নয়ন বিদ্যুৎ মন্ত্রী মনোহরলাল বলেছেন, রাজ্যে স্ট্রিট ভেন্ডার অর্থাৎ পথ ব্যবসায়ীদের মধ্যে পিএম স্বনিধি যোজনায় 9,300 জনকে 15 কোটি টাকার বেশি ঋণ দেওয়া হয়েছে। পিএম স্বনিধি কর্মসূচির 6 বছর পূর্তি উপলক্ষে গতকাল আগরতলায় মুক্তধারা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। কেন্দ্রীয় মন্ত্রী অনুষ্ঠানে পথ ব্যবসায়ীদের হাতে ঋণের চেক তুলে দেন, ডিজিটাল লেনদেনের জন্য কিউআর কোড বিতরণ করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহাও ভাষণ দেন। এর আগে কেন্দ্রীয় মন্ত্রী ও মুখ্যমন্ত্রী অডিটোরিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান শোনেন। উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার প্রমুখ। এদিকে আগরতলা সরকারি অতিথিশালায় বিদ্যুৎ এবং নগর উন্নয়নের কিছু প্রকল্প নিয়ে গতকাল পর্যালোচনা বৈঠকও করেন কেন্দ্রীয় বিদ্যুৎ ও নগর উন্নয়ন মন্ত্রী মনোহরলাল। পরে তিনি সাংবাদিক সম্মেলনে বলেন, বৈঠকে পিএম স্বনিধি প্রকল্প, বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্ন শহর, পিএম সৌর বিদ্যুৎ বিজলি যোজনা, ইন্টারস্টেট ট্রান্সমিশন লাইন সংযোগ ইত্যাদি বিস্তারিত আলোচনা করা হয়। তিনি রাজ্যে পরিচ্ছন্নতার জন্য 27 কোটি টাকা বরাদ্দের কথা জানান এবং বিদ্যুৎ খাতে ত্রিপুরার কর্মক্ষমতার প্রশংসা করেন কেন্দ্রীয় মন্ত্রী। আন্তর্জাতিক যোগ দিবসের প্রস্তুতি উপলক্ষে ঐতিহাসিক উজ্জয়ন্ত প্রাসাদ চত্বরে গতকাল বিশেষ যোগাভ্যাস কর্মসূচির আয়োজন করেছিল ভারতীয় সেনাবাহিনী। সেনাবাহিনীর স্পিয়ার কর্পসের অধীনে রেড শিল্ড ডিভিশনের উদ্যোগে এই অনুষ্ঠানে অংশ নেন সেনাবাহিনীর জওয়ানরা। সমাজের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলা, সুস্থ জীবনধারার প্রচার এবং সাংস্কৃতিক সংহতি জোরদার করার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের জনমুখী কর্মসূচি অব্যাহত থাকবে বলে ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে। বঙ্গীয় সঙ্গীত পরিষদের 50 বছর পূর্তি এবং বার্ষিক সমাবর্তনের 2 দিনব্যাপী অনুষ্ঠান গতকাল সম্পন্ন হয়েছে। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক এই সমাবর্তনে প্রায় 700 পরীক্ষার থেকে চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হবার জন্য অভিজ্ঞানপত্র প্রদান করা হয়। সমাবর্তন উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ রামেশ্বর ভট্টাচার্য। উপস্থিত ছিলেন মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সুমন্ত চক্রবর্তী, ডক্টর সুমন্ত চক্রবর্তী। অনুষ্ঠানে রাজ্যের বিশিষ্ট চিকিৎসক ডাক্তার জয় চক্রবর্তীকে সম্বর্ধনা জানানো হয়। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.3 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টা বেজে 55 মিনিটে।

0: আকাশবাণী আগরতলা ককতুমা পড়িব বিপূর্ণাদেব বর্মা। মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী মিয়া মন কি বাত মেলনি ফিল সারা থামচি ব্রী বেরামনি পান্দা বসংখামানি হুকুমুতাই কথালাই সামুং তাংমানি সাকা ফান বকসিনকা আবনকারী বহাকতনি থংনি বাবায় শিকলারকনি কাহাম অংখারি কজাম হুকুমুনো মুথাং ফিরানি সাসলাংমলনি ফলফকলাতাই সিরিসিটিনি নুকজাকনাই জ্যোতির্বিজ্ঞানী ফাইসিঙ্গ শিকলা হদান খাতুংরি মূ সেংক্রাক রকনি হামক্রায় লুকুরকনি সামুং তৈমা স্রাই স্রাইতনি মূতাই বলংনি মালমাতা নাই মুথাং খবৈ কবাংমা বাবাইনো তৈয়ী কগনারেখা সাসলামমলনি ক খোর্জাবই মন্ত্রীবক্রক হাকতনি জুদা জুদা আমচাইনি মূ গনাং থাইচুকনি কক ন খোর্জাকা বসাকা তাবুক হাকতনি গবাংকুক আমচাইয় ন সাতং তুমানী মা রঙ্গী টংখা অমল বাই থাংন নাইকলানি নাঙ্গু তৈ গবাংখে নদি সাতুঙ্গ অংখরথানি হজাক টংদি জ্যোতির্বিজ্ঞানী ফাইসঙ্গ শিক্লারকনি খাতুংমানী ক খোর্জাবই মন্ত্রীবক্রক সাকা জ্যোতির্বিজ্ঞানও ভারতনি লুকু আগিনী সিমিন খাতুংজাক ব অসয় সিমুংনি ক্লাব বাই থাংন মানজুনানি কবক্ষা।
1: भारत के हर गांव में हर शहर में कुछ न कुछ ऐसा हो रहा है जो हमें प्रेरणा देता है। कई बार इन प्रयासों की ज्यादा चर्चा नहीं होती, लेकिन जब हम इन्हें जानते हैं तो ये विश्वास और मजबूत होता है कि देश अपने लोगों की शक्ति से आगे बढ़ रहा है। मेरा आपसे आग्रह है

0: अपने आसपास के ऐसे प्रयासों को जरूर देखिए। जो लोग समाज के लिए अच्छा काम कर रहे हैं उन्हें पहचानिए, उनकी सराहना कीजिए, उनसे सीखिए और हो सके तो खुद भी किसी अच्छे काम से जुड़िए।
1: মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তিনি দিল্লি কেতাল মায়ানমার রাষ্ট্রবক্রক উং মিন অং হ্লাইং বাই ককলাম সালায়ান কনৈ হাকতনি বিশৃঙ্গ লাইবুমাতে তং রায়দার রুজাক হালক নেই বক্রা খাইনাও ককলাম অঙ্গান অ ককলাম সালাইমাও নাইমথাংতৈ মানজুমুং নখবই মায়ানমার তৈ ভারত বিশৃঙ্গ হালকনি বেবাক ফুয়ারমুং তং হালক নতৈ ককলাম অঙ্গান বসং নাইমথাং এডভাইজার অজিত ডোবাল মিয়া সানজাও দিল্লি কেতাল বেড়াইনা ফাইজাক অ রাষ্ট্রবক্রক বাই মালাইকা মায়ানমার রাষ্ট্রবক্রক মায়ানমার ভারত বিজনেস ফোরামক ককনা রেখা খুর্জা থাইক্লাইও মায়ানমার রাষ্ট্রবক্রক পুইলা নখা সালবানী ভারত বেড়াইমাও চা সাল বিহারনি গয়াও ফাই সকবাইমানি হুকবার তৈ হুকবার খাইনাই রকনি হামক্রাইও হামক্রাই মন্ত্রী শিবরাজ সিং চৌহান তিনি মধ্যপ্রদেশ রায়সেন জেলা নিসিমি খেত বাচাও অভিযানও চেঙ্গে রেওয়ানো তালছারমই চলিনাই অসামুং বতাং বস্কাং জুন তালনি সালথামচি জরা চলিওয়ানো অসামুং বতাং নাইমুং অংখা ফাস্থিতিকে সামুঙ্গক নাংনানি নবার তৈবার দেরামা জরাও হুকবার খাইনাই রকনো নাংমানি ককসাবনানি পঞ্চায়েত বেরামো জাইখে মানজাকানি তৈ তাং বতাং রকনি কাহাম অংখারি সিদা সিদি কামিও তুনৈ রানানি কেন্দ্রনি আউলি হামক্রাই তৈ চং ফেরাং মন্ত্রী মনোহর লাল সাকা হাস্তেও স্ট্রিট ভেন্ডার এবার লামাও মানে ফালনাই রকনি বিশৃঙ্গ পি এম সনিধি ওয়ানসক তাঙ্গ খক চুকু সাই থামরা খকচিবা রোজাক রাংনিব গবং লাকাই রোজাখা পি এম সনিধি তাংবতাং বিশিদক পুংমানরগৈ মিয়া আগরতলা মুক্তধারা অডিটোরিয়াম যোগালিজাক মেইল কাইসাও অকক সাকা কেন্দ্রনি মন্ত্রী মেইল লামাও মানে ফালনাই রকনি আগো লাকাইনি চেক দিশাবই রেখা ডিজিটাল লেনদেন বাকি কিউ আর কোড বাকি রেখা বশাকা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী নই সাই নই চিবি শিব পি এম সনিধি ওয়ানসক্তাং চেঙ্গৈ রিমানি পুইলা কিস্তি রাং লাকাই সুজাখে উলনি কিস্তি ও রাং খক থামচি সাইতাই আবো সুবাইখে উলথাম কিস্তি ও রাং খক বাচি সাই জরা লাকাই মানবায়ানো মেলো মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহাবো ককনা রেখা আর লামসগৈ ককনা রেখা আউলি হামক্রাই সচিব মিলিন্দ রামতেগে আবনি সেকাং কেন্দ্রনি মন্ত্রী মনোহর লাল মুক্তধারা অডিটোরিয়াম মন্ত্রীবক্রক নরেন্দ্র মৌদিনি মন কি বাত মেইল খনাকা আর তেকুড়ি বিশৃঙ্গ মানজাকা সাংসদ রাজীব ভট্টাচার্য আউলি আগরতলানি মেয়র দীপক মজুমদার ইয়াং মিয়া আগরতলানি হাপাংনি নারুয়াই তংথাইনগর চংফেরাংতাই আউলি হামক্রাইনি কিসাসেক তাংবতাং রকনতেই ককলাম সালাইমানি পাইথাগো কেন্দ্রনি চংফেরাংতাই হামক্রাই মন্ত্রী মনোহর লাল ককতুমা থুমনাই রকন সাকা মিয়া ককলাম পান্ডাও সনিধি ওয়েস্ট ম্যানেজমেন্ট তৈ কচং আউলি পি এম শালনি চং ফেরাং যোজনা ইন্টার স্টেট ট্রান্সমিশনস লাইন মানজুমুং আকরকনতৈ শুক্রবুই ককলাম অংখা চং ফেরাং ফাননি মানথক মুঙ্গ তৈব গবং স্নামৈ তিসানানি বাগৈ নৈচি সাই ব্রৈচি স্নি বিশিনি বিশৃঙ্গন সারা গিগাওয়ার্ট পারমানবিক চং ফেরাং স্নামনানি কাইসান নাহারমুং চংজাখা বতৈব সাকা আগরতলানি দেবেন্দ্রনগর মানৈ হামিয়া খিবিমা থাই স্নামনানি বাগৈ কেন্দ্র হাপাং খকসারা রোজাক রাংনি গসিমং রেখা হাস্তিনি খুংব্রী কতরকুক আউলি আগরতলা ধর্মনগর মেলাগরতৈ উদয়পূর্ণ কচংতাই সাপসুত্রা তনিরানি বাগৈ খক নৈ চিসনি রোজাক রাংনি গসিমং রোজাখা তাবুক নবতিবানি ককতমা বস্কাং দামনৈ চিব্রিয় হাস্তিনি যত হাঙ্কর ফেরাঙ্কগৈ বাতৈ ওয়াউই মানুহনৈ হজাক মং রেখা নবতিবার নাইখুং তিনি সালনি তুংমারি সাকাও থামচিবা ডিগ্রি তে খামাবো নৈচিদক ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গানো তিনি আইচুক বুখাগো খামানি তুংমারি তংমানি নৈচি স্নি দশমিক থাম ডিগ্রি সেলসিয়াস ককব্রক বাই ককতুমা পরিমং তাবুক জরাতৈ অরণ পাইখা উলনি ককতুমা আওয়াই ইংগানো সানজা দামচিনি তামৈ সতীব্রৈ চিবাও

0: নমস্কার, শুভ সকাল শ্রোতা বন্ধু। শুরু করে দিলাম অভিজ্ঞাপনের আজকের পর্ব। আমি চিত্রলেখা ঘোষ রয়েছে আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে রয়েছে
1: আমি শ্বেতা।
0: শ্রোতা বন্ধু, নিজেকে ভালো রাখাটা খুব জরুরি। নিজের ভালো লাগা, মন্দ লাগা, এগুলোর উপর গুরুত্ব দেওয়া খুব দরকার। যেমন ধরুন, জীবনের প্রতিটি সময় ইতিবাচক মনোভাব রাখুন এবং নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকুন। নিজেকে ভালোবাসুন, দেখবেন আত্মবিশ্বাস বাড়বে। নিজের আবেগ বা কষ্ট চেপে না রেখে কোনো নির্ভরযোগ্য মানুষের সাথে ভাগ করে নিন। সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সময় কাটানো বন্ধ করলে দেখবেন মানসিক চাপও অনেকটাই কমবে। অন্যের জীবনের সাথে নিজের তুলনা বন্ধ করে দিন, কারণ প্রত্যেকের পরিস্থিতি আলাদা হয়। অতীতকে নিয়ে অতিরিক্ত চিন্তা না করে বর্তমানকে উপভোগ করুন এবং মানুষকে ক্ষমা করতে শিখুন। পর্যাপ্ত ঘুম, সুষম আপ খাবার, নিয়মিত শরীর চর্চাও হরমোনের ভারসাম্য ঠিক রাখে ও মন ভালো রাখে।

শ্রোতা বন্ধুরা, চলুন একটু ঘুরে আসা যাক আজকের ইতিহাসের পাতা থেকে। কি বলছে আজকের ইতিহাসের পাতা? 1980 সালের এই দিনেই বিশ্বের প্রথম 24 ঘন্টার টেলিভিশন সংবাদ চ্যানেল সিএনএন যাত্রা শুরু করে। 2001 সালে নেপালের যুবরাজ দীপেন্দ্রর ব্রাশ ফায়ারে রাজা রানী সপরিবারে নিহত হন। 2009 সালে এয়ার ফ্রান্স ফ্লাইট 447 ব্রাজিলের কাছে আটলান্টিক সাগরে আছড়ে পড়ে। 228 জন যাত্রী এবং কর্মচারী সকলেই নিহত হন। ইন্ডিয়ান সিভিল সার্ভিসে যোগদানকারী প্রথম ভারতীয় লেখক, সঙ্গীত স্রষ্টা সত্যেন্দ্রনাথ ঠাকুর 1842 খ্রিস্টাব্দে আজকের দিনেই জন্মেছিলেন। ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী নার্গিস দত্ত 1929 সালের আজকের দিনেই জন্মেছিলেন। আজ বিশ্ব দুগ্ধ দিবস। বিশ্বব্যাপী খাদ্য হিসেবে দুধের গুরুত্ব তুলে ধরার লক্ষ্যে 2001 সাল থেকে প্রতি বছর 1 জুন আজকের দিনেই পালিত হয়ে আসছে বিশ্ব দুগ্ধ দিবস। এই ছিল ইতিহাসের পাতায় ঘটে যাওয়া আজকের দিনের কিছু বিশেষ ঘটনাবলী।

0: বন্ধুরা, এবারে চলে যাব আপনাদের পছন্দের পর্ব লিখছি তোমায় পর্বে। আর আজকের এই লিখছি তোমায় পর্বে জুন মাসের প্রথম বিষয়, সবুজ হোক ধরার প্রাণ নিয়ে। প্রথম যে চিঠিখানি আপনাদের পড়ে শোনাবো, এই চিঠিটি লিখে পাঠিয়েছেন লালুনে হুগলি জেলার বৈদ্যবাটি থেকে। তিনি লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, মানব সভ্যতার ভবিষ্যতের একটি প্রতিশ্রুতি সবুজায়ন। কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রণালয়ের ন্যাশনাল সার্ভের সর্বশেষ রিপোর্ট সামনে এসেছে বন সংরক্ষণ ও তার প্রসার সংক্রান্ত একাধিক প্রশ্ন ও চ্যালেঞ্জ। আমাদের পরিচ্ছন্ন বাতাস, জল ও খাদ্য দেওয়া ছাড়াও ভৌমজলের সুরক্ষা, কার্বন নিঃসরণের হ্রাস টানা এবং আবহাওয়া পরিবর্তনের মতো বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সবুজায়নের। শুধু তাই নয়, প্রত্যক্ষ পরোক্ষভাবে লাখ লাখ মানুষের জীবিকার ব্যবস্থা করে বনাঞ্চল। কিন্তু ক্রমাগত হয়ে চলা দাবানলের জন্য পলিমাটির উপাদানের ব্যাপক ক্ষতি হচ্ছে, জমি তার উর্বরতা হারাচ্ছে। তাই এই ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবেলার জন্য জঙ্গল এলাকায় অনধিকার প্রবেশ ও গাছের ক্ষয় রোধ করা অতি প্রয়োজন এই সময়ে। শুরু হোক ছাদ বাগান কিংবা শহরি রাস্তাঘাটের পাশে ছোট ছোট চারা গাছের দায়িত্ব ব্যক্তিকেন্দ্রিকভাবে গ্রহণ করা, যার নাগরিক সুফল আমরা পেতে পারি খুব অল্প সময়ের মধ্যেই, এমন কম খরচে ছোট ছোট সবুজায়ন ঘটিয়ে। কারণ ছোট পরিসরের সবুজ জায়গাগুলোর বিস্তার একটি শহরে জীববৈচিত্র্যের একটি নতুন কাঠামো তৈরিতে সব সময় অবদান রাখে, যার সঙ্গে নাগরিক জীবনের বিকাশ ও স্বাস্থ্য সম্পর্কিত। ছোট পরিসরে সবুজায়ন দূষণ প্রতিরোধে ফিল্টার হিসেবে কাজ করতে পারে। সবুজায়ন বর্তমান সময়ে পৃথিবীর জন্য খুবই গুরুত্বপূর্ণ ও উপযোগী একটি পদ্ধতি। বর্তমান বিশ্ব মরুময়তার দিকে ধাবিত হচ্ছে, যা সকল জীবকুলের জন্য ধ্বংসাত্মক পরিণতি ডেকে আনবে। আগামী প্রজন্ম ঝুঁকির মধ্যে যাবে, এজন্য দায়ী বর্তমান প্রজন্মের বিলাসী বিশৃঙ্খল জীবনযাপন। বিশ্ব যখন প্রযুক্তি নির্ভর, তাই পরিবেশ রক্ষায় করণীয় সম্পর্কে আমাদের এখনই চিন্তা করা উচিত। কাজেই শুধু গাছ লাগানোই নয়, আমাদের কলকারখানা যানবাহন থেকে যে কালো ধোঁয়া সৃষ্টি হয় তা রোধ করতে হবে। পরিবেশের ক্ষতি হয় এমন উন্নয়ন প্রকল্পে বন্ধ করার বিষয়েও উদ্যোগ নিতে হবে। আমাদের অস্তিত্ব রক্ষায় সবুজায়নের বিকল্প আর কিছু নেই। তাই সবুজ হোক ধরার প্রাণ। সবুজের আহ্বানে লালুনে 66E নার্সারি রোড, আদর্শনগর, বৈদ্যবাটি, জেলা হুগলি।
1: এবারে চিঠিটি লিখে পাঠিয়েছেন বীরেন্দ্রনাথ মাইতি, বুলবুলচটি, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। তিনি লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, সেদিন সকালটা ছিল আমাদের জেলা সদরের ওই উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কুঁচি কাঁচাদের স্কুলের অনতি দূরে ছিল এক বিশাল বটগাছের অবস্থান। গাছটির গোড়া বাঁধিয়ে দিয়েছিল কেউ বা কারা। সারাটা বছর ওই বটবৃক্ষের নিচে পথসলতি পথিকের সাময়িক বিশ্রামাগার, স্কুলের পড়ুয়াদের টিফিনের সময় কলকাকলিতে এলাকাটি মুখর হয়ে উঠত। এটা একটা নিত্যদিনের রোজ নামচা। হঠাৎ শহরের পৌরসভার বাবুরা করাতসহ লোক লস্কর নিয়ে হাজির ওই গাছটির কাছে, কারণ ওই বৃক্ষ রাখা যাবে না ওখানে। অজুহাত ছিল যাতায়াতের জন্য রাস্তা সম্প্রসারণের। এই খবর বিদ্যালয়ে যেতেই ওই কুঁচি কাঁচারা সবাই মিলে বটবৃক্ষকে গোল করে আঁকড়ে ধরেছিল, চিৎকার করে বলেছিল, এই আমাদের গাছ, আমাদের মানুষের প্রাণসম। এমন গাছের উৎপাটন আমরা আমাদের প্রাণ দিয়ে রক্ষা করবই।

দেখেছিলাম প্রশাসনে তাদের সিদ্ধান্ত প্রত্যাহার করেছিলেন। এটা একটা ঘটনা আমাদের চোখের আবরণ উন্মোচন করেছিল। পৃথিবীর উষ্ণতা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, সবুজের সৃষ্টি ক্রমশই হ্রাস পাচ্ছে, প্রকৃতির চরমতম ক্রোধের বহিঃপ্রকাশ আমরা পৃথিবী জুড়ে দেখতে পাচ্ছি। পৃথিবীর জলবায়ু সম্মেলনে শক্তিধর দেশগুলো তাদের স্থিরীকৃত সিদ্ধান্তগুলো রূপায়িত করছেন না, কেবলমাত্র মুনাফার লোভে। আমাদের তৃতীয় বিশ্বের দেশগুলো সাম্রাজ্যবাদী দেশের রোশানল থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। আমরা শহরের মানুষেরা সবুজায়ন করতে পারছি না ইট কাঠ কংক্রিটের অদূরে, তবু বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে সবুজের রূপায়নের চেষ্টা হচ্ছে, সেটাও ভীষণই অপ্রতুল। আমি দেখেছি গ্রামে তবুও কিছু সবুজের প্রাণ প্রতিষ্ঠা। এই শুভ উদ্যোগকে সরকারের সহযোগিতায় তার ব্যাপ্তিকে প্রসারিত করতে হবে। আমিও আপনি আসুন, আমাদের প্রাণ হোক। সবাইকে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে বীরেন্দ্রনাথ মাইতি, বুলবুল চটি, খড়।

0: বন্ধুরা, এবারে যে চিঠিখানি আপনাদের পড়ে শোনাবো, এই চিঠিটি লিখে পাঠিয়েছেন উত্তর চব্বিশ পরগনা থেকে মোহাম্মদ সফিকুল ইসলাম। চিঠিতে লিখছেন তিনি, বিষয় সবুজ হোক ধরার প্রাণ। প্রিয় লিখছি তোমায়, সবুজ হলো চোখের তৃপ্তি, মনের দীপ্তি, সবুজ শান্তি ও তারুণ্যের প্রতীক। পৃথিবী চারপাশটা যদি সবুজে ভরে উঠত, তাহলে কতই না সুন্দর হতো। মনোরম সবুজ মানুষ ও প্রাণী জগৎকে মোহিত, অনুরণিত, রোমাঞ্চিত করে তুলত। মাতৃভূমি ভারতবর্ষের চতুর্দিকে সবুজের সমারোহ, তারই অঙ্গরাজ্য বাংলার কোনো তুলনা নেই। কবি বলে গেছেন, কোন দেশেতে তরুলতা, সকল দেশের চাইতে শ্যামল। সত্যি, বাংলার আনাচে কানাচে সবুজ গাছগাছালি, লতা গুল্ম, নানান ফল ফুলের বাগিচা অপরূপ সৌন্দর্যের ডালি সাজিয়ে রেখেছে। দুচক্ষু বিস্তৃত মাঠে মাঠে হাওয়ায় দোল খাওয়া সবুজ ফসলের হিল্লোল, ধান পাট নানা মরশুমি সবজি খেতে যেন সবুজের কাতর মিনতি শুনতে পাই। কাছে এসে ছুঁয়ে দাও, ধন্য করো এ জীবন। প্রকৃতি সবুজ হলে মানুষের মনও সবুজ হয়ে ওঠে। কিন্তু কিছু অকৃতজ্ঞ মানুষের লোভে বন জঙ্গল সাফ হয়ে যাচ্ছে। সৌখিন আসবাবপত্র তৈরি, বসতি স্থাপন, শহর নির্মাণের জন্য সবুজ ধ্বংস করা হচ্ছে অহরহ। ফলে বিশ্ব উষ্ণায়ন বৃদ্ধি পাচ্ছে ক্রমশই, সভ্যতার জন্য ভীষণ ক্ষতিকর। আবার সবুজ হোক, সবুজ থাক এই ধরার প্রাণ। নিবেদনে মোহাম্মদ সফিকুল ইসলাম, পুটুরিয়া, গোলাবাড়ি বাজার, উত্তর চব্বিশ পরগনা।
1: শেষ চিঠিখানা লিখেছেন সৌমিত্র মজুমদার, পূর্বাচল পল্লী রহরা উত্তর চব্বিশ পরগনা থেকে। তিনি লিখছেন, মনের মিতা অভিজ্ঞা আপন, সবুজ শ্যামল বসুন্ধরা কে না চায়। কিন্তু আমাদের সমাজের মধ্যেই বাস করা এমন কিছু কিছু মানুষ আছে যারা অবাধে অমানবিকভাবে ক্রমেই সবুজ ধ্বংস করে, এই ধরাকে তুলে করে বিপজ্জনক। মুনাফার লোভে শুধুমাত্র খনিজ জল তুলেই তারা পরিবেশের ক্ষতি করছে না, অনেক বন জঙ্গল সাফ করে সূত্র করে অনবরত বানিয়ে চলেছে অজস্র অসংখ্য ভূতল এবং অগণিত শপিং মল, নানা ধরনের বিপণী কেন্দ্র। সবুজ ধ্বংসের কারণ তাই পৃথিবী উষ্ণায়নও বেড়ে গেছে বহুগুণ। পর্যাপ্ত বৃষ্টিপাতের অভাবে রুক্ষতা, শুষ্কতা, খরা এখন বছরের বেশিরভাগ সময়টাতেই। নানান বৃক্ষরাজি সমূলে কেটে ফেলার দরুন পাখিরা হারাচ্ছে তাদের থাকার জন্য বাসা, ফলত তারাও নিশ্চিহ্ন হচ্ছে বিপুলভাবে, যা কিনা প্রকৃতির ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে সত্যিই অশুভ ইঙ্গিত। বন জঙ্গল সাফ করে জন

বসতি গড়ার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে পশু প্রাণীরাও, তাদের সংখ্যাও ক্রমশ হ্রাসমান, যা রীতিমতো চিন্তার বিষয়। এমনভাবে চলতে থাকলে আগামীতে আমাদের তো বটেই, আমাদের পরবর্তী সবুজ অবুজ প্রজন্মেও সমূহের বিপদ। সবুজ ধ্বংস করলে পাওয়া যাবে না নির্মম নিঃশ্বাসের বায়ু, অর্থাৎ অক্সিজেনও। পথ চলতেই পথিকে পাবে না বিশ্রামের জন্য একটু স্বস্তির ছায়া এবং বাতাস। অথচ সব জানতাম আমরা, সব কিছু জেনে বুঝেও না বোঝার ভান করে দিনের পর দিন সেই সবুজের সর্বনাশ করে চলেছি। কোনো হেলদোল নেই আমাদের মধ্যে। সকলের উদ্দেশ্য এইটুকু বিনীত আবেদন, দয়া করে কেউ গাছ কাটবেন না, অযথা বন জঙ্গল মুছে দেবেন না। খুব জরুরি প্রয়োজনে যদি কাটতেই হয় তাহলে অন্যত্র কিছু গাছের চারা বসিয়ে নিন। আমি সর্বান্ত কারণে সবাই চাই সবুজের শ্যামলে ভরে উঠুক এই ধরা, তবেই তো ধরা তার সবুজ প্রাণ ফিরে পাবে। চলুক তাই সবুজের অভিযান। শুভেচ্ছান্য সৌমিত্র মজুমদার, পূর্বাচল পল্লী, রহরা, উত্তর চব্বিশ পরগনা।

0: শ্রোতা বন্ধুরা, চলুন এবার একটু স্বাস্থ্যের দিকে নজর দেওয়া যাক। কি বলছে আজকের স্বাস্থ্য সম্পর্কিত তথ্য। বন্ধুরা, এই সময়ে আদর্শ ফল হচ্ছে তরমুজ, যার 90% রয়েছে জল। রয়েছে প্রচুর ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট, যা বিভিন্ন উপায়ে স্বাস্থ্যের উপকারে আসে। তরমুজ হৃদরোগের ঝুঁকি কমায়, ত্বক ও চুলের স্বাস্থ্য উন্নত করে, শরীর হাইড্রেটেড রাখে। তরমুজ হলো ভিটামিন B6 চমৎকার উৎস, যা মস্তিষ্ককে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যদি নিয়মিত তরমুজ খান, তবে প্রোস্টেট ক্যান্সার, কোলন ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার ও ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি থাকে না। এই ঋতুতে রোজ খাবারের তালিকায় তাহলে এই মরশুমি ফলটি অবশ্যই রাখুন।
1: এবারে সময় হয়ে গেছে কিছু তথ্য জানিয়ে দেবার। প্রথমে আমাদের অনুষ্ঠান সম্পর্কিত একটু ঘোষণা আপনাদের জানিয়ে দিই। জল মানুষের জীবনের জন্য অপরিহার্য, কিন্তু অপরিশোধিত জল গুরুতর স্বাস্থ্যগত পরিণতি ডেকে আনতে পারে। প্রতি বছর বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ জলবাহিত সংক্রমণের সম্মুখীন হয়। এটি সাধারণত সেই সব দেশে ঘটে যেখানে স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধির অভাব রয়েছে, পাশাপাশি নিরাপদ পানীয় জলের সীমিত অ্যাক্সেস রয়েছে। নিজেকে এবং আপনার সম্প্রদায়কে রক্ষা করার জন্য জলবাহিত রোগ সম্পর্কে সচেতন থাকা গুরুত্বপূর্ণ। যেমন এগুলো কোথা থেকে আসে, কিভাবে প্রকাশ পায় এবং কিভাবে প্রতিরোধ করা যায়। আসুন আগামীকাল অর্থাৎ 2 জুন রাত 8:05 সুস্বাস্থ্য অনুষ্ঠানে কথা বলি জলবাহিত রোগ লক্ষণ, কারণ, প্রতিরোধ ও চিকিৎসা নিয়ে আমাদের স্টুডিওতে উপস্থিত বিশেষজ্ঞ চিকিৎসক শঙ্কর চক্রবর্তীর সঙ্গে। আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর পেতে ফোন করুন 2326253 এই নম্বরে। জানিয়ে দিলাম আমাদের অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। এবারে একটি

তথ্য আপনাদের জানিয়ে দিই, আগামী 21 জুন রাজ্যে পুনরায় নিট পরীক্ষা অনুষ্ঠিত হবে। রাজ্যের পশ্চিম ত্রিপুরা জেলার 9টি ও ধলাই জেলার 1টি পরীক্ষা কেন্দ্রে নিট পরীক্ষা অনুষ্ঠিত হবে। সাংবাদিক সম্মেলনে উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা অনিমেষ দেববর্মা জানান, রাজ্যের নবঘোষিত নলছড় সরকারি মহিলা মহাবিদ্যালয়ে সহ 29টি ডিগ্রি কলেজের বিভিন্ন স্নাতক স্তরের ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছিল এবং তা চলবে আগামী 7ই জুন।

0: আজকেই কাঁঠালিয়া ব্লকের বেজিমারা এইচএস স্কুল প্রাঙ্গণে সিপাহীজলা জেলা প্রশাসনের উদ্যোগে এক মেগা প্রশাসনিক ও স্বাস্থ্য শিবির এবং জনতার দরবার অনুষ্ঠিত হবে। এই শিবিরে বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে বিভিন্ন সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া হবে। আরও একটি তথ্য রয়েছে, ঊনকোটি জেলার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তে জনগণের নিরাপত্তা সুনিশ্চিত করতে ঊনকোটি জেলার জেলা শাসক মেঘা জৈন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023-এর 163 ধারায় কিছু বিধি নিষেধ জারি করেছেন। এই নিষেধাজ্ঞায় বলা হয়েছে, ঊনকোটি জেলার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তের 50 মিটার এলাকায় রাত 8টা থেকে পরের দিন সকাল 5টা পর্যন্ত কেউ চলাচল করতে পারবে না। এ সময়ে উক্ত এলাকায় 5 জনের অধিক লোক জড়ো হতে পারবেন না। সেই সঙ্গে সে এলাকায় কেউ লাঠি, তীর, ধনুক, ধারালো বাঁশ, সাইকেলের চেন, গুলতি, লোহার রড, ছুরি ইত্যাদি এবং আগ্নেয়াস্ত্র বা বিস্ফোরক পদার্থ বহন করতে পারবেন না। এই ছিল কিছু তথ্য।
1: এবারে সময় হয়ে গেছে আপনাদের কাজের খবর জানিয়ে দেবার। রাষ্ট্রায়ত্ত ব্যাংক নিয়োগের জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট 2026, মোট শূন্যপদ 5138টি। আবেদন পদ্ধতি অনলাইনে। আবেদনের শেষ তারিখ 6 জুন 2026। যোগ্যতা, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন পাস। বয়সসীমা 20 থেকে 28 বছর। স্টাইপেন্ড প্রায় 12,000 থেকে 15,000 প্রতি মাস। প্রয়োজনীয় ডকুমেন্টস আধার কার্ড, গ্রাজুয়েশন মার্কশিট, পাসপোর্ট সাইজ ছবি। ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাপ্রেন্টিস 2026, মোট পদ 1865টি। আবেদন শুরু হয়েছিল 29 এপ্রিল 2026 এবং চলবে, এটি অনলাইনে পরীক্ষা চলবে জুন 2026 পর্যন্ত।
0: বন্ধুরা, আরও একটি কাজের খবর রয়েছে আপনাদের জন্য। ধর্মনগর পৌর পরিষদে 8 জন ওয়ার্ড সেক্রেটারি গ্রুপ সি পদে নিয়োগের জন্য এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে গত 25 মে 2026 থেকে এবং আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী 9 জুন 2026। মোট শূন্যপদ 8টি। শিক্ষাগত যোগ্যতা, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি, সঙ্গে কম্পিউটার চালানোর অভিজ্ঞতা বাধ্যতামূলক এবং বাংলা ভাষার জ্ঞান থাকা বাঞ্ছনীয়। বয়স হতে হবে 18 থেকে 40 বছর। তবে এসসি, এসটি এবং অন্যান্য সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী 5 বছরের বয়সের ছাড় পাবেন। তাছাড়া অবশ্যই ত্রিপুরার স্থায়ী বাসিন্দা হতে হবে প্রার্থীকে এবং পিআরটিসি থাকতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ আগামী 9 জুন। বিস্তারিত তথ্য এবং অফিসিয়াল বিজ্ঞপ্তির জন্য আপনি ত্রিপুরা কেরিয়ার জব পোর্টাল দেখতে পারেন।

0: এবার ঘড়ি বলছে, আবহাওয়া কি বলছে সেটা জানিয়ে দেবার। আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানানো হচ্ছে, আকাশ অংশত মেঘাচ্ছন্ন থাকবে, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোনো কোনো এলাকায়, তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ 35 ডিগ্রি এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগরতলা বিমানবন্দরে পরিলক্ষিত গতকালের সর্বোচ্চ এবং আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যথাক্রমে 35.6 ডিগ্রি সেলসিয়াস এবং 27.3 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 98%, সর্বনিম্ন 51%। একটি সতর্কবার্তায় জানানো হয়েছে, বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ত্রিপুরার সবকটি জেলায়। এই ছিল আবহাওয়ার খবর, আর তার সাথেই শেষ করতে হচ্ছে আজকের অভিজ্ঞাপনের পর্ব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আপনাদের সঙ্গে আমি ছিলাম চিত্রলেখা ঘোষ,
1: আর আমি সঙ্গে ছিলাম শ্বেতা।
0: নমস্কার।
1: নমস্কার।

নমস্কার, শুভ সকাল আমার সকল প্রিয় যুব বন্ধুরা। জীবনের প্রত্যেকটা পথ চলায় আসলে এক একটা গল্প শেখায়, এক একটা শেখার গল্প। কেউ অভিজ্ঞতা থেকে শেখে, আবার কেউ শেখে নিজের স্বপ্নকে অনুসরণ করতে করতে। আর সেই শেখা, সেই এগিয়ে চলা আর আগামী দিনের সম্ভাবনাকে কেন্দ্র করেই আজকের যুববাণীর বিশেষ আয়োজন, যুব শক্তির আগামী পথ চলা। আমি আরজে রিমা আজকের অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছি। তবে আজকের এই বিশেষ আয়োজনের শুরুতেই আপনাদের জন্য রয়েছে একটি বিশেষ সাক্ষাৎকার পর্ব। আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন টিসিএস আধিকারিক শ্রী ব্রজমোহন সিনহা। কর্মজীবনের দীর্ঘ অভিজ্ঞতা থেকে তিনি শোনাবেন আগামী দিনের সুযোগ, দক্ষতা এবং তরুণ প্রজন্মের ভূমিকা নিয়ে কিছু মূল্যবান কথা। চলুন তাহলে শুনে নেওয়া যাক তার সঙ্গে এই বিশেষ আলাপচারিতার পর্ব।

নমস্কার শ্রোতা বন্ধুরা, আমরা জীবনে অনেক মানুষের গল্প শুনি, অনেক সফল মানুষের কথা আমরা শুনি, কিন্তু সাফল্যের পেছনে যে দীর্ঘ পথ চলা, দীর্ঘ সংগ্রাম, দীর্ঘ পরিশ্রম, অদম্য সাহস, প্রতিকূলতা, সেই গল্পগুলো খুব কমই হয়তো সামনে আসে। আজ আমাদের সঙ্গে রয়েছেন এমনই একজন মানুষ, যিনি দীর্ঘ প্রশাসনিক জীবনে নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন, সমাজকে খুব কাছ থেকে দেখেছেন,

0: কর্মজীবনের অভিজ্ঞতায় সমৃদ্ধ করেছেন হাজার হাজার মানুষের জীবন। আমাদের আজকের সম্মানিত অতিথি অবসরপ্রাপ্ত টিসিএস অফিসার শ্রদ্ধেয় শ্রী ব্রজমোহন সিনহা স্যার, আপনাকে আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই অনুষ্ঠান। অনেক অনেক স্বাগত।
1: নমস্কার। খুবই ভালো, খুবই ভালো যে আজকের অনুষ্ঠানে আমাকে কথা বলতে হয়েছে। প্রশ্ন করবেন, একটা একটা আমি উত্তর দেব।
0: অবশ্যই স্যার। আপনার দীর্ঘ কর্মজীবনের দিকে যখন আপনি ফিরে তাকান, তখন আপনার কি মনে হয় আজকের যুব সমাজ আগের প্রজন্মের তুলনায় বেশি সুযোগ সুবিধা পাচ্ছে নাকি আরও বেশি চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে?
1: আজকের যুব সমাজ আগের চেয়ে অনেক সুযোগ সুবিধা পায়, কিন্তু অনেক চ্যালেঞ্জেরও সম্মুখীন হতে হয়। চ্যালেঞ্জগুলো এইরকম যে এখন যে ম্যান পাওয়ার প্ল্যানিংয়ের যে চাহিদা, মানুষের যে চাহিদা, সেই চাহিদার তুলনায় আমরা মানুষের উপযুক্ততা বা চাকরি করার যোগ্যতা বা কার্য করার যোগ্যতা কত দূর তৈরি করতে পারছি, এর মধ্যে একটা ফারাক রয়ে গেছে। এই ফারাকটাই হলো মূলত আমাদের বেকারত্বের মূল কারণ। এই যে চাহিদা এবং এই যে যোগান, এর মধ্যে যে মিসম্যাচ, এই মিসম্যাচটা হচ্ছে বেকারত্বের মূল কারণ।
0: সত্যি সময় বদলেছে, সুযোগও বদলেছে, আবার তার পাশাপাশি চ্যালেঞ্জের ধরনও বদলেছে। আজকের তরুণদের হাতে অনেক কিছুই আছে, স্মার্টফোন আছে, আছে ইন্টারনেট। তারা সেকেন্ডের মধ্যে দেশ বিদেশের অনেক খবর তাদের হাতের মুঠোয় চলে আসে। কিন্তু তারপরও একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, তারা কি সত্যি সঠিক পথে এগোতে পারছে? বর্তমান সময়ে প্রযুক্তি এত দ্রুত বদলাচ্ছে যে অনেক চাকরির ধরনও বদলেছে। আপনার মতে এই প্রযুক্তি নির্ভর পরিবর্তন আগামী 5 থেকে 10 বছরে যুব সমাজের জীবনকে কিভাবে প্রভাবিত করতে পারে?
1: এক্ষণে আমাদের যে ম্যান পাওয়ার ডিমান্ড সারা পৃথিবী ব্যাপী, এটা ব্যাপক। যেমন ইঞ্জিনিয়ার্স আমাদের দরকার প্রায় 30-35 লাখ, আমাদের নার্স দরকার প্রায় 20 লক্ষ নার্স দরকার, এক্ষুনি দরকার। আমাদের ডাক্তার দরকার প্রায় 10 লাখ ডাক্তার দরকার। সেই অনুযায়ী আমাদের প্রোডাকশন কত, আমাদের প্রোডাকশন অত দূর নয়। আর চাকরির বাজার তো শুধু আমাদের দেশের সীমাবদ্ধ না, সেই বাজারটা তো সারা পৃথিবীব্যাপী। আমাদের দেশের নার্স যারা তৈরি হচ্ছে, তারা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, কানাডায়, নিউজিল্যান্ডে গিয়ে কাজ করে। সুতরাং চাকরির বাজারটা শুধু আমার দেশের মধ্যে সীমাবদ্ধ এমন থাকলে নয়, এটা সমস্ত পৃথিবীব্যাপী আমাদের যে সুযোগ সুবিধা আছে এগুলাকে ইউনিট হিসাবে নিতে হবে। সুতরাং আমার চ্যালেঞ্জটা নিতে হবে সারা পৃথিবীব্যাপী, ওই ত্রিপুরার নয়, ভারতের নয়, সারা পৃথিবীতে কীরকম ডিমান্ড আছে সেই ডিমান্ড অনুযায়ী আমাকে তৈরি করতে হবে। এখন তো দেশে ইঞ্জিনিয়ার তৈরি হয়, আমাদের দেশে কত ইঞ্জিনিয়ার তৈরি হয়? প্রায় 5 লাখ ইঞ্জিনিয়ার তৈরি হয়। আমাদের দেশে ডাক্তার কত তৈরি হয়? প্রায় 2.5 লক্ষ ডাক্তার তৈরি হয়। কিন্তু তবুও আমাদের যে ডিমান্ডটা এত বেশি যে এগুলোতে আমরা তৃপ্ত না। আমাদের আরও কিছু সুযোগ সুবিধা আমাদের নিতে হবে। এই সুযোগগুলো আমাদের যুব সমাজকে অবশ্যই, এই চ্যালেঞ্জগুলোকে নিতে হবে। এই চ্যালেঞ্জ নেওয়ার জন্য তাদের কিন্তু নিজেকে প্রস্তুতি শুধু বইয়ের মধ্যেই নয়, ওই যে এআই নির্ভর, আইটি নির্ভর যে সুযোগ সুবিধাগুলো আছে এগুলোও নিতে হবে। যেমন ধরুন ত্রিপুরার একটা ছেলে নিট পরীক্ষা দিল, সে জানে না কর্ণাটকের পরীক্ষাটা দিতে পারলে কর্ণাটকের যে কলেজগুলো আছে ওখানেও সে 15% সিট সে আদায় করতে পারে অল্প টাকায়। এটা তো সে জানে না। এইভাবে সুযোগ সুবিধাগুলোকে তো ওই চ্যালেঞ্জগুলোকে তো নিতে হবে। কর্ণাটকে পড়তে গেলে কর্ণাটকের যে কোর্সটা আছে এটা আমাদের ত্রিপুরার সঙ্গে বা অল ইন্ডিয়ার যে কোর্স আছে এর সঙ্গে প্রায় সিমিলার, এটাকে তার গ্রহণ করতে হবে চ্যালেঞ্জটাকে। তখনই শুধু আমাদের এখানের ছেলেরা এই চ্যালেঞ্জগুলোকে গ্রহণ করতে পারবে এবং নিজেকে প্রতিষ্ঠা করতে পারবে।
0: একদমই তাই স্যার। আজকালকার যুগে যে সবচেয়ে বড় একটা বার্নিং ইস্যু আমরা বলতে পারি বেকারত্ব।

0: একদিকে শিক্ষিত বেকারের সংখ্যা যেমন বাড়ছে, অন্যদিকে বিভিন্ন সংস্থা বলছে দক্ষ কর্মীর যথেষ্ট অভাব রয়েছে। আপনার অভিজ্ঞতায় এই দুই বাস্তবতার মধ্যে ফাঁকটা কোথায়?
1: আমরা যখন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ম্যানপাওয়ার প্ল্যানিংয়ে আমি ডিরেক্টর ছিলাম 2005 আগস্ট থেকে 2011 জানুয়ারি পর্যন্ত, আমরা কি করলাম, আমরা এই শিক্ষিত লোকগুলোকে বিভিন্ন স্কিল মিশনের ট্রেনিংগুলো আছে, যেমন RBTI রিজিওনাল ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট ফর ওমেন, এগুলো তুরাতে আছে, এলাহাবাদে আছে, জয়পুরে আছে, হায়দ্রাবাদে আছে, বাঙ্গালুরু আছে, আমরা এখানে সল্ট লেকে আছে, আমরা এখানে ত্রিপুরার যে ছেলেমেয়ের মেয়েরা আসলো মেয়েদেরকে আমরা পাঠিয়েছি ট্রেনিংয়ের জন্য, 1 বছরের কোর্স, কোনো কোনোটায় 2 বছরের কোর্স, ফ্রি অফ কোর্স, এগুলো ডোনারের স্কিম, কোনো টাকা দিতে হয় না, শুধু যাওয়া আসার খরচটা নিজের আর বাকি থাকা খাওয়া সব সরকার নিয়ে দেয়। ত্রিপুরার অনেক মেয়ে প্রতিষ্ঠা পেয়েছে, ট্রেনিং নিয়েছে, এই স্কোপটা আমরা নিতে পারি। শুধু আমার ওই পুঁথিগত যে বিদ্যা আছে এই বিদ্যাই চলবে না, ওই স্কিল ট্রেনিংটা নিতে হবে। আবার ছেলেদের জন্য ডোনারের স্কিম আসলো IGTR ইন্ডো জার্মান টুল রুম হায়দ্রাবাদ, ইন্ডো জার্মান টুল রুম ঔরঙ্গাবাদ, ইন্দো জার্মান টুল রুম ঔরঙ্গাবাদ, এগুলাতে প্রচুর সুযোগ আমাদের যুবকদের জন্য ছিল, ফ্রি অফ কস্ট ট্রেনিং, এখানে 2 বছরের ট্রেনিং, তারপরে 2.5 বছরের ট্রেনিং ছিল, এগুলোতে তারা নিয়েছে, তারা প্রতিষ্ঠাও পেয়েছে। আবার IDEMI বোম্বেতে আছে, এখানে 12 পাস, BA পাস, MA পাস ছাত্রছাত্রীরা ওইসব ট্রেনিং নিতে পারে ফ্রি অফ কস্ট, নর্থ ইস্টের ছেলেরা এখানে ফ্রি অফ কস্ট পায়, ওগুলো নিয়ে তারা নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারে। ওইসব ট্রেনিং ছাড়া বর্তমান জগতে যে এমপ্লয়মেন্ট ফ্রেন্ডলি যে সুযোগ সুবিধাগুলো আছে, যেমন কোম্পানিগুলো আছে, এগুলোতে যেতে হলে ওইসব পরীক্ষাতে টেকনিক্যাল দক্ষতা তাদের পেতে হয়। আরেকটা আছে বড় ইম্পর্ট্যান্ট, এক্ষণে তো সারা পৃথিবীব্যাপী আইটি সেক্টরটা কী, আইটি সেক্টরগুলোতে তো প্রচুর মানুষ নেয়, কখন নেবে, ন্যাসকম, ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ কম্পিউটার সায়েন্সেস অ্যান্ড সার্ভিসেস কোম্পানির যেটা আছে হায়দ্রাবাদে, তারা একটা পরীক্ষা নেয় গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েটদের জন্য, এটাকে বলে ন্যাক টেস্ট, NAC টেস্ট। NAC টেস্ট মানে হচ্ছে ন্যাশনাল অ্যাসেসমেন্ট অফ কম্পিটেন্স। এই পরীক্ষাটা পাস করলে পরে একটা সার্টিফিকেট ন্যাসকম দেয়, ওই সার্টিফিকেট দেখালে পরে যে কোনো বেকার গ্র্যাজুয়েট বা MA পাস পোস্ট গ্র্যাজুয়েট বিভিন্ন কোম্পানিতে ওই কাগজটা দেখিয়ে চাকরিতে যেতে পারে। আমরা এরকম একটা এক্সারসাইজ 2007 অক্টোবর থেকে 2008 মার্চ পর্যন্ত করেছিলাম, এবং প্রচুর ছাত্রছাত্রী যারা BA পাস, MA পাস, তারা ওই সুযোগটা নিয়েছে। সরকারের উচিত ডোনারকে বলে এই স্কিমটা, ন্যাসকমের যে ন্যাক টেস্টটা ত্রিপুরাতে যেন চালু করলে পরে এখানকার বেকার যুবক যুবতীরা প্রচুর সুযোগ পায়, এটার প্রতি দৃষ্টি দেওয়া উচিত।
0: অবশ্যই স্যার, আপনি এত সুন্দর করে আমাদের আজকের অনুষ্ঠানে যুব সমাজকে বিশেষ করে এত অনুপ্রাণিত করলেন আপনার মূল্যবান কথা দিয়ে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই কথোপকথনে আমরা শুধু প্রযুক্তি বা কর্মসংস্থান নিয়েই কথা বলিনি, আমরা শুনেছি অভিজ্ঞতার কথা, সংগ্রামের কথা, ধৈর্যের কথা এবং হাল না ছাড়ার কথা। আপনার মূল্যবান সময় ও অনুপ্রেরণাদায়ক ভাবনার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আজ আমাদের সঙ্গে ছিলেন অবসরপ্রাপ্ত TCS অফিসার শ্রী ব্রজমোহন সিনহা। আমি আরজেরিমা আজকের সাক্ষাৎকার পর্ব এখানেই শেষ করছি। তার আগে একটা কথাই বলবো, স্বপ্ন দেখুন, শেখার ইচ্ছেটা বাঁচিয়ে রাখুন, আর নিজের সম্ভাবনার উপর কখনো বিশ্বাস হারাবেন না। নমস্কার।

আপনারা শুনছিলেন শ্রী ব্রজমোহন সিনহার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ আলোচনা। যে পথে আমরা বেছে নিই না কেন, শেখার ইচ্ছেটাই আমাদের এগিয়ে নিয়ে যায়। কেউ প্রযুক্তির জগতে নিজের স্বপ্ন খুঁজে পায়, আবার কেউ খুঁজে পায় সুরের ভুবনে। আজকের এই যুববাণীর পর্বে আপনাদের জন্য আরও একটি বিশেষ চমক রয়েছে। আপনাদের জন্য আমরা রেখেছি একটি বিশেষ সুরের আয়োজন, যেখানে রয়েছে তরুণ শিল্পী অন্বেষা ঋষিদাস,

এবং তার সঙ্গে কথোপকথনে রয়েছে আমাদের বন্ধু আর যে শতাব্দী। তাহলে শুনে নেওয়া যাক শিল্পীর কণ্ঠে কিছু মনোমুগ্ধকর গান এবং তার জীবনের পথচলার কিছু কথা।

0: সূর্য যখন হৃদয়ের দরজায় আলতো করে করানারে, তখন শব্দ নেয় অনুভূতি, আর সেই অনুভূতিটাই কথা বলে। ঠিক সেই অনুভূতির হাত ধরেই আজ আমরা রয়েছি সুরের আসরে। নমস্কার শ্রোতা বন্ধুরা, 101.6 মেগাহার্সের যুববাণী অনুষ্ঠানে সকলকে জানাই স্বাগত। আমি রয়েছি আরজি শতাব্দী, এবং আজকে আমাদের গানের আসরে রয়েছে অন্বেষা ঋষিদাস, এক তরুণ শিল্পী। তার কণ্ঠে শুনব বিভিন্ন গান। অন্বেষা, কেমন আছো বলো?
1: ভালো।
0: এবং আজকের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে যন্ত্রানুষাঙ্গে রয়েছে পিনাক আচার্যি তবলায়, এবং সঙ্গে কিবোর্ডে রয়েছে অলোকেশ চক্রবর্তী। আপনাদের সকলকে জানাই স্বাগত যুববাণীর অনুষ্ঠানে। তবে শিল্পীর সঙ্গে আমরা কথা বলবো, শুনব তার গান। শুরুতেই জানবো, কী গান আজকে গাইছো?
1: আমি একটি নজরুল সঙ্গীত পরিবেশনা করব, রাগ দরবারি কানারের উপরে।
0: বাহ, কী অসাধারণ! প্রথমেই একটি নজরুল গীতি দিয়ে আমরা আজকের অনুষ্ঠান শুরু করব। তবে চলো শোনা যাক।

0: অনেশার কণ্ঠে আমরা গান শুনলাম। এবারে অনেশার কাছ থেকে জানতে চাইব, এই সঙ্গীত জগতে কিভাবে পা রাখা।
1: গানের মধ্যে প্রথম ইন্টারেস্ট আসলো, তারপরে বাবা বলল যে গান শেখাবে, তো সীমা পোদ্দার আমার ম্যাম,
0: আচ্ছা,
1: ওনার কাছে ক্লাস ফোর থেকে আমার গান শেখা শুরু।
0: এখন কোন ক্লাসে পড়ছো?
1: এখন 12 কমপ্লিট হলো।
0: বাহ, এই পড়াশোনার মাঝেও গানকে এত ভালোবাসা, এবং কিভাবে সময় দিচ্ছ?
1: মাঝে মধ্যে মানে পড়ার সাথে সাথে গানটাও রাখতে লাগে, তো ম্যাম আমার ম্যাম অনেক জায়গায় মানে প্রোগ্রাম প্রোগ্রাম বলে এখানে গিয়ে করার জন্য।
0: পরিবারে কেউ কি এই সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত রয়েছে?
1: না, আমি আর আমার বোন।
0: বাহ, অসাধারণ। দ্বিতীয় গান কি শোনাচ্ছ অনিশা?
1: দ্বিতীয় গান আরেকটা নজরুল সঙ্গীত।
0: চলো

0: আরও একটি গান আমরা শুনলাম আজকের এই যুববাণী অনুষ্ঠানে অন্বেষার সঙ্গে। এবং এই পড়াশুনো এত কিছুর মাঝেও নতুন প্রতিভারা কিন্তু জন্ম নেয়, এবং তারই হয়তো যুববাণী অনুষ্ঠানে আজকে এই অন্বেষাকে আমরা শুনলাম। এবং তার পাশাপাশি এই যে সোশ্যাল মিডিয়া, মানে ফোনের মধ্যে তো সময় দেওয়া হয় নাকি, সত্যি সোশ্যাল মিডিয়াতে নিজেকে জনপ্রিয় করে তোলার সেই ইচ্ছে কি জাগে?
1: জাগে মাঝে মধ্যে।
0: গান কি তুলে ধরো?
1: না।
0: আচ্ছা, তবে এই এই যে মানে গান করছো, বিভিন্ন মঞ্চে গিয়ে গান করছো, শ্রোতাদের কাছ থেকে মঞ্চে ওঠার আগে কি প্রত্যাশা থাকে যে হাততালি তুমি শ্রোতাদের কাছ থেকে নেবে, নাকি নিজের গানকে তুলে ধরার মধ্যে সেই তৃপ্ততা খুঁজে পাবে, কোনটা?
1: নিজের গানকে তোলার।
0: একেবারে তাই। এবং যুববাণীর আজকের এই অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে আমরা রয়েছি। সঙ্গীত শিল্পীর কাছ থেকে শেষ গানটি আমরা শুনব। কি গান শুনতে চাইছো আজকে?
1: আরেকটাও একটি রবীন্দ্রসঙ্গীত শোনাবো, দাঁড়িয়ে আছো।
0: বাহ, নজরুল সঙ্গীত দিয়ে আমরা শুরু করলাম এবং রবি ঠাকুরের গান দিয়ে আজকের এই গানের আসর কিন্তু আমরা শেষ করব গানে গানে। চলো তবে।

সুরের আসরে যখন আমরা বসি তখন কিন্তু এই আসরটাকে ছেড়ে উঠতে মন চায় না। কিন্তু কি করার, সময় বারবার হাতছানি দেয়। তবে এই যুবমানের অনুষ্ঠান কিন্তু এখানেই থেমে থাকবে না আজকের মতো, যেহেতু আমরা সময় প্রায় কড়া নাড়ছে দরজায়, আমাদের বিদায় নিতে হচ্ছে। এবং আমাদের সঙ্গীত শিল্পী, তরুণ শিল্পী ছিল অন্বেষা। এবং অন্বেষার এতক্ষণ ধরে শ্রোতা বন্ধুরা তোমার গান শুনলো,

0: তাদের উদ্দেশ্যে কি বলবে তুমি? রেডিওতে কি আরো একবার আসার মন চায়?
1: হ্যাঁ চাই, মানে আমি আমার নিজের গানগুলোকে আরো মানে প্রচার করতে চাই।
0: এটাই হয়তো নতুনদের মধ্যে একটা প্রত্যাশা থাকে যে শ্রোতারা আমার গান শুনবেন এবং আমি নিজেকে আরো বড় মঞ্চে তুলে ধরব। এবং আজকে সময় দিয়েছো তুমি আমাদের, অসংখ্য ধন্যবাদ তোমাদের এবং যারা আমাদের যন্ত্রানুষঙ্গের সহযোগী ছিল, পিনাক আচার্যি এবং অলোকেশ চক্রবর্তী, আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আমি থাকবো আর যে শতাব্দী, ততক্ষণ

0: আমাদের যন্ত্রানুষঙ্গের সহযোগী ছিল পিনাক আচার্যী এবং অলোকেশ চক্রবর্তী। আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আমি থাকবো আর যে শতাব্দী, ততক্ষণ পর্যন্ত শুনতে থাকো আকাশবাণী আগরতলার যুববাণী অনুষ্ঠান। নমস্কার।
1: শিল্পী অন্বেষা ঋষি দাস এবং তার সঙ্গে কথোপকথনে আর যে শতাব্দীর সুরের আড্ডা। আজকের মতো যুববাণী অনুষ্ঠান এখানে আমরা শেষ করছি, আবারও কথা হবে অন্য কোনো নতুন ভাবনা নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, শুনতে থাকুন যুববাণী অনুষ্ঠান।

নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে আকাশবাণী এফএম ও জয়ন্ততে। স্টুডিওর খড়িতে এখন সময় সকাল 9:11 হয়ে 58 সেকেন্ড, আর আমি রয়েছি আপনাদের সঙ্গে আপনাদেরই প্রিয় বন্ধু আজকের এই সকালে, আর যে শুয়েতা। আমি থাকবো আপনাদের সঙ্গে সকাল 11টা পর্যন্ত। আর এখন সময় সংবাদ শিরোনামের, জানিয়ে দিচ্ছি এখনকার সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাত অনুষ্ঠানের 134তম পর্বে জাতি গঠন, সাংস্কৃতিক গর্ব এবং সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। গতকাল আকাশবাণী থেকে প্রচারিত প্রতিমাসের এই অনুষ্ঠানে তিনি দেশের ক্রীড়াক্ষেত্রে তরুণদের সাফল্য, প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুদ্ধার, গ্রীষ্মকালীন ফল ও ঐতিহ্যবাহী পানীয়, জ্যোতির্বিজ্ঞানের প্রতি যুব সমাজের আগ্রহ, সেনা কল্যাণে নাগরিকদের অবদান, নদী পরিচ্ছন্নতা এবং বন্যপ্রাণ সংরক্ষণ সহ একাধিক বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ মধ্যপ্রদেশের রায়সেন জেলা থেকে খেত মাচা অভিযানের উদ্বোধন করবেন। এই প্রচার অভিযানটি চলতি মাসের শেষ দিন 30 জুন পর্যন্ত চলবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নয়াদিল্লিতে মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং হাইং এর সঙ্গে বৈঠক করবেন। দুই দেশের মধ্যে ঐতিহাসিক ও সভ্যতামূলক সম্পর্ককে আরও শক্তিশালী করার বিষয়ে এই আলোচনা অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় নগর উন্নয়ন ও বিদ্যুৎ মন্ত্রী মনোহর লাল বলেছেন, রাজ্যে স্ট্রিট ভ্যান্ডার অর্থাৎ পথ ব্যবসায়ীদের মধ্যে পিএম স্বনিধি যোজনায় 9,300 জনকে 15 কোটি টাকারও বেশি ঋণ দেওয়া হয়েছে। পিএম স্বনিধি কর্মসূচির 6 বছর পূর্তি উপলক্ষে গতকাল আগরতলায় মুক্তধারা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। আগরতলা সরকারি অতিথিশালায় বিদ্যুৎ এবং নগর উন্নয়নের কিছু প্রকল্প নিয়ে গতকাল পর্যালোচনা বৈঠকও করেন কেন্দ্রীয় বিদ্যুৎ ও নগর উন্নয়ন মন্ত্রী মনোহর লাল। পরে তিনি সাংবাদিক সম্মেলনে বলেন, বৈঠকে পিএম স্বনিধি প্রকল্প, বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্ন শহর, পিএম সৌর বিদ্যুৎ বিজলি যোজনা, ইন্টারস্টেট ট্রান্সমিশন লাইন সংযোগ ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আন্তর্জাতিক যোগ দিবসের প্রস্তুতি উপলক্ষে ঐতিহাসিক উজ্জয়ন্ত প্রাসাদ চত্বরে গতকাল বিশেষ যোগাভ্যাস কর্মসূচির আয়োজন করেছিল ভারতীয় সেনাবাহিনী। সেনাবাহিনীর স্পিয়ার কর্পসের অধীন রেড শিল্ড ডিভিশনের উদ্যোগে অনুষ্ঠানে অংশ নেন সেনাবাহিনীর জওয়ানরা। বঙ্গীয় সঙ্গীত পরিষদের 50 বছর পূর্তি এবং বার্ষিক সমাবর্তনের 2 দিনব্যাপী অনুষ্ঠান গতকাল সম্পন্ন হয়েছে। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক এই সমাবর্তনে প্রায় 700 পরীক্ষার্থীকে চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হবার জন্য অভিজ্ঞান

প্রদান করা হয়। রাজধানী শহর দক্ষিণাঞ্চলের স্বামী বিবেকানন্দ ক্লাবের উদ্যোগে গতকাল সন্ধ্যায় রবীন্দ্র নজরুল জন্ম জয়ন্তী পালিত হয়। অনুষ্ঠানের সূচনা করেন আগরতলা পুর নিগমের দক্ষিণ জোনের চেয়ারম্যান অভিজিৎ মল্লিক। মহিলা মহাবিদ্যালয় NSS ইউনিটের উদ্যোগে গতকাল তামাক বিরোধী দিবস উপলক্ষে যোগেন্দ্রনগর রেল স্টেশনে উপস্থিত যাত্রী ও জনগণের মধ্যে তামাকের কুফল সম্পর্কিত লিফলেট দেওয়া হয় বলেই জানিয়েছেন NSS প্রোগ্রাম অফিসার রমা ভট্টাচার্য। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.3 ডিগ্রি সেলসিয়াস। শুনলেন এখনকার সংবাদ শিরোনাম।

নমস্কার, শুভ সকাল শ্রোতা বন্ধুরা, আপনাদের অনেক অনেক স্বাগত। এই মুহূর্তের পর্বে আমি রয়েছি আপনাদের সঙ্গে, আর যে শ্বেতা। আর এখন আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে আকাশবাণী এফএম জয়ন্ত, আর আপনাদের প্রিয় অনুষ্ঠান বলছি তোমায় পর্ব। বন্ধুরা, বাইরে ইতিমধ্যেই প্রচণ্ড গরম, রোদের তেজ যেন আগুন ছড়াচ্ছে। তবে এই গরমের মধ্যেও কিন্তু একটা মিষ্টি সুখবর রয়েছে। গ্রীষ্মকাল মানেই কিন্তু রসালো, সুস্বাদু আর পুষ্টিকর মরশুমি ফলের সমাহার। আচ্ছা ভাবুন তো, পাকা আমের ঘ্রাণ, লিচুর মিষ্টি স্বাদ, তরমুজের ঠান্ডা রস কিংবা কাঁঠালের অনন্য মজা, শুনলেই জিভে জল চলে আসে, তাই না? শুধু স্বাদেই নয়, এই ফলগুলো আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। আমে রয়েছে ভিটামিন এ ও সি, তরমুজ শরীরকে হাইড্রেটেড রাখে, আর লিচু ও জাম শরীরকে

সতেজ রাখতে সাহায্য করে। গরমের দিনে এক বাটি ফল হতে পারে আপনার সবচেয়ে স্বাস্থ্যকর সঙ্গী। বন্ধুরা, আজকের এই বলছি তোমায় পর্বটি তাই আপনাদের জন্য রইল একটা বিশেষ প্রসঙ্গ নিয়ে, গ্রীষ্মের মরশুমি ফল। কথা বলতে পারেন আমার সঙ্গে, আর তার জন্য আপনাদের অবশ্যই ফোন করতে হবে আমাদের স্টুডিওর নম্বর 03812326253, কোন ফলটা আপনার ভালো লাগে এই গ্রীষ্মের মধ্যে। অনেক ফল রয়েছে, কিন্তু আমাদের প্রত্যেকেরই একটা পছন্দের ফল নিশ্চয়ই রয়েছে, কিংবা আপনি কিভাবে এই মরশুমি ফলগুলোকে উপভোগ করেন সেই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আজকে কথা বলবো। গ্রীষ্মের মরশুমি ফল এই প্রসঙ্গ নিয়ে বলছি তোমায় পর্বে আমি রয়েছে আর যে শুয়েতা, আপনাদের সঙ্গে কথা বলবো অবশ্যই, আর তার জন্য আপনারা ফোন করবেন সেই আশা তো অবশ্যই রাখি। সেই সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপও খোলা রয়েছে, সেখানেও লিখে পাঠাতে পারেন আপনাদের আজকের প্রসঙ্গ বিষয়ে অনুভব। আর হোয়াটসঅ্যাপ নম্বরটা জানিয়ে রাখি, 9402169965, হোয়াটসঅ্যাপ নম্বর 9402169965, এই নম্বরে অর্থাৎ হোয়াটসঅ্যাপেও লিখে পাঠাতে পারেন আজকের প্রসঙ্গ বিষয়ে আপনার মনের কথা। বন্ধুরা, বলছি তোমায় পর্বের আজকের প্রসঙ্গ গ্রীষ্মের মরশুমি ফল, কোন ফলটা আপনার সবচাইতে বেশি ভালো লাগে, বা আপনার ঘরেও এই ফল নিয়ে নিশ্চয়ই অনেক গল্প রয়েছে, কিংবা এই ফলগুলোকে নিয়ে আপনার সঙ্গেও কোনো মজাদার ঘটনা ঘটেছে, সেইগুলো আমার সঙ্গে ভাগ করে নিতে পারেন, শুনবো আপনাদের কথা।

বন্ধুরা, বলছি তোমায় পর্বে আজকের প্রসঙ্গ গ্রীষ্মের মরশুমে ফল। এই বিষয়ে আপনাদের কথা অবশ্যই শুনব, কিন্তু এখন আমার একটা গান মনে পড়ছে। সেই গানটা, গান বলতে এখানে অবশ্যই আমাদের প্রত্যেকটা ঋতুর যাপনে যিনি আমাদেরকে পৌঁছে দেন সেই ঋতুর অনুভবে, তিনি আর কেউ নন, আমাদের প্রিয় ঠাকুর রবি ঠাকুর। রবি ঠাকুরেরই একটা গান আপনাদের শোনাই, রবীন্দ্রসঙ্গীত শুনবেন। আর আপনাদের আজকের এই প্রসঙ্গটা বিষয়ে মনে যা ভাবছেন তা কিন্তু আরও সতেজ হয়ে উঠবে। চলুন তাহলে শুনব এই রবীন্দ্রসঙ্গীতটি, আর তারপরেই আবারও ফিরে আসবো আপনাদের সঙ্গে আজকের প্রসঙ্গ বিষয়ে কথায়।

বন্ধুরা, আসলে গ্রীষ্ম মানেই কিন্তু প্রখর রোদ, ঘাম আর তৃষ্ণা। কিন্তু এই ঋতুরই একটা সবচাইতে বড় উপহার হলো নানান রকম সুস্বাদু আর রসালো ফল। প্রকৃতি

যেন এই গরমের কষ্টকে ভুলিয়ে দিতে আমাদের জন্য সাজিয়ে দেয় মিষ্টি টক আর রসালো ফলের সম্ভার। শুধুমাত্র বাংলাতেই কিন্তু বিভিন্ন ফল রয়েছে তা নয়, আম, লিচু, জাম, কাঁঠাল এই ফলগুলো ছাড়াও কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে এই গ্রীষ্মের সময়ে বিভিন্ন ধরনের রসালো ফল পাওয়া যায়। আর এই ফলগুলো কিন্তু পুষ্টিগুণে সমৃদ্ধ। আসলে প্রকৃতি যেমন আমাদেরকে কষ্ট দিচ্ছে, সেই কষ্ট ভোলানোর জন্য উপায়ও বলে দিয়েছে। বন্ধুরা, আজকের বলছি তোমায় পর্বের প্রসঙ্গ তাই গ্রীষ্মের মরশুমি ফল। আর এই বিষয়টা নিয়ে কথা বলতে আপনারা ফোন করুন স্টুডিও নম্বর 0381-232-6253 এই নম্বরে, অথবা লিখে পাঠাতে পারেন এই প্রসঙ্গ বিষয়ে আপনার অনুভব আকাশবাণীর হোয়াটসঅ্যাপ নম্বর 9402169965 এই নম্বরেও লিখে পাঠাতে পারেন। বন্ধুরা, চলুন না একটু ঘুরে আসি আজকের এই গ্রীষ্মের ফলের রঙিন জগতে। প্রথমেই গ্রীষ্মের ফল হিসেবে যেই ফলটার নাম মনে আসে সেই ফলটা হলো আম। আম হলো ফলের রাজা। গ্রীষ্মের ফলের কথা উঠলে সবার আগেই আমের নাম মনে আসে। ফলের রাজা হলো আম। কাঁচা আমের টক স্বাদ যেমন মন ভরিয়ে দেয়, তেমনি পাকা আমের মিষ্টি সুবাস যেন গ্রীষ্মের পরিচয়পত্র। কাঁচা থেকে পাকা আমের প্রত্যেকটা পর্বেই কিন্তু আমরা তার স্বাদ অনুভব করতে পারি। গ্রীষ্মের শুরুতেই যখন কাঁচা আমগুলো গাছে গাছে থাকে, তখন মনে হয় এই তো গাছ থেকে যদি পাড়তে পারতাম, বেশ করে একটু নুন দিয়ে, একটু লঙ্কা দিয়ে খাওয়া যেত, অথবা আমের আচারও খাওয়া যেতে পারে। এছাড়াও ডালের সঙ্গে বাঙালি কিন্তু আম দিয়ে বেশ করে একটা রসনাতৃপ্ত পদ তৈরি করতে পারে, অর্থাৎ কাঁচা আমের ডাল গ্রীষ্মের জন্য এই পদের জুড়ি মেলা ভার। আমে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি এবং প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। শুধু স্বাদেই নয়, পুষ্টিগুণেও কিন্তু আম অনন্য। এছাড়াও আম দিয়ে বিভিন্ন ধরনের খাদ্য তৈরি করা যায়, যেমন ধরুন আম পানা বা আমের শরবত, অথবা আম সত্ত্ব তৈরি করে বছর ভরও রেখে দেওয়া যায়। তাই আমের জুড়ি মেলা এই গরমে বা গ্রীষ্মের সময়ে সত্যিই ভার। বন্ধুরা, আপনারা গ্রীষ্মের এই মরশুমি ফল বা গ্রীষ্মের আপনার পছন্দের ফল নিয়ে কথা বলতে পারেন। আমি রয়েছি আর যে শুয়েতা আপনাদের সঙ্গে, বলছি তোমায় পর্বে কথা বলবো আপনাদের সঙ্গে। তার জন্য আপনাদের অবশ্যই ফোন করতে হবে স্টুডিওতে, অথবা লিখে পাঠাতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে আকাশবাণী এফএম জয়ন্ততে। আর বলছি তোমায় পর্বে, আজকে যে প্রসঙ্গ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, বলছি তোমায় পর্বের প্রসঙ্গ গ্রীষ্মের মরশুমি ফল। আর এই বিষয়টা নিয়ে একজন শ্রোতা বন্ধু আমাদেরকে হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়েছেন ওনার অনুভব। হ্যাঁ বন্ধু স্বর্ণালীদি, তিনি লিখে পাঠিয়েছেন, শুভ সকাল শুয়েতা, বলছি তোমায় অনুষ্ঠানে আজকের বিষয় গ্রীষ্মের মরশুমি ফল। এই সময়ের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের প্রত্যেকের জন্যই। চারদিকে প্রচণ্ড দাবদাহ, অস্বাভাবিক গরম, সব মিলিয়ে এক অসহ্য ও ভীষণ বিরক্তিকর পরিস্থিতি। কিন্তু প্রকৃতির এই কীর্তির কাছে আমরা অসহায়, মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। কিন্তু নিজেদেরকে এই প্রতিকূল পরিস্থিতি থেকে রক্ষা করার জন্য বা সুস্থ রাখার জন্য প্রচুর পরিমাণে এই মরশুমের বিভিন্ন রকমের ফল খেতে পারি। ফলের মধ্যে রয়েছে নানা রকমের ভিটামিন, জল, অ্যান্টিঅক্সিডেন্ট এবং আরও নানা রকমের উপাদান, যা আমাদের শরীরটাকে সুস্থ রাখতে সাহায্য করে, পাশাপাশি মনটাকে চাঙ্গা রাখে। কারণ শরীর ও মন একে অপরের পরিপূরক, শরীর ভালো থাকলেই মনও ভালো থাকে। আম, কাঁঠাল, লিচু, মোসাম্বি, আনারস, পেয়ারা, তরমুজ, আপেল, আঙ্গুর, পেঁপে, যা সারা বছর পাওয়া যায় সবগুলোই ভীষণ ভীষণ উপকারী এবং রসালো ফলগুলোর মধ্যে অন্যতম। আর এই তীব্র গরমে ডাবের জল বিশেষ উপকারী। আর শশা, যা কাঁচাও খাওয়া যায় আবার রান্না করেও খাওয়া যায়, তবে আমরা সাধারণত কাঁচাই খাই বা স্যালাড করে খাই। গ্রামের দিকে প্রচুর পরিমাণে ফল পাওয়া যায় বাড়ির আশেপাশে বা জঙ্গলে, সেদিকটায় কিনে খাওয়ার প্রয়োজন পড়ে না। এখনো মনে পড়ে স্পষ্ট, ঠাকুরমা পাকা আম দিয়ে যেমন টক রান্না করে খাওয়াতেন, তেমনি আম সত্ত্ব বানিয়ে খাওয়াতেন আমাদের, পাশাপাশি নানা রকমের পিঠে পুলি বানিয়েও খাওয়াতেন। কাঁঠালের রস দিয়ে যেমন মুড়ি বা খই মেখে দিতেন, ঠিক তেমনি ওই কাঁঠালের রস দিয়ে চালের গুঁড়ো মিশিয়ে নানা রকমের পিঠে পুলি বানিয়ে খাওয়াতেন। ওইগুলো খেলেই আমাদের পেট ভরে যেত। ভাতই খেতাম না আমরা কখনো কখনো, বলতে বলতেই জিভে জল এসে গেছে। থাক আজ এই পর্যন্তই বলি, ভালো থেকো শ্বেতা। ধন্যবাদ স্বর্ণালী দি, আপনাকে আমাদের হোয়াটসঅ্যাপে আপনার আজকের এই প্রসঙ্গ নিয়ে অনুভব পাঠানোর জন্য। বন্ধুরা সত্যিই তাই, গ্রীষ্মের এই প্রচণ্ড দাবদাহে যখন এই ফলগুলো আমরা খাই, তখন কিন্তু একটা অন্যরকম তৃপ্তি আমাদের শরীর এবং মন জুড়ে আসে। বলছিলাম আমের কথা, আরও একটা ফলের নাম না বললেই নয়, তরমুজ, গরমের তৃষ্ণা নিবারক। গ্রীষ্মের দুপুরে এক টুকরো ঠান্ডা তরমুজ যেন স্বর্গীয় অনুভূতি। তরমুজের প্রায় 90% জল, তাই শরীরকে হাইড্রেটেড রাখতে তরমুজের জুড়ি মেলা ভার। লাল টুকটুকে তরমুজ শুধু দেখতেই সুন্দর তা নয়, এতে রয়েছে লাইকোপিন নামের উপকারী উপাদান, যা শরীরের জন্য অত্যন্ত উপকারী।

0: হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার বন্ধু, কে রয়েছেন?
1: নমস্কার
0: হ্যাঁ বলুন।
1: নমস্কার, আমি প্রেমজিৎ চক্রবর্তী বলছি,
0: স্বাগত প্রেমজিৎ বাবু, বলুন।
1: অসম রাজ্যের শিবমঙ্গিরা থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
0: হ্যাঁ বলুন।
1: আর বিশেষ করে আজকের আজকের যে টপিক নিয়ে আপনি এসেছেন, গ্রীষ্মকাল চলছে বা ফলের যে একটা ইয়ে রয়েছে, আসলে দেখুন আমি যখন ছোট ছিলাম অথবা আমি 90 দশকের লোক,
0: আচ্ছা
1: বুঝেছেন,
0: হ্যাঁ বলুন,
1: আমরা যখন পড়াশোনা করেছিলাম, স্কুলে গিয়েছিলাম, তখন কিন্তু আরো বছরে কিন্তু 2 বার বন্ধ থাকতাম স্কুলে, পুজোর সময় আর এই সময়ে গ্রীষ্মকালে। তখন গ্রীষ্মকালে তখন আমরা ছোট ছোট ছিলাম, হয়তো বা এই সময় তো বাতাস টাতাস কিছু হয়, বাতাসের মধ্যে আমরা ঠাকুরকে ডাকতাম, বাতাস আসছে একটু ভালো হবে। তখন কিন্তু গড়ের চিন্তা করতাম না, আমরা গড়ের চিন্তা করতাম কিন্তু বাবারা মায়েরা যাতে অসুবিধে হয়ে যায়, কিন্তু আমরা ঠাকুরকে ডাকতাম যে বাতাস আসার জন্য। কেন জানেন, সেটা আমাদের স্বার্থ যে আমরা বিশেষ করে আম গাছের নিচে যাব, তখন গাছ থেকে আম পড়বে নিচে, আর সেই আমটা কুড়িয়ে আনবো, এনে বিকেল বেলা হয়তো আম থেকে কুড়িয়ে তারপর সেখানের মধ্যে মরিচ টরিচ তেল টেল দিয়ে এইগুলো মিশিয়ে খাবো, খাঁচাটা খাঁচা। আর পাকার সময় আমরা যেতাম, তখন যেন দেশি আমটা আমরা বিশেষ করে সেটা তো আমাদের সবার বাড়িতে রয়েছে,
0: ঠিক ঠিক,
1: কাঁঠাল বা দেশি আম জাম এইগুলো আমরা এই সময় কিন্তু পাচ্ছি। আর বিশেষ করে আমরা জ্যৈষ্ঠ মাসকে মধু মাস বলি, তার জন্য রসালু ফলগুলো আমরা পেয়ে থাকি। বিশেষ করে আমি কিন্তু আমটা খুবই ভালোবাসি, বুঝতে পেরেছেন,
0: আচ্ছা,
1: ছোটবেলা থেকে কাঁঠালের প্রতি আমার খুব একটা রুচি নেই, আর বর্তমানে কাঁঠাল তো আর মানে শুধু দেখি কিন্তু মানে মুখে তুলি না, কারণ সেটা মানে ভয় লাগে কাঁঠালটাকে।
0: আচ্ছা,
1: আমটাই আমার ভালো লাগে, দেশি বলুন আর বাইরের বলুন, আমটাকে আমি আমার ভালো লাগে, তাই আমের রাজাকে আমি পছন্দ করছি, মানে ফলের রাজাকে পছন্দ করেছি আমাকে।
0: ঠিক ঠিক ঠিক
1: এইটুকু।

0: রাখলাম, আর ভালো থাকবেন।
1: ভালো থাকবেন আপনিও প্রেমজিৎ বাবু।
0: নমস্কার।
1: নমস্কার। বন্ধুরা, আমরা প্রেমজিৎ বাবুর সঙ্গে কথা বললাম, আর এই গ্রীষ্মের দুপুরে রসালো ফলগুলো সত্যিই আমাদের মনকে তৃপ্ত করে। আরও একজন বন্ধু সঙ্গে রয়েছেন। হ্যালো, নমস্কার।
2: শুভ সকাল।
1: শুভ সকাল।
2: আরে ভাবলাম প্রথম প্রথমে আম কাঁঠালের গল্প শুনিয়ে ফেলবো।
1: আচ্ছা,
2: এত দুর্ভাগ্য লাইন ঢুকছেই না।
1: হ্যাঁ, একটু সমস্যা ছিল ফোন লাইনে।
2: রসালো,
1: হ্যাঁ,
2: ফলের গল্প না বলে কি পারা যায় বলুন?
1: ঠিক তাই।
2: দেখুন প্রেমজিৎ বাবু, কাঁঠাল ভালোবাসে না, কাঁঠাল কিন্তু আমার প্রিয়।
1: আচ্ছা,
2: হতে পারে ফলের রাজা আম, কিন্তু আমি মন্ত্রীকে ভালোবাসি। আর কেন বলছি, কাঁঠালগুলি দিয়ে দেখুন একটু চিবে টিপে মুড়ি টুড়ি দিয়ে না,
1: হ্যাঁ,
2: একটু পেট ভরে খাওয়া যায়।
1: হ্যাঁ তাই।
2: তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আপনাকে বললে বিশ্বাস করবেন না আপনি, আমার উঠানে একটা আম গাছ আছে, তার আম যদি একবার খান, আপনি আমাকে জিজ্ঞাসা করবেন যে বিশ্বদেবটি কোথেকে আনলেন।
1: আচ্ছা।
2: কিন্তু ও বলে না পোকার আক্রমণ বেশি সুমিষ্ট ফলে, আমাদের চাইতে তো পোকারা খবর আরো বেশি রাখে।
1: নিশ্চয়ই, ওদের খবর রাখাটাই তো জরুরি।
2: আমগুলিকে একদম ধ্বংস করে দিয়েছে, আপনি শরীরটা মানে জ্বলছে, বিশ্বাস করবেন না।
1: আচ্ছা।
2: এবার তো আমগুলি এলো, সব পড়ে গেছে ঝড়ে মুকুল সব।
1: আহা,
2: যাই হোক, আগামী দিনে প্রত্যাশায় আছি। আম কাঁঠাল লিচু, দেখুন লিচুটা হয়তো বা বছরের অল্প কয়েকদিনের মধ্যেই উড়িয়ে যায়।
1: হ্যাঁ,
2: ছোট ছোট রসালো ফল খেয়ে ঠিক আছে, একটি মজে। কিন্তু কাঁঠালের সাথে দেখুন, কাঁঠাল খেয়ে আমার না একটা ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমাদের নিজস্ব কাঁঠাল গাছ আছে, আর বর্তমান আগরতলাতে আমি একটা শখ করে কাঁঠাল গাছ লাগিয়েছি। এটা বড় হয়ে বিশ্বাস করবেন না, এই কাঁঠালটা কোত্থেকে এলো, কোত্থেকে বিক্রি এলো বলতে পারবো না। এটার ফলগুলি আমার মন মতো, একটা ধরে আমার জন্যই মনে ধরে, আর কারোর জন্য ধরে না। এটা পঁচিশ ত্রিশটা হবে।
1: হ্যাঁ,
2: এবার আপনি একা খেয়ে আর দুজনকে দেওয়ার মতো রাস্তা নেই।
1: আচ্ছা,
2: ঘটনা হচ্ছে গিয়ে দেখুন, আম কাঁঠালে যারা ছোটবেলায় গ্রামে বড় হয়েছে, আমি গ্রামে বড় হয়েছি, আমার বাড়িতে বিভিন্ন কাঁঠাল গাছ ছিল। তবে একটা কথা মনে পড়ে কি জানেন, এই কাঁঠাল খেয়ে বহু গরিব মানুষ কিন্তু দিন যাপন করে। কেন আমি আপনাকে বলছি, বাংলাদেশের সীমান্তে আমাদের বাড়ি ছিল, বাংলাদেশ থেকে ওরা ডিম নিয়ে আসতো, বিশ্বাস করবেন, ওরা গামলায় করে ডিম নিয়ে আসতো, ডিম দিয়ে কাঁঠাল নেবে। এবার ভাবুন, আমরা রাখি ডিম, ওদেরকে দিই কাঁঠাল, এই যে বিনিময়ে ওরা খুব আনন্দের সে কাঁঠাল নিয়ে বাংলায় চলে যেত। কিন্তু ঘটনা হচ্ছে গিয়ে, জ্যৈষ্ঠ মাসে আম কাঁঠালের গল্প হবে না, এটা তো হতেই পারে না।
1: ঠিক ঠিক ঠিক।
2: হ্যাঁ, তবে ঘটনা হচ্ছে গিয়ে, যতই আপনি আম লাগান না কেন, এই আমাদের ফজলি আম, মাগলি আম, এগুলি তো বিখ্যাত আম। আমের ওই কালকে পত্রিকায় পড়ছিলাম ম্যাডাম, একটা জাপানের 1 কিলো আমের দাম হচ্ছে 1 লক্ষ টাকা,
1: ভাবতে পারা যায়।
2: সেও আম।
1: হ্যাঁ,
2: তবে ঘটনা হচ্ছে গিয়ে, আমরা আম্রপালির কথা শুনি। আজকে আমাদের যেমন দেখুন কুইন আনারস বিশ্ববাজারে নাম করছে, এই আনারস আপনি কিনতে যান, আপনি ধারে কাছেও পাবেন না, কুইন আনারস পাবেনই না, এত মহার হয়ে গেছে।
1: ঠিক ঠিক।
2: তবে যাই হোক, সেদিন আনারস আনলাম, একটা খেলাম। আপনি তো জানেন বিখ্যাত আনারস বাগান বাজার হচ্ছে আমাদের প্যারাডাইস চমনি।
1: ঠিক তাই।
2: গেলেই দেখবেন লাইন ধরে দাঁড়িয়ে আছে, আপনি নামার সঙ্গে সঙ্গে হাতছানি দিয়ে ডাকবে আপনাকে। আসলে ঘটনা হচ্ছে গিয়ে, এই জিনিসগুলি আমাদের ঐতিহ্য বহন করে। আম কাঁঠালের ছাড়া জ্যৈষ্ঠ মাসটাই মনে হয় বৃথা, তবে কাঁঠাল আমার প্রিয় বন্ধু, ওর জন্য আমি অপেক্ষা করে থাকি। এখনো গাছগুলি পাকেনি, পাকবে কয়েকদিনের মধ্যে, খাওয়া শুরু করিনি, খাবো। ভালো লাগলো আপনার এই বিষয়টা আলোচনার সুযোগ দেওয়ার জন্য। নমস্কার।
1: নমস্কার বিশ্বজিৎ বাবু। বন্ধুরা, ঘড়ির কাঁটা বলছে ধীরে ধীরে, কিন্তু আমাদের সময় প্রায় শেষের পথে, তাই গ্রীষ্মের এই মরশুমে ফল নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছিলাম। আর কথা বলতে বলতেই আপনাদের পছন্দের বিষয়গুলো কিন্তু জানা হলো। কেউ হয়তো আপনারা আম পছন্দ করেন, কেউ বা হয়তো বা কাঁঠাল পছন্দ করেন, আবার এই গ্রীষ্মের রসালো ফলের মধ্যে লিচু অনেকেই পছন্দ করেন। এক একজনের পছন্দটা এক এক রকম। তবে

শ্রোতা বন্ধুরা, যে গানটা শুনলেন রেডিও থেকে আজও যখন ভেসে আসে এই গান, মনে করো আমি নেই, বসন্ত এসে গেছে, কৃষ্ণচূড়ার বন্যায় চৈতালি ভেসে গেছে। এই গানটা শুনলেই আমরা ফিরে যাই 50-60-এর দশকে। তখন ইন্টারনেটের যুগ ছিল না, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউবেরও অস্তিত্ব ছিল না। রেডিওই ছিল বাঙালির বঙ্গ জীবনের বিনোদন। আর এমন সব গানে, এই গানগুলো কানে এলেই মনটা হু হু করে উঠত। যে শিল্পীর গান, তিনি সুমন কল্যাণপুর, যার কণ্ঠে ছিল লতা মঙ্গেশকরের সঙ্গে ভীষণ মিল, আর এটাই তার কেরিয়ারের কাল হয়ে দাঁড়ায়। তাই তিনি এ যুগে প্রায় অচেনা, অথচ তার গান আজও এফএমে বাজে। আধুনিক বাংলা গান, বাংলা ছায়াছবির গান অনেক গাইলেও সুমন কল্যাণপুর আদতে বাঙালি ছিলেন না, কিন্তু তিনি তার কয়েকটি গান দিয়েই বাঙালিদের বড্ড আপন ছিলেন। তখন আকাশবাণী আর রেকর্ডের যুগ। সুমন কল্যাণপুরের গান বাজলে শ্রোতারা আলাদা করে তার কণ্ঠ চিনতে পারতেন না, ভাবত লতাই গাইছেন, যা সুমন কল্যাণপুরের অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। সুমন ও লতার কণ্ঠ নিয়ে বিভ্রান্তি আরও বাড়ে, কারণ রেডিওতে সুমনের গান বাজানোর পরে বহু সময় তার নামটাই ঘোষণা করা হতো না, শুরুর দিকে রেকর্ডেও তার নাম থাকত না। এ কারণেই তাকে লতার ছদ্ম পরিচয়ে চিরকাল বাঁচতে হয়েছে। তবে সুমন কল্যাণপুর লতাকে অনুকরণ নয়, অনুসরণ করেই গান গাওয়া শুরু করেন। কলেজ জীবনে সুমন লতার গান গেয়ে আসর জমাতেন। তার হিন্দি, বাংলা, তামিল স্পষ্ট উচ্চারণ, সুরেলা তালিম নেওয়া কণ্ঠ সবই শুনি।

পণ ছিল প্লেব্যাকের জন্য। অনেক হিন্দি আর বাংলা ছবিতে প্রথম সারির নায়িকার লিপে গেয়েওছেন সুমন কল্যাণপুর, কিন্তু ওই 50-60-এর দশকে শাসন করতেন লতা মঙ্গেশকর এবং আশা ভোঁসলে, যাদের দাপটে সুমন কল্যাণপুর রয়ে যেতেন সঙ্গীত পরিচালকদের থার্ড চয়েস হিসেবে। যখন কোনো গান রেকর্ডিংয়ে লতা সময় দিতে পারতেন না, তখনই ডাক পড়ত সুমনের। আবার যেসব প্রযোজক তাদের ছবিতে লতার যা পারিশ্রমিক তা দিতে সক্ষম হতেন না, তারাই ডেকে নিতেন সুমন কল্যাণপুরকে। তবে কিছু সময়ের জন্য সুমন কল্যাণপুর মোহাম্মদ রফির সঙ্গে পরপর ডুয়েট গেয়ে উঠে এসেছিলেন লতা আর আশার স্ট্যাটাসে, কারণ ওই সময় রয়্যালটি ইস্যু বিবাদে লতা রফির সঙ্গে গান গাইছিলেন না। তাই রফির সঙ্গে ডুয়েটে লতার পরিবর্তন হিসেবেই সুমন কল্যাণপুর গান গাইতেন।

গতকাল অর্থাৎ রবিবার সন্ধ্যায় মুম্বাইয়ের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 89 বছর বয়সী এই গুণী শিল্পী সুমন কল্যাণপুর। লতা মঙ্গেশকরের ছায়ায় ঢাকা যুগেও যিনি নিজের সুমিষ্ট নিখুঁত গায়কী দিয়ে ভারতীয় চলচ্চিত্র সঙ্গীতের ইতিহাসে এক অনন্য ও গৌরবময় স্থান তৈরি করেছিলেন। ওনার প্রয়াণে টিনসেল টাউন থেকে শুরু করে সঙ্গীত মহলে নেমে এসেছে গভীর শোকের ছায়া। 1937 সালের 28শে জানুয়ারি অবিভক্ত ভারতের ঢাকায় জন্ম নেন সুমন হেমবাদী। পরবর্তীতে তার পরিবার মুম্বাইয়ে চলে আসে। জে জে স্কুল অফ আর্টসে ছবি আঁকা শেখার পাশাপাশি পণ্ডিত কেশবরাও ভোলে ও উস্তাদ খান আব্দুল রহমান খানের কাছে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নেন তিনি। 1954 সালে মঙ্গু এবং শুক্রাচে চাঁদনী ছবির মাধ্যমে প্লেব্যাকে তার পথ চলা শুরু। সুমন কল্যাণপুরের কণ্ঠস্বরের গঠন এবং মিষ্টতা কিংবদন্তী লতা মঙ্গেশকরের সঙ্গে এতটাই মিলে যেত যে সাধারণ শ্রোতারা তো বটেই, অনেক সময় রেডিও সিলনের ঘোষকরাও ভুল করে বসতেন। লতা মঙ্গেশকরের সঙ্গে এই কণ্ঠের মিল অনেক সময় ওনার কেরিয়ারে বাধা তৈরি করলেও 1960-এর দশকে লতা রফিজির মৃদু দূরত্বের সময় রফিজির সঙ্গে ওর জুটি রাজত্ব করেছিল টলিপাড়া থেকে বলিপাড়ায়। আজকালের তেরে মেরে প্যার কে চার্চে, রাহি না রাহে হম, নানা করতে প্যার না তুম হমে জানো, কিংবা আজ হুনা আয়ে বলমার মতো অজস্র অমর গান উপহার দিয়েছেন তিনি। হিন্দি এবং মারাঠির পাশাপাশি বেশ কিছু বাংলা ছবিতেও চমৎকার প্লেব্যাক করেছিলেন এই বহুভাষী শিল্পী। সুমন কল্যাণপুরের প্রয়াণের এই খবর আমাদের সামনে আসতেই সত্যি অর্থেই মনে হয়েছে যে একে একে আমাদের এই সঙ্গীত জগতের কিংবদন্তীরা আমাদের ছেড়ে চলে যাচ্ছেন, সেই সোনালী যুগের ধীরে ধীরে অবসান হতে চলেছে। 1958 সালে ব্যবসায়ী রামানন্দ কল্যাণপুরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর সুমন হেমবাদী থেকে তিনি সুমন কল্যাণপুর নামে পরিচিত হন। বর্তমানে তিনি তার একমাত্র কন্যা চারু অগ্নির পরিবারকে রেখে গেলেন। সুরের এই নিঃশব্দ বিদায় টিনসেল টাউনকে আরও একবার মনে করিয়ে দিল যে ভারতীয় চলচ্চিত্রের মেলোডি যুগের শেষ স্তম্ভগুলো একে একে ধূলিস্যাৎ হয়ে যাচ্ছে।

শ্রোতা বন্ধুরা, আজকের তুমি অনন্যা পর্বে আমি রয়েছি আর যে শ্রোতা আপনাদের সঙ্গে। আর আজকের এই তুমি অনন্যা পর্ব থেকে আমরা স্মরণ করছি, শ্রদ্ধা জানাচ্ছি কিংবদন্তি সঙ্গীত শিল্পী সুমন কল্যাণপুরকে। কমপক্ষে 140টি গান একসঙ্গে গিয়েছিলেন সুমন কল্যাণপুর আর মোহাম্মদ রফি, যা সুমন কল্যাণপুরের কেরিয়ারে ল্যান্ডমার্ক সময়। তাদের ডুয়েটের মধ্যে রয়েছে আজকাল তেরে মেরে প্যার কে চার্চে, নানা কারকে প্যারের মতো চিরকালের অজস্র গান। পাশাপাশি তিনি ডুয়েট গিয়েছেন মানে

সাথে হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে। সুমন কল্যাণপুরে জন্ম 1937 সালের 28 জানুয়ারি। জন্ম পদবী হিমাদি, সুমন হিমাদি। জন্ম পূর্ববঙ্গের ঢাকায়, কিন্তু আদতে তারা কর্ণাটকের বাসিন্দা। কর্ণাটকের উদুপি জেলার কুন্দপুর তালুকের একটা গ্রাম হল হিমাদি। সুমন কল্যাণপুরের পিতা শঙ্কররাও হিমাদি কর্ণাটকের ম্যাঙ্গালোর শহরের এক বনেদি সারস্বত ব্রাহ্মণ পরিবারের মানুষ। তিনি সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়ার উচ্চ পদস্থ কর্মচারী ছিলেন এবং দীর্ঘদিন চাকুরি সূত্রে ঢাকায় ছিলেন। ঢাকাতেই জন্ম সুমন হিমাদির। 5 বোন ও 1 ভাইয়ের মধ্যে তিনি সব থেকে বড়। 1943 সালে শঙ্কর হিমাদি ও তার স্ত্রী সীতা হিমাদি চলে আসেন তৎকালীন বম্বে শহরে। বিভিন্ন ভাষার পরিবেশে সুমনের বেড়ে ওঠা। একদিকে দক্ষিণী ভাষা, অন্যদিকে স্পষ্ট বাংলা এবং হিন্দি উচ্চারণে দক্ষ ছিলেন সুমন কল্যাণপুর, যা তার সঙ্গীত জীবনে উন্নতি ঘটায়। সুমনের পড়াশোনা এবং রাগ সঙ্গীতের তালিম মুম্বাইতেই। মুম্বাইতেই বিখ্যাত কলম্বিয়া হাই স্কুলে ভর্তি হন তিনি। সঙ্গে চলছিল গানের তালিম। প্রথম দিকে গান ছিল তার নেশা, কিন্তু পরে সঙ্গীতকে পেশা হিসেবে নিয়ে পাকাপাকি মুম্বাইতে সঙ্গীতের তালিম এবং অনুষ্ঠান করতে থাকেন। আরও একটা গুণও ছিল তার, অসম্ভব ভালো আঁকার হাত। তার শ্রোতারা যা অনেকেই জানেন না। পড়াশোনা শেষ করে তিনি ছবি আঁকার পাঠ নিতে স্যার জে জে স্কুল অফ আর্টসে ভর্তি হয়েছিলেন। কিশোরীবেলায় তার ভালো লাগত নূরজাহানের গান। স্কুলে বা বাড়ির অনুষ্ঠানে গান গাইতেন সুমন। সেই রকমই এক অনুষ্ঠানে তার গান শোনেন প্রখ্যাত মারাঠি সঙ্গীত পরিচালক কেশবরাও ভোলে। তিনি কথা বলেন সুমনের বাবা মায়ের সঙ্গে, মেয়ের প্রতিভাকে নষ্ট না করার অনুরোধ করেন। নিজেই সুমনকে তালিম দিতে ছাত্রী করে নেন তিনি। কেশবরাও বুঝেছিলেন সুমনের লাইট কণ্ঠ যাতে শাস্ত্রীয় সঙ্গীতে চেয়ে আধুনিক বা প্লেব্যাক ভালো ফুটবে, তাই সেই দিকেই সুমনকে এগিয়ে দেন তিনি। 1954 সালে মঙ্গু ছবি দিয়ে হিন্দি ছবিতে প্রথম প্লেব্যাক সুমনের। সে বছরেই দরওয়াজা ছবিতে সুমনের সঙ্গে প্লেব্যাক করেন তালাত মাহমুদ। তালাত মাহমুদ সুমন কল্যাণপুর জুটি বেশ কিছু পরপর হিট গান উপহার দেয়, আর এইসব গান দিয়েই সুমনের জনপ্রিয়তা বাড়ে। বাত এক রাত কি, দিলেক মন্দির, নূরজাহান, দিল হি তো হ্যায়, জাহানারা, পাকিজা, এইভাবেই দীর্ঘ হতে থাকে সুমনের সাফল্যের তালিকা। শঙ্কর জয়কিষণ, রোশন, মদনমোহন, শচীন দেববর্মন, নওশাদ, হেমন্ত মুখোপাধ্যায় সব নামী সঙ্গীত পরিচালকের সঙ্গেই গান গেয়েছেন সুমন।

1954 সালে হিন্দি চলচ্চিত্রে তার যাত্রা শুরু। প্রথম দিকে নানান সংগ্রামের মধ্য দিয়ে এগোতে হলেও তার প্রতিভা খুব দ্রুতই সঙ্গীত পরিচালকদের নজর কেড়ে নেয়। কিংবদন্তি গায়ক তালাত মাহমুদ তার কণ্ঠ শুনে মুগ্ধ হয়েছিলেন এবং তার সঙ্গে দ্বৈত গান গাওয়ার সুযোগও করে দেন। সেই থেকেই শুরু হয় সুমন কল্যাণপুরের সাফল্যের পথচলা। 60-70-এর দশকে তিনি একের পর এক জনপ্রিয় গান উপহার দিয়েছেন। বিশেষ করে মোহাম্মদ রফির সঙ্গে তার গাওয়া দ্বৈত গানগুলো আজও সমান জনপ্রিয়। তিনি রফির সঙ্গে 140-টিরও বেশি দ্বৈত গান রেকর্ড করেছিলেন। আসলে তার গানের খ্যাতি আসে তার বিয়ের পর। বিয়ে হয় মুম্বাইয়ের ব্যবসায়ী রামানন্দ কল্যাণপুরের সঙ্গে। তাই সুমন হিমা দিয়ে তার আসল নাম হলেও সুমন কল্যাণপুর নামেই তিনি জনপ্রিয় হন। বহু শিল্পীর বিয়ের পর গান আর থাকে না, অশান্তির কারণ হয় মেয়েদের পেশা। কিন্তু এদিক থেকে সুমন কল্যাণপুরের ভাগ্য ছিল সুপ্রসন্ন। তার স্বামী তাকে সঙ্গে করে সমস্ত গানের রেকর্ডিংয়ে নিয়ে যেতেন। তবে শুধু বলিউড গানই নয়, সুমন কল্যাণপুর বড় বেশি বাংলারও। বাংলা গানের শ্রোতারা আজও তার দুটি ল্যান্ডমার্ক আধুনিক গান মনে রেখেছে, আমার স্বপ্ন দেখা দুটি নয়ন আর মনে করো আমি নেই, বসন্ত এসে গেছে। এছাড়াও হিমন্ত মুখোপাধ্যায়ের লতার পাশাপাশি বরাবর সুমন কল্যাণপুরকে বাংলা ছবির গানে জায়গা করে দিয়েছেন। মনে পড়ছে মনিহার ছবিতে সে আইটেম সং। মান্নাদের সুরে সুমন কল্যাণপুরের এই গানটিও মনকে নাড়িয়ে দেয়। কাঁদে কেন মন আজ কেউ জানে না, কোনখানে ব্যথা আছে কেউ বোঝে না।

এমন একটা মুগ্ধতা ছিল তার কণ্ঠে যা শুনলে মনে হয় সত্যিই তিনি কতটা ব্রাত্য রয়ে গেছেন সব গুণ থাকা সত্ত্বেও। আকাশ অজানা তবু খাঁচা ভেঙে উড়ে যায় পাখি, দুল ছেড়ে মন তোমার আকাশ থেকের মতো অনবদ্য সব গান গিয়েছেন, কিন্তু তার কণ্ঠ লতা সদৃশ হয় তিনি প্রায় অচেনাই রয়ে গেছেন শ্রোতামহলে। কৃষ্ণ সুদামা ছবি আজও বিখ্যাত হয়ে আছে শুধুমাত্র সুমন কল্যাণপুরীর গান তোরা হাত ধর প্রতিজ্ঞা কর। আইকনিক ফ্রেন্ডশিপ গান সুমনজির কণ্ঠে সবাই আজও গুনগুনিয়ে ওঠে। সুমন কল্যাণপুরীর যার ট্যালেন্ট ও কণ্ঠ ছিল তার পূর্ণ মর্যাদা তিনি পাননি, ইচ্ছে করেই লতার কণ্ঠ নকল করেননি, মিলে গেছে সমসাময়িক দুই গায়িকার কণ্ঠ। আশা ভোঁসলে প্রথম যুগে গীতা দত্তকে অনুকরণ করে গাইতেন, লতার থেকে আলাদা হতেন। পরে আশা নিজের স্বকীয়তা দেখানোর সুযোগ পান অপিনাইয়ার আর ডি বর্মনের সহায়তায় এবং তখন ক্যাবারে গানে আশাই একক বিজয়িনী। সেই অর্থে সুমন কল্যাণপুর সুযোগের অভাবে প্রান্তিক এবং লতার পরিবর্তন হিসেবেই রয়ে গিয়েছেন। গান তার কাছে সাধনা ছিল, কি পাননি সে নিয়ে তার আর কোনো আফসোস নেই। তার একমাত্র কন্যা চারুলগ্নি, যিনি বিয়ের পর আমেরিকাবাসী, যদিও চারুলের কন্যা সুমন কল্যাণপুরের নাতনি ভারতে ফিরে এসেছেন এবং তিনি রয়েছেন তার সঙ্গে। সুমন কল্যাণপুরকে লতা মঙ্গেশকর পুরস্কার ভূষিত করে।

হয়েছে, কিন্তু সেই পুরস্কারেও লতাই আশ্রয়। লতার যুগেও সুমন নিজের প্রতিভায় বোম্বে এবং বাংলায় জায়গা করে নিয়েছেন, তবুও তাকে লতার মতো শুনেই সারা জীবন বাঁচতে হল। অথচ সুমন কল্যাণপুর অনবদ্য কিংবদন্তি, সঙ্গীত জগতের এক নক্ষত্র। বন্ধুরা, ঘড়ির কাঁটা বলছে সময় প্রায় শেষের পথে, তাই আজকের মতো তুমি অনন্যা পর্ব থেকে আমরা স্মরণ করলাম সুমন কল্যাণপুরকে, তাকে শ্রদ্ধার্ঘ্য জানালাম, আর তার গান দিয়েই শেষ করব আজকের এই তুমি অনন্যা পর্ব। সবাই ভালো থাকবেন, কথা হবে নতুন কোনো অনুষ্ঠানে নতুন কোনো বিষয় নিয়ে। নমস্কার।

ছাইমালিয়া তামনি বাকে অফুং কসং জর বুক ফাটি নাই পিয়া অরসামুন যতন বাকি নেই ডেডিকেট খালাই খাবং তাকু দায় বুক সঙ্গ খান বাকি নরম খানি রসামুন খান বাকি নেই দিফাটফাকে এস এম এস খালাই দি সে এস এম এস নাম্বার ডক্টর সাইমানো

আসে তাকু ব্রিজেস পেকা জলা নিমি খনানা মজুমনে বিনি রসামুং ন খনা রাখ তাকু খাকলায় নিনি রসামুং খনাবি খাতুং খনা খাকলায় ই জরাব ফুকাহাম তাকর জলা নিমি বুকু কনিকা ফুকাহাম বুকু নবাহাইন ব রসামুং খনানা মজুমজাকমানী সরবি দেব্রহ্ম বাই রসাবজাক রসামুং কুঙ্কিলা হই টাঙে রসাবজাক ফাইডেহাকে ও রসামুং খনাদি বুকু ও রসামুং খনাদি বকুল আর

খুতাই বুকুক ছং ই জরাও হাই না হাই তাকুক মনো দেব্রমা কাটলামা ফারানি বক রসামুং খানানামু চুংকা জুলাই দেব্রমা বৈ রসাবজাক রসামুং চুমুইনি সামপিলি চুমুইনি সামপিলি আউ কবিন বেলাই খানাত রসামুং অ রসামুং জরা কাইসব সিনি কক বরক রসামুং হাফার ন কুচুগ তিসাতানি কাইসা ইয়া প্রিকতর

0: যত নি চাই বেলা হামায় তাকু ব্রিজেস সিপাহী জলা যত নি চাই চিকন তাকসু জরা তাকু ব্রিজেস কাইনি উত্তর রিম নাই তাকসু জরা যতন চাই সাকা বতঙ্গ খাবং তাকু দেব খুসং নরব তাকসু জরা কাইনি সিমুঙ্গ তাকু ব্রিজেস কাইনি ন বনি উত্তর সঠিক খা শৈশয় সুকা তাবুনি বেসেব কিসিসা ফ্যামল খাংলাইনে ববন তান খাং খাংকে তস তর ব চিখনজা তানরক তররক তান খাংকে তরুরুক তানরুক তরুরুক থামাব 2326253 কক দুক নাম্বার হ্যালো
1: হ্যালো
0: লামসগো সাবুং খা বুকু মাইলামুরানি বুকু স্মৃতি তানরুক তরুরুক তানরুক তরুরুক আবতো সাইনো পাইখা উত্তর বেলাই হামবাই সাবো সাইমন দদি ফাট ফাট কে কক দুক নাম্বার 2326253 আং তঙ্গ নরক নি তাকো কিশোর আর জে কিশোর রেডিও কুইজ হ্যালো হ্যালো ককরে ককদুক বাই মানজুদি 2326253 ককদুক নাম্বার হ্যালো
2: হ্যালো স্যার
0: লামসগো সাবুকা বুকু
2: আং ইয়াং চিননানি ওয়াকিতি দেব্রমা সারি দং স্যার
0: এ তানরুক তরুরুক আবতাম
2: আছে থুয়াং
0: হ্যাঁ
2: চে থুয়াং
0: চে থুয়াং তান খান কে থিস থাং আমলা আবো বসক সাসু বেলাই হামাই দদি দদি ফাট ফাটকে করিং দে 2326253 কক নাম্বার মোবাইল ইউজার 0381 অকুট নাম্বার দানি তাপুদি তানরুক তরুরুক তানরুক তরুরুক হ্যালো
3: হ্যালো তারা পেকর জলানি ব্রিজেস
0: তা পেকর জলানি তাকু ব্রিজেস হাইনো হাই কিসা তুরু তুরুকে সাদি নি খরা কিসা তুরু তুরুকে সাদি হ্যাঁ নি খরা বুঝলি আর নেটওয়ার্ক একদম একদম খনালি ক্রেক ক্রেক খনাই দম কাডনি থাকা হ্যালো হ্যালো হ্যালো হ্যালো এ সাদি তাকো সিমলা নে তাকো সুরজ সাদি তাকো খালি খাই দে তানরুক তরুরুক তানরুক তরুরুক হ্যালো সাবংখা ডেভিড কলয় তেলে মরানি তানরুক তরুরুক বেলাই বেলাই হামবাই তাকুং নো বেলাই বেলাই কংগ্রেচুলেশনস তানরুক তরুরুক পুখুরী ন জেসুক তন আসুক ন ব পুখুরী তেব তরু বেলাই ওয়ানা মাব খিকলাই রেখা তানরুক তরুরুক তাবনে বেসব তে কাই

0: पुइला थार्ड एम्पायर बाय आउटनाय क्रिकेटानि मुं तामो हेलो
1: हेलो दार
0: खनाय दङ ए तावखौ सेराय सेराय खनाय दङ
1: माने आबं खतम प्लेयर थनन बुंसो हा
0: आ जे आउटनाय पुइला क्रिकेटर
1: माने जेकुनो राज्य माने देशनि बुं सारकं नाब्ला
0: देशनिया बरकनि मुंसो मासानाय जे क्रिकेटर पुइला थार्ड एम्पायर बाय आउटनखा पृथ्वी विशेष पुला थार्ड एम्पायर बाय आउटनाय बेलाय मुं गोनां क्रिकेटर सचिन तेंदुलकर 1992 विश्व थार्ड एम्पायर बाय पुला आउटनाय बेलाय हामबाय ताखु ब्रिजेस बेलाय हामबाय ताखु जरा ताखु ब्रिजेस कायथा मुतर रुइनाय जतनि साखाव दङ ताखु डेविड कलय कायसा बुखु कनिका कायसा তাওক তিনি বিশিং তিনি যে কুইজ তাওক জরা তাখুক ব্রিজেস কাইথামনি উত্তর উইনে যতনি কুজগ তাবুকনি সুমুং নরকনি বাকিনে কিসা জুদা কিসা ফেমলকম খা খালায় নরক যতন আবনি উত্তর রুইমানান কামকে খাই নারক দে খিং পুংনাইসা ইয়াকুং ইয়াথামসা ইয়াসা হিমকে ইয়াগনি হিম আবো তামসলা খিং পুংনাইসা ইয়াকুং ইয়াথামসা ইয়াসা হিমকে ইয়াগনি হিম আবো তামসলা দাদি ফাট ফাটকে করি 2326253 কক্রুং নাম্বার হ্যালো ইংলা ত্রুক ত্রুকে সাদি কিসা মোবাইল বাই কিসা হাসালকে ছাদি
1: মোবাইল হাসাল
0: খিং পুংনাইসা ইয়াকুং ইয়াথামসা ইয়াসা হিমকে ইয়াগনি হিম আবো তামসলা ইয়ংলা নি ইয়াকুং ইয়াথামদা কাইথামদা
1: সরি সরি
0: ওয়ান টু দি 232-6253 কক্রুং নাম্বার মোবাইল ইউজার 0381 অকুর নাম্বার নান তাফুক দিয়ে খিং পুংনাইসা ইয়াকুং ইয়াথামসা ইয়াসা হিমকে ইয়াগানি হিম আবো তামসলা হ্যালো দিবর কাহাম সাবংকা উদয়পুর মহারানী তাকুক রাজু সারি উত্তর তাম উত্তর সঠিক কে সাদি নং আবো কনফার্ম কে সাদি লকিয়া যায় রিক্সা চালক মানে তাম বুমু তাকু তাম বুমু
2: রাজু কুমার রিয়াং
0: রাজু কুমার রিয়াং বুড়ো নি সিমি
2: উদয়পুর মহারানী
0: উদয়পুর মহারানী রাজু কুমার রিয়াং তামাবাই খা সাগরে চিনি পান্ডা রেডিও টু দিয়া খা না মোবাইল বাই
2: মোবাইল বাই
0: মোবাইল বাই খাও না চিনি পান্ডা কিন্তু লাইভ খাই মানো গুগল থাকে টাইপ খাই এফ এম উজ্জয়ন্ত লাইভ রেডিও হুনে খাই দি এফ এম উজ্জয়ন্ত টাইপ খাই লাইভ লাইভ খাই মানো বেলা হামাই তাখুর রাজু কুমার রিয়াং খিং পুংনাইসা ইয়াসা হিমকে ইয়াগনি হিম আবো তামসলা রিক্সা বেলাই হামবাই রাজু বেলাই হামবাই তাবসুক জরা খরক বুড়ি উত্তর রিমাখা জে জে সঙ্গমনি আবনি বিছিংনি তাকু ব্রিজেস কাইথামনি কাইথাম উত্তর উইনে যতনি টপ দঙ্গ তাকু ডেভিড কলয় কাইসা উত্তর রিমাখা বুকু কনিকা কাইসা রাজু কুমার ইয়াং কাইসারি মাখা ফিল্ম নি জগত কিসা থাকলাই তাম হন খাবং দাকু দেব খুকসং জং যতন সাইমানো হিন্দি তকে শুলে হিন্দি তকে শুলে নি শুলে যতন সাইমানো হিন্দি তকে শুলে ও অমিতাভ বচ্চন নি মঙ্গা জয় হাইকে আজাগা অমিতাভ বচ্চনের লগে যে

বিরো বিরো বেলাই হামবাই বেলাই হামবাই তারপর জরা জেসুমঙ্গ সেকেন্ড পজিশন দঙ্গ বুকু কনিকা ফার্স্ট পজিশন দঙ্গ টাকুক ব্রিজেস সেকেন্ড পজিশন দঙ্গ বুকু কনিকা তে আবন জাগুলো দঙ্গ ডেভিড কলয় কাইসা রাজু কুমার ইয়াং কাইসা খামাং তাকু তাই বুকু সঙ্গ নরখনাই দঙ্গ এফ এম উজ্জেন সারা সাপেন একটা 101.6 মেগাহার্টজ তিনি রেডিও কুইজ।

0: Yang sinane wakiti do ta
1: e sade
0: apo u u ramda u mti u ko bu ti u ko bu phang milik khna ramda
1: wa nam bor no kha sagara di
0: no am no no ha yang tam hi chemi
1: ya ramda misin no no belai hambai ramda ramani misin
0: ko bo man na mama khit ma kha hang kai kol habri malia
1: belai hambai
0: hambai char khulumka
1: khulumka বহ কৃষ ফিকুং তিখিও রান্দার মানে মেশিন

0: kabang ta khutai bu khuchong narok khnai tong fm ujjain to sarasa pendo khae ke 101.6 megahertz radio quiz ang tong narok ni takhog rj kishor tamung ni sumung tabuni besabe narok ni bagai sungmung miawo ipl khelani final thumung engkha bu dol kplai engkha ipl thumunga bu dol taklaini bisi 2026 bisi wa bu dol kplai engkha 232-6253 kokduk number mobile 00381 output number nani tapodi hello
1: Ang larong ita kung dines?
0: Sadi ita kung dines.
1: Asin ako to kung ano sana bagay naman niya.
0: Sumong
1: sa. Ani mo tayong kay kundi mister ito kung hindi ay randa sa randa di uhuntas ng ano?
0: Abo to utor saipay ka bukog wa kiti. Tapong ni sumong kay IPL tumongo bu dol kaplayin ka. 2026 bisi ni IPL ni final o bu dol kaplayin ka.
1: Abole saimaliya.
0: Dari Farfake Kokdugo Kurung 232-6253 Kokdug number Mobile 00381 Okut number Nani Tapuli Hello Lamsako Sabung Kataku
2: Sir Angke Yang Omar Kurni
0: আমার পুরো নিনি মুংসারি কিসানি চিনি মুংসারি তাকো IPL Final of Budol Koplayin Kha. Idea baya kubi ke sadi. Budol.
2: Bangalore
0: hindi to dol kri piya bo ni chikam bo kaisa mung tongo. Shoy mung ni mung masana state bo ni raja khorba state ni bo mung singya. Dol ni mung thik thik ke ma sanai dol ni mung hello
3: dibar kaham belai ke darano
0: dibar kaham sabong ka takhu
3: angyang sik chandra parani rabindra devru madara
0: takhu rabindra chadi bo badal complying ka 2026 bisini naisai naisi dog bisini ipl final khelabo
3: রয়্যাল চ্যালেঞ্জ বেঙ্গালোর
0: একদম কবই একদম সঠিক উত্তর বা বেলাই হামবাই তাম্বুমং
3: রবীন্দ্র দেবরমা শিবচন্দ্র পারানি দ্বারা
0: রবীন্দ্র তাকুক রবীন্দ্র বেলাই হামবাই
3: হামবাই যা
0: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বেঙ্গালুরু হুঁকে সিমিংয়া তাকুক আপন বাগিন বনি দল নিমুং সই যতন সানা নাঙ্গো আসুক নরক নাই

0: ইন্টারন্যাশনাল প্রিমিয়াম লীগ।
1: ইন্টারন্যাশনাল প্রিমিয়াম লীগ, আচ্ছা দেশাবতম কক দুগো দাদি ফার ফার কে করেন দি। হ্যালো
0: দিবর কাহাম স্যার।
1: দিব কাহাম সামকা
0: ইয়াং দুন্দ্রা নিরঞ্জন।
1: আ তাকু রঞ্জন ভাই তং সাগর দি
0: ইকো কাহাম নো মোটামুটি
1: কাহাম নো
0: নেংলে ভাই তং সার সাগর
1: কাহাম নো দা সাগর দি আইপিএল ইন ফুল ফর্ম জামু
0: আবকে তো ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ
1: বেলাই হাম ভাই তাকুনি মুংতা রঞ্জন না ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ অরেঞ্জ ক্যাপ সাম্মা কা সাগাদি
0: বৈভব সূর্যবংশী
1: বেলাই হাম ভাই আবো ভাই সাইমন নন খেলা নাইও বৈভব সূর্যবংশী বেলাই হাম ভাই তাবুনি সুমুং নরকনি বাগৈ ত্রিপুরা জরা কাইসাবো বুবাগারা রক বাই নাইকলজাক হাক্তর তংমানি আবুনি ইয়াগুলো হায়ুংনি টমুং চামুং নাই নাই গানাগিনিনি হাক্তরুংনি চপ্রমুংনি ইয়াকাকনা বাগিনাই ভারত বাই গদালো বা ভারত বাই মাজার এগ্রিমেন্ট খালায়ো ত্রিপুরা বো বিশিব ভারত বাই ভারত হা কতর বাই মাজার এগ্রিমেন্ট খায়।

বুঝিলাইয়া থিয়াবা রসামুং তো রসামুং না তো খোনা তো তুই থাকা খরচে খরচে তো খোনা তো জমা দাবো ইনকে খোনা দিয়ে তাকে দিবা।

0: ካም ሳር
1: ዲበር ካም ሳቦን ከታኩ
0: ላይ ክሪም ማይ ማን ክሪም ማዲ ሳራኒ ናቡለ ባጆ ሐምካ
1: ሃ ሳቦንካ
0: বর্ধমান ঠাকুর পারানি রঞ্জন নেবর মা সারি
1: নমস্কার বর্ধমান ঠাকুর পারানি ঠাকুর রঞ্জন সারি বোর চামুক না না
0: আঙ্কে হিন্দি টকিন খানা তুমি মানে স্যার আগি নি গান তাইকো গিতনি গিতনি রাজেন্দ্র কুমার ভাই মারাচিন হানি
1: গিতনি
0: বই
1: গিতনি বোর চামু
0: আজ যত যুক পুকারি মেরা গিত মানে স্যার
1: আচ্ছা
0: আবু যদি করি স্যার সার বিশ্বনাথ নি যদি পাই থাকা আনি খাপ বা ফোনা পিসা হাই মানে যদি মাই এঙ্কা সার আবো কাছে রদি কেন সাজিং কুইছো বাং গ্রমা বুঝুকা সার বলাইন মাইয়া
1: বুঝা তো খালাই তো মাই আঙ্কা তো
0: তখন গিট নিচে চাকাই নি সার তো
1: দক্ষণা দিন কে গিট নি দক্ষণা নাই
0: মাই আঙ্কা সার বিশ্বনাথ নি পাই থাকা আনি খাপ বা ফোনা পিসা হাই মানে

0: 用个出来呢，用农业个大用看板呢，用用我们了。
1: 哎，
0: 再用动物得了。
1: 大概，看哪里？
0: 再做出来用，用你帮你做。

0: ஹலோ ஹலோ லாம் சகோ சாம் கதாக்கு கல் கலாரி 232-6253 கக்டங் நம்பர் மொபைல் யூஸ் ஆர் 0381 குட் நம்பர் நான் தாப்பி ஹலோ கக்குரு இத்தியாவசியா கல் கலாதி 232-6253 கக்டங் நம்பர் টু থ্রি টু সিক্স টু ফাইভ থ্রি ককডং নাম্বার হ্যালো ককরে কাডঙ্গি থাকা তেসা ককডুক বাই করং দে টু থ্রি টু সিক্স টু ফাইভ থ্রি ককডং নাম্বার হ্যালো হ্যালো হ্যালো
1: হ্যালো
0: লাম সগো তাকুক সারি
1: আং ও আচ্ছা গান সামনে সামনে ও বিমল গান আংলে থাঙ্গানে লাম বাম গান সে সের রলা
0: আ নি নি পু আ গান নি রে সাম পুইলা কক থাই সারি
1: ও আং হিনতে হিনি থানাই চালতে চালে থানাই এ তামনে চা বা আং গায় তাকরে দো
0: কসারমা জানি সাকাঙ্কে তো রুতুগুই মাই আং নাই বলে না
1: আং হিন্তি হিন্তি আং হিন্তি হিন্তি আং কি ছাই
0: না আবো মাই কে তাম খনা নাই সারি
1: আবার কি হবে
0: আবো মাই কে বমু খনার নাই ববো খনার নাই কাদাঙ্গে থাকা ক করে তেওছা কল খলা দি টু থ্রি টু সিক্স টু ফাইভ থ্রি ককডং নাম্বার মোবাইল ইউজার 0381 কুট নাম্বার রান টাফকদি নরখনাই তো এফ এম উজ্জয়ন্ত সারস পেন্দক ককরে কাট কাডঙ্গি থাকা ককডুক বাইক করং ফিদি হ্যালো ককরে দি দটে ফাট ফাটকে তে কাইসা ইয়া সঙ্গ নাই

শ্রোতা বন্ধুরা, 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম জয়ন্তে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আর যে অঙ্কিতা আপনাদের সঙ্গে রয়েছে, আর আজ সপ্তাহের একেবারে ব্যস্ততম দিন, ছুটির দিন কাটিয়ে আমরা চলে এসেছি আজ সোমবার। আর সোমবার মানেই স্কুল কলেজ খোলা, সেই ছুটির আমেজটা পার করে আবারও কাজে ফেরার সময়। আর সেই কাজে ফেরার সময় মাঝে মধ্যে আমাদের মনটা কেমন একটু অশান্ত হয়ে যায়, তাই নয়? মনে হয় একটু আধটু যদি মনটাকে আনন্দ দিতে পারতাম। আর সেই মনকে আনন্দ দেওয়ার জন্যই আপনাদের সঙ্গে কিন্তু রয়েছে FM উজ্জয়ন্ত 101.6 মেগাহার্জ। তো চলুন শ্রোতা বন্ধুরা, আজকের প্রথম পর্ব শুরু করি। প্রথম যে পর্ব শুরু করছি সেই পর্বটি হচ্ছে চিরায়ত। চিরায়ত পর্বে গল্প পাঠ আপনাদের শোনাব। চলুন গল্পে যাওয়া যাক।

চিরায়ত পর্বে আজকের গল্প কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দান প্রতিদান। বড়গিন্নি যে কথাগুলো বলিয়া গেলেন তাহার ধার যেমন তাহার বিষও তেমনি। যে হতভাগিনীর উপর প্রয়োগ করিয়া গেলেন তাহার চিত্তপুত্তলি একেবারে জ্বলিয়া ঝুলিয়া লুটিতে লাগিল। বিশেষত কথাগুলো তাহার স্বামীর উপর লক্ষ্য করিয়া বলা, এবং স্বামী রাধামুকুন্দ তখন রাত্রের আহার সমাপন করিয়া অনতি দূরে বসিয়া তাম্বুলের সহিত তাম্র কুটধূম সংযোগ করিয়া খাদ্য পরিপাকে প্রবৃত্ত ছিলেন। কথাগুলো শ্রুতি পথে প্রবেশ করিয়া তাহার পরিপাকের যে বিশেষ ব্যাঘাত ঘটিল এমন বোধ হইল না। অবিচলিত গাম্ভীর্যের সহিত তাম্রকূট নিঃশেষ করিয়া অভ্যাস মতো যথাকালে শয়ন করিতে গেলেন। কিন্তু এরূপ অসামান্য পরিপাক শক্তি সকলের নিকট প্রত্যাশা করা যাইতে পারে না। রাসমণি আজ শয়নগৃহে আসিয়া স্বামীর সহিত এমন ব্যবহার করিল যাহা ইতিপূর্বে সে কখনোই করিতে সাহস করে নাই। অন্যদিন শান্তভাবে শয্যায় প্রবেশ করিয়া নীরবে স্বামীর পদসেবায় নিযুক্ত হইত, আজ একেবারে সবেগে কঙ্কন ঝঙ্কার করিয়া স্বামীর প্রতি বিমুখ হইয়া বিছানার একপাশে শুইয়া পড়িল, এবং ক্রন্দনা ব্যাগে শয্যাতল কম্পিত করিয়া তুলিল। রাধামুকুন্দ তৎপ্রতি মনোযোগ না দিয়া একটি প্রকাণ্ড পাশবালিশ আঁকড়িয়া ধরিয়া নিদ্রার চেষ্টা করিতে লাগিলেন। কিন্তু তাঁহার ওই ঔদাসীন্যে স্ত্রীর অধৈর্য উত্তরোত্তর বাড়িয়া উঠিতেছে দেখিয়া অবশেষে মৃদু গম্ভীর স্বরে জানাইলেন যে তাহাকে বিশেষ কার্যবশত ভোরে উঠিতে হইবে, এক্ষণে নিদ্রা আবশ্যক। স্বামীর কণ্ঠস্বরে রাসমণির ক্রন্দন আর বাঁধা মানিল না, মুহূর্তে উদ্বেলিত হইয়া উঠিল। রাধামুকুন্দ তখন জিজ্ঞাসা করিলেন, কি হইয়াছে? রাসমণি উচ্ছ্বসিত স্বরে কহিলেন, শুনো নাই কি? শুনিয়াছি, কিন্তু বউ ঠাকরুন একটা কথাও তো মিথ্যা বলেন নাই। আমি কি দাদার অন্যেই প্রতিপালিত নহি? তোমার এই কাপড় চোপড় গহনাপত্র এ সমস্ত আমি কি আমার বাপের কড়ি হইতে আনিয়া দিয়াছি? যে খাইতে পারিতে সে যদি দুটো কথা বলে তাহাও খাওয়া পড়ার সামিল হইয়া লইতে হয়। এমন খাওয়া পড়ায় কাজ কি? বাঁচিতে তো হইবে, বাঁচিতে হইবে, তার থেকে মরণ হইলেই ভালো হয়। যতক্ষণ না হয় ততক্ষণ একটু ঘুমাইবার চেষ্টা করো, আরামবোধ করিবে বলিয়া রাধামুকুন্দ উপদেশ ও দৃষ্টান্তের সামঞ্জস্য সাধনে প্রবৃত্ত হইলেন। রাধামুকুন্দ ও শশীভূষণ সহোদর ভাই নহে, নিতান্ত নিকট সম্পর্কও নয়, প্রায় গ্রাম সম্পর্ক বলিলেই হয়। কিন্তু প্রীতিবন্ধন একেবারে সহোদর ভাইয়ের চেয়েও কিছু কম নহে। বড়গিন্নি ব্রজসুন্দরীর সেটা কিছু অসহ্য বোধ হইত, বিশেষত শশীভূষণ দেওয়া থোয়া সম্বন্ধে ছোট বউয়ের অপেক্ষা নিজ স্ত্রীর প্রতি অধিক পক্ষপাত করিতেন না। বরঞ্চ যে জিনিসটা নিতান্ত একজোড়া না মিলিত সেটা গৃহিণীকে বঞ্চিত করিয়া ছোট বউকেই দিতেন। তাহা ছাড়া অনেক সময় তিনি স্ত্রীর অনুরোধ অপেক্ষা রাধামুকুন্দের পরামর্শের প্রতি বেশি নির্ভর করিতেন। তাহার পরিচয় পাওয়া যায়। শশীভূষণ লোকটা নিতান্ত ঢিলাঢালা রকমের, তাই ঘরের কাজ এবং বিষয়কর্মের সমস্ত ভার রাধামুকুন্দের উপরেই ছিল।
বড়গিন্নির সর্বদাই সন্দেহ। রাধামুকুন্দ তলে তলে তাহার স্বামীকে বঞ্চনা করিবার আয়োজন করিতেছে। তাহার যতই প্রমাণ পাওয়া যাইত না, রাধার প্রতি তাহার বিদ্বেষ ততই বাড়িয়া উঠিত। মনে করিতেন প্রমাণগুলো অন্যায় করিয়া তাহার বিরুদ্ধ পক্ষ অবলম্বন করিয়াছে, এজন্য তিনি আবার প্রমাণের উপর রাগ করিয়া তাহার প্রতি নিরতিশয় অবজ্ঞা প্রকাশপূর্বক নিজের সন্দেহকে ঘরে বসিয়া দ্বিগুণ দৃঢ় করিতেন। তাহার এই বহু যত্ন পোষিত মানসিক আগুন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ন্যায় ভূমিকম্প সহকারে প্রায় মাঝে মাঝে উষ্ণ ভাষায় উচ্ছ্বসিত হইত। রাত্রে রাধামুকুন্দের ঘুমের ব্যাঘাত হইয়াছিল কিনা বলিতে পারি না, কিন্তু পরদিন সকালে উঠিয়া তিনি বিরস মুখে শশিভূষণের নিকট গিয়া দাঁড়াইলেন। শশিভূষণ ব্যস্ত সমস্ত হইয়া জিজ্ঞাসা করিলেন, রাধে, তোমায় এমন দেখিতেছি কেন? অসুখ হয় নাই তো? রাধামুকুন্দ মৃদু স্বরে ধীরে ধীরে কহিলেন, দাদা, আর তো আমার এখানে থাকা হয় না। এই বলিয়া গত সন্ধ্যাকালে বড় গৃহিণীর আক্রমণ এবং শান্তভাবে বর্ণনা করিয়া গেলেন। শশিভূষণ হাসিয়া কহিলেন, এই এ তো নতুন কথা নহে, ও তো পরের ঘরের মেয়ে, সুযোগ পাইলেই দুটো কথা বলিবে। তাই বলিয়া কি ঘরের লোককে ছাড়িয়া যাইতে হইবে? কথা আমাকেও তো মাঝে মাঝে শুনিতে হয়, তাই বলিয়া তো সংসার ত্যাগ করিতে পারি না। রাধা কহিলেন, মেয়ে মানুষের কথা কি আর সহিতে পারি না? তবে পুরুষ হইয়া জন্মিলাম কি করিতে, কেবল ভয় হয় তোমার সংসার পাছে অশান্তি ঘটে। শশিভূষণ কহিলেন, তুমি গেলে আমার কিসের শান্তি? আর অধিক কথা হইল না। রাধামুকুন্দ দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া চলিয়া গেলেন। তাহার হৃদয়ভার সমান রহিল। এদিকে বড় গৃহিণীর আক্রোশ ক্রমশই বাড়িয়া উঠিতেছে। সহস্র উপলক্ষে যখন তখন তিনি রাধাকে খোঁটা দিতে পারলে ছাড়েন না।

মুহুর্মুহু বাক্য ব্যানে রাসমণির অন্তরাত্মাকে এক প্রকার সরসজ্জাশায়ী করিয়া তুলিলেন। রাধা যদিও চুপচাপ করিয়া তামাক টানেন এবং স্ত্রীকে ক্রন্দনমুখী দেখিবা মাত্র চোখ বুঝিয়া নাক ডাকাইতে আরম্ভ করেন, তবু ভাবে বোধ হয় তাঁহারও অসহ্য হইয়া আসিতেছে। কিন্তু শশীভূষণের সহিত তাঁহার সম্পর্ক তো আজিকার নহে। দুই ভাই যখন প্রাতকালে প্রান্তাভাত খাইয়া পাত্তারি কক্ষে একসঙ্গে পাঠশালায় যাইত, উভয়ে যখন একসঙ্গে পরামর্শ করিয়া গুরু মহাশয়কে পাঠশালা ফাঁকি দিয়া পালাইয়া রাখাল ছেলেদের সঙ্গে মিশিয়া নানাবিধ খেলা ফাঁদিত, এক বিছানায় শুইয়া স্তিমিত আলোকে মাসির নিকট গল্প শুনিত, ঘরের লোককে লুকাইয়া রাত্রে দূর পল্লীতে যাত্রা শুনিতে যাইত এবং প্রাতকালে ধরা পড়িয়া অপরাধ এবং শাস্তি উভয় সমান ভাগে ভাগ করিয়া লহিত। তখন কোথায় ছিল এই ব্রজ সুন্দরী, আর কোথায় বা ছিল রাসমণি? জীবনের এতগুলো দিনকে কি একদিনে বিচ্ছিন্ন করিয়া চলিয়া যাওয়া যায়? কিন্তু এই বন্ধন, এই বন্ধন যে স্বার্থপরতার বন্ধন, এই প্রগাঢ় প্রীতি যে পরাণ্য প্রত্যাশার সুচতুর ছদ্মবেশ, যে সময়ের কথা বলিতেছি তখন নির্দিষ্ট দিনে সূর্যাস্তের মধ্যে গভর্নমেন্টের খাজনা শোধ না করিলে জমিদারি সম্পত্তি নিলাম হইয়া যাইত। একদিন খবর আসিল, শশীভূষণের একমাত্র জমিদারি পরগনা এনাথশাহী লাটের খাজনার দায়ে নিলাম হইয়া গেছে। রাধামুকুন্দ একেবারে তাহার স্বাভাবিক মৃদু প্রশান্তভাবে কহিলেন, আমারই দোষ। শশীভূষণ কহিলেন, তোমার দোষটা কিসের? তুমি তো খাজনা চালান দিয়াছিলে, পথে যদি ডাকাত পড়িয়া লুঠিয়া লয় তুমি তাহার কি করিতে পারো? দোষ কাহার এক্ষণে তাহা স্থির করিতে বসিয়া কোনো ফল নাই, এখন সংসার চালাইতে হইবে। শশীভূষণ হঠাৎ যে কোনো কাজ কর্মে হাত দিবেন সেরূপ তাহার স্বভাব ও শিক্ষা নহে। তিনি যেন ঘাটের বাঁধা সোপান হইতে পিছলিয়া এক মুহূর্তে ডুব জলে গিয়া পড়িলেন। প্রথমেই তিনি স্ত্রীর গহনা বন্ধক দিতে উদ্যত হইলেন। রাধামুকুন্দ এক থলে টাকা সম্মুখে ফেলিয়া তাহাতে বাঁধা দিলেন। তিনি পূর্বেই নিজ স্ত্রীর গহনা বন্ধক রাখিয়া যথোপযুক্ত অর্থ সংগ্রহ করিয়াছিলেন। সংসারে একটা এই মহৎ পরিবর্তন দেখা গেল। সম্পদকালে গৃহিণী যাহাকে দূর করিবার সহস্র চেষ্টা করিয়াছিলেন, বিপদকালে তাহাকে ব্যাকুলভাবে অবলম্বন করিয়া ধরিয়া লইলেন। এই সময়ে দুই ভ্রাতার মধ্যে কাহার উপরে অধিক নির্ভর করা যাইতে পারে তাহা বুঝিয়া লইতে তাহার বিলম্ব হইল না। কখনো যে রাধামুকুন্দের প্রতি তাহার তিলমাত্র বিদ্বেষভাব ছিল এখন আর তা প্রকাশ পায় না। রাধামুকুন্দ পূর্ব হইতেই স্বাধীন উপার্জনের জন্য প্রস্তুত হইয়াছিল। নিকটবর্তী শহরে সে মুক্তারি আরম্ভ করিয়া দিল। তখন মুক্তারি ব্যবসায়ে আয়ের পথ এখনকার অপেক্ষা অনেকটাই বিস্তৃত ছিল এবং তীক্ষ্ণ বুদ্ধি সাবধানী রাধামুকুন্দ প্রথম হইতেই পসার জমাইয়া তুলিল। ক্রমে সে জেলার অধিকাংশ বড় বড় জমিদারের কার্যভারও গ্রহণ করিল। আর এই সময়ে রাসমণির অবস্থা পূর্বের ঠিক বিপরীত। এখন রাসমণির স্বামীর অন্যেই শশীভূষণ এবং ব্রজসুন্দরী প্রতিপালিত। সে কথা লইয়া সে স্পষ্ট কোনো গর্ব করিয়াছিল কিনা জানি না, কিন্তু কোনো একদিন বোধ করি আভাসে ইঙ্গিতে ব্যবহারে সেই ভাব ব্যক্ত করিয়াছিল, বোধ করি দেবাকের সহিত পা ফেলিয়া।

এবং হাত দুলাইয়া কোনো একটা বিষয়ে বড় গিন্নির ইচ্ছার প্রতিকূলে নিজের মন মতো কাজ করিয়াছিল। এবং সে কেবল একটিমাত্র দিন, তাহার পরদিন হইতে সে যেন পূর্বের অপেক্ষাও নম্র হইয়া গেল, কারণ কথাটা তাহার স্বামীর কানে গিয়াছিল এবং রাত্রে রাধামুকুন্দ কি কি যুক্তি প্রয়োগ করিয়াছিল ঠিক ভুলিতে পারি না। পরদিন হইতে তাহার মুখে আর রা রহিল না, বড়গিন্নির দাসীর মতো হইয়া রহিল। শোনা যায় রাধামুকুন্দ সেই রাত্রেই স্ত্রীকে তাহার পিতৃভবনে পাঠাইবার উদ্যোগ করিয়াছিল এবং সপ্তাহকাল তাহার মুখ দর্শনও করে নাই। অবশেষে ব্রজসুন্দরী ঠাকুরপোর হাতে ধরিয়া অনেক মিনতি করিয়া দম্পতির মিলন সাধন করাইয়া দেন এবং বলেন, ছোট বউ তো সেদিন আসিয়াছে, আর আমি কতকাল হইতে তোমাদের ঘরে আছি ভাই। তোমাতে আমাতে যে চিরকালের প্রিয় সম্পর্ক, তাহার মর্যাদাও কি বুঝিতে শিখিয়াছে? ও ছেলে মানুষ, উহাকে মাপ করে দাও। রাধামুকুন্দ সংসার খরচের সমস্ত টাকা ব্রজসুন্দরীর হাতে আনিয়া দিতেন। রাসমণি নিজের আবশ্যক ব্যয় ও নিয়ম অনুসারে অথবা প্রার্থনা করিয়া ব্রজসুন্দরীর নিকট হইতে পাইতেন। গৃহমধ্যে বড়গিন্নির অবস্থা পূর্বাপেক্ষা ভালো বই মন্দ নহে, কারণ পূর্বেই বলিয়াছি শশীভূষণ স্নেহবশে এবং নানা বিবেচনায় রাসমণিকে বরঞ্চ অনেক সময় অধিক পক্ষপাত দেখাইতেন। শশীভূষণের মুখে যদিও তাহার সহজ প্রফুল্ল হাস্যের বিরাম ছিল না, কিন্তু গোপন অসুখে তিনি প্রতিদিন কৃশ হইয়া যাইতেছিলেন আর কেহ তাহা ততটা লক্ষ্য করে নাই। কেবল দাদার মুখ দেখিয়া রাধার চোখে নিদ্রা ছিল না। অনেক সময় গভীর রাত্রে রাসমণি জাগ্রত হইয়া দেখিত, গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া অশান্তভাবে রাধা ইপাস ওপাস করিতেছে। রাধামুকুন্দ অনেক সময় শশীভূষণকে গিয়া আশ্বাস দিত, তোমার কোনো ভাবনা নাই দাদা, তোমার পৈতৃক বিষয় আমি ফিরাইয়া আনিব, কিছুতেই ছাড়িয়া দিব না, বেশি দিন দেরিও নাই। বেশি দিন দেরিও হইল না। শশীভূষণের সম্পত্তি যে ব্যক্তি নিলামে খারিদ করেছিল সে ব্যবসায়ী লোক, জমিদারির কাজে সম্পূর্ণ অনভিজ্ঞ, সম্মানের প্রত্যাশায় কিনিয়াছিল, কিন্তু ঘর হইতে সদর খাজিনা দিতে হইত, এক পয়সা মুনাফা পাইত না। রাধামুকুন্দ বৎসরের মধ্যে দুই একবার লাঠিয়া লইয়া লুটপাট করিয়া খাজনা আদায় করিয়া আনিত, প্রজারাও তাহার বাধ্য ছিল। অপেক্ষাকৃত নিম্ন জাতীয় ব্যবসাজীবী জমিদারকে তাহারা মনে মনে ঘৃণা করিত এবং রাধামুকুন্দের পরামর্শে ও সাহায্যে সর্বপ্রকারেই তাহার বিরুদ্ধাচরণ করিতে লাগিল। অবশেষে সে বেচারা বিস্তর মোকদ্দমা মামলা করিয়া বারবার অকৃতকার্য হইয়া এই ঝঞ্ঝাট হাত হইতে ঝাড়িয়া ফেলিবার জন্য উৎসুক হইয়া উঠিল। সামান্য মূল্যে রাধামুকুন্দ সেই পূর্ব সম্পত্তি পুনর্বার কিনিয়া লইলেন। লেখায় যত অল্পদিন মনে হইল আসলে ততটা নয়, ইতিমধ্যে প্রায় দশ বৎসর উত্তীর্ণ হইয়া গিয়াছে। দশ বৎসর পূর্বে শশীভূষণ যৌবনের সর্বপ্রান্তে প্রৌঢ় বয়সের আরম্ভ ভাগে ছিলেন, কিন্তু এই আর দশ বৎসরে তিনি যেন অন্তর্রুদ্ধ মানসিক উত্তাপের বাষ্পযানে চড়িয়া একেবারে সবেগে বার্ধক্যের মাঝখানে আসিয়া পৌঁছিয়াছেন। পৈতৃক সম্পত্তি যখন ফিরিয়া পাইলেন তখন কি জানি কেন আর তেমন প্রফুল্ল হইতে পারিলেন না। বহুদিন অব্যবহারে হৃদয়ের বিনা যন্ত্র বোধ করি বিফল হইয়া গিয়াছে। এখন সহস্রবার তার টানিয়া বাঁধিলেও ঢিলা হইয়া নামিয়া যায়, সে সুর তো আর বাহির হয় না।

গ্রামের লোকেরা বিস্তর আনন্দ প্রকাশ করিল এবং শশীভূষণকে একটি ভোজের জন্যও গিয়া ধরিল। শশীভূষণ রাধামুকুন্দকে জিজ্ঞাসা করিলেন, কি বল ভাই? রাধামুকুন্দ বলিলেন, অবশ্য শুভ দিনে আনন্দ করিতে হইবে বইকে। গ্রামে এমন ভোজ বহুকাল হয় নাই। গ্রামের ছোট বড় সকলেই খাইয়া গেল। ব্রাহ্মণেরা দক্ষিণা এবং দুঃখী কাঙ্গালগণ পয়সা ও কাপড় পাইয়া আশীর্বাদ করিয়া চলিয়া গেল।

অনিয়ম করিয়াছিলেন, তাহার ভগ্ন শরীরে তার সহিল না। তিনি একেবারে শয্যাশায়ী হইয়া পড়িলেন। অন্যান্য দূর উপসর্গের সহিত কম্পতিয়া জ্বরও আসিল। বৈদ্য মাথা নাড়িয়া কহিল, বড় শক্ত ব্যাধি। রাত্রি দুই তিন প্রহরের সময় রোগীর ঘর হইতে সকলকে বাহির করিয়া দিয়া রাধামুকুন্দ কহিলেন, দাদা, তোমার অবর্তমানে বিষয়ের অংশ কাহাকে কিরূপ দিব, সেই উপদেশ দিয়া যাও। শশিভূষণ কহিলেন, ভাই, আমার কি আছে যে কাহাকে দিব? রাধামুকুন্দ কহিলেন, সবই তো তোমার। শশিভূষণ উত্তর দিলেন, এককালে আমার ছিল, কিন্তু এখন আমার নহে। রাধামুকুন্দ অনেকক্ষণ চুপ করিয়া বসিয়া রহিল। বসিয়া বসিয়া শয্যার এক অংশের চাদর দুই হাত দিয়া বারবার সমান করিয়া দিতে লাগিল। শশিভূষণের শ্বাসক্রিয়া কষ্টসাধ্য হইয়া উঠিল। রাধামুকুন্দ তখন শয্যাপ্রান্তে উঠিয়া বসিয়া রোগীর পা দুটি ধরিয়া কহিল, দাদা, আমি যে মহাপাতকের কাজ করিয়াছি তাহা তোমাকে বলি, আর তো সময় নাই। শশিভূষণ কোনো উত্তর করিলেন না। রাধামুকুন্দ বলিয়া গেলেন সেই স্বাভাবিক শান্ত ভাব এবং ধীরে ধীরে কথা, কেবল মাঝে মাঝে এক একটা দীর্ঘ নিঃশ্বাস উঠিতে লাগিল। দাদা, আমার ভালো করিয়া বলিবার ক্ষমতা নাই। মনের যথার্থ যে ভাব সে অন্তর্যামী জানেন, আর পৃথিবীতে যদি কেহ বুঝিতে পারে তো হয়তো তুমি পারিবে। বালককাল হইতে তোমাতে আমাতে অন্তরে প্রভেদ ছিল না, কেবল বাহিরে প্রভেদ। কেবল এক প্রভেদ ছিল, তুমি ধনী, আমি দরিদ্র। যখন দেখিলাম এই অসামান্য সূত্রে তোমাতে আমাতে বিচ্ছেদের সম্ভাবনা ক্রমশই গুরুতর হইয়া লুটিতেছে, তখন আমি সেই প্রভেদ লোপ করিয়াছিলাম। আমি সদর খাজনা লুট করাইয়া তোমার সম্পত্তি নিলাম করাইয়াছিলাম। শশিভূষণ তিলমাত্র বিস্ময়ের প্রভাব প্রকাশ না করিয়া ঈষৎ হাসিয়া মৃদুস্বরে রুদ্ধ উচ্চারণে কহিলেন, ভাই, ভালোই করিয়াছিলে, কিন্তু যে জন্য এত করিলে তাহা কি সিদ্ধ হইল? কাছে কি রাখিতে পারিলে, দয়াময় হরি? বলিয়া প্রশান্ত মৃদু হাস্যের উপরে দুই চক্ষু হইতে দুই বিন্দু অশ্রু গড়াইয়া পড়িল। রাধামুকুন্দ তাহার দুই পায়ের নিচে মাথা রাখিয়া কহিল, দাদা, দাদা, মাপ করিলে তো? শশিভূষণ তাহাকে কাছে ডাকিয়া তাহার হাত ধরিয়া কহিলেন, ভাই, তবে শোনো, একথা আমি প্রথম হইতেই জানিতাম, তুমি যাহাদের সহিত ষড়যন্ত্র করিয়াছিলে তাহারাই আমার নিকট প্রকাশ করিয়াছে, আমি তখন হইতে তোমাকে মাপ করিয়াছি। রাধামুকুন্দ দুই করতলে লজ্জিত মুখ লুকাইয়া কাঁদিতে লাগিল। অনেকক্ষণ পরে কহিল, দাদা, মাপ যদি করিয়াছ তবে তোমার এই সম্পত্তি তুমি গ্রহণ করো, রাগ করিয়া ফিরাইয়া দিও না। শশিভূষণ আর উত্তর দিতে পারিলেন না, তখন তাহার বাঁক ক্রোধ হইয়াছে। রাধামুকুন্দের মুখের দিকে অনিমেষে দৃষ্টি স্থাপিত করিয়া একবার দক্ষিণ হস্ত তুলিলেন, তাহাতে কি বুঝাইল বলিতে পারি না, বোধ করি রাধামুকুন্দই বুঝিয়া থাকিবে।

শ্রোতা বন্ধুরা, আপনারা এতক্ষণ শুনছিলেন গল্পপাঠ দান প্রতিদান, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সেই গল্প।

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম চূড়ান্ত শুনছেন শ্রোতা বন্ধুরা। আর যে অঙ্কিতা আপনাদের সঙ্গে রয়েছি, আর স্টুডিওর ঘড়িতে এখন সময় হয়ে গেছে বেলা 3:02 হয়ে 58 সেকেন্ড। সময় অনেকটা রয়েছে, যে সময়টা আমি আপনাদের সঙ্গে গল্প করব, গান শোনাব। আর এই মুহূর্তে যে পর্বে চলে এসেছি সেই পর্বখানি হচ্ছে সফরনামা। সফরনামা অনুষ্ঠান এবং যেখানে আমরা বহু গল্প আপনাদের সামনে তুলে ধরি এবং বহু গান আপনাদের শোনাই। আজ এমন এক কিংবদন্তীর গান আপনাদের শোনাব এবং তাকে নিয়ে বলবো, যিনি আমাদের ভারতীয় চলচ্চিত্র সঙ্গীতের ইতিহাসে এমন এক কণ্ঠ যাকে নিয়ে শ্রোতাদের মধ্যে প্রায়ই একটা বিভ্রাট তৈরি হয়েছে। এই যেমন রেডিওতে গান বাজছে, হয়তো অনেক শ্রোতা, আমি, আপনি বা আমার মা, আপনার মতো আরও অনেকে মুগ্ধ হয়ে সেই গান শুনছেন, আর হয়তো অনেকেই ধরে নিচ্ছেন সেই গানখানি লতা মঙ্গেশকরের কণ্ঠে। কিন্তু না, এই গানখানি লতা মঙ্গেশকরের কণ্ঠে নয়। জানা যাচ্ছে যে গানটি গেয়েছেন অন্য একজন, তার নাম সুমন কল্যাণপুর, যাকে আমরা গতকাল হারিয়েছি। হ্যাঁ, যিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন, কিন্তু তার সৃষ্টি তো আজও আমাদের মধ্যে রয়েছে, সেটা হিন্দি বলুন কি বাংলা, প্রচুর গান রয়েছে সে মানুষটির। তো আজকে এই সফরনামা অনুষ্ঠানের গোটা পর্ব জুড়ে সুমন কল্যাণপুর থাকবে। চলুন শ্রোতা বন্ধু, এই মুহূর্তে আরও কিছু গান শোনাই, সঙ্গে কথা তো থাকছেই।

পঞ্চাশের দশক এবং পঞ্চাশের দশকের শেষ দিক হবে, যখন সুমন কল্যাণপুর বলিউডে নিজের এক জায়গা তৈরি করার চেষ্টা করছেন। প্রায় প্রতিটি বড় সুরকার এবং প্রতিটি বড় প্রযোজক এবং প্রতিটি শীর্ষ নায়িকার প্রথম পছন্দ কিন্তু একজনই ছিলেন, তিনি সুমন কল্যাণপুর। এবং সে সময়ে অন্য কোনো গায়িকার জন্য জায়গা তৈরি করা কঠিনই ছিল। কিন্তু যদি এমন হয় যে গায়িকা তার জায়গা তৈরি করার কথা ভাবছেন তার কণ্ঠের সঙ্গে অনেকটাই মিল লতা মঙ্গেশকরের ছিল, তখন তো পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। কিন্তু সত্যি কথায় বলতে গেলে যে সুমন কল্যাণপুর, তিনি শাস্ত্রীয় সঙ্গীতে তার অত্যন্ত দখল ছিল এবং তার নিজের প্রতিভার আলোচনা যতটা হয়েছে তার চেয়ে বেশি বোধহয় হয়েছে তার কণ্ঠস্বরের মিল নিয়ে। বহু মানুষ বছরের পর বছর ধরে যে গানগুলো শুনে আসছেন এবং আজও শুনে চলেছেন, সে গানগুলোর মধ্যে একটা হচ্ছে আজকাল তেরে মেরে প্যার কে চেয়ারছে, কিংবা নানা করতে প্যার, কিংবা তুমনে পুকারা আর হাম চলে আয়ের মতো কত জনপ্রিয় সব গান। বাস্তবে

আর ঠিক তাঁর পরামর্শেই লাইট মিউজিকে মনোনিবেশ করেন সুমন। তারপর ধীরে ধীরে এগিয়ে যাওয়া। 1952 সাল, আকাশবাণীতে প্রথম গান গেয়েছিলেন সুমন কল্যাণপুর। 1953 সাল, মারাঠি ছবি শুক্রাচি চাঁদনিতে গান করেন সুমন। 1954 সালে মঙ্গ ছবি দিয়েই হিন্দি ছবিতে যার প্রথম প্লেব্যাক। শঙ্কর জয়কিষণ থেকে শুরু করে শচীন দেববর্মন, হেমন্ত মুখোপাধ্যায়, ওপি নায়ার, নওশাদ প্রমুখ সব নামি সঙ্গীত পরিচালকের নির্দেশনায় কাজ করেছেন সুমন। মোহাম্মদ রফি সহ শিল্পী ছিলেন এবং রফি আর সুমন কল্যাণপুর প্রায় 140টির মতো ডুয়েট করেছিলেন এবং পাশাপাশি তিনি ডুয়েট করেছেন মান্না দে থেকে শুরু করে হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গেও। 1958 সালে বলা যায় যে সুমনের বিয়ে হয়ে যায়, কিন্তু বিয়ের পরেও ছবিতে গান গাওয়া কিন্তু বন্ধ হয়নি, বরং তার সঙ্গে রেকর্ডিংয়ে যেতেন তার স্বামীও। আর এভাবেই তার কিন্তু 5 থেকে 7 দশক অবধি হিন্দি ছবিতে একের পর এক সুপারহিট গান উপহার দিয়ে গেছেন এবং বিখ্যাত ছবিগুলির মধ্যে বাত এক রাত কি, জাহানারা, পাকিজা থেকে শুরু করে নূরজাহান, দিল হি তো হে, এরকম প্রচুর ছবি রয়েছে। আবার সেখানে বাংলা গানও গেয়েছেন প্রচুর, মনে করো আমি নেই, বসন্ত এসে গেছে, কিংবা আমার স্বপ্ন দেখার দুটি নয়ন আজও আজও অমলিন। লতা মঙ্গেশকরের সঙ্গে যার কণ্ঠস্বরের এতটাই মিল এবং বহুবার যার সঙ্গে তুলনা হয়েছে, এরকমও হয়েছে যে গান গেয়েছেন সুমন কল্যাণপুর কিন্তু পরিচিত হয়েছেন লতার গান বলে। কিন্তু সুমন জানিয়েছিলেন যে কিংবদন্তী শিল্পী লতা তার প্রিয় শিল্পী, তাই তিনি কোনোদিনও তাকে অনুকরণ ইচ্ছাকৃতভাবে করেনি। এবং ধ্রুপদী গানের ক্ষেত্রে যদি ধরি, সেখানেও কিন্তু সুমনের অনায়াস বিচরণ ছিল। হিন্দি ছবিতে রাগাশ্রয়ী গানের জন্য তিনি তিনবার ভূষিত হয়েছিল সুর শ্রীনগর সংসদ সম্মানে। এছাড়াও আরও অনেক সম্মান তার ঝুলিতে রয়েছে। শ্রোতা বন্ধুরা, আজকের সফরনামা অনুষ্ঠানে কেবল সুমন কল্যাণপুর। চলুন আবারও গানে যাই, তারপর আবারও ফিরে আসছি কথায়।

89 বছর বয়সে মুম্বাইয়ের বাসভবনে তার শেষ নিঃশ্বাস তিনি ত্যাগ করেন। গত এক মাস ধরে যিনি অসুস্থ ছিলেন, গতকাল আমরা তাকে হারিয়েছি। তবে একটা কথাই বলার, যে ভারতীয় সঙ্গীত জগৎ সত্যি অর্থেই হারালো এক কোমল অথচ শক্তিশালী কণ্ঠের শিল্পীকে, যিনি কয়েক দশক ধরে শ্রোতাদের হৃদয়ে বিশেষ স্থান দখল করে রেখেছিলেন আর আজীবন এভাবেই দখল করে থাকবেন। তিনি সুমন কল্যাণপুর একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন যে, কলেজ জীবনে আমি লতাজির গান খুব গাইতাম, আমার কণ্ঠ ছিল খুবই কোমল আর খুবই পাতলা। তখন রেডিওতে গায়ক বা গায়িকাদের নাম ঘোষণা করা হতো না, ফলে বিভ্রান্তি আরও বাড়ত। ঠিক, আর সেই থেকেই বিভ্রান্তি হতো যে এমন অনেক গান যে গানগুলোকে আমরা খুব সহজেই বলে ফেলতাম লতাজির গাওয়া গান। এরকম অনেক বিভ্রান্তি তৈরি হয়েছে। তবে একটা কথা আছে না, যতই বিভ্রান্তি থাকুক কিন্তু শিল্পী তার শিল্প দিয়ে নিজের একটা জায়গা তৈরি করে ফেলেন। ঠিক তেমনটাই হয়েছে সুমন কল্যাণপুরের সঙ্গে। আজ হয়তো তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তার গান কিন্তু রয়ে গেছে ভারতীয় সঙ্গীত ইতিহাসে। যিনি নিজের এক স্বতন্ত্র আসন তৈরি করে গেছেন, এক অনন্য মার্জিত আর স্মরণীয় কণ্ঠশিল্পী হিসেবে, সেই শিল্পী আজীবন আমাদের হৃদয়ে থাকবে। আজীবন সেই শিল্পী তার গানের মাধ্যমে, তার সৃষ্টির মাধ্যমে, তার শিল্পের মাধ্যমে আমাদের কাছে এভাবেই পরিচিত থাকবেন, এটাই বলবো। আর আজকের মতো আমাদের কোন অনুষ্ঠান অর্থাৎ এই সফরনামা অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আপনারা সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের এই অনুষ্ঠান। চলুন এই মুহূর্তে আবারও গানে ফিরে যাই, সুমন কল্যাণপুরের গাওয়া কিছু গান।

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উচ্চায়ন্ত শুনছেন শ্রোতা বন্ধুরা। এই মুহূর্তে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার আজ 2026-27 অর্থ বছরের জন্য 976.67 কোটি টাকার বাজেট পেশ করেছেন। পরে মেয়র দীপক মজুমদার সাংবাদিকদের জানান, বাজেটে নতুন কোনো কর আরোপের প্রস্তাব নেই, তবে বাজেটে 97 কোটি

কোটি লক্ষ টাকার ঘাটতি রয়েছে। তিনি বলেন, পুর নিগমের ইতিহাসেই প্রথম ই বাজেট পেশ করা হয়। পিএম স্বনিধি প্রকল্প আজ 6 বছর পূর্ণ করেছে। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রকল্পটির ভূয়সী প্রশংসা করে বলেন, এটি রাস্তার হকারদের জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে এবং তাদের আর্থিক অন্তর্ভুক্তিও স্বনির্ভরতার সুযোগ বাড়িয়েছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, এই প্রকল্প আস্থা, মর্যাদা ও ক্ষমতায়নের প্রতীক। 2020 সাল থেকে এখনও পর্যন্ত প্রায় 1,12,00,000 টাকার ঋণ বিতরণ করা হয়েছে। প্রায় 75,00,000 উপভোক্তা এর সুবিধা পেয়েছেন। তিনি আরও জানান, এই প্রকল্পে ডিজিটাল লেনদেনেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং সরকার এর মেয়াদ 2030 সাল পর্যন্ত বাড়িয়েছে। আসন্ন জনগণনাকে কেন্দ্র করে আজ আগরতলার রাজ্য অতিথিশালায় 3 দিনের প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে ক্ষেত্র পর্যায়ের প্রশিক্ষকদের গৃহতালিকা ও আবাসন সংক্রান্ত জনগণনা সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণে জনগণনার পদ্ধতি, তথ্য সংগ্রহের নিয়ম এবং মাঠ পর্যায়ের কাজের কৌশল সহ তথ্যের নির্ভুলতা ও গুণগত মান বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলা প্রশাসন জানিয়েছেন, সঠিক তথ্য সংগ্রহ নিশ্চিত করতে এই প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত ও বাংলাদেশ আগামী 8-11 জুন নয়াদিল্লিতে মহাপরিচালক পর্যায়ের সীমান্ত বৈঠক করবে। বর্ডার সিকিউরিটি ফোর্স এবং বর্ডার গার্ড বাংলাদেশের মধ্যে এই আলোচনায় কাঁটাতারের বেড়া, অনুপ্রবেশ, চোরাচালান ও সীমান্ত অপরাধ সহ বিভিন্ন বিষয় উঠে আসবে। দুই দেশ সীমান্ত নিরাপত্তা ও সহযোগিতা মজবুত করার লক্ষ্যে আলোচনা করবে, যা 11 জুন যৌথ নথি স্বাক্ষরের মাধ্যমে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। জানিয়ে দিলাম আজকের সংবাদ শিরোনাম।

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উচ্চান্ত শুনছেন শ্রোতা বন্ধুরা। আর যে অঙ্কিতা আপনাদের সঙ্গে রয়েছে এবারে যে পর্ব নিয়ে, সেই পর্ব হচ্ছে সুরের আকাশে পর্ব, যেখানে আপনারা অনুরোধ করবেন আপনাদের পছন্দের গান। তবে আজ পয়লা জুন, তাই তো? গতকাল আমরা যেমন সুমন কল্যাণপুরকে হারিয়েছি 2026 সালে, ঠিক একই দিনে 2022 সালে আমরা হারিয়েছিলাম আরও একজন মানুষকে, আরও একজন বিখ্যাত গায়ককে। গানটি শুনেই বুঝতে পারছেন আমি কার কথা বলছি। সে মানুষটা হচ্ছে কেকে, হ্যাঁ, কৃষ্ণ কুমার কুন্নাথ, যার পুরো নাম সেই কেকে। তো আজকের সুরের আকাশে পর্ব, চলুন কেকে উদ্দেশ্য করেই আমাদের এই পুরো পর্বটা থাকুক। হ্যাঁ, গতকাল যেহেতু আমরা তাঁর মৃত্যুদিন পালন করেছি, তো সেখানে আজকে সোমবার সুরের আকাশে পর্বের অনুরোধের আসর, হিন্দি ছবির গানের অনুরোধের আসর আপনারা জানেন, তো সেই হিন্দি ছবির গানের অনুরোধের আসরে আজ চলুন কেবল কেকের গান শুনি, অর্থাৎ কেকের গাওয়া কিছু বিখ্যাত গান।

0: চলুন শ্রোতা বন্ধুরা, আপনারা ফোন করবেন যেই নম্বরে আপনাদের জানাই আছে, আমি প্রথমেই বলে দিলাম, যারা অনুষ্ঠান শুনছেন আশা করি তারা সেই কথাটা মনে রেখেই আমাদের অনুরোধ করবেন। 03-8-1-2-3-2-6-2-5-3 এই টেলিফোন নাম্বারে, আর সেই সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও খোলা রয়েছে, 9402169965। তো চলুন শ্রোতা বন্ধুরা, আজকের একেবারে শুরুতে কে রয়েছে দেখা যাক। ইতিমধ্যে ফোন লাইনটি ব্লিং করেই যাচ্ছে। নমস্কার, কে রয়েছেন?
1: হ্যাঁ নমস্কার, আমি পশ্চিমবঙ্গ বীরভূম থেকে নিতাই দাস বলছি।
0: বলুন নিতাই বাবু।
1: হ্যাঁ, বাংলা গান শোনা যাবেন?
0: না, সুরের আকাশে পড়ব হিন্দি ছবির গান। আপনি অনুষ্ঠান শুনছেন আমাদের?
1: আচ্ছা, হিন্দি ছবির গান।
0: হুম, কিন্তু আপনি অনুষ্ঠান শুনছেন কি?
1: হ্যাঁ আমি শুনছি, এইমাত্র লাগালাম।
0: আচ্ছা, এইমাত্র আপনি শুনছেন, তো প্রথমে যে কথাগুলো বলেছে সেই কথাগুলো শুনেছেন?
1: না, সেগুলো শুনতে পাইনি।
0: আচ্ছা, তাহলে আজকে কেবল কেকের গান শোনাবো, তো কেকের গান অনুরোধ করতে হবে।
1: আচ্ছা,
0: তো বলুন কোন গান শুনবেন? হ্যাঁ,
1: তো যে কোনো গান একটা শুনিয়ে দিন কেক।
0: আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সঙ্গে থাকুন। শ্রোতা বন্ধুরা, আমি জানি আপনারা অনুরোধ করেন, কিন্তু অনুরোধ করার সময় সেটা একটু খেয়াল রাখতে হবে যে পুরো অনুষ্ঠানটা শুনতে হবে। আমি ফোন করলাম, ফোন করে আমার গানের কথাটা আমি বলে দিলাম, তারপর যখন আমার গানটা চলবে তখন আমি গানটা শুনলাম, তারপর বন্ধ করে দিলাম, তাহলে কি করে হবে বলুন তো শ্রোতা বন্ধু? তাই যখনই ফোন করবেন সেটা মাথায় রেখে আমাদের ফোন করবেন। নমস্কার, কে রয়েছেন?
2: ম্যাম নমস্কার, আমি সুমন বলছি, বিনোসঙ্গ থেকে।
0: হ্যাঁ বলুন।
2: ম্যাম শুভ বিকেল।
0: শুভ বিকেল।
2: ম্যাম দিল হে তোমার আর টাইটেলটা একটা শুনিয়ে দেন।
0: দিল হে তোমার আর টাইটেল ট্র্যাক কি কে কে গেয়েছে? আপনিও ভালো থাকুন। শ্রোতা বন্ধু, যেটা বলছিলাম একেবারে শুরুতে, যে আমি জানি যে আমরা গান শুনতে সবাই খুব ভালোবাসি, গান আমরা সবাই শুনি, কিন্তু সেখানে মাঝে মধ্যে এরকম কিছু অনুরোধ করলে খুব একটা খারাপ হয় না, কারণ আমরা বিভিন্ন শিল্পীর গান, দিল হ্যায় তুমহারা এই ছবির গান আমি অন্তত কবার যে বাজিয়েছি তার হিসেব নেই, কারণ আমরা জানি কিছু কিছু গান এমন থাকে যে গানগুলো আমরা প্রতিদিন শুনতে ভালোবাসি, নিশ্চয়ই শুনবো। কিন্তু যেটা বলছিলাম যে গতকাল আমরা যেমন সুমন কল্যাণপুরকে হারিয়েছি, ঠিক একই দিনে 2022 সালে আমরা কে কে কেও হারিয়েছি, তো আজকের পর্বটা না হয় কে কে কে জুড়েই থাকল। নমস্কার, কে রয়েছেন?
3: নমস্কার দিদি।
0: হ্যাঁ বলুন।
3: আমি আশুতোষ দেবনাথ কৈলাস থেকে বলছি।
0: বলুন
3: দিদি, পুরনো দিনের গান তো হবে।
0: আচ্ছা শ্রোতা বন্ধু, একটাই কথা আমার, আপনারা যখন অনুরোধ করেন আমাদের অনুষ্ঠানটা কি শুনে তারপর ফোন করেন, নাকি ফোন করতে হবে ফোন করে ফেলেন?
3: না বলছি আমি দিদি, আসলে আমাদের কৈলাস শহরে তো রেডিওতে আসে না, আমাদের মোবাইল অ্যাপসে শুনতে হয়, তো আমার একটাই ফোন রয়েছে, সেই জন্য একটু প্রবলেম আছে।
0: আচ্ছা আপনি বলছেন,
3: দয়া করে যদি বলে দেন।
0: আচ্ছা আমি বারবার বলি, তো যাই হোক আশুতোষ বাবু, প্রথমেই একেবারে শুরুতেই আমি বলেছি আজকে কেকের গাওয়া গান, ঠিক আছে?
3: হুম হুম হুম। তো বলুন, কেকের গানের তো আমার সেই একদম আইডিয়া নেই, আপনার পছন্দের একখানা গান শুনিয়ে দেবেন।
0: ঠিক আছে শ্রোতা বন্ধু, আমার এই কোশ্চেনটা যেটা আমি আশুতোষ বাবুকে বলছিলাম, আমি প্রত্যেককেই সেই প্রশ্নটা রাখতে চাই যে যখনই আপনারা অনুরোধ করেন সেই কথাটা কি মাথায় রেখে আমাদের ফোন করেন, যে আমাদের অনুষ্ঠানটা তো আমি একেবারে শুরুতে 4টার সময় আমি অ্যানাউন্সমেন্ট দিয়েছি এবং বলেছি, তো সেই কথাগুলো কি আমরা না শুনেই ফোন করে ফেলি? নমস্কার, কে রয়েছেন?
4: আমি রাকেশ বলছি, হিমাচল প্রদেশ সিমলা।
0: বলুন।
4: গানটা হ্যাঁ অনুরাধা পটভার, সড়ক মুভি কা তুমি আপনা বানানে কি কসম খাই হে।
0: রাকেশ বাবু আমাদের অনুষ্ঠান শুনছেন?
4: জি জি।
0: পুরো শুনছেন, প্রথম থেকে শুনছেন?

0: পুরো শুনতে, জি জি জি।
1: তো আপনি প্রথম থেকে শুনলে আমাদের কথাও নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কি বলেছি। আজকে কি স্পেশাল সেটাও আমি বলেছি, বারবার বলছি, তাই না রাকেশ বাবু?
0: জি জি জি জি জি।
1: তো আপনি ভালো করে অনুষ্ঠানটা আগে শুনুন, তারপর আমাদের ফোন করবেন। ইতিমধ্যে যারা ফোন করেছেন তাদের গান আগে শোনাই। শ্রোতা বন্ধু, আমি আবারও বলছি, মাঝে মধ্যে এরকম কিছু গান আমরা শোনাই, চলুন, যে গানগুলো আমরা সচরাচর শুনি না। অনুরোধের আসর বটে, আমরা অনুরোধ করবও বটে, কিন্তু কিছু গান এমন থাকুক, আর দয়া করে একটু অনুষ্ঠানটা শুনে তারপর আমাদের ফোন করবেন। ফোন করতেই হবে এমন বাধ্যতামূলক নয়, আমাদের মেসেজও রয়েছে, হোয়াটসঅ্যাপে মেসেজও করতে পারেন। নমস্কার, কে রয়েছেন?
2: হ্যালো,
1: কে বলছেন?
2: ম্যাম, আমরা এফএম জয়ন্তের কিন্তু ডিস্টার্ব করতেছে শিলং সেন্টারটা, কিছু বোঝা যাচ্ছে না।
1: কোথায় কোথায়
2: শিলং সেন্টারে এফএম জয়ন্তের ডিস্টার্ব করতেছে, কিছু বোঝা যাচ্ছে না, খালি এখানে কথা শোনা যায়।
1: আচ্ছা বলুন।
2: আচ্ছা, আমি গান শুনবো, হিন্দি বইয়ের প্রোগ্রাম তো।
1: আপনি অনুষ্ঠানটা ভালো করে শুনুন শ্রোতা বন্ধু, তারপর আমাদের ফোন করবেন। শ্রোতা বন্ধু, যারাই আমাকে ফোন করে করে জিজ্ঞেস করছেন, তাদের উদ্দেশ্যে একটাই বক্তব্য, যে দয়া করে আমাদের অনুষ্ঠানটা একটু ভালো করে শুনুন, তারপর ফোন করুন। শ্রোতা বন্ধু, এই মুহূর্তে চলুন প্রথমে নিতাই বাবুর পছন্দের গান শোনায়।

0: 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্তে রয়েছেন শ্রোতা বন্ধুরা। এই মুহূর্তে স্টুডিওর ঘড়িতে যে সময় হয়ে গেছে সে সময় হচ্ছে 4:20 হয়ে 17 সেকেন্ড। আর কিছুটা সময় হাতে রয়েছে, 5টা পর্যন্ত আমরা থাকবো এই পর্ব নিয়ে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যে গানখানি শোনাচ্ছিলাম, মানে শোনাচ্ছিলাম সে গানখানির অনুরোধ যিনি করেছেন তিনি লালন ঘরামি, গোবিন্দপুর হাওড়া পশ্চিমবঙ্গ থেকে তিনি আমাদের মেসেজ করেছেন। এবারে যার গান শোনাব, সুমন সে আমাদের ফোন করেছিল এবং আশুতোষবাবু তিনিও আমাদের ফোন করেছিল, বলেছিল কেকের যে কোনো একখানি গান তাদের শোনাতে। তো আমার পছন্দের একখানি গান তাদের দুজনের জন্যই রইল এবারের গানখানি। আর তারপর যার পছন্দের গান শোনাব তিনি বাদলবাবু, বাদল খটিয়াল পশ্চিমবঙ্গ হাওড়া উলুবেরিয়া থেকে তিনি শুনতে চাইছিলেন কুছ তো হে ছবির কেকে এবং সুনিধি চৌহানের কণ্ঠে একখানি গান ডিং ডং এই গানখানি, তো নিশ্চয়ই শোনাব। তারপর শোনাব যার পছন্দের গান তিনি বিধানবাবু, তিনি সুরত পে তেরি গানখানি শুনতে চাইছিলেন কেকে এবং সহশিল্পীদের কণ্ঠে ফুটপাথ ছবি থেকে টাকার জলা থেকে তিনি আমাদের মেসেজ করেছেন, তো নিশ্চয়ই শোনাব। আরেকজন রয়েছে ফোন লাইনের ওপারে, কে রয়েছে? নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো,
0: কে বলছেন?
1: নমস্কার দিদি ভাই,
0: কে বলছেন?
1: আমি সংগীতা দাস শহর থেকে বলছি।
0: বলুন।
1: ছবির নাম আশিক আর গানের কলি হচ্ছে প্রিয়া আয়না।
0: আশিকি টু ছবির প্রিয়া আয়না এই গানখানি?
1: হ্যাঁ হ্যাঁ।
0: আচ্ছা ঠিক আছে,
2: আমি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ।
0: বলুন।
2: হ্যাঁ দিদি, আমি হিন্দি গান শোনাচ্ছেন তো?
0: হ্যাঁ
2: হ্যাঁ। তাহলে আমাকে আশিকি ছবির একটা কোন গান শোনাবেন, গান গাইবো দু লাইন নাকি আপনি শোনাবেন?
0: আশিকি কোন আশিকি?
2: আশিকি যেটা ওই অনু আগরওয়ালার ওই যে নতুন যে হিরোতে ছিল সেই আশিকি।
0: আচ্ছা, আপনি আমাদের অনুষ্ঠান প্রথম থেকেই শুনছেন অমিতাভ বাবু?
2: না, এইমাত্র খুললাম দিদি, এইমাত্র খুললাম অ্যাপ।
0: আচ্ছা, প্রতিদিন আপনার সঙ্গে এটাই হয়ে যায়। যাই হোক, আরেকটু শুনুন, শুনে আমাদের অনুরোধ করবেন দরকার হলে, কারণ আজকে কেকে স্পেশাল, ঠিক আছে? প্রতিদিন অমিতাভ বাবু আমাদের ফোন করেন এবং যখনই আমি এই প্রশ্নটা ওনাকে করি যে আপনি শুনছেন, উনি তখনই বলেন যে এই মাত্র খুললাম, জানি না এটা কি হয়েছে। যাই হোক, শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। আর এই মুহূর্তে চলুন পরের গান শোনাই, সুমন এবং আশুতোষ বাবুর পছন্দের গান।

0: 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম জয়ন্ত শুনছেন বিধানবাবুর পছন্দের গান শুনছিলেন সুরত পে তেরি প্যার আবে হেমা সরদেসাই কে কে জয়েশ গান্ধী এবং সহশিল্পীদের কণ্ঠে। এবারে যাব পরের গানে। পরের গানের অনুরোধ যিনি করেছেন তিনি আমাদের মেসেজ পাঠিয়েছেন জয়দীপ, সে শুনতে চাইছে ভুলভুলাইয়া ছবির একখানি গান কেকের কণ্ঠে, লবো কো লবো সে এই গানখানি তো নিশ্চয়ই শোনাবো। তারপরে শোনাবো যার পছন্দের গান, তিনি সঙ্গীতা দেবী আশিকি টু ছবির গান পিয়া এনা এই গানখানি শুনতে চাইছেন। পরপর দুটো গান শুনি, তবে তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই মুহূর্তে ফোনের উপরে কে রয়েছে সেটা দেখতে হবে। নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো, নমস্কার,
0: কে বলছেন?
1: আমি পশ্চিমবঙ্গ রাজ্যের বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
0: বলুন।
1: তারাপ তারাপ কার এই গানটা হবে কে কে?
0: হ্যাঁ হবে।
1: তাহলে এই গানটা শুনিয়ে দেবেন।
0: ঠিক আছে। অম্বিকা দেবী তিনি শুনতে চাইছেন তরপ তরপ কে ইসি দিল সে এই গানখানি, হম দিল দে চোখে সনমের কন ছবি থেকে। তো চলুন শ্রোতা বন্ধু, পরপর তিনটে অনুরোধ হয়ে গেল, কিন্তু আরেকজন কি রয়েছে ফোন লাইনের ওপারে? না, এই মুহূর্তে তো আর কেউ দেখতে পাচ্ছি না ফোন লাইনের ওপারে। তো যে অনুরোধগুলো রয়েছে আগে সেই অনুরোধের গানগুলো শোনাই, তারপর আবারও ফিরে আসছি।

0: 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উচ্চান্ত শুনছেন সুরের আকাশে পর্বে রয়েছি। নমস্কার, কে বলছেন?
1: নমস্কার, আমি ধর্মনগর থেকে অবিনাশ বলছি।
0: হ্যাঁ বলুন অবিনাশ বাবু।
1: আজকে আমাকে শুনে দেবেন একটি হিন্দি ছবি বাজিগর। এই ছবি থেকে কিতাবে বহুত কি পড়ি হবে তুমি, এই গানটা শুনে দেবেন।
0: আপনি আমাদের অনুষ্ঠান, অবিনাশ বাবু আপনি আমাদের অনুষ্ঠান শুনছেন তো?
1: এই মুহূর্তে মোবাইলে পেয়ে তো মানে ডিস্টার্ব করছে আমাদের এখানে।
0: আচ্ছা, তো অবিনাশ বাবু আজকে আমি কেকে স্পেশাল গান শোনাচ্ছি, যেহেতু আজকে কেকে স্পেশাল তাই কেকের মানে গাওয়া গান হতে হবে।
1: আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে কেকে কেকে স্পেশাল একটা গান রয়েছে, আমি বলি আপনাকে। জান্নাত ছবি থেকে, জান্নাত ছবি থেকে রয়েছে, যো খাবো খেয়াল হবে সোচা না থাক।
0: আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সঙ্গে থাকুন। জো খাবো খেয়ালো মে সোচা না থা, এই গানখানি তিনি শুনতে চাইছেন অবিনাশ বাবু। জো খাবো খেয়ালো মে সোচা না থা, তো চলুন সেই গানখানি শোনাই। আর তো কেউ নেই ফোন লাইনের ওপারে, তো এই মুহূর্তে অবিনাশ বাবুর পছন্দের গান।

অবিনাশ বাবুর পছন্দের গান শুনছিলাম শ্রোতা বন্ধু। প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আরেকজন রয়েছে ফোন লাইনের ওপারে, দেখা যাক তিনি কে, আর যদি সুযোগ হয় তার পছন্দের গান নিশ্চয়ই শোনাবো। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন? কে বলছেন? শ্রোতা বন্ধু ফোন করেছেন, কথা বলতে হবে তো। যাই হোক, শ্রোতা বন্ধু তিনি কোনো কথা বলছিলেন না, চুপ করেছিলেন হ্যালো বলে। তো শ্রোতা বন্ধু, এই মুহূর্তে অবিনাশবাবুর পছন্দের গান শুনছিলাম, আর একবারে শেষ করব আরেকটি গান দিয়ে। আরেকজন রয়েছে, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন? শ্রোতা বন্ধু কথা বলতে হবে, ফোন করে কথা না বললে কি করে হয়। যাই হোক শ্রোতা বন্ধু, এই মুহূর্তে কেকের আরেকটি গান দিয়ে শেষ করব আমাদের আজকের এই সুরের আকাশে পর্ব।

স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:07 হয়ে 31 সেকেন্ড, সোমবার। আর ঠিক সে সময়ে আমাদের যে পর্বটা আপনাদের জন্য থাকে, সেই পর্বটা হচ্ছে গীতবাহার। গান শোনাই আপনাদের অবশ্যই, আর সেই গানগুলো আমরা যখন শোনাই তখন তাদের কথা তুলে ধরি যাদের কথা আমরা খুব একটা খোঁজ রাখি না। ঠিক তেমনই যেমন কখনো আমরা যখন গান শুনি, গানটা কে গেয়েছেন, কোন শিল্পী গেয়েছেন সেই খোঁজটা যদিও রাখি, কিন্তু গানটি কে লিখেছেন কিংবা সুর কে দিয়েছেন আমরা কতটা জানতে ভালোবাসি বলুন তো। আজ এমনই কিছু গান আপনাদের শোনাবো যে গানগুলো শুনে হয়তো আপনারা ভাববেন যে এই গানগুলো তো প্রচুর শুনেছি, গানগুলো কে গেয়েছেন তাদের কথাও আমরা জানি, কিন্তু গানটি লিখেছিলেন তিনি কিংবা সুর করেছেন তিনি? হ্যাঁ, তিনি হচ্ছেন আজকে যার কথা বলবো। তার নাম যেটা, মানে তার জন্মগত যে নামটা ছিল, সে নামটা হচ্ছে সৌরভ সরকার, কিন্তু আমরা তাকে চিনি যে নামে, সেই ছেলেটি হচ্ছে জয় সরকার। বাবা সুধীন সরকার ছিলেন একজন গায়ক, আর মা কল্যাণী সরকার, সঙ্গীতের আবহেই বেড়ে উঠেছিল। খুব ছোটবেলা থেকেই সুরের প্রতি তার গভীর অনুরাগ ছিল। আর তার বড় ভাই রানা সরকারও কিন্তু একজন সঙ্গীত শিল্পী, এবং

বলা বাহুল্য যে জয় সরকারের স্ত্রী যিনি, যাকে আমরা সবাই চিনি, শিল্পী লোপামুদ্রা মিত্র, তিনিও তো গানের সঙ্গে জড়িয়ে। বলা যায় তার পুরো পরিবার সেই গানকে ঘিরেই ওতপ্রোতভাবে গানকে জড়িয়ে রেখেছে। তো আজকের গীতবাহার পর্বে জয় সরকারের সুর করা এমন কিছু অনবদ্য গান আপনাদের জন্য। আসলে একটা কথা আছে শ্রোতা বন্ধু, যে ভালোবাসার সম্মোহন নাকি যে কোনো অচেনা পথে আমাদের নিয়ে যেতে পারে, যার কোনো ঠিকানা নেই। আর প্রেমের প্রভাবের কথা ফুটে ওঠে, বলা যায়, সেই গানের মাধ্যমে। তো আজকে জয় সরকারের সুর করা কিছু অনবদ্য গান আপনাদের জন্য এই গীতবাহার পর্বে। হয়তো অনেকেই অফিস সেরে কিংবা স্কুল সেরে বাড়ি ফিরছেন, গাড়িতে রয়েছেন, টিউন করে ফেলেছেন ঝটপট করে 101.6 মেগাহার্টজ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত। আর তখনই হয়তো এমন কিছু আপনাদের পছন্দের গান আপনাদের জন্য থাকছে। এই মুহূর্তে আর কথা না বাড়িয়ে শ্রোতা বন্ধু গানে চলে যাচ্ছে, চলুন

জয় সরকারের সুর আর শ্রীজাতুর কথা, এই দুইয়ের এক অপার মেলবন্ধন রয়েছে। যখনই আমরা গান শুনতে ভালোবাসি, তখন কিছু কিছু গান এমন থাকে যে গানগুলো আমাদের মনের সঙ্গে এতটাই জড়িয়ে যায় যে তার কোনো ব্যাখ্যা আমরা দিতে পারি না। ঠিক তেমনই এমন কিছু গান রয়েছে এক্ষুনি যে গানগুলো শোনাচ্ছিলাম, তানসেনের তানপুরা, সেখান থেকে আপনারা শুনছিলেন শ্রীজাতুর কথায় আর জয় সরকারের সুরে। শ্রীজাতুর কথা আর জয় সরকারের সুরে এমন অনেক গান রয়েছে, সেখানে তাদের বন্ধুত্বের কথাও চলে আসে। আসলে একটা কথা আছে যে বন্ধুত্বটা যদি সেরকমই হয়, তখন সেটা তার গানের মাধ্যমে বা তার সৃষ্টির মাধ্যমে, তার শিল্পের মাধ্যমে বারবার ধরা দেয়। এমনই কিন্তু হয়েছে, এমনই আরেকটা রয়েছে। যেমন জয় সরকারকে আমরা যদি সেইভাবে বলতে চাই, মানে জয় সরকারের কথা যখন বলি, তখন একটা অ্যালবামের নাম বারবার উঠে আসে, সেই অ্যালবামটা হচ্ছে বৃষ্টি পায়ে পায়ে। যে অ্যালবামের মাধ্যমে আমরা চিনতে পেরেছিলাম আরও একজন মানুষকে, সে মানুষটা আর কেউই নয়, সে মানুষটা হচ্ছে শুভমিতা। হ্যাঁ, শুভমিতাকে আমরা চিনেছি, আর সেখানে যে গানের কথা লিখেছেন তিনি হচ্ছেন অর্ণাশীল। তাদের এই তিনজনের আবার একটা নতুনভাবে আমরা তাদের তিনজনকে দেখতে পেয়েছি আরও একটি অ্যালবামে। তো সেসব নিয়ে আরও কথা আছে, আরও কথা বলবো শ্রোতা বন্ধুরা। এই মুহূর্তে সেই বৃষ্টি পায়ে পায়ে অ্যালবামের কথা যখন বললাম, তখন সেই অ্যালবামের গান শুনবো না তাকেই করে হয়, তাই না? চলুন সেই গান শুনি, তারপর ফিরে আসছি। আর প্রথমে বৃষ্টি পায়ে

একটা এই অ্যালবামের গান শোনাচ্ছি, আর তারপর আপনাদের শোনাবো ইতিমধ্যে তাদের তিনজনের মিলিত প্রয়াসে যে আরও একটি গান প্রকাশিত হয়েছে, মুক্তি পেয়েছে সেই গান। তো চলুন কথা না বাড়িয়ে শ্রোতাবন্ধু গানে চলে যাই।

101.6 MHz আকাশবাণী এফএম উজ্জয়ন্ত শুনছেন শ্রোতা বন্ধু, আর যে অঙ্কিতা আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে, আর কথা বলছি জয় সরকারকে নিয়ে। শিল্পীর ঘরের প্রতিটা কোণে সঙ্গীত সংক্রান্ত নানা অনুষঙ্গ, বাদ্যযন্ত্র, গানের রেকর্ড আর বেশ কিছু পুরনো অ্যালবামের সংগ্রহে সাজানো তার ঘর। সেখানেই এক ইন্টারভিউতে তিনি বলেছিলেন, তাকে যখন প্রশ্ন করা হয়েছিল যে দীর্ঘ 17 বছর আগে দেওয়া কথা রাখলেন নন্দিতা রায় আর শিবপ্রসাদ মুখোপাধ্যায়, তখন জয় সরকার বললেন, হ্যাঁ সালটা ছিল 2011, তখন তাদের ছবি অ্যাক্সিডেন্টে আমি কাজ করেছিলাম, আমি ছিলাম সুরকার আর গানগুলো ছিল সৃজাতুর লেখা। তারপর থেকে যতবারই দেখা হয়েছে তারা প্রায়শই বলতো যে আমার একটা পাওনা রয়েছে, আর সেই পাওনাটা অবশেষে এই সময়ে এসে ধরা দিল। ফুলপিশি ও এডওয়ার্ড ছবির সঙ্গীত পরিচালনার জন্য ডিসেম্বর মাসে নাকি তাঁর কাছে ফোন গিয়েছিল, এবং সত্যি অর্থেই সেই ফুলপিশি ইতিমধ্যে যারা দেখেছেন তারা জানেন কি না জানি না, সেই ছবির সুরকার হিসেবে কিন্তু রয়েছে জয় সরকার। বহু গান রয়েছে জয় সরকারের যিনি সুর দিয়েছেন, এবং কথায় আছে তিনি খুব ভালো গানও গাইতে পারেন, কিন্তু তাকে যখন গান গাইতে বলা হয় তখন তিনি প্রায়শই একটা কথা বলেন, আমার বাবা আর দাদা খুব ভালো গান গায় কিন্তু আমি গান গাইতে খুব একটা পছন্দ করি না, বা বলা যায় যে আমার একটু ভয় হয়, কারণ বেশি উৎসতে সুর নিয়ে গেলে যদি গলা ভেঙে যায়, এই সব কিছু মিলিয়ে আমার আর গান গাওয়া হয় না, তবে গানে সুর দিতে খুবই পছন্দ করি। এরকম বহু কথা রয়েছে জয় সরকারের জীবনের। আজকে শ্রোতা বন্ধুরা, এই গীতবাহার পর্বে কেবল জয় সরকার, এমন কিছু গান যে গানগুলো হয়তো আমরা শুনেছি কিন্তু সেই গানের সুর যে জয় সরকারের দেওয়া সেটা হয়তো আমরা ততটা জানতাম না। চলুন আবারও গানে যাই, আবারও ফিরে আসবো কথায়।

জয় সরকারের সুরে সৃজাত বন্দ্যোপাধ্যায়ের কথা আর পিউ মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন বেশ তো আছি তনহা এই গানখানি। শ্রোতা বন্ধুরা, যেটা বলছিলাম যে জয় সরকার, এই নামটার সঙ্গে বলা যায় যে সুরকার হিসেবে যিনি তার দীর্ঘ কেরিয়ারে মুক্তধারা থেকে শুরু করে শেষের গল্প, পার্সেল, নন্দিতা এবং শিবপ্রসাদ পরিচালিত ফুলপিশি ও অ্যাডওয়ার্ড এর মতো অসংখ্য জনপ্রিয় বাংলা সিনেমার সঙ্গীত পরিচালনা করেছেন, সেই সঙ্গে তার সুরে বলা যায় মেলোডির পাশাপাশি লয় আর ছন্দের এক দারুণ সমন্বয় আমরা দেখতে পারি। বাংলা গানের সুরের গভীরতা বজায় রেখে আধুনিক ধারার যে একটা মিশ্রণ তিনি ঘটিয়েছেন, সেটা তাঁর অন্যতম বৈশিষ্ট্য। এবং শুধুমাত্র কি তাই, বিভিন্ন রিয়েলিটি শোতেও তো আমরা এই নামটা বরাবরই শুনে আসছি এবং দেখে আসছি, জয় সরকার। রবীন্দ্রসঙ্গীতকে একটু নতুন আঙ্গিকে আমাদের কাছে ধরা দেওয়া, কিংবা বিভিন্ন আধুনিক গান, বিভিন্ন অ্যালবাম, সেই অ্যালবামের মাধ্যমেই আমরা যাকে চিনতে পেরেছি সেই শিল্পী হচ্ছেন জয় সরকার। আবারও যাচ্ছি গানে, আর এবারের যে গানখানি সে গানখানিও অবশ্যই জয় সরকারের সুরে আর সৃজাতর কথায়।

গানের মধ্যে কতই অনুভূতি না থাকে। কখনো কোনো গানে শৈশব, আর সেই শৈশবের স্মৃতি আবার কোনো গানে কাছের মানুষকে আবার ফিরে পাওয়া যায়। আর এই গানটা, যে গানটা এক্ষুনি শোনাচ্ছিলাম, সেই গানের মধ্যে বোধহয় সব কিছু একসঙ্গে আমরা পেয়েছি। শৈশবের পুরনো স্মৃতি, আবেগ আর কাছের মানুষকে আবার কাছে ফিরে পাওয়ার অনুভূতি নিয়েই তো এই গান। শ্রোতা বন্ধুরা, জয় সরকারের সুরে এমন কিছু অনবদ্য গান আপনাদের শোনাচ্ছি আজকে গীতবাহার পর্বে, সেই সঙ্গে শ্রীজাতুর কথা আর কিছু এমন অনবদ্য গান। আর যখন আমরা কথা বলছি জয় সরকারের সুরের কিছু এমন গান নিয়ে, তখন সেই অ্যালবামের কথা বলবো না, তা কী করে কী করে হয়, সেটা হচ্ছে মুসাফিরানা। হ্যাঁ, ইতিমধ্যে অনেকেই সেই অ্যালবামের গান শুনেছেন, যে অ্যালবামের মধ্যে আমরা তিনজনকে একসঙ্গে পেয়েছি, তিনজন বিখ্যাত শিল্পী, তিন ট্রায়োকে। সেই হচ্ছে শ্রীকান্ত আচার্য, শ্রীজাত বন্দ্যোপাধ্যায়।

শ্রোতা বন্ধুরা, একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি গীতবাহার পর্বের। আর সেই পর্বে আজ আমি যার গান আপনাদের শোনাচ্ছিলাম, মানে সুরকার যিনি, তিনি জয় সরকার। জয় সরকারের সুরে এমন কিছু অনবদ্য গান আপনাদের সামনে তুলে ধরছিলাম। আর এখন বিদায় নেবার পালা, কারণ স্টুডিওর ঘড়িতে যে সময় হয়ে গেছে সে সময় বলছে আমাকে বিদায় নিতে হবে। আর যে অঙ্কিতা তাহলে আজকের মতো বিদায় নিচ্ছে, তবে বিদায় নেব আরও একটি গান দিয়ে, আমার খুব পছন্দের গান, সেই গান দিয়ে বিদায় নেব। তবে আপনারা FM উজ্জয়ন্ত টিউন করে থাকুন 101.6 MHz, কারণ আর যে মানালি আপনাদের সঙ্গে থাকছে একেবারে রাত্রির 11টা পর্যন্ত। আজ রাতে অনুষ্ঠান রয়েছে, সেখানে কথা বলুন, আর এভাবেই টিউন করে থাকুন 101.6 MHz আকাশবাণী FM উজ্জয়ন্ত। আবারও অন্য কোনো দিন আপনাদের সঙ্গে আমার কথা হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে খুব ভালো রাখুন।

0: শুভ সন্ধ্যা প্রিয় শ্রোতা বন্ধুরা, টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজ এফএম উচ্চান্ত। আর আজ সন্ধ্যায় আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে মানালি আপনাদের সঙ্গে। শ্রোতা বন্ধুরা, স্টুডিওর ঘড়িতে সময় সন্ধ্যে 6:31:50, আর আমি রয়েছি আপনাদের সঙ্গে আর যে মানালি। আর হ্যাঁ, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক অনুষ্ঠান। তবে হ্যাঁ,
1: দিদি দেখ দেখ,
2: হারিবদে ভাই
1: দেখা, ওয়াও, এটা আমার প্রিয় রং।
2: সারাক্ষণ শপিং,
1: আমি জানি মা, এটাই তো খরচা করার বয়স, তাই না?
3: সেভিং করারও এটাই বয়স।
4: সেও জানি বাবা, টাকা বাঁচাও আর ঠিক জায়গায় ইনভেস্ট করো। টাকার অঙ্কে সুদ পাবো, যেটা আবার ইনভেস্ট করলে সুদ পেতেই থাকবো।
5: আমি জানি তো।
4: আরবিআই এ কথা বলে,
6: শুরু করো সঠিক ভাবে, স্মার্ট হও আর্থিক ভাবে।
0: তো শ্রোতা বন্ধুরা, যা বলছিলাম, আজ আপনাদের নিয়ে যাব আবারও সেই গ্রাম বাংলায়। সেই গ্রাম বাংলায় নিশ্চয়ই থাকে আপনাদের প্রিয় মানুষেরা, যেখানে বারংবার ফিরে যেতে মন চায় আপনাদের হৃদয়। আর হ্যাঁ, আজ চলুন না আমরা গ্রামের মাটিতে মেঠো পথে হেঁটে বেড়াই খালি পায়ে, ঋষি পাণ্ডার সুরে সুরে গান শুনব, আর একটা গোটা বিকেল, গোটা সন্ধে শুধুমাত্র গ্রামের আনাচে কানাচে ঘুরবো। হয়তো দেখবো সেখানে সন্ধে দেখাচ্ছে কোনো গায়ের বধূ, কিংবা রাখালরা গোঠের গরুগুলোকে নিয়ে বাড়ি ফিরছে। ঠিক সেই সময়ই আমরা যদি যেতে পারি সেই গ্রামে, কেমন হয় বলুন তো? ঋষি পাণ্ডা কি বলে তাহলে শুনি।

শ্রোতা বন্ধুরা, ঋষি পাণ্ডা এই নামটির সঙ্গে আমরা প্রায় অনেকেই জানি যে তিনি এক প্রতিভাবান বাঙালি গায়ক। মূলত আধুনিক বাংলা গান এবং ফিউশন মিউজিকের জন্যই তিনি পরিচিত, তবে তার সুরে কিন্তু সেই মাটির টানও লেগে থাকে। তার কণ্ঠস্বর অনন্য জাদুকরীর মতন দর্শক এবং শ্রোতাদের মন কেড়ে নিয়েছে ইতিমধ্যেই, এবং সেই সঙ্গে জানেন গিটার বাজানোরও দারুণ দক্ষতার মাধ্যমে শ্রোতাদের মন জয় করে নিয়েছেন। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে কিছু বিশেষ বিশেষ লোকগান আজ আপনাদেরকে শোনাবো। ঋষি পাণ্ডার বিভিন্ন লাইভ কনসার্ট এবং মিউজিক ভিডিওর মাধ্যমেও কিন্তু সবার মনে জায়গা করে নিয়েছে। তাহলে এবার আরও একখানা গান শুনবো ঋষি পাণ্ডার কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, আমরা যতই আধুনিক হচ্ছি তত কি নিজেদের সেই শিকড় থেকে দূরে সরে যাচ্ছি কি বলে মনে হয় আপনাদের? হয়তো সেই কারণেই আজও লোকগান শুনলে বুকের ভেতরটা কোথাও একটা অদ্ভুত টান অনুভূত হয়, কারণ লোকগান আমাদের মাটির ভাষা, লোকগান আমাদের পূর্বপুরুষের গল্প বলে, আর আমাদের অস্তিত্বের সুর তো সেই লোকগান। তাই শ্রোতা বন্ধুরা, হৃদয়ের সুর অনুষ্ঠান নিয়ে আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে মানালি আপনাদের সঙ্গে সন্ধে 6:48 স্টুডিওর ঘড়িতে। আরও একখানা গান শুনবো ঋষি পাণ্ডার কণ্ঠেই।

আজকের এই সুরেলা সন্ধ্যায় আমি রয়েছি আপনাদের সঙ্গে, আছি মানালি। আর আজ কথা বলছি এমন এক শিল্পীকে নিয়ে যিনি নতুন প্রজন্মের কানে আবার ফিরিয়ে এনেছেন বাংলার মাটির গন্ধ, নদীর সুর এবং হ্যাঁ একই সঙ্গে লোকসঙ্গীতের সেই আবেগ। তিনি হলেন ঋষি পাণ্ডা। শ্রোতা বন্ধুরা, আজ শুনছেন এই অনুষ্ঠান, আর এই গানগুলো যখন ঋষি পাণ্ডার কণ্ঠে ভেসে আসে না, তখন মনে হয় যেন শহরের সমস্ত ব্যস্ততা ছেড়ে আমরা পৌঁছে গেছি কোনো এক গ্রামের মাটির উঠোনে, যেখানে কুয়াশা ভেজা সকাল এবং কিংবা কোনো বাউলের আখড়ায়। আপনিও কি এভাবে পৌঁছে যেতে চান? তাহলে আর দেরি কেন, চোখ বুঝুন এবং গান শুনুন।

শ্রোতা বন্ধুরা, এই গানগুলো যখন ঋষি পাণ্ডার কণ্ঠে ভেসে আসে তখন সত্যি মনে হয় ঋষি পাণ্ডা শুধু একজন গায়ক নন, বরং তিনি একজন সেতুবন্ধক। একদিকে আধুনিক প্রজন্ম, আবার অন্যদিকে বাংলার শতবর্ষের লোক ঐতিহ্য। তিনি পুরনো লোকগানকে নতুন সুর, নতুন অ্যারেঞ্জমেন্ট এবং নিজের আবেগ দিয়ে এমনভাবে পরিবেশন করেন, আর সেই গান আবার নতুন করে যেন জন্ম নেয়। শ্রোতা বন্ধুরা, শুনছি 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্ততে হৃদয়ের সুর। আর আজ হৃদয়ের সুর পর্বে আপনাদের শোনাচ্ছি ঋষি পাণ্ডার কণ্ঠে কিছু গান। স্টুডিওর ঘড়িতে সন্ধে 7:04 রয়েছে আমি আপনাদের বন্ধু আর যে মানালি আপনাদের সঙ্গে।

ঠিক এই কারণেই ঋষি পান্ডা হয়ে উঠেছেন সবার কাছে জনপ্রিয়। এই গানগুলোর মধ্যে কিন্তু লুকিয়ে আছে কোথাও প্রেম, কোথাও দর্শন, মানবতা, আবার সেই একই সঙ্গে আত্মার খোঁজ। শ্রোতা বন্ধুরা, লোকগান শুধু গান নয়, লোকগান মানুষের জীবন কথা বলে, কৃষকের ঘামের গল্প বলে, মাঝি মাল্লার নৌকার গল্প বলে, প্রেমিকের অপেক্ষার কথা বলে, আর মনের মানুষের খোঁজ তো লোকগানই দেয়। আর ঋষি পান্ডা সেই গল্পগুলোকেই আজকের প্রজন্মের কাছে পৌঁছে দিচ্ছেন নতুনভাবে। শ্রোতা বন্ধুরা, একটা সময় ছিল যখন লোকগান শুনলেই অনেকে ভাবতেন এটা তো পুরনোদের গান, কিন্তু আজ বিভিন্ন সোশ্যাল মিডিয়া কিংবা প্ল্যাটফর্মে ডিজিটালে ঋষি পান্ডার মতন শিল্পীদের জন্যই কিন্তু লোকগান আবার তরুণদের প্লে লিস্টে জায়গা করে নিয়েছে। আর কভার ও ফোক ফিউশন গান লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। কখনো তিনি লালন ফকিরের দর্শনের কথা তুলে ধরেন, আবার কখনো বাউলদের মনের মানুষ খোঁজার গল্পকে আমাদের সামনে নিয়ে আসেন। তার বিভিন্ন গানগুলো কিন্তু আমাদের মনের একেবারে গেঁথে যায়। তার গান শুনলে মনে হয় গান শুধু বিনোদনের জন্য নয়, একটা আত্মিক যাত্রাও গান। আরও একটা গান শুনবো তার কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, সময় তো বেরিয়ে যাচ্ছে, তবে এই পর্ব আর অল্প সময় আছি আমরা। তবে হ্যাঁ, এ কথাটা তো বলবই যে ভাবুন তো, রাতের আকাশে চাঁদ উঠছে আর কোথাও দূরে বাঁশি বাজছে, বাঁশির সুরে বেজে উঠছে ঠিক এই গানটা, নিশা লাগিল রে। আচ্ছা, সেই চন্দ্রালু রাত দেখে কি আপনাদেরও নেশা লাগে? যদি লাগে তাও কিন্তু শুনবো অন্য অনুষ্ঠানে।

শ্রোতা বন্ধুরা, ভাবুন তো সেই গানগুলো, যখন জীবন খুব দ্রুত ছুটবে, যখন চারপাশে শব্দের ভিড় হয়ে উঠবে, ঠিক একটু সময় বের করে শুনে নেবেন যে কোনো একটা লোকগান, হয়তো সেখানে নিজেরই কোনো হারিয়ে যাওয়া অংশকে আপনি খুঁজে পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ হৃদয়ের সুর পর্ব নিয়েছিলাম আমি আপনাদের বন্ধু আর যে মানালি আপনাদের সঙ্গে।

শ্রোতা বন্ধুরা, সেরা কথা নিয়ে আরও একবার আপনাদের মাঝে হাজির হয়েছি আমি, আপনাদের বন্ধু আর জে মানালি। শ্রোতা বন্ধুরা, আজ সেরা কথা পর্বে চলুন আমরা শুনি লালন শাহের কিছু কথা।

লালন সাঁইজি একটা কথা খুব মনে প্রাণে বিশ্বাস করতেন। তিনি বলতেন, মানুষ ভজলে সোনার মানুষ হবে। আসলে এই যে দেবতা দেবতা করে আমরা এত ঘুরে বেড়াই, আমরা জানি না সেই দেবতা তো মানুষেরই মধ্যে। ঠিক সেভাবেই ঝুঁকে পড়তে হয় প্রত্যেকটা মানুষের অন্তরে। দেখবেন তার গহীন অরণ্যে আপনি হারিয়ে যাবেনই, তাকে ভালোবাসবেনই। আসলে প্রত্যেকটা মানুষই তো ভালো খারাপ দুই নিয়েই গঠিত। দেখবেন তার ভালোটুকু যখন আপনারা উৎখাত করে আনতে পারবেন, উগড়ে আনতে পারবেন, তখনই বুঝবেন যে সেই তো সোনার মানুষ। শ্রোতা বন্ধুরা, লালনজির আরও এক কথা যা কানে কানে বেজে বেড়ায় গানে গানে, সব লোকে কয় লালন কি জাত এই সংসারে, আর লালন বলে জাতের কি রূপ দেখলাম না এ নজরে। হ্যাঁ, তারাই হয়তো সেই ঈশ্বরের কথা বলেন যে ঈশ্বরকে তারা অনুধাবন করেন তাদের প্রত্যেকটা সুরের পরতে পরতে। কিন্তু হায়, সত্যি কি সেই জাতের রূপ রয়েছে, না মনুষ্যত্বকে আগে স্থান দেন? তাই বাউল এবং লালন সাঁইরা কিন্তু মনুষ্যত্বকে সবার আগে ঠাঁই দিয়েছে, জাতকে নয়।

মানুষ চিনে সেই মানুষ, মানুষ ভজে সেই মানুষ। অর্থাৎ আপনি যদি মানুষকে ভজন করেন তবেই মানুষ চিনতে পারবেন। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় আমাদের এই দেহরূপ খাঁচায়? সত্যি বলতে কি, সেই খাঁচায় যখন আমরা আত্মারূপ পাখিকে পুড়ি, আমরা কি জানি ঠিক সেই আত্মা কোন অচিনপুর থেকে এসছে? আবার এই যে দেহ ছেড়ে যখন চলে যাবে, কোন অচিনপুরে চলে যাবে? অচিন পাখির আনাগোনা তো চলতেই থাকে, নশ্বরে দেহ, আজ মরলে কাল তিন দিন, চলে যাবে, ফুরিয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, কিন্তু থেকে যাবে আমাদের প্রাণ সঞ্চারের কিছু ভালোবাসার অংশ, লেগে থাকবে।

অচিন পাখির আনাগোনা তো চলতেই থাকে। নশ্বরে দেহ, আজ মরলে কাল তিন দিন, চলে যাবে, ফুরিয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, কিন্তু থেকে যাবে আমাদের প্রাণ সঞ্চারের কিছু ভালোবাসার অংশ, লেগে থাকবে কিছু কর্ম, আর সবই তো শেষ হয়ে যাবে মুহূর্তের মধ্যে। সেই অচিন পাখির আনা এবং গোনার মধ্য দিয়ে আমাদের মধ্যে কি সত্যি কোনো পরিবর্তন হয়? লালন সাঁইরা ঈশ্বরবাদী বিশ্বাসী, তবে তারা বিশ্বাস করতেন, তারা চাইতেন সেই ঈশ্বরের সঙ্গে একাত্ম হয়ে যেতে। তারা একাত্ম হওয়ার কথা বলতেন, তারা বলতেন ঈশ্বর তত্ত্বের কথা। তাই তাদের আকুতি, মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সঙ্গে? সেই মনের মানুষটা কি সত্যি এত দূরে থাকে, না মনের মানুষকে খুঁজে নিতে হয় আমাদের দৈনন্দিন কাজের মধ্যে? মনুষ্য তার সত্য হয় মনে, সে কি অন্য তত্ত্ব মানে? যে মনুষ্যত্বকেই সত্য বলে মেনে নেয়, তার কাছে কি আর অন্য তত্ত্বের কোনো প্রয়োজন আছে বলে মনে করেন আপনারা? সে কি সত্যি সেই মানুষ যাকে আপনি যখন বুঝে গেলেন মনুষ্যত্ব, আর পৃথিবীর কোনো কিছু বাধাই তাকে আটকাতে পারবে না? শ্রোতা বন্ধুরা, লালন সাঁই বলেছিলেন, মানুষ ভুজলে সোনার মানুষ হবে। আজকের পৃথিবীতে যখন মানুষ মানুষকে ভুলে যাচ্ছে, যখন এত হানাহানি, এত হিংসা, তখন লালন সাঁইয়ের এই কিছু বাণী আমাদের শেখায়, যা ধর্ম বর্ণের আগে মানুষ হওয়াটাই কিন্তু সবচেয়ে বড় পরিচয়। মানুষ না হলে আর কিছুতেই কিছু হয় না যায় তার। তাই মনুষ্যত্বকে চিনে নিতে হয়, নিজেকে চিনলে বিশ্বকে চেনা যায়, বিশ্বকে চিনলেই তো নিজেকে চেনা হয়ে যায়। আপনি পরিপূরকও বলতে পারেন এই কথাটাকে। ঘর করলাম বাহির, বাহির করিনু ঘর, পর করলাম আপন, আর আপন করিনু পর। ঠিক এই সূত্র ধরেই বয়ে যায় অনেক অনেক জীবনধারা, আর এই জীবনধারাই আমাদের শিখিয়ে দেয় সবার আগে মানুষ, তাহার উপরে নাই। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। একসাথে আছি, একসাথে বাঁচি, আজও একসাথে থাকবই, সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। শ্রোতা বন্ধুরা, আজ সেরা কথা পর্বে লালন সাঁইজির কথাই আপনাদের শোনাচ্ছিলাম। রয়েছি আমি আপনাদের বন্ধু আরজে মানালি। এতক্ষণ শুনছিলেন সেরা কথা। এবারে কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে বাংলা সংবাদ, তারপরেই শুনবেন স্থানীয় ককবরক সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ। ফিরে আসছি সংবাদের পর, সঙ্গে থাকুন, শুনতে থাকুন।

0: ভারত সফররত মায়ানমারের প্রেসিডেন্ট ইউ মিন আউন লাইং আজ দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। কলাদান মাল্টি মোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প দ্রুত শেষ করা নিয়ে তাঁদের মধ্যে কথা হয়েছে বলে বিদেশ সচিব বিক্রম মিশ্র জানিয়েছেন। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত ওমান সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপা আজ কার্যকর হয়েছে। ভারত ও অস্ট্রেলিয়া আজ মুক্ত, অবাধ, শান্তিপূর্ণ, স্থিতিশীল ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তুলতে সহযোগিতা বাড়িয়ে তোলার প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেছে। সারা দেশে পেট্রোল এবং ডিজেলের পর্যাপ্ত মজুত রয়েছে বলে সরকার আশ্বস্ত করেছে। পশ্চিমবঙ্গে আজ নবগঠিত মন্ত্রিসভার সম্প্রসারণ করা হয়েছে। 35 জন নতুন মন্ত্রী শপথ নেওয়ার সদস্য সংখ্যা বেড়ে হয়েছে 41। 22তম অনূর্ধ্ব-20 এশিয়ান অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে 10টি সোনাসহ 19টি পদক জয়ের জন্য প্রধানমন্ত্রী ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সফররত মায়ানমারের প্রেসিডেন্ট ইউ মিন আউন লাইং আজ দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। অর্থনৈতিক সম্পর্ক, প্রতিরক্ষা, নিরাপত্তা সংক্রান্ত ইস্যু, সীমান্ত ব্যবস্থাপনা, উন্নত সহযোগিতা, সাংস্কৃতিক আদান প্রদান এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে তাঁরা কথা বলেন। নতুন দিল্লিতে দুই নেতার বৈঠকের পর বিদেশ সচিব বিক্রম মিশ্রি সাংবাদিকদের বলেন, বাণিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্য, শিক্ষা এবং শক্তি ক্ষেত্রে সহযোগিতা বাড়িয়ে তোলার ব্যাপারে উভয় পক্ষ সহমত হয়েছে। মানুষে মানুষে যোগাযোগ এবং কলাদান মাল্টি মোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প দ্রুত শেষ করা নিয়ে তাঁদের মধ্যে কথা হয়েছে বলে বিদেশ সচিব জানান। তিনি বলেন, মায়ানমারের আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার ব্যাপারে ভারতের সমর্থনের কথা প্রধানমন্ত্রী মোদী পুনর্ব্যক্ত করেছেন। উভয় পক্ষই নিরাপত্তা স্বার্থের পরিপন্থী কাজের জন্য নিজেদের ভূখণ্ডের অপব্যবহার প্রতিরোধের ওপর গুরুত্ব আরোপ করেছে। বিদেশ সচিব বলেন, মায়ানমারের জমি ভারত বিরোধী কাজের জন্য ব্যবহার করা হবে না বলে সে দেশের প্রেসিডেন্টও আশ্বস্ত করেছেন।
1: Both sides underscored the importance of preventing the misuse of sovereign territory for activities inimical to their security interests. Overall, this visit by the president has once again reaffirmed the shared commitment of both sides to deepen their long-standing partnership and to work together for mutual benefit, growth and prosperity in the region.
0: তিনি জানান, মায়ানমার ভারতের গুরুত্বপূর্ণ প্রতিবেশী এবং ভারতের সঙ্গে 1643 কিলোমিটার সীমান্ত বর্তমান। ভারতের প্রতিবেশী প্রথম অ্যাক্ট ইস্ট মহাসাগর এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় নীতির অন্যতম অঙ্গ এই দেশ। দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ $200 কোটি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে মায়ানমারের প্রেসিডেন্ট ইউ মিন আউন লাইংকে স্বাগত জানান। সমাজ মাধ্যমের এক বার্তায় রাষ্ট্রপতি মুর্মু বলেন, দুদেশের মধ্যে অভিন্ন বৌদ্ধ ঐতিহ্য এবং শতাব্দী প্রাচীন মানুষে মানুষে যোগাযোগ ভারত মায়ানমার সম্পর্কে উষ্ণতা এনেছে। দক্ষিণ পূর্ব এশিয়ার ক্ষেত্রে মায়ানমারকে ভারতের গেটওয়ে বলেও উল্লেখ করে রাষ্ট্রপতি মুর্মু মায়ানমারের প্রতি ভারতের দৃঢ় সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত ওমান সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপা আজ কার্যকর হয়েছে। 6 মাস আগে এই চুক্তি স্বাক্ষর হয়েছিল। নতুন দিল্লিতে আজ শ্রী গোয়েল সাংবাদিকদের জানান, সেপা শুধুমাত্র একটি সাধারণ বাণিজ্য চুক্তি নয়, এটি সভ্যতা নির্ভর আস্থার একটি বিবৃতি। এই চুক্তি ভারতের সঙ্গে ওমানের সম্পর্ককে এক নতুন উচ্চতা প্রদান করবে।
2: I am confident that this comprehensive agreement will add a new momentum to our ties with Oman. From day one, India will secure duty-free access on 98% of Oman's tariff lines, covering over 99% of India's exports to Oman. SEPA is a blueprint of our shared future.
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারত ওমান সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপার ওপর কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েলের লেখা একটি নিবন্ধ শেয়ার করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বলেন, ভারত ওমান সেপা কিভাবে ভারতীয় রপ্তানিকারকদের কাছে বাণিজ্যের বৈচিত্র্যপূর্ণ বাজার তৈরি, কর্মসংস্থান সৃষ্টি, কৃষকদের স্বার্থ সুরক্ষিত এবং দুদেশের মধ্যে অভিন্ন অগ্রগতি সুনিশ্চিত করবে তার বিস্তারিত এই নিবন্ধে তুলে ধরা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, এটিতে প্রতিটি ভারতীয় নাগরিকের জীবনযাত্রার মানোন্নয়ন লক্ষ্যে উন্নত দেশগুলির সঙ্গে চুক্তি স্বাক্ষরের বিষয়ে সরকারের প্রচেষ্টার ওপর আলোকপাত করা হয়েছে। ভারত ও অস্ট্রেলিয়া আজ মুক্ত, অবাধ, শান্তিপূর্ণ, স্থিতিশীল এবং উন্নত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তুলতে আঞ্চলিক অংশীদারদের সহযোগিতা বাড়িয়ে তোলার প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেছে। নতুন দিল্লিতে ভারত ও অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রীদের আলোচনায় উভয় দেশ আন্তর্জাতিক আইন মেনে ওই অঞ্চলে সমুদ্র আকাশপথে স্বাধীনভাবে চলাচল এবং অবাধ বাণিজ্য সুনিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা সংক্রান্ত উপপ্রধানমন্ত্রী রিচার্ড মার্লেস বৈঠকে যৌথ সভাপতিত্ব করেছেন।

0: এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, বৈঠকে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের উল্লেখযোগ্য অগ্রগতি এবং গত বছর অক্টোবরে হওয়া প্রথম আলোচনা অনুযায়ী সহযোগিতা বৃদ্ধিকে স্বাগত জানান। প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা ক্ষেত্রে যৌথ ঘোষণাপত্র আরও জোরদার করতে প্রধানমন্ত্রীর দায়বদ্ধতার প্রশংসা করেছেন দুই নেতা। বিভিন্ন রাজ্যের রাজ্যসভার 27টি আসন এবং তিন রাজ্যের বিধান পরিষদের 16টি আসনে নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন। বিজ্ঞপ্তি জারি করে কমিশন জানিয়েছে, আজ থেকেই মনোনয়নপত্র জমা নেওয়া শুরু হয়েছে। আগামী 18 জুন ভোটগ্রহণ হওয়ার কথা। মনোনয়নপত্র জমা নেওয়ার কাজ চলবে 8 জুন বিকেল 3টে পর্যন্ত। পরদিন সেগুলি পরীক্ষা করে দেখবেন সংশ্লিষ্ট রিটার্নিং আধিকারিকরা। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 11 জুন। রাজ্যসভা 24টি আসনে নিয়মিত দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সারা দেশে পেট্রোল এবং ডিজেলের পর্যাপ্ত মজুত রয়েছে বলে সরকার আশ্বস্ত করেছে। নতুন দিল্লিতে পশ্চিম এশিয়া পরিস্থিতি নিয়ে এক আন্তঃমন্ত্রক বৈঠকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা বলেন, যোগান অব্যাহত রাখতে তেল বিপণন কোম্পানিগুলি অত্যন্ত কার্যকরভাবে খুচরো আউটলেটগুলিতে পেট্রোল ও ডিজেল সরবরাহ করে চলেছে। এলপিজি সরবরাহের বিষয়ে তিনি বলেন, গত 3 দিনে অথেন্টিকেশন কোডের মাধ্যমে 1,22,00,000 সিলিন্ডার গ্রাহকদের কাছে পৌঁছে গেছে।
1: डोमेस्टिक एलपीजी घरेलू कुकिंग गैस के संबंध में पिछले 3 दिनों में 1,21,00,000 बुकिंग्स रिसीव हुई हैं, उसके अगेंस्ट 1,22,00,000 डिलीवरीज की गई हैं और 95% डिलीवरी ऑथेंटिकेशन कोड के साथ की गई हैं।
0: এদিকে এলপিজি ডিলারশিপ ও ডিস্ট্রিবিউটারশিপ দেওয়া নিয়ে জনসাধারণের কাছে পাঠানো একটি ইমেইল সরকার আজ ভুয়ো বলে খারিজ করে দিয়েছে। পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, info@lpgbitarakchayan.in এই অ্যাড্রেস থেকে পাঠানো ইমেইলের সঙ্গে আদপে এলপিজি ডিস্ট্রিবিউটারশিপের কোনো সম্পর্ক নেই। এ ধরনের বিভ্রান্তিকর কোনো মেইলের জবাবে ব্যক্তিগত তথ্য, অর্থ প্রদান এবং কোনো রকম লিঙ্কে ক্লিক না করার পরামর্শ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে আজ নবগঠিত মন্ত্রিসভার সম্প্রসারণ করা হয়েছে। রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবীন্দ্র লোকভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ বিশিষ্টজনদের উপস্থিতিতে 35 জন নতুন মন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান। এদের মধ্যে 13 জন পূর্ণমন্ত্রী ও 3 জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং 19 জন প্রতিমন্ত্রী। এর ফলে রাজ্যে বিজেপি সরকারের মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ালো 41। উল্লেখ্য, চৌঠামে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর 9 মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তার সঙ্গে শপথ নেন আরও 5 মন্ত্রী। তারপর থেকেই পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন নিয়ে জল্পনা চলছিল। গত সপ্তাহে দিল্লিতে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর মন্ত্রিসভা সম্প্রসারণের প্রক্রিয়া চূড়ান্ত হয়। ডাক্তারি স্নাতক স্তরে ভর্তির জন্য অবিভিন্ন প্রবেশিকা নিট পরীক্ষার পদ্ধতি নিয়ে দায়ের হওয়া একটি আবেদন সুপ্রিম কোর্ট আজ খারিজ করে দিয়েছে। বর্তমানে চালু থাকা কাগজ কলম পদ্ধতির বদলে কম্পিউটারের মাধ্যমে ওই পরীক্ষা নেওয়ার আবেদন জানানো হয়েছিল। 2 বিচারপতি পিএস নরসিমহা এবং অরবিন্দ কুমারের বেঞ্চ জানিয়েছেন, আগামী 21 জুন নির্ধারিত নিট ইউজি পরীক্ষা কম্পিউটারে নেওয়ার কোনো প্রশ্নই নেই। এনটিএ আগের পরীক্ষা বাতিল হওয়ায় ইতিমধ্যেই একাধিক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। আগামী 27 জুলাই মামলার পরবর্তী শুনানি। নির্মাণ ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির ফলে ভারতের শিল্পোৎপাদন হার গত বছর এপ্রিলের তুলনায় চলতি বছরে 4.9% বৃদ্ধি পেয়েছে। কর্মসূচি রূপায়ণ মন্ত্রক জানিয়েছে, সংশোধিত শিল্পোৎপাদন সূচকের উপর ভিত্তি করে তৈরি করা এই সংখ্যানে দেখা গেছে, চলতি এপ্রিলের নির্মাণ ক্ষেত্রে রেকর্ড 6.2% বৃদ্ধি হয়েছে। বিদ্যুৎ ও গ্যাস সরবরাহে বিকাশ ঘটেছে প্রায় 5%। এই প্রথমবার গ্যাস সরবরাহকে শিল্পোৎপাদন সূচকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুমন কল্যাণপুরের শেষকৃত্য আজ মুম্বাইতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। গত রাতে তাঁর নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 89 বছর। মারাঠি ভাবগীত এবং হিন্দি চলচ্চিত্র জগতের উজ্জ্বল ব্যক্তিত্ব সুমন কল্যাণপুরের মৃত্যুতে সংস্কৃতি জগতে শোকের ছায়া। 22তম অনূর্ধ্বকুড়ি এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে 10টি সোনাসহ 19টি পদক জয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বলেন, এই অসাধারণ সাফল্যে ভারতের তরুণ খেলোয়াড়দের দক্ষতা এবং দৃঢ় সংকল্প প্রতিফলিত হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সফররত মায়ানমারের প্রেসিডেন্ট ইউ মিন আউং লাইং আজ দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত ওমান সেপা চুক্তি আজ কার্যকর হয়েছে। সারা দেশে পেট্রোল এবং ডিজেলের পর্যাপ্ত মজুত রয়েছে বলে সরকার আশ্বস্ত করেছে। খবর শেষ হল। এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যা 7:50।
2: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন

জানিয়ে দিই গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠানগুলি। রাত আটটায় লাইভ ফোন ইন অনুষ্ঠান স্বাস্থ্য জিজ্ঞাসা, বিষয় বিশ্ব দুগ্ধ দিবস এবং বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস। অতিথি পুষ্টিবিদ শ্রেয়সী ভৌমিক, সাক্ষাৎকার গ্রহণে বিদিশা রায়। রাত নটায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে

আকাশবাণী আগরতলা ককতমা পরিবাণী দেববর্মা তিনি ককতমা বুবাক রকুংখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তাই মায়ানমারনি রাষ্ট্রবক্রক ও মিন অং ফ্লাইং নিবিশিং তিনি বখাকনৈনি ককলামংখা পি এম সনিধি তাংবুতাং তিনি বিশিদক পুংখা হুকবার হামক্রাই মন্ত্রী শিবরাজ সিং চৌহান তিনি মধ্যপ্রদেশনি রায়সেন হাংখর রামসিয়া কামি হাকতর গনাঙ্গি খেত বাচাও অভিযান সামংবুতাং চেঙ্গি রেখা আগরতলা পৌর নাইখ্রেনি মেয়র দীপক মজুমদার তিনি পুইলা ই বাজেট পেশ খাইজা খাতাবুক ককতমা শুক্রবই মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তাই মায়ানমারী রাষ্ট্রবক্রক উমিন অংলাইং নিবিশিং তিনি বখাকনৈনি কগলামংখা কগলাম সালাইমাওয়া বানিয়া রাংথংনি হালক নাইমথাংসেপ হুকুমুচুবা মুংনখবৈ জুদাদুদা নাংকুংমা বাবায় কগলামংখা কগলাম সালাইমানি ইয়াগুল দিল্লি কেতাল বুইহা তাংরা বিক্রমী শ্রী ককটমা থুমনাই রংন শাখা বখাকনৈনি বখাকতৈন আলাই দেখে বানিয়া রাংবকশিনমুং হামক্রায় চুবাচু শাখাম রংনখবৈ নাংকুংমা বাবায় তাই বকরাক হালক বনানো দি কগলামংখা কনে হাকত নিবিশিং কালাদান মাল্টি মডেল ট্রানজিট ট্রান্সপোর্ট তাংবতাং দায়িত্ব পাইরানান তুইব ককংখা তাবুক ভারত মায়ানমার বখাকনিনি বানিয়াওয়া বাংমারি খকনি মিলিয়ন ডলার নিব কবাং পি এম সনিধি তাংবতাং তিনি বিশিদক পুংখা আবনরুগৈ মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী অ তাংবতাং বলাই শাখা অব লামা রুকুঙ্গ বানিয়া থংনাই রগনি লাংমান সেলাইমুং তুবুখা বরকনি রাং থং চুকজাক তাই বাই থং চুকজাক না সেব বাং রেখা হদালামনি ককমুং গাইসাও মন্ত্রীবক্রক শাখা অ তাংবতাং পৈতু বরম তাই ফান বাং রমানি মারি নৈশাই নৈজি বিশিনি সিমি তাবুক শাক জরা বেবাগৈ খকসা রোজাক চিনি রাসাই রাংনি লাগাই বাগজাকা তাই খরক স্নিচি বা রাসাই থাই সেব নাহার নাই রগ আবনি সেব মানখা বতাই শাখা অ তাংবতাঙ্গ ডিজিটাল নাহারমুং লাইমুং রয় রিলাইমুং খুরজাজা থতক হামক্রাই ইংখাতাই হাফাং তাংবতাংনি জরা নৈ সাই থামচি বিশিনি মার্চ তাল জরা ফলগে রেখা হুকবার হামক্রাই মন্ত্রী শিবরাজ সিং চৌহান তিনি মধ্যপ্রদেশনি রায়সেন হাংকর রামসিয়া কামি হাকতর গনাঙ্গৈ খেত বাচাও অভিযান সামংবতাং চেঙ্গি রেখা অ সামংবতাং তালসারমুই চলিওয়ান আপনি নাহারমুং ইংখা হুকবার থাই খাতিনা তাই হুকবার খ্লাইনাই রোগনি বিশিং সই সিলামনি রায়দাতি হুকবার খ্লাইনা খাবাসারেনা পান্দাও হুকবার খ্লাইনাই রোগনি বখাক ককনারংনা থাঙ্গৈ মজাং চৌহান সাকা খেত বাজাও অভিযাননি নাহারমুং ইংখা হা তাই হুকবারনি থাই খাতিনা রাখনা বউ হুকবার খ্লাইনাই রগ্ন রাসায়নিক ফার্স্ট সামুং ফুনাং মহলিরনা কবক মুং রাখা হুকবার রংন গিউং হুকবার চেরি নাই নাই পরিষদ হুকবার সই সিলাম কেন্দ্র তাই চংজাক লুকু আদং রগ অ আওয়াই মুং সামুং বুতাং মানজাগানো ভারত তাই বাংলাদেশ অ তালনি চার সালমারিনি সিমি চিসা সালমারি জরা দিল্লি গতাল ডিজি বেরেমনি আরে আমসাই রুকজা ককলাম সালায়ন বর্ডার সিকিউরিটি ফোর্স তাই বর্ডার গার্ড বাংলাদেশনি বিশিং অ ককলাম সালাইমান বুসুগনাং বেড়া রায়দাকি খে হাপমা রায়দাকি খে মানি রহর মানো খবুই আরে আমচাইয়া জুজা জুদা রায়দাকি সামুং মথাকান তুই ককলামঙ্গানো কনে হা কতনি আরে নাই মথাং তাই চুবাচুকরা খ্লাইনা নাহারি ককলাম সালাইজাগানো আর জুন চিসা সালমারি কথা লাইজাক কাংবলায় মুংসই রেলাইমানি বিশিং তুই পাইমানো চংবাড়ি কমিশন তিনি কাইচি হাস্তেনি রাজ্যসভানি কাইনৈ চিব্রে আচুক থাইনি চংবারিনি ককমুং শাকলাইখা মহারাষ্ট্র তামিলনাড়ু তাই উড়িষাও কাইসা খ্লাই রাজ্যসভা আচুক থাইনি চংফির মুংনি ককমুং শাকলাই জাখা তিনি সিমি জুন চার সালমারি দিবর দামথাম জরা চংবাড়ি বোলাই জমারিউই মানবায়ন চংবাড়ি বোলাই রসায়নাহারমানি পাইথাক সাল জুন চিসা সালমারি অ তালনি চিচার সালমারি ভোট ইয়াজাক জাগানে তাই ভোট লেখা জাগানো থাংনাই মেতাল হাকতর ব্যবাগে জি এস টি নাহার জাকমা রাও থাম দশমিক নৈনি বাঙ্গি খকসা রাসাই চুকুচি ব্রী সাই রোজাকনি কবাং ইংখা থাংনাই বিশি অমতৈ জরা অবনি মারি তংমানি খকসা রোজাক চারচি চার সাই রোজাক রাং বাইথাংনি হাওয়া

0: na har laimung rilaimung ni CGST man kha khok thamchis ni sai thamra chukuchis ni rizagrang SGST khok breji ba sai sara breji tham rizagrang tai IGST khok bachisa sai chukura chukuchi rizagrang all rizag manui tai shebrumawa khurjajak thotok bangmari nukjakha ayango GST refund rawo 9.2 dok bangai khok nuichis ni sai nui racharni sa rizagrango sogikha Akashpani Agartala Kendroni Okoktoma Khanaitongbayo Akashpani Koktomani update manna bagi login khlaidi www.newsonair.com news on air app tai twitter bai facebook platform o AIR news alerts ho youtube on id news on AIR official abonokaribo Akashpani Agartala Kendroni Koktoma update manna ke twitter eba x handle Akashpani news Agartala facebook o AIR news Agartala tai youtube o Akashpani news Agartala o naina nangane Agartala puro naikhani mayor Dibok Mojumdar tini noishai noichi dok noichisni rang bisini bagi puro naik খনি বাজেট অধিবেশন খক জুকুরাস নিজি বা রজাক জুকুচিসা রাসাই নৈশাই রাংনি বাজেট পেস খলাইখা বিশিক বাজর নেতা ক্লাইনি পুরনাই খনি নাইকল নাই কমিটি নি অবন অংখা পাই থাক বাজেট অধিবেশন পুরনাই খনি মেয়র দীপক মজুমদার ককতমা থুমনাই রগ্ন শাখা বাজেট মুংশা কতাল অলনি ককচাপ গরে বশাখা পুরনাই খনি লাইবুমাওয়া তাবুক নপুইলা ই বাজেট পেস খলাইজাখা মেয়র তাই বশাখা নৈশাই নৈচি দক নৈচিসনি রাং বিশিনি ককচাব বাজেট হাসেনি মান থায় রমজাখা খক সারা দক চুকু রজাক চুকুচিনি রাসাই নৈচি বা সাই রাং বাই মুংখক সারা থামচি চুকু রজাক ব্রৈচি বা রাসাই বাচি চুকু সাই রাং মেয়র মোচাং মজুমদার আগরতলা আউলিনি কতাল তাই লুকু হামক্রে রজাক খলাইতি সানা নাহারে সামুং তাঙ্গি তঙ্গ পৌর নাইক্রাই হেনি শাখা আবন নাহারে বাজে তো কিচাস্তক নাংকুংমা ককচাপ তনি যাক্ষা আগরতলা ন ফেক মুংকারজাক আউলিস নাম তিসানা সামুং বতাঙ্গ নাহার যাক্ষা আউলি ও বাতইনি তুই দায়িত্ব বুথাক তংমা হলিরেনাও কাটাখালনি স্নাম ফিরমুং সামুং তাই হাওড়া তুইমা স্নাম ফিরমুংনি ককচাপ্বু তিসা যাক্ষা আগরতলা পৌর নাইখ্রেনি চেতন বাই স্নামুই তিসা যাকমা সিভিল সাক হামনক দায়িত্ব ন চেঙ্গি রাজাগান বিগ্রা তাই শাক চুগিয়া নুখুংনি লোকরক কাইমুং ন খবৈ জুদা জুদা হদা তাই নুখুংনি পান্দারক লাইতি সাকে কিচা রাংমারি বাইখ্লাইমানা তুই নাহারৈ নাইখ্রাইনি বখাকি আউলি ও খুংসা কাইলাইবারি নক স্নামুই তিসানা ককচাপ্ব তনি যাক্ষা বাজেট অবতাইব শাখা পৌর নাইখ্রেনি সামুং কাহাম খ্লাইনাও নাইখুংনি খাকি খক সারা রজাক রাংনি বন্ড হাতি ও রনা ককচাপ্ব তিসা যাক্ষা আউলিনি দুর্গা চমুনি লেক চমুনি হাতি জিবি হাতি তাই বর্ডার গুলচকর হাতি ন কতাল তাই নাইথক খ্লাই যাগান বাটে ও পুর নাইখ্রাইনি কাইচুকু পুরা ওয়ার্ড হাবানগ কতাল খ্লাই স্নামুই তিসানা ককচাপ্ব নাহার যাক্ষা নাইখ্রাইনি ব্যাবাক পুর ওয়ার্ড হাবানগ পুর অল জমা নারগনা সেব্য খ্লাই যাগৈ দঙ্গ হাসতে ও পুইলা তাবুক ন আঙ্গুর কতই থাই রমা আমজক নাইমা ও মানমারি কাহাম মানখা কয়লা শহর হুকবা শৈশিমুং সেন্টার এবা কে বি কে নাবার্ড নি রাং পুইসা চুবাচু মানমা বাই থাংনাই বিসিনি আগস্টাল কে বি কে নি বাই থাংচি বা শতক হাও আঙ্গুনি ফাংসারা কাইজাকমানি কিসাস্তে তালনি বিশিঙ্গন আবু ফাং রক বুথাই থাইখা কসম তাই কখরাং অ দাল নি পালিনি আঙ্গুর কতই খনাদি আবনতুই ককমুং গাইসা
1: কয়লা শহরনি শৈশিলাম কেন্দ্রনি শৈশিকরং রকনি চাইতক মুম্বাই কাহামান মারি মাংখা আঙ্গুর হুকবার খ্লাইমাও অ কাহামান মারি মানমানি ককতমা বসং বেরেম থাংসগৈখা হাস্তেও আঙ্গুর হুকবার খ্লাইয়ৈ চাসামুং মানখা মহারাষ্ট্র পুনেনি ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর গ্রেপস নি ডিরেক্টর তেই শৈশিকরং রক অ তালন কয়লা শহর বেড়াইমাও ফাইয়ান বরক আঙ্গুর হুকবারনি দাল বিদাল বাবাইন তুই ককলাম সালাইয়ান বাই থাংনি চাইতক মুম্বাই অ কাহামান মারি মানেই খা তংথকজা কয়লা শহর হুকবার শৈশিলাম কেন্দ্রনি শৈশিকরং ডক্টর রতন দাস
2: দেখা গেছে যে যেসব আঙ্গুর মিষ্টতা লাভ করেছে তা আগামী দিনে আমরা গভর্নমেন্ট রিকমেন্ড করব কৃষকদের হাতে তুলে দিই কিন্তু আরো বছর দু বছর আমরা এই রিসার্চ কন্টিনিউ করব কারণ আমরা আরো 18টা জাত ত্রিপুরা রাজ্যে নিয়ে আসছি নাবার্ড ফান্ডিং দিচ্ছে এবং ডাইরেক্টরেট অফ হর্টিকালচার গভর্নমেন্ট অফ ত্রিপুরা আমাদের আর্থিক সহায়তা প্রদান করেছে
1: চেরেই নাইক্রেন রকনি খাকামং সালচি সালকা আমচাইনি নকবার তুইবার আঙ্গুর হুকবাব অ চাসামং হুকবারনি বাবাইও কতাল লামফিও গৈ রেখা বানিয়ারক যাক আঙ্গুর থাইরিমা চেংজাখাই হুকবার খ্লাইনাই রকনি আজিমুং বাংমানি লগি লগি হাস্তে হুকবার রাং থংবক রাগ অঙ্গানে কয়লা শহরনি আঙ্গুর হুকবারনি অ চাসামং চেরেই নাইমাও কাহামান মারি মানমা সিমিয়া আবো হাস্তেনি হুকবাব কতাল হুকবারতে কতাল লামফিও গৈ রেখা কক্তমা খদলনি সিমি আং বিপূর্ণা আকাশবাণী আগরতলা
0: প্রদেশ সিকলা কংগ্রেস রংনি মানথাই রায়দা নৈশাই চুকু রজাক বিদ্যাজ্যোতি নক হবই বেবাক হাফাংনি তাই হাফাংনি গসিমুং মানজাক রংনগ রাংখকসা নাইয়াউই রংনি শেপচল খ্লাইনা সানমুং নারক্ষা প্রদেশ সিকলা কংগ্রেস কাশকু নীলকমল সাহাতিনি আগরতলানি ককতুমা থমনাই রংনি থুম অককতুমা রেখা বসাকা ফেকমুং নক এবেঙ্গি নাংমানি ইয়াপ্রি নাহারমা বেবাকসা সামুং মান

Ogrena, tiny chefs namna, bagai prodesikla, congress nibakati, haste hafang nitani shan mung narakzaka. Buskang lukulek hamung nitiar, ungmano regitini, agortolani hafang ni narwai tong tainogo, saltham ni loy climbung sivir, chengirizaka, saltang tripura hankor, nikol fang ni jeton by, nukumi mungrem tai tong tainog rugzak, lukulek hamung ni bechep no ti loy clairizaka, loy climbung shibiro, lukulek hamung rida, cock tum tumnani rida tai, arot hangi daraganang shamung claitani. চায়াক রিখে কক থুম রমানিতাই কাহামকে সামুং খ্লাইনা বাগে শুক্রুবি কগলাম সাজাখা আইএমডি নি তিনি শকাংবাইরা নিকক তুমানো রগুই গুজরাত কেরল মাহে লক্ষদ্বীপ নাগাল্যান্ড মণিপুর ত্রিপুরা উড়িষ্যা কর্ণাটক তামিলনাড়ু পুডুচেরি তাই সালথাং মধ্যপ্রদেশ কবাং ওয়াতি ওয়াওই মানহনে হজাক মুংরকা ভারতী নবরতিবা নাইখুং ইয়াং ও আগরতলা নবরতিবা নাইখুং নি বখাতে সাজা খা বুসকাং দামনে জিব্রিয় হাস্তেনি শালচি উনকুটি তাই ধলাই হাংকর ফেরাং কগি কবাং ওয়াতি ওয়াই মান খনা সালনি সাকানি তুংমারি থামচি রক ডিগ্রি তাই খামানি নৈচিসনি ডিগ্রি সেলসিয়াস নি গানাগিনি তঙান তিনি সালনি সাকানি তুংমারি তংমানি থামচিব্রি দশমিক ডক ডিগ্রি তাই খামানি নৈচিসনি দশমিক থাম ডিগ্রি সেলসিয়াস পাইথাগ কক্তমাবু বাগ্রক তাইসা পরিফিওয়া মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তিনি মায়ানমার নি রাষ্ট্রবক্রক উমিন অংলাইং নিবিশিং তিনি বখাক নৈনি কগলামংখা পিএম সনিধি তাংবুতাং তিনি বিশি দক পুংখা হুকবার হামক্রাই মন্ত্রী শিবরাজ সিং চৌহান তিনি মধ্যপ্রদেশ নি রাইসেন হাংখর রামসিয়া কামি হাকতর গনাঙ্গে খ্যাত বাঁচাও অভিযান সামুংবুতাং চেঙ্গিরেখা আগরতলা পৌর নাইখ্রেনি মেয়র দীপক মজুমদার তিনি পৈলা ই বাজেট পেশ খ্লাইজাখা কক্তমা তিনি নিবাগৈ অরণ পাইখা উল্লি কক্তমা আওয়াইঙ্গানে খনাফুং দামসি সতী ব্রীচিওয়া

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, আগরতলা পৌর নিগম 2026-27 অর্থ বছরের জন্য 975 কোটি 91 লক্ষ টাকার বাজেট পেশ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পিএম স্বনিধি প্রকল্প পথ ব্যবসায়ীদের আর্থিক অন্তর্ভুক্তি ও স্বনির্ভরতার সুযোগ বাড়িয়েছে। কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান দেশব্যাপী ক্ষেত বাঁচাও অভিযানের সূচনা করেছেন। কৃষিমন্ত্রী রতনলাল নাথ কৃষকদের রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে অন্তত 25% জমিতে প্রাকৃতিক চাষাবাদ করার আহ্বান জানিয়েছেন। এবারে বিস্তারিত সংবাদ। আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার আজ 2026-27 অর্থ বছরের জন্য পৌর নিগমের বাজেট অধিবেশনে 975 কোটি 91 লক্ষ 2000 টাকার বাজেট পেশ করেছেন। 5 বছর মেয়াদের চলতি পৌর নিগমের পরিচালক কমিটির এটাই হল শেষ বাজেট অধিবেশন। পৌর নিগমের মেয়র শ্রী মজুমদার সাংবাদিকদের জানান, বাজেটে নতুন কোনো কড়ারূপের প্রস্তাব নেই, তবে বাজেটে সামগ্রিক ঘাটতি রয়েছে 97 কোটি 67 লক্ষ টাকা। তিনি বলেন, পৌর নিগমের ইতিহাসে এই প্রথম ই বাজেট পেশ করা হয়েছে। পৌর মেয়র দীপক মজুমদার জানান, 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে রাজস্ব প্রাপ্তি ধরা হয়েছে 169 কোটি 92 লক্ষ 25 হাজার টাকা, রাজস্ব ব্যয় 139 কোটি 45 লক্ষ 59 হাজার টাকা। এর ফলে 30 কোটি 46 লক্ষ 66 হাজার টাকা রাজস্ব উদ্বৃত্ত অর্জিত হবে বলে আশা করা হচ্ছে। তিনি আরও বলেন, প্রস্তাবিত বাজেটে মূলধনী ব্যয় ধরা হয়েছে 805 কোটি 1 লক্ষ 10 হাজার টাকা। এক্ষেত্রে মূলধনী ব্যয়ে 836 কোটি 45 লক্ষ 43 হাজার টাকা। সামগ্রিকভাবে প্রস্তাবিত বাজেটে মোট প্রাপ্ত ধরা হয়েছে 974 কোটি 93 লক্ষ 35 হাজার টাকা, মোট ব্যয় 975 কোটি 91 লক্ষ 2000 টাকা। এর ফলে সামগ্রিক ঘাটতি দাঁড়াবে 97 লক্ষ 67 হাজার টাকা। মেয়র শ্রী মজুমদার বলেন, আগরতলা শহরকে একটি আধুনিক ও নাগরিক স্বাচ্ছন্দ্যময় করে তোলার উদ্দেশ্য নিয়ে কাজ করছে পৌর নিগম। এই উদ্দেশ্যে বাজেটে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব রাখা হয়েছে। আগরতলাকে মশামুক্ত শহর হিসেবে গড়ে তোলার কর্মসূচি নেওয়া হয়েছে। শহর থেকে বৃষ্টির জল দ্রুত নিষ্কাশনের জন্য কাঁটা খালকে পুনরায় সংস্কার ও খনন করার পাশাপাশি হাওড়া নদীকেও সংস্কার করার প্রস্তাব করা হয়েছে। আগরতলা পৌর নিগমের উদ্যোগে গড়ে তোলা সিভিল হাসপাতাল খুব শীঘ্রই চালু করা হবে। এই হাসপাতালের বহির্বিভাগ অর্থাৎ ওপিডি পরিষেবা শুরু হবে বিকেল বা সন্ধ্যা থেকে। গরিব ও দুস্থ পরিবারও যেন বিয়ে বা অন্যান্য সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানের জন্য স্বল্প মূল্যে বাড়ি ভাড়া পেতে পারেন, সেই উদ্দেশ্যে

0: নিগমের পক্ষ থেকে শহরে একটি বিয়ে বাড়ি নির্মাণের প্রস্তাব করা হয়েছে বাজেটে। তিনি জানান, পৌর নিগমের উন্নয়ন কাজ ত্বরান্বিত করতে নিগমের পক্ষ থেকে 100 কোটি টাকার বন্ড বাজারে ছাড়ার প্রস্তাব করা হয়েছে। শহরের দুর্গা চৌমোহনী, লেক চৌমোহনী বাজার, জিবি বাজার ও বর্ডার গোলচক্কর বাজারের আধুনিকীকরণ ও সৌন্দর্যায়ন করা হবে। বাজেটে পৌর নিগমের 9টি পৌর ওয়ার্ড অফিস নতুন করে তৈরি করার প্রস্তাব করা হয়েছে। নিগমের সব পৌর ওয়ার্ড অফিসেও পৌর কর জমা রাখার ব্যবস্থা করা হচ্ছে। নির্বাচন কমিশন আজ 10টি রাজ্য থেকে রাজ্যসভার 24টি আসনের দ্বিবার্ষিক নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করেছে। মহারাষ্ট্র, তামিলনাড়ু ও উড়িষ্যায় এই একটি করে রাজ্যসভা আসনের উপনির্বাচনের বিজ্ঞপ্তিও আজ জারি করা হয়েছে। আজ থেকে 8ই জুন দুপুর 3টে পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 11ই জুন। আগামী 18ই জুন ভোট গ্রহণ ও ভোট গণনা অনুষ্ঠিত হবে। পিএম স্বনিধি প্রকল্প আজ 6 বছর পূর্ণ করেছে। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রকল্পটির ভূয়সী প্রশংসা করে বলেন, এটি পথ ব্যবসায়ীদের জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে এবং তাঁদের আর্থিক অন্তর্ভুক্তি ও স্বনির্ভরতার সুযোগ বাড়িয়েছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, এই প্রকল্প আস্থা, মর্যাদা ও ক্ষমতায়নের প্রতীক। 2020 সাল থেকে এখনও পর্যন্ত প্রায় 1 কোটি 12 লক্ষ ঋণ বিতরণ করা হয়েছে এবং প্রায় 75 লক্ষ উপভোক্তা এর সুবিধা পেয়েছেন। তিনি আরও জানান, এই প্রকল্পের ডিজিটাল লেনদেনেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং সরকার এই প্রকল্পের মেয়াদ 2030 সালের মার্চ পর্যন্ত বাড়িয়েছে। আসন্ন জনগণনার প্রস্তুতি হিসেবে আজ আগরতলার সরকারি অতিথিশালায় 3 দিনের প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে গৃহতালিকা ও আবাসন সংক্রান্ত জনগণনা সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণে জনগণনার পদ্ধতি, তথ্য সংগ্রহের নিয়ম এবং মাঠ পর্যায়ে কাজের কৌশল সহ তথ্যের নির্ভুলতা ও গুণগত মান বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রদেশ যুব কংগ্রেস শিক্ষার অধিকার আইন 2009 অনুযায়ী বিদ্যাজ্যোতি সহ সমস্ত সরকারি ও সরকারি অনুদানপ্রাপ্ত স্কুলে অবিলম্বে বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছে। প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা আজ আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান। তিনি জানান, নেশার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার জন্য প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে দাবি জানানো হয়েছে। রাজ্যের ডিগ্রি কলেজে ভর্তির জন্য অনলাইনে ফর্ম পূরণের জন্য আরও 5 দিন সময় বাড়ানোর দাবি জানিয়েছে এসএফআই। আজ এই দাবিতে সংগঠনের রাজ্য সম্পাদক সৃজন দেবের নেতৃত্বে এক প্রতিনিধিদল উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ মধ্যপ্রদেশের রায়সেন জেলার রামশিয়া গ্রামে দেশব্যাপী ক্ষেত বাঁচাও অভিযান কর্মসূচির উদ্বোধন করেছেন। এই কর্মসূচিটি 1 মাস ধরে চালু থাকবে। এর লক্ষ্য হল কৃষি জমি রক্ষা করা এবং কৃষকদের মধ্যে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদে উৎসাহিত করা। অনুষ্ঠানে কৃষকদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে শ্রী চৌহান বলেন, ক্ষেত বাঁচাও অভিযানের উদ্দেশ্য হল মাটি ও কৃষি জমি রক্ষা করা। তিনি কৃষকদের রাসায়নিক সারের ব্যবহার সীমিত করার জন্য অনুরোধ করেন। কৃষি বিশ্ববিদ্যালয় ভারতীয় কৃষি গবেষণা পরিষদ, কৃষি বিজ্ঞান কেন্দ্র এবং নির্বাচিত জনপ্রতিনিধিরা এই প্রচার অভিযানে অংশ নেবেন। কৃষকদের মাটি পরীক্ষা, সয়েল হেলথ কার্ড, প্রাকৃতিক চাষাবাদ, সারের সুষম ব্যবহার এবং জল সংরক্ষণের কৌশল সম্পর্কে তথ্য দেওয়া হবে। এই প্রচার অভিযান চলাকালীন কৃষকদের সরকারি প্রকল্পগুলির সহায়তাও দেওয়া হবে। এর মধ্যে রয়েছে পিএম কিষাণ সম্মান নিধি, শস্য বীমা প্রকল্প, কিষাণ ক্রেডিট কার্ড এবং কৃষি যান্ত্রিকীকরণ কর্মসূচি। রাজ্যে প্রথমবারের মতো মিষ্টি আঙুর চাষে গবেষণামূলক সাফল্য অর্জন করেছে কৈলাসহর কৃষি বিজ্ঞান কেন্দ্র বা কেভিকে। নাবার্ডের আর্থিক সহায়তায় গত বছরের আগস্ট মাসে কেভিকের নিজস্ব 1500 জমিতে রোপণ করা হয়েছিল আঙুরের কলম করা চারা। মাত্র কয়েক মাসের মধ্যে সেই গাছে ফলন হয়েছে কালো ও সবুজ দুই রঙের সুস্বাদু মিষ্টি আঙুর। একটি প্রতিবেদন।
1: পুষ্টিভরা মিষ্টি আঙুর সবুজ কিংবা কালো, ফলন যদি নিজের গাছে মন করে দেয় ভালো। প্রথম চেষ্টায় আঙুর ফল টক হলেও সমস্যা থাকে না, কিন্তু প্রযুক্তি ছুঁয়ে রাজ্যে এবার ফুলেছে মিষ্টি আঙুর। সৌজন্যে কৃষি বিজ্ঞান কেন্দ্র কৈলাসহরের বিজ্ঞানীদের সনিষ্ঠ প্রয়াস। এই সাফল্যের খবর পৌঁছে গেছে জাতীয় স্তরেও। মহারাষ্ট্রের পুনেতে ন্যাশনাল রিসার্চ

0: সেন্টার ফর গ্রেপসের অধিকর্ত বিজ্ঞানীরা চলতি সপ্তাহেই কৈলা শহরে আসছেন। তারা আঙুর চাষের বিভিন্ন দিক পর্যালোচনা করবেন এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়েও মতামত দেবেন। তবে নিজেদের প্রয়াসের সাফল্যে আত্মবিশ্বাসের ছোঁয়া পাওয়া গেল কৈলা শহর কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যান বিজ্ঞানী ডক্টর রতন দাসের কথায়।
1: দেখা গেছে যে যেসব আঙ্গুর মিষ্টতা লাভ করেছে তা আগামী দিনে আমরা গভর্নমেন্ট রিকমেন্ড করব কৃষকদের হাতে তুলে দিই, কিন্তু আরো বছর দু বছর আমরা এই রিসার্চ কন্টিনিউ করব, কারণ আমরা আরো 18টা জাত ত্রিপুরা রাজ্যে নিয়ে আসছি। নাবার্ড ফান্ডিং দিচ্ছে এবং ডাইরেক্টরেট অফ হর্টিকালচার গভর্নমেন্ট অফ ত্রিপুরা আমাদের আর্থিক সহায়তা প্রদান করেছে।
0: বিশেষজ্ঞদের মতে উত্তর পূর্বাঞ্চলের আবহাওয়ায় আঙুর চাষের এই সাফল্য কৃষিক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। বাণিজ্যিকভাবে আঙুর উৎপাদন শুরু হলে কৃষকদের আয় বৃদ্ধির পাশাপাশি রাজ্যের কৃষি অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। তাই কৈলা শহরে আঙুর চাষের এই সাফল্য শুধু একটি গবেষণার সুফল অর্জন নয়, বরং রাজ্যের কৃষিতে নতুন ফসল ও নতুন সম্ভাবনার বার্তা। ঊনকোটি জেলা থেকে অনুপম ভট্টাচার্য, সংবাদ কক্ষ থেকে সুবন ভট্টাচার্য, আকাশবাণী আগরতলা।
2: কৃষিমন্ত্রী রতনলাল নাথ দেশব্যাপী শুরু হওয়া ক্ষেত বাঁচাও অভিযানের অংশ হিসেবে কৃষকদের রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে অন্তত 25% জমিতে প্রাকৃতিক চাষাবাদ করার আহ্বান জানিয়েছেন। আজ বিলুনিয়া মহকুমার রাজনগর ব্লক এলাকায় 3,12,00,000 টাকা ব্যয়ে নির্মিত এগ্রি ডেভেলপমেন্ট রিসার্চ কাম ট্রেনিং সেন্টারের উদ্বোধন করে তিনি এই কথা বলেন। তিনি বলেন, কৃষকদের বিভিন্ন সরকারি সুবিধা ও কৃষি যন্ত্র সরবরাহের ফলে রাজ্যে কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি পেয়েছে। তাছাড়া কৃষিমন্ত্রী আজ বিলুনিয়া ইংলিশ মিডিয়াম স্কুলের পাশে 1,94,00,000 টাকা ব্যয়ে নির্মিত কৃষি উপ অধিকর্তার কার্যালয় এবং বিসি নগরে 3,11,29,000 টাকা ব্যয়ে নির্মিত আরও একটি এগ্রি ডেভেলপমেন্ট রিসার্চ কাম ট্রেনিং সেন্টারের উদ্বোধন করেন। ভারতীয় আবহাওয়া বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 2-3 দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু কেরলম ও তামিলনাড়ুর কিছু অংশে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে ও দুটি রাজ্যে বর্ষার আনুষ্ঠানিক প্রবেশের জন্য অনুকূল আবহাওয়া রয়েছে। ভারতীয় আবহাওয়া বিভাগের পক্ষ থেকে আগামী 6 ও 7 জুন ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ডে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। এদিকে আগরতলায় আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আগামী 24 ঘন্টায় রাজ্যের উত্তর, ঊনকোটি এবং ধলাই জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.3 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। আগরতলা পৌর নিগম 2026-27 অর্থ বছরের জন্য 975,91,00,000 টাকার বাজেট পেশ করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পিএম স্বনিধি প্রকল্প পথ ব্যবসায়ীদের আর্থিক অন্তর্ভুক্তি ও স্বনির্ভরতার সুযোগ বাড়িয়েছে। কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান দেশব্যাপী ক্ষেত বাঁচাও অভিযানের সূচনা করেছেন। কৃষিমন্ত্রী রতনলাল নাথ কৃষকদের রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে অন্তত 25% জমিতে প্রাকৃতিক চাষাবাদ করার আহ্বান জানিয়েছেন। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:00 বেজে 35 মিনিটে।

শ্রোতা বন্ধুরা, আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠান গান অন্তহীন পর্বে। শ্রোতা বন্ধুরা, আজ গান অন্তহীন পর্বে চলুন পুরনো বাংলা গান অর্থাৎ স্মৃতির সুরে ফিরে দেখা। শ্রোতা বন্ধুরা, কখনো কি খেয়াল করেছেন কিছু গান যেগুলো শুনলেই কেমন সময় মনে হয় থমকে দাঁড়ায়? হয়তো বিকেলের জানালায় হেলে পড়া রোদ, হয়তো বৃষ্টি ভেজা একলা দুপুর, হয়তো কোনো এক হারিয়ে যাওয়া মানুষের স্মৃতি, এই সব কিছুই যেন ফিরে আসে এক একটা পুরনো বাংলা গানের সঙ্গে। আজকের দিনে আমাদের কাছে হাজার হাজার নতুন গান আছে, নতুন সুর আছে, নতুন প্রযুক্তি আছে, আছে নতুন কণ্ঠ। কিন্তু কেন আজও যখন কানে ভেসে আসে এই পথ যদি না শেষ হয়, কিংবা কফি হাউসের সেই

আড্ডাটা, কিংবা আমি চিনি গুচিনি তোমার, অথবা তুমি রবে নীরবে। মনটা কোথায় যেন হারিয়ে যায়, তাই নয় কি বলুন? শ্রোতা বন্ধুরা, পুরনো বাংলা গান শুধু গান নয়, বরং এগুলো এক একটা সময়ের দলিল, এক একটা ইতিহাস। তাই আজ শ্রোতা বন্ধুরা, গান অন্তহীন পর্বে আপনাদের নিয়ে যাব সেই অনেক দিন আগে ফেলে আসা সাদা কালো, তারপরেও রঙিন দিনগুলোয়। তাহলে আর দেরি কেন, চলুন শুনে ফেলি আশা ভোসলের কণ্ঠে এই গানখানা।

শ্রোতা বন্ধুরা, চলছে গান অন্তহীন, আর গান অন্তহীন পর্বে আজ নিয়ে গেছি আপনাদের সেই সাদা কালোর সময়ে যেখানে সত্যিকারের রং ফুটত, যেখানে গানগুলো শুনলে আজও সময় থমকে দাঁড়ায় আর আমরা হারিয়ে যাই সেই পুরনো দিনের ভালোবাসার প্রেমে। কখনো ভেবে দেখেছেন যখন আমাদের মন খারাপ হয়, হাজার হাজার নতুন গান, নতুন ভয়েস, নতুন ট্র্যাক, কত কিছু থাকা সত্ত্বেও আমরা কিন্তু ফিরে যাই সেই

0: সেভেন্টিস কিংবা এইটিসের দিনগুলোয়? কি আছে বলুন তো সেই গানগুলোয়? এবারে মৌচাক ছবি থেকে আরও একখানা অসাধারণ গান মান্নাদের কণ্ঠে, তাহলে আর দেরি কেন, চলুন শুনে নি।
1: কি দেখছো?
2: তোমাকে এখন যা দেখাচ্ছে না?
1: মা খবরদার, অসুবিধা করবে না।
2: মা এই বলছে লোক শোনাতে পারছে না কিন্তু।
1: মা

শ্রোতা বন্ধুরা, চলছে গান অন্তহীন পর্ব। আর গান অন্তহীন পর্ব নিয়ে রয়েছি আমি আপনাদের বন্ধু আর যে মানালি আপনাদের সঙ্গে রাত 8:22 স্টুডিওর ঘড়িতে। এবার কি শুনবেন, মান্না দে নাকি আশা ভোসলে কিশোর কুমারের ডুয়েট? চলুন তবে আশা ভোসলে এবং কিশোর কুমারজির ডুয়েট শোনাই রাজকুমারী থেকে।

0: আজ কি করে এলেন?
1: অঙ্ক কষে দেখলাম একের থেকে দুইয়ের জোর বেশি, এলাম দুজনের ইচ্ছের জোরে, আমার আর
0: আমার। আমি কিন্তু ভেবেছিলাম যে আমারই জন্যে।

সত্যি কি তাই? এই বুঝে জীবনের মধু গীতালি, কি মনে করেন আপনারা শ্রোতা বন্ধুরা? আচ্ছা, সত্যি কি সেই পুরনো গানের জাদু আছে? কিন্তু কোথায় সেই জাদু? একটা সময় ছিল যখন গান রেকর্ড করতে হতো একটেকেই, আর আজকের মতন ওই অত অটোটিউন, ডিজিটাল কারেকশন, অসংখ্য এডিটিংয়ের সময় ছিল না, সুযোগও ছিল না। তাই শিল্পীর কণ্ঠের আবেগ, গায়কের দক্ষতা এবং সুরকারের মেধা, সব কিছুই কিন্তু সরাসরি ধরা পড়তো গানে। আর তখনকার গানের কথা ছিল অনেকটা ঠিক ওই কবিতার মতো। গৌরীপ্রসন্ন মজুমদার, পুলক বন্দ্যোপাধ্যায়, শ্যামল গুপ্ত, তাদের লেখা গানের লাইনগুলো কিন্তু একেবারে মনে হয় আমাদের হৃদয়কে ছুঁয়ে যায়, হৃদয়ের দাগ কেটে যায়। কেন জানেন? কারণ সেই গানগুলো মানুষের জীবনের কথা বলে, প্রেমের কথা বলে, কখনো বিরহের কথা বলে, আবার মায়ের কথা বলে, আবার অন্যদিকে দেশের কথা বলে। আরো একখানা গান শুনবো এবারে, মান্না দের কণ্ঠে ফিরে আসি।

আমার মনে হয় আজকের দিনে দাঁড়িয়েও সবচেয়ে রোমান্টিক প্রেমের গান এবং প্রেম শুরুর গল্প যদি বলতে হয়, সবাই কিন্তু এই গানটাকে আজও বেছে নেয়। কেন, কী আছে সেই গানে?

আমার মনে হয় আজকের দিনে দাঁড়িয়েও সবচেয়ে রোমান্টিক প্রেমের গান এবং প্রেম শুরুর গল্প যদি বলতে হয়, সবাই কিন্তু এই গানটাকে আজও বেছে নেয়। কেন, কী আছে সেই গানে?

সত্যি কি হয় বলুন তো? আসলে এই মিষ্টি প্রেমের গল্পগুলোই বোধ হয় আমাদেরকে বাঁচিয়ে রাখে, তাই নয় কি শ্রোতা বন্ধুরা? বাংলা গানের ইতিহাসে কথা বলতে গেলে কিছু নাম কখনোই বাদ দেওয়া যায় না, যেমন এই ধরুন হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, আশা ভোসলে, আরতি মুখোপাধ্যায়। তাদের কণ্ঠে জাদু ছিল, এক অদ্ভুত মায়া ছিল, মনে হতো তিনি গান গাইছেন না বরং গল্প করছেন। এই ধরুন এই হেমন্ত মুখোপাধ্যায়ের এই পথ যদি না শেষ হয়, শুনলেই যেন মনে হয় জীবনটাও এমনই একটা পথ। সত্যি তো এই পথের কি কোনো শেষ আছে? আবার সেই শাস্ত্রীয় সঙ্গীত থেকে আধুনিক গানকে যিনি এক সুতোয় বেঁধেছেন, সব ক্ষেত্রে তিনি ছিলেন অনন্য। তিনি আর কেউ নন মান্না দে আর সন্ধ্যা মুখোপাধ্যায়। তার কণ্ঠে প্রেম ছিল, আবেগ ছিল, ছিল অপেক্ষা। আর ছিলেন শ্যামল মিত্র, গীতা দত্ত, লতা মঙ্গেশকর, যাদের কণ্ঠ বাংলা গানের আকাশকে আরো আরো আরো অনেকটা আলোকিত করেছে।

0: এবার কি শোনাই বলুন তো আপনাদেরকে। হ্যাঁ চলুন এবারে এই গানটা শোনাই, আমার খুব প্রিয়।
1: প্রতি পতন

শ্রোতা বন্ধুরা, আর অল্প সময় আছে এই পর্বে। আজ আমাদের শহরে বেশ গরম, আর গরমে একটা বৃষ্টির গান হলে কিছুটা তো নিস্তার মেলে গরম থেকে, তাই নয় কি? শুনবো এবারের গান।

শ্রোতা বন্ধুরা, ঠিক এমনি করেই আমাদের বেলা চলে যায়। আজও কিন্তু ইতি টানতে হচ্ছে ঠিক এখানে, তারপরেও কথা রয়ে যায়। কেন গান শুনি আমরা আজও? অনেকেই বলে পুরনো গান শুনলেই মন ভালো হয়ে যায়, কিন্তু কেন জানেন? কারণ পুরনো গানের মধ্যে রয়েছে সততা। শ্রোতা বন্ধুরা, যদি আপনার বাড়িতে দাদু ঠাকুমা থাকেন, এমনকি তাদের পাশে বসে যদি একদিন তাদের প্রিয় গানগুলি শোনাতে পারেন, কতটা ভালো হয় বলুন তো। আপনি অবাক হয়ে দেখবেন একটা গান কিভাবে মানুষের পুরো জীবনের গল্প বলে দেয়। হয়তো সেই গানের সঙ্গে জড়িয়ে আছে প্রথম প্রেম, কিংবা তাদের প্রথম চাকরি বা বন্ধু হারিয়ে যাওয়ার স্মৃতি। শ্রোতা বন্ধুরা, আজ গান অন্তহীন পর্ব এখানেই সাঙ্গ করতে হচ্ছে। অনুষ্ঠান চলবে, তবে হ্যাঁ, এবারে দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে সমাচার সন্ধ্যা।

0: জয়ন্ত।
1: শ্রোতা বন্ধুরা, টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্ত। রয়েছে আমি আপনাদের বন্ধু আরজে মানালি আপনাদের সঙ্গে। রাত 9:01 স্টুডিওর ঘড়িতে জানিয়ে দেওয়া হচ্ছে আজকের সংবাদ শিরোনাম। পিএম স্বনিধি প্রকল্প আজ 6 বছর পূর্ণ করেছে।

এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রকল্পটির ভূয়সী প্রশংসা করে বলেন, এটি সব ব্যবসায়ীদের জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে এবং তাদের আর্থিক অন্তর্ভুক্তি ও স্বনির্ভরতার সুযোগ বাড়িয়েছে। কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ মধ্যপ্রদেশের রায়সেন জেলার রামসিয়া গ্রামে দেশব্যাপী ক্ষেত বাঁচাও অভিযান কর্মসূচির উদ্বোধন করেছে। এই কর্মসূচিটি এক মাস ধরে চালু থাকবে। এর মধ্যে লক্ষ্য হল কৃষি জমির রক্ষা করা এবং কৃষকদের মধ্যে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদে উৎসাহিত করা। আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার আজ 2026-27 অর্থ বছরের জন্য পুর নিগমের বাজেট অধিবেশনে 975,91,02,000 টাকার বাজেট পেশ করেছেন। 5 বছর মেয়াদের চলতি পুর নিগমের পরিচালক কমিটির এটাই হল শেষ বাজেট অধিবেশন। কৃষিমন্ত্রী রতনলাল নাথ কৃষকদের রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে অন্তত 25% জমিতে প্রাকৃতিক চাষাবাদ করার আহ্বান জানিয়েছেন। আজ বিলোনিয়া মহকুমার রাজনগর ব্লক এলাকায় 3,12,00,000 টাকা ব্যয়ে নির্মিত এগ্রি ডেভেলপমেন্ট রিসার্চ কাম ট্রেনিং সেন্টারের উদ্বোধন করে তিনি একথা বলেন। ভারতীয় আবহাওয়া বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী 6 ও 7 জুন ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ডে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে আগরতলায় আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আগামী 24 ঘণ্টায় রাজ্যের উত্তর 29 এবং ধলাই জেলার বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.3 ডিগ্রি সেলসিয়াস। শুনলেন সংবাদ শিরোনাম।

শ্রোতা বন্ধুরা, এবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গীতি আকাশ পর্বে। গীতি আকাশ মানেই আমাদের নজরুলকে স্মরণ করার বেলা। নজরুল, আজকের পৃথিবীতেও আমরা প্রতিদিন অনেক বিদ্রোহ দেখি, কখনো সোশ্যাল মিডিয়ায়, কখনো রাজনীতিতে, কখনো সমাজে। কিন্তু শ্রোতা বন্ধুরা, সব বিদ্রোহ কি সুন্দর? অনেক বিদ্রোহের মধ্যে ভালোবাসা থাকে না, অনেক বিদ্রোহের মধ্যে শুধুই বিদ্বেষ থাকে। বিদ্রোহ আর বিদ্বেষ এক নয়, যেখানে উদ্দেশ্য থাকে ভালোবাসা, তাকেই বোধ হয় বিদ্রোহ বলে। তাই নজরুল কিন্তু ছিলেন বিদ্রোহী কবি, তিনি আমাদের ভালোবাসার পথেই ভাসতে শিখিয়েছিলেন। নজরুলের লেখনীতে কখনো বিদ্রোহ, কখনো ভালোবাসা, কখনো ঈশ্বর ভক্তি, এবং এমনভাবেই আমাদের সবার মানসিকতা এবং আবেগগুলোকে এমন সুন্দরভাবে টিউন করতেন কাজী নজরুল ইসলাম। মনে হতো এই গানটা হয়তো কখনো না কখনো আমার জন্যই লেখা। একটু আগেই খবরে পড়ছিলাম বৃষ্টি হবে। আচ্ছা, বৃষ্টি আমাদের সবার প্রিয়, তাই নয় কি? চলুন মনের আঙিনায় বৃষ্টি ভিজি সবাই মিলে।

নজরুল কখনো ভালোবাসা, কখনো বৈরাগ্য, কখনো বিদ্রোহীকেই কলমে গুঁজে নিয়েছিলেন। একই কলমে যেমন অনেক রং হয়, ঠিক তেমনি। আরও একটা গান এবারে, হয়তো আমরা প্রায় ছোটবেলায় যারা নাচ শিখেছি সবাই অন্তত এই গানটার সঙ্গে অন্তত নেচেছি সবাই, শুনবো এবারে।

ঠিক এভাবে আকাশের তারা হয়েই হয়তো নজরুল আমাদের সবাইকে পথ দেখায় ভালোবাসতে শেখায়। ঠিক কি করে মানুষের পাশে দাঁড়ানো যায়, কিভাবে সাম্যবাদী হওয়া যায়, কিংবা কখনো টর্নেডোর মতন বিভ্রান্ত উদ্ভ্রান্তের মতন ঝড়ে উড়িয়ে হওয়া যায় সেই কালবৈশাখী। তার দোলন চাপান মতন ফুলের হাসি হেসে এবারের গানখানি। এই গানটা নজরুল ইসলাম।

পুত্র প্রিয় বুলবুল যখন মারা যায়, ঠিক তখন লেখা পুত্র হারা শোকে কতটা বিহ্বল ছিলেন সেই মুহূর্তে নজরুল।

সেই কালো গহ্বরের মধ্যে ছোট্ট একটু প্রাণ, প্রাণ সঞ্চার, প্রাণবায়ু সবই আসে। হঠাৎ করেই সেই কালো

পুকুরে থেকে যখন আমরা বেরোই, আমরা এমন এক পৃথিবীতে পদার্পণ করি যেখানে শুধুই আলো আর আলো। কিন্তু জীবনের পথে কি সত্যি শুধু আলোই দেখা যায়? একটা ছোট্ট চারা গাছ কি বৃক্ষে রূপান্তরিত হতে পারত যদি সেখানে ঠিকভাবে আলো না আসতো, ঠিকভাবে জল না আসতো? শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের সঙ্গী আর জি মানালি। আজ 1 জুন, ক্যালেন্ডারের পাতায় হয়তো আর 5টা দিনের মতোই একটা দিন, কিন্তু হৃদয়ের ক্যালেন্ডারে এই দিনটির গুরুত্ব যে অন্যরকম। শ্রোতা বন্ধুরা, জানেন তো আজ গ্লোবাল ডে অফ প্যারেন্টস, সেই মানুষগুলোর জন্য উৎসর্গ করা একটা দিন, যাদের জন্য আজ আমরা এই পৃথিবীতে আলো দেখছি, হাঁটতে শিখেছি।

0: আর পাঁচটা দিনের মতোই একটা দিন, কিন্তু হৃদয়ের ক্যালেন্ডারে এই দিনটির গুরুত্ব যে অন্যরকম। শ্রোতা বন্ধুরা, জানেন তো আজ গ্লোবাল ডে অফ প্যারেন্টস, সেই মানুষগুলোর জন্য উৎসর্গ করা একটা দিন, যাদের জন্য আজ আমরা এই পৃথিবীতে আলো দেখছি, হাঁটতে শিখেছি, স্বপ্ন দেখতে শিখেছি। হ্যাঁ, আজকের অনুষ্ঠানের বিষয় যাদের জন্য আজ আমি। আজ কথা হোক আমাদের বাবা মাদের নিয়ে, আজ কথা হোক আমাদের অভিভাবক অভিভাবিকাকে নিয়ে, যারা আগলে রাখেন প্রত্যেক মুহূর্তে, হয়তো হৃদয়ের প্রত্যেকটা বিন্দু বিন্দু ভালোবাসা দিয়ে জমিয়ে রাখেন আমাদের আবেগের জীবন কাহিনীগুলোকে, ব্যাংকে জমিয়ে রাখেন অনেক অনেক অনেক ভালোবাসা, আর সেগুলোই সুদে আসলে সারা জীবন আমরা বইতে থাকি। একটা ছোট্ট প্রশ্ন করি, আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার প্রথম শিক্ষককে? স্কুলের স্যার কিংবা ম্যাডাম নয়, আপনার প্রথম শিক্ষক কিন্তু আপনার মা কিংবা বাবা। জীবনের প্রথম নিরাপত্তা, প্রথম সাহস, প্রথম ভরসা সেই বাবা মা। আজ চলুন এই পর্বে কথা বলি বাবা মাদের নিয়ে, তাই ডায়াল করুন 0381-232-6253 নম্বর। রয়েছে আমি আপনাদের বন্ধু আছে মানালি আপনাদের সঙ্গে, এবং সেই একই সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ লাইনও খোলা রয়েছে। আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আপনাদের মতামত জানাতেই পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটা হচ্ছে 9402169965। রইলাম আপনাদের ফোনের অপেক্ষায়, জানব বাবা মাদের নিয়ে আপনাদের কি বলা কথা। বন্ধু চলে এসছেন সঙ্গে সঙ্গেই, নমস্কার, কে রয়েছেন সঙ্গে?
1: হ্যালো, নমস্কার মানালি।
0: হ্যাঁ অম্বিকা ম্যাডাম, স্বাগত আপনাকে, বলুন।
1: হ্যাঁ, কেমন আছেন?
0: আমি তো ভীষণ ভালো আছি।
1: হ্যাঁ, তো দেখুন, সত্যি যাদের জন্য আজ আমরা এই পৃথিবীর আলো দেখেছি, ওনারা আছেন আমাদের কাছে বটবৃক্ষ, আর বটবৃক্ষের তলায় যতক্ষণ থাকবো ততক্ষণ কিন্তু আমরা সমস্ত প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা পাবো, এবং ওনারা আমাদেরকে রক্ষা করে যাবেন। তো এখনো অবধি রক্ষা করছেনও, যে কোনো ছোট থেকে বড় হওয়া অবধি, যখন আমরা এক পা দু পা করে পা ফেলতে শিখি, তখন যখন কলমল পায়ে হাঁটতে শিখি, তখন কিন্তু পড়ে গেলে মা ছুটে এসে যেমন আমাদেরকে কোলে তুলে নেন, এখনো কিন্তু আমাদের যে কোনো সমস্যা, যে কোনো বিপদে আপদে কিন্তু সেই মা বাবাই আমাদের পাশে।
0: তারা যেখানেই থাকুক না কেন, একেবারে মনে হয় আপ্রাণ চেষ্টা করে আমাদের বিপদ থেকে বের করে নেওয়ার।
1: এই যে আমার এত বড় দুর্ঘটনা, অ্যাক্সিডেন্টটা হলো, তো আমার তো বাবা অনেকদিন আগেই, আমরা বাবাকে কম বয়সেই হারিয়ে ফেলেছি, 10 বছর হয়ে গেল বাবা, 52 বছর বয়সে বাবা আমাদের ছেড়ে চলে গেছেন। তো মা আছেন, তো মা এত ছটফট করছেন আমাদের এই অ্যাক্সিডেন্টের ঘটনাটা শোনার পর থেকে, এমনকি উনি শারীরিকভাবে অসুস্থ পর্যন্ত হয়ে গেছেন। এমনিতেই উনি হার্টের সমস্যা ছিল, এখন এতটাই অসুস্থ হয়ে গেছেন, উনাকেই আবার ঘুরিয়ে আমাদের হসপিটালাইজ করতে হয়েছে, এমন অবস্থা। তো এই যে
0: উদ্গ্রীব হওয়া, উৎকণ্ঠা হওয়া, কেমন আছে আমার সন্তান?
1: হ্যাঁ, তো এবার আমার আর একটাই বক্তব্য, তারা যেমন আমাদেরকে ছোট থেকে এখনো অবধি আগলে রাখছে, আমাদেরও কিন্তু উচিত, মা বাবা যখন বৃদ্ধ হবে তখন কিন্তু তাদেরকে,
0: সেই
1: তারা যে দায়িত্বটা আমাদের প্রতি নিয়েছেন, আমাদেরও কিন্তু সেই দায়িত্বটা নেওয়া দরকার এবং কর্তব্য বলে আমি মনে করি। কারণ আমরা যখন ছোট থাকি বকাবকি করেন, কিন্তু তারাও যখন বয়স হয়ে যায়, তারা তখন বাচ্চা ছেলের মতো হয়ে যায়, তখন তাদের সব কিন্তু ধরলে হয় না। হ্যাঁ, অনেক।

0: একদম
1: পরিবারে
0: সঠিক কথা।
1: এগুলো নিয়ে, হ্যাঁ, তো আমাদের উচিত সেই সেইভাবেই তাদেরকে বয়স হয়ে গেলে তাদেরকে
0: আগলে
1: আগলে
0: রাখা,
1: রাখা।
0: তাদেরকেও এই শোধবোধের সময়। হয়তো বাবা মায়ের ঋণ
1: হ্যাঁ,
0: কোনো দিন শোধ করা
1: কোনোদিন
0: যাবে না
1: শোধ করা
0: জেনেও
1: যায় না,
0: আমরা
1: না।
0: কিন্তু
1: হ্যাঁ
0: তারপরেও নিজেদের যতটা সাধ্য সেই অনুযায়ী করতেই পারি, তাই না?
1: হ্যাঁ, একদম।
0: একদম, ভালো
1: হুম,
0: থাকুন,
1: তো এটা
0: সুস্থ
1: তুমি,
0: হয়ে উঠুন
1: হ্যাঁ,
0: খুব
1: ভালো
0: শিগগিরই।
1: থাকুন, শিওর আছি। হ্যাঁ।
0: শুভরাত্রি। শ্রোতা বন্ধুরা, 2012 সালের 17ই সেপ্টেম্বর জাতিসংঘের একটি সাধারণ পরিষদ অনুষ্ঠিত হয় এবং একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু সেই সাধারণ পরিষদে, অর্থাৎ ইউনাইটেড ন্যাশন জেনারেল অ্যাসেম্বলিতে নেওয়া হয়। তারা ঘোষণা করে যে প্রতি বছর 1লা জুন সারা পৃথিবীতে গ্লোবাল ডে অফ প্যারেন্টস পালন করা হবে। আর প্রথমবার এই দিনটি আনুষ্ঠানিকভাবে 2013 সালে পালিত হয়। কিন্তু কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এই দিনটি চালু করা হলো? কারণ পৃথিবীর প্রতিটি শিশুর জীবনের ভিত্তি গড়ে ওঠে পরিবারেই প্রথম। আর জাতিসংঘ মনে করেছিল, মা বাবারা সমাজের জন্য যে অসাধারণ অবদান রাখেন তার যথাযথ স্বীকৃতি দেওয়া প্রয়োজন। একজন মা বাবা শুধু সন্তানকে জন্মই দেন না, তারা তাকে মানুষের মতন মানুষ করে তোলেন। নিজেদের সমস্ত স্বপ্নটুকু বিসর্জন দিয়ে সন্তানের স্বপ্ন পূরণের জন্য আপ্রাণ লড়ে যান। তাই পৃথিবীর প্রতিটি প্রান্তে, প্রতিটি ভাষায়, প্রতিটি সংস্কৃতিতে মানুষকে একসূত্রে বেঁধে দেওয়ার এমন একটা দিন জাতিসংঘ হাতছাড়া করেননি। আপনারা কি করবেন? তাই চলুন আমরা উদযাপন করি আজ এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্ত, রয়েছে আমি আপনাদের বন্ধু আর জে মানালি আপনাদের সঙ্গে। আর আজ কথা হচ্ছে আজ রাতে পড়বে যাদের জন্য আজ আমি, আজ তাদের কথা একটু স্মরণ করি, একটু আরও একবার সবাইকে ভাগ করে নিয়ে আমাদের অনুভূতিটুকু ডায়াল করুন 0381-232-6253 নম্বর। হ্যালো, নমস্কার, কে রয়েছেন বন্ধু?
2: নমস্কার, আমি ললিত চন্দ্র সরকার বলছি।
0: ললিত বাবু, স্বাগত আপনাকে।
2: সন্ধ্যা,
0: শুভ সন্ধ্যা।
2: দেখুন,
0: হ্যাঁ,
2: গ্লোবাল ডে অফ প্যারেন্টস, আসলে আজকে সারাটা দিনই আমার মনটা ভারাক্রান্ত।
0: আচ্ছা,
2: কারণ আজকে আমার, কারণ আমার মাও নেই, আজকে বাবাও নেই।
0: আচ্ছা,
2: মনে হলে না আসলে কষ্টই হয়। বাবা মারা গেছেন অনেক, আমি তখন ক্লাস এইটে বলি, কিন্তু মা মারা গেছেন বছর দেড়েক। আসলে মনে কথা বলার জন্য বা একটু শেয়ার করার জন্য কিন্তু মায়ের দরকার। যতই আমাদের পরিবার
0: থাকুক,
2: মা বাবার মতো আপন হয় না।
0: হয় না, হয় না। আপনাকে কে এত ভালোবাসে বলুন তো?
2: এই এইজন্যই মনটা আজকে খুব খারাপ, তবু দুটো কথা বলার জন্য ধরলাম আর কি মনটা।
0: নিশ্চয়ই,
2: এটি আর কি, মা বাবা এত যে ভালোবাসার সৃষ্টি, আমরা আমরা মা বাবার প্রতি কতটুকু কর্তব্য করতে পেরেছি বা আশেপাশে যারা দেখি তখন খুব খারাপ লাগে আর কি। মা বাবারা এত কিছু করেন, এত তাদের সব নিংড়ে দিয়ে যান আমাদের জন্য, আমরা তাদের জন্য কি করি? এটা দেখলে ভালো লাগে না। আমার পরিচিত এক ভদ্রলোক, বৃদ্ধ ভদ্রলোক, অবশ্য একটা আশ্রয় কেন্দ্রে থাকেন, অথচ ছেলেরা মেয়েরা সব প্রতিষ্ঠিত। এখানে আমি একদিন বললাম আর কি, যে তার তার ছেলেটা একদিন পেলাম রাস্তায়, মানে রাস্তায় না ঠিক, মানে কি কারণে তার সঙ্গে দেখা হয়ে গেছে। বললাম যে আরে ভাই, তুই যে রাস্তায় করলি বাবাকে, মা বাবাকে দেখা দেখতে পারলি না, তোরা এইটুকু জায়গা করতে পারলি না মা বাবার জন্য, আশ্রমে দিতে হয়। আমার কথাটা মানে টিভিও রাখলো না, সে বলল দেখুন পরিবেশ পরিস্থিতি, আর এবারে পরিবেশ পরিস্থিতি আবার কি জিনিস? মা বাবারা কষ্ট করে তোমাকে মানুষ করেছে, তারা পরিবেশ পরিস্থিতি ছিল না
0: কোনো কথা হলো এটা বলুন তো,
2: এরকম প্রতিটি মানুষ। কিন্তু আমি
0: আর যদি বাবা মারা ভাবতেন যে আমাদের কমফোর্ট জোন কেন

0: ছাড়বো, তাহলে সে কি বড় হতো আজ?
1: মানে সব রেখে যায়, সব দিয়ে যায় যার সামর্থ্য অনুযায়ী আমাদের জন্য, আর মা বাবার দিয়ে যায় বলেই তো আমরা তার উপর দাঁড়িয়ে আজকে একটু এগিয়ে যেতে পারি। এই জিনিসটা মানুষ বলতে পারে ভুলে যায়।
0: অনেক ধন্যবাদ ললিত বাবু,
1: ধন্যবাদ, নমস্কার, নমস্কার।
0: সব মা বাবারা ভালো থাকুক, আর আমাদের জ্বালানি শক্তিরা ভালো থাকুক। শ্রোতা বন্ধুরা, ভাবুন তো, আপনি যখন রাতে নিশ্চিন্তে ঘুমোচ্ছেন, তখন হয়তো আপনার মা আপনার জ্বরের পাশে রাত জেগে বসে আছেন, কিংবা ধরুন যখন স্কুলে নতুন বই পাচ্ছেন, সেই বই কেনার জন্য আপনার বাবা কোনো ইচ্ছে ত্যাগ করে সেই বই কেনার জন্য চলে যান দোকান। অনেক সময় আমরা বলি আমি নিজের চেষ্টায় এখানে এসেছি, এখানে পৌঁছেছি, কিন্তু সত্যি কি তাই? আজ যা আপনি সে কি শুধুমাত্র আপনার ক্রেডিট? সেই আপনার দুটো ডানায় শক্তি জুগিয়েছিল যারা, তারা তো বাবা মা। আমাদের সাফল্যের পেছনে অদৃশ্যভাবে দাঁড়িয়ে থাকেন দুটো ছায়ামূর্তি, মা এবং বাবা, যাদের হাতে স্পর্শ, যাদের আশীর্বাদ, যাদের প্রার্থনা ছাড়া আজকের আমাদের এই গল্প অসম্পূর্ণ থাকতো, একদম অসম্পূর্ণ থাকতো। হ্যালো, নমস্কার, কে রয়েছেন?
2: হ্যালো দি, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার,
2: আমি ওয়েস্ট বেঙ্গল পূর্ব বর্ধমান থেকে শেখ নূর আলম বলছি।
0: শেখ নূর আলম বাবু, স্বাগত আপনাকে।
2: ধন্যবাদ। বিষয় হচ্ছে যে আপনি যেটা বললেন যে আমাদের শিক্ষাগুরু প্রথম হচ্ছে মা বা বাবা, কিন্তু আমার জীবনে বাবার উদাহরণ বেশি ছিল। কারণটাও
0: আচ্ছা,
2: মা মোটামুটি ধরুন আজকে 38 বছর আগে মারা গেছে, তখন আমার বয়স হচ্ছে 24 বছর, তখন মা মারা গেছে। আর বাবা মারা গেছেন আজ মোটামুটি 12-13 বছর বাবা মারা গেছে। তা আমার জীবনে বাবা কিন্তু অতপ্রোত ভাবে জড়িয়ে ছিলেন। আর আমি জীবনে সব থেকে দুঃখজনক ঘটনা জানি, আমি জীবনে 5 বছর একটা না মা বলতে চাইছি।
0: বুঝতে পারিনি। আচ্ছা আচ্ছা, 5 বছর আপনি মা বলার
2: একটা না মা ডাক ডেকেছি।
0: আচ্ছা,
2: কারণ আমি বাইরে থেকে পড়াশোনা করতাম মার বাড়িতে, ওখান থেকে আসার 5 বছর পর মা মারা গেছে।
0: আচ্ছা,
2: মানে একটা না আমি 5 বছর মা বলতে পেরেছি। তারপর মা শব্দ আমার সব জীবনে খুব একটা আসেনি, বুঝলেন? আর সেই সঙ্গে আমার 3টে কন্যা সন্তান, আমি 3টে কন্যা সন্তানে কিন্তু মা সম্বোধন করি সব সময় করার জন্য। আমার পুত্র সন্তান নেই, 3টে কন্যা সন্তান। এরপর বাবার কথা বলি, বাবা এমন একটা বাবা পেয়েছিলাম, বুঝলেন, মা মৃত্যুর পরে বাবাকে জড়িয়ে ধরে বেঁচেছিলাম। মানে বাবার মানে কথা এমন, হেন কোনো একটা দিন নেই যেদিন বাবাকে স্মরণে আনতে পারি না, প্রত্যেক দিন স্মরণ করি বাবাকে। যেমন আপনার সঙ্গে কথার পরিপ্রেক্ষিতে বাবার কথা বলছি,
0: আমি আগেও শুনেছি কিন্তু,
2: হ্যাঁ, বাবার কাছ থেকে এত বেশি কিছু পেয়েছি আজ বাবার আশীর্বাদে। আমি মানে কি বলবো, জিরো থেকে একদম প্রতিষ্ঠিত
0: জায়গায়,
2: টোটালি মিরাকল, সম্ভব না, এগুলো বাবা মায়ের দোয়া ছাড়া হয় না,
0: হয় না, হয় না, সত্যি বলেন।
2: হ্যাঁ, আর একটা কথা জানেন, সর্বপ্রথম হচ্ছে যে কর্ম আপনি করে যান, বাবা মাকে শ্রদ্ধা করুন, হ্যাঁ, দেখবেন ঠিক একটা জায়গা পেয়ে যাবেন। আর আমি প্রত্যেক শ্রদ্ধা বন্ধুকে বলবো, যদি বাড়িতে বয়স্ক মা বাবা থেকে থাকে, একটু লক্ষ্য রাখবেন, দেখবেন এর থেকে ভালো ধর্ম কিছু হয় না,
0: একদম তাই।
2: কারণ আমি বাস্তবে আমি মানে
0: খুব সুন্দর বললেন কথাটা,
2: আমি যথেষ্ট পেয়েছি, আমি বাস্তব ভুগি এটা, মানে এর থেকে বড় কিছু ধর্ম হয় না, বুঝলেন? দেখবেন চারিদিক দেখবেন তাকিয়ে, এখন মা বাবাগুলো এমন করুন অবস্থা, সব হচ্ছে, কিন্তু মা বাবার ক্ষেত্রে সেগুলো একটু মানে যেন কেমন একটা অনীহা চলে আসছে বয়সের সঙ্গে সঙ্গে। কেন হবে, পাশের বাড়ি দেখছি, পাশের বাড়ি কাকাকে আপ্যায়ন করা হচ্ছে, হ্যাঁ, অথচ বাবা সেখানে কোনো জায়গা পাচ্ছে না, এগুলো কি করে সম্ভব? দিদি ভালো থাকবেন,
0: ধন্যবাদ,
2: বাবার কথা বললি আমার একটু কষ্ট হয়, বুঝলেন?
0: বুঝতে পারি, আসলে বাবা মা দুটোই আমাদের খুব আবেগের জায়গা, তো তাই শেখ নূর আলম বাবু
2: যেহেতু মা অনেক আগে মারা গেছেন,
0: হ্যাঁ, খুব ভালো থাকে,
2: ভূমিকাটা খুব বেশি ছিল,
0: বুঝতে পেরেছি,
2: যথেষ্ট আশীর্বাদ করে গেছেন আমাকে, বুঝলেন?
0: একদম একদম, তাই আপনি
2: আজ আমি যথেষ্ট করতে পেরেছি, আমাকে যথেষ্ট আশীর্বাদ করেছেন, এটুকুই বললাম। দিদি ভালো থাকবেন,
0: আপনিও ভালো থাকুন। শ্রোতা বন্ধুরা, আজ আমরা যা তা হতে পেরেছি কাদের জন্য, এই অনুষ্ঠানের প্রথম গানটা আজ হয়তো চারদিকে গ্লোবাল প্যারেন্ট ডে সেলিব্রেট হচ্ছে কিংবা হচ্ছে না, কিন্তু জানেন শ্রোতা বন্ধুরা, আমাদের হৃদয়ের প্রত্যেকটা প্রকোষ্ঠে যত

দুরক্ত আসে, ঠিক ততটাই প্রার্থনা তারা যেন ভালো থাকে, তারা যেন ভালো রাখে আমাদেরকে। আর এই গানটা তাদের জন্য সবাইকে উৎসর্গ করলাম, এই পৃথিবীর সকল বাবা মারা ভালো থাকুক, নিরাপদে থাকুক, সন্তানের সঙ্গে থাকুক, জীবনের শেষের দিকের সময়টায় তাদের যেন হাতছাড়া হতে না হয়, যেই বটবৃক্ষরা চারা গাছগুলোকে একদিন বড় করে তুলেছিল, লালন করেছিল, পালন করেছিল, তারাই যেন সেই বট গাছগুলোকে উপড়ে তুলে ফেলার কারণ না হয়।

0: হ্যালো,
1: কিরে কখন বাড়ি ফিরবি?
0: আজ ফিরতে দেরি হবে।
1: আচ্ছা ঠিক আছে, আমি জেগে আছি।
0: না না, তুমি খেয়ে শুয়ে পড়ো তো, শুয়ে পড়ো।
1: হ্যালো হ্যালো
0: মায়েরা মিথ্যে কথা বলে। ছোটবেলায় যখন খেতে চাইতাম না, বলতো ছেলে ধরারা দুষ্ট ছেলেদের ঝুলিতে ভরে নিয়ে যায়। তারপর সবার খাওয়া শেষে মায়ের জন্য শেষ মিষ্টিটার দিকে যখন চোখ দিতাম, মা আমাকে ওটা দিয়ে বলতো মায়ের জন্য নাকি তোলা আছে আলাদা করে। মায়েরা মিথ্যে কথা বলে।
1: মনে আছে একবার পুজোর সময় জুতো কিনতে গিয়ে মধ্যবিত্তের বরাদ্দ বাজেটের থেকে দামি একটা পছন্দ হয়েছিল? মুখে বলিনি, কিন্তু মা ঠিক বুঝেছিল।

0: বাবার হাতে পছন্দের জুতোটা দিয়ে বলেছিল মায়ের নাকি কিচ্ছু পছন্দ হয়নি। আমি কিন্তু বুঝেছিলাম মায়েরা সত্যিই মিথ্যে কথা বলে। কাকতালীয় ভাবে আমার পরীক্ষার আগে মায়েরও নাকি রাতে ঘুম আসতো না, কিন্তু দেরি করে ঘুমোনোর লাক্সারি তো নেই মায়ের, তাই চোখের নিচের কালিকে মা বয়সের ছাপ বলতো মায়েরা মিথ্যে কথা বলে। বিয়ের পর যখন ঘুরতে যাব ঠিক করেছি, মা বলল পায়ের ব্যথাটা বড্ড বেড়েছে, তোরা ঘুরে আয়। মায়েরা সত্যি মিথ্যে কথা বলে। দিনের শেষে যখন ক্লান্ত পায়ে বাড়ি ফিরি, অন্ধকার সিঁড়ির ওপর দৌড়ে বের হয়, কারণ মা বলতো ভয় নেই, অন্ধকার শেষে মা দাঁড়িয়ে থাকে। মায়েরা শুধুই অপেক্ষায় থাকে, মায়েরা ঘুমোয় না, হয়তো বা মায়েরাই সবচেয়ে বেশি মিথ্যে কথা বলে। শ্রোতা বন্ধুরা, আপনাদের মায়েরা নিশ্চয়ই ঠিক এভাবেই মিথ্যে কথা বলে। আজ তাদের দিন, যারা নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবেসেছে এবং বেশি আসছে। হয়তো অনেকেই হারিয়ে গেছেন তারাদের দেশে, কিন্তু মনে রাখবেন ঠিক তারাদের দেশে থেকেও তাদের আশীর্বাদ ঝরে পড়ছে প্রতিনিয়ত আপনাদের জীবনে। আজ গ্লোবাল ডে অফ প্যারেন্টস বিশ্বের নানা দেশে নানাভাবে উদযাপন করা হচ্ছে, কিন্তু আজ আমরাও এই মুহূর্তে কথা বলছি আজ রাতে পর্বে, যাদের জন্য আজ আমি। স্টুডিওর ঘড়িতে রাত 9:54 বন্ধু রয়েছেন সঙ্গে। হ্যালো, নমস্কার, কে রয়েছেন সঙ্গে?
1: নমস্কার দিদি।
0: হ্যাঁ, শেখ আতিয়ার রহমান বাবু কি?
1: না দিদি, আমি
0: খুব ডিস্টার্ব করছে ভয়েসটা। হ্যালো, হ্যাঁ বলুন, আপনি কে বলছেন আরেকবার বলবেন? হ্যাঁ বলুন বলুন। আচ্ছা আমিনুল বাবু, আপনার ভয়েসটা না ভীষণ কেটে আসছে এবং ভীষণ একটা বাজে সাউন্ড আসছে, আপনি দয়া করে কি আরো একবার ফোন করতে পারবেন আমাদেরকে? হ্যালো,
1: অবশ্যই করব।
0: হ্যাঁ দেখি এবার বলুন তো। হ্যালো, হ্যাঁ এবার ক্লিয়ার আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলুন বলুন।
1: প্রথমে দিদি একটা অভিযোগ জানাবো। অভিযোগটা হচ্ছে
0: আবারও কিছু শোনা যাচ্ছে না। হ্যালো, আপনি কি পরে আরেকবার ট্রাই করবেন আমিনুল বাবু? হ্যালো হ্যালো
2: হ্যালো মানালি ম্যাডাম?
0: হ্যাঁ দেবী ম্যাডাম, বলুন বলুন বলুন, কেমন আছেন?
2: শুনতে পাচ্ছেন?
0: একদম শুনতে পাচ্ছি।
2: আচ্ছা ম্যাডাম, মা বাবা জিনিস, হ্যাঁ আমার মনে হয় মা বাবার সেবা করলে ঠাকুর পূজাও লাগে না। আমার বাবাকে আমরা বেশি দিন পাইনি, 78 বছরে মারা গেছেন। মা কে আমরা 6 জনে সেবা করতাম। বড় দাদা ব্যাংকের থেকে চলে আসতো মারে ফল খাওয়ানোর জন্য, তারপরে চুড়দা বিছানা করিয়া দিত, আমি চুল বেঁধে দিতাম, আর দুই বৌদি সবাই মিলে মাকে যে যত্ন করে দিয়েছি আমরা, আর সবার মধ্যে থেকে দেবী দেবী দেবী, আমার দেবী আইছে, আমার দেবী আইছে। আমি বলতাম মা তুমি যে এত দেবী দেবী করো, এত দুই ভাই দুই বোন দুই বৌদি সবার মধ্যে, তুমি এটা কি করো? তুমি পরে না থাকলে আমি কি করে থাকবো বলতো? আমি আকাশ থেকে নেমে চকম বেয়ে নেমে এসে দেখে যাবো তোমাকে, বুঝছেন? হ্যালো,
0: হ্যাঁ
2: হ্যাঁ কি বলতেন? মানে ম্যাডাম বললে সাংঘাতিক, আমি ধরেন 73 বছর গেলেই মেক্সি পরে থাকতাম।

0: উঠের সময় হ্যাঁ পারতো না, সারি যাব না, দৌড়ে গিয়ে মুড়ি নিত, চা নিয়ে চা করতে বসতো। আমি বলতাম উমা তুমি কি আরম্ভ করছো, মানে দেবী আইসে, আমার দেবী আইসে, আমার দেবী কি যে করতো আমারে ম্যাডাম।
1: আমিও আপনি যখন বলছেন আমি ঠিক
0: মনে হলি মুখ ফেটে যায় যে মা যদি আরো কিছুদিন থাকতো। ছয় জনে সেবা করেছি মাকে, সারাক্ষণ আশীর্বাদই করতো ঠাকুর আমার সন্তানদেরকে ভালো রেখে, আমার মনে হয় এখনো করতে আশীর্বাদই করে সবাইকে।
1: একদম একদম নিশ্চয়ই,
0: মানে মানুষকে কি করে বৃদ্ধাশ্রমে পাঠায়, আমার বড়দা ছবিটা বুকে নিয়ে কানত, ব্যাংকে গেছে না সবাই মিললে ব্যাংকে পাঠাইছে, মা মারা গেছে তো যাও তুমি কাজে যাও, যে যত্ন বড়দা করতো ওষুধ সমুদে সমুদে সমীপ দিয়ে সম্য সমু সমু ডাকতো, বড়দা মানে ছবিটা বুকে নিয়ে কাটছে মা চোদ্দা বড়দা, সবাই চোদ্দা দশটা বাজতে এসে বিছনাটা করে দিত, আমি চুল বেঁধে দিতাম, বৌদিরা স্নান টান করে দিত, মানে কল্পনার বাইরে। আমার মা যেই সেবা পাওয়া গেছে বাবা এতটা পাইছে না, বাবার সময় আমরা পড়াশোনা আসলো সবাই, কিন্তু ম্যাডাম কি করে বিদ্যাশ্রমে
1: আজকে খুব ডিস্টার্ব করছে লাইন, ভালো থাকুন দেবী ম্যাডাম। খুব ডিস্টার্ব করছিল লাইন, আমিনুল হক বাবু ফোন করলেন তার কথাও ঠিকভাবে শুনতে পেলাম না। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আরেকবার বলবেন নামটা। নিখিল রঞ্জন ভট্টাচার্য, তাই তো? হ্যাঁ স্যার বলুন।
2: পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তপ, পিতুরি পিতৃপন্নে, প্রিয়ন্তে সর্বদেবতা, ভূমে গরীয়সী মাতা, স্বর্গাদ উত্তর পিতা, জননী জন্মভূর্চ, স্বর্গাদপি গরীয়সী মা এবং পিতা, পিতা কে আমি এইভাবে স্মরণ করছি এবং তাদের কোটি কোটি প্রণাম। তারা এখন থেকে অনেক আগে প্রতিত হয়েছে। আমার বাবা ঈশ্বর পাঠশালা পড়াশোনা করতে করে ভিক্টোরিয়া কলেজে পড়েছে এবং ওনার যখন বিএ পরীক্ষার ফাইনাল দিন, ওই দিন আমার মা একটা সাঁতার কাটতে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, মা এরপর অসুস্থ হয়ে গিয়েছেন।
1: আচ্ছা,
2: এইভাবে আমাদের সংসারের মধ্যে একটা অশান্তি এবং কষ্টের সৃষ্টি হয়েছিল, যার মা বাবা মা তো কিছু চৈতন্যই নেই, তারপর বাবা এই সংসারটাকে ধরে রেখেছিল। এইভাবে বাবা আমাদের, আমার বড় ভাই, আমি এবং আমার ছোট ভাইকে মানুষ করেছেন। মা এখন 85 বছর বয়স, আমার বাবা 72 বছর বয়সে মারা গেছেন এবং আমার মা 66 বছর বয়সে মারা গেছেন। তাদের
1: ভালো থাকুক, তারার দেশে আপনিও ভালো থাকুন নিখিল বাবু।
2: স্মরণ করছি,
1: হ্যাঁ
2: তাদের
1: নিশ্চয়ই আজ প্রণাম জানানোর
2: বক্তব্য এখানে শেষ করছি। আপনাকে অনেক ধন্যবাদ।
1: ধন্যবাদ শ্রোতা বন্ধু। আবার অনেক সময় মা বাবাদের জায়গা দখল করে ভাই বোনরা, তারাও কি সুন্দরভাবে আগলে রাখেন আমাদেরকে। হ্যালো নমস্কার, কে রয়েছেন?
3: হ্যালো,
1: হ্যাঁ নমস্কার, কে রয়েছেন?
3: আমি কোলাঘাটি থেকে নীলমণি দেবর মা বলছি।
1: বলুন।
3: আপনাকে স্বাগত।
1: একদম।
3: তার দায়ী দায়িত্ব করে গেছেন, সেটা আমি জীবনে পরিশ্রম করতে পারবো না। মা মারা গেছে 1976 সালে, বাবা মারা গেছে 1993 সালে, আমার বয়স 90 বছর।
1: আচ্ছা,
3: শুনতে পাচ্ছেন?

0: হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি।
1: মা, মায়ের মহান, আর আমাদের শরীরে সবচেয়ে মহান হইল চক্ষু, দুই চক্ষু, এই দুই চক্ষু হইল আমাদের মহান। হ্যাঁ, এই মার সঙ্গে তুলনা করলে চক্ষুর সমান মা, মা হইলে সেই চক্ষুর সমানই আমাদের গুরু, আমাদের পিতা মাতা, এই আমাদের গুরু। মা যে শিক্ষা করে গেছেন, যে কষ্ট করে গেছেন, আত্মবিসর্জন করে গেছেন, তাদের জন্য আমি নমস্কার। তার জন্য আমার
0: একদম সত্যি, তারা যেন যেখানেই থাকুক তারা ভালো থাকুক। নীলমণি বাবু শুভরাত্রি,
1: বেশি কথা বলবো না, ধন্যবাদ, নমস্কার আপনাকে।
0: শ্রোতা বন্ধুরা, আজকের রাতটাও তাদের জন্য। আজ আমরা কথা বলছি এই পর্বে যাদের জন্য আজ আমি। রাত 10:03, টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উচ্চান্ত। শ্রোতা বন্ধুরা, আজকের এই রাতটা আমরা না হয় উৎসর্গ করলাম সেই দুই বটবৃক্ষকে, যাদের নামের মধ্যেই লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়, মা এবং বাবা। তাই আজ অনুষ্ঠানের নাম যাদের জন্য আজ আমি। আমরা হয়তো কেউ ডাক্তার হই, কেউ উকিল হই, কেউ শিল্পী কিংবা একজন সফল ব্যবসায়ী, কিন্তু সমস্ত পরিচয়ের আগে আমাদের একটি পরিচয় থাকে, আমরা কারোর সন্তান। ভাবুন, আজ আপনি যখন মাতৃগর্ভে ছিলেন, সেই মা তখন থেকে আপনাকে লালন পালন করে যাচ্ছে। শুধু কি মা, ঠিক সেই সময়ে বাবাও তো অনেক অনেক স্বপ্ন বুনেছিল। হয়তো আপনার যখন প্রথম প্রাণ সঞ্চার আপনার মায়ের গর্ভে, ঠিক তখনই আপনার বাবা কোনো ফিক্সড ডিপোজিট করছিলেন সন্তানের সুরক্ষার জন্য। বাবারা প্রায়ই দেখা যায় ব্যাংকের বই হাতে, কাঁচা পাকা সোনালি দাড়ির নিয়ে রোদ বৃষ্টি মাথায় করে ব্যাংকে ছুটছেন। নমিনি কিন্তু আপনারাই, ভাবতে পারেন? আজ যদি একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনাদের জীবনের প্রথম গানকে শুনিয়েছিল, প্রথম গল্পকে বলেছিল, বা প্রথমবার পড়ে গেলে কে সবচেয়ে বেশি কেঁদেছিল, কিংবা আপনি যখন প্রথমবার পাড়ার ক্লাবে ছড়া বলে একটা ছোট্ট পুরস্কার জিতেছিলেন, তাতে কে সবচেয়ে খুশি হয়েছিল? উত্তরটা কিন্তু বাবা এবং মা। জানেন, অনেক সময় বাবা মায়েরা না খুব গর্ব করে আপনাদের কথা অন্য কাউকে বলে, তখন নিজের মনেই আড়ষ্ট আসে, আরে দেখো আমার বাবা মা পাড়িয়ে বলছে না তো। কিন্তু জানেন, সেই বলার পেছনে আপনার কতটুকু ভালোবাসা লুকিয়ে, কতটুকু আশীর্বাদ লুকিয়ে। মা একটা শব্দ, একটা অক্ষর, কিন্তু যার গভীরে লুকিয়ে আছে সমুদ্রেরও বেশি গভীরতা। একটা শিশু যখন পৃথিবীতে আসার আগেই তার পরিচয় হয়ে যায় মায়ের সঙ্গে, 9 মাস 10 দিন। একটা হৃদয়ের ভেতর আরও একটা হৃদয়ের স্পন্দন শুরু, একটা শরীরের ভেতর আবার একটা নতুন জন্ম। যন্ত্রণায় চূড়ান্ত মুহূর্ত পার করে একজন নারী মা হন। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন, সন্তান জন্মের পরে তিনি সে সমস্ত কষ্ট ভুলে যান। প্রসব বেদনা, জানেন আমাদের সার্ভাইকাল হাড়গুলো যে আছে, বোন, ভার্টিব্রাল কলাম, সেখান থেকে 3 থেকে 4টে হাড় সেই মুহূর্তে ভেঙে যায় যখন নর্মাল ডেলিভারি করা হয়। একটা যে কোনো প্রাণীর বাবা মা তার প্রথম সুরক্ষা। হ্যাঁ, ক্যানাবলিজম আছে, বাবারা অনেক সময় দেখা যায় বেড়াল বাবারা, হুলো বেড়ালরা জন্ম মাত্রই সেই বেড়াল ছানাটাকে খেয়ে নিচ্ছে, কিন্তু তারপরেও দেখা যায় ক্যানাবলিজমের পরেও অন্য অনেক প্রাণীর মধ্যে দেখা গেছে, ক্যাঙ্গারু থেকে শুরু করে সমস্ত প্রাণী, যেমন কুকুর, গরু, ছাগল, হাতি, বাবা মায়ের

0: সেখানেই কিন্তু প্রথম আশ্রয় হয়। তাহলে কি কথাটা বলা যায় যে বাবা মায়েরা জৈবিকভাবেই আমাদের আশ্রয়? মানুষের মানবতা আছে, মনুষ্যত্ব আছে, মান আছে, হুঁশ আছে, না হয় আমরা মেনেই নিলাম, আমাদের আবেগ আছে বলে আমরা অনেকটাই বেশি আবেগী। কিন্তু দেখেছেন, একটা সিংহ যখন তার শাবককে ঘাড়ে কামড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নেয়, কিংবা বেড়াল এমনভাবে কামড় দেয় ঘাড়ে যেন খুব বেশি আঘাত না লাগে, বরং একটা নিরাপদ আশ্রয়ে সে তার শাবককে নিয়ে যাচ্ছে। এ থেকে কি বোঝা যায় শ্রোতা বন্ধুরা? জৈবিকভাবেই মা এবং বাবা আমাদের আশ্রয়ের প্রথম এবং শেষ চাবিকাঠি। মায়ের পুরনো শাড়ি, বাবার নীরব যোদ্ধা, সেই গল্পগুলো আর কতই বার বলবো, কিন্তু যতই বলি মনে হয় এই তো নতুন বলছি। যাই হোক, বন্ধু রয়েছেন, হ্যালো নমস্কার, কে রয়েছেন? হ্যালো,
1: হ্যালো নমস্কার ম্যাডাম, আমি জোলাবাড়ি থেকে সুমন মুহুরি বলছি।
0: সুমন বাবু, স্বাগত আপনাকে, বলুন।
1: ভালো আছেন দিদি?
0: বেশ ভালো আছি, বলুন।
1: দেখুন, মা বাবার সম্বন্ধে যত বলি না কেন তত কম পড়বে। পৃথিবীতে আমরা প্রথম যে ভালোবাসাটা পাই তা মা বাবার কাছ থেকে পাই, আর মা আমাদের নিঃশ্বাসভাবে আগলে রাখেন, তার স্নেহ মমতা ত্যাগের কোনো কিন্তু তুলনা হয় না। আর অন্যদিকে বাবা যেমন পরিবারের একজন ভরসা, তিনি কঠোর পরিশ্রম করে আমাদের ভবিষ্যৎ গড়ে তুলতে এবং সঠিক পথে চলতে শেখান তিনি, তাই এদের কোনো তুলনা হয় না। এতটুকু বললাম ম্যাডাম, শুভরাত্রি।
0: শুভরাত্রি সুমন বাবু, ভালো থাকুন। এবার একটা গান হোক।

বারান্দার কিনারটায় ঘেঁষে দুপা ঝুলিয়ে অপেক্ষায় থাকতাম কখন তুমি আসবে। হাত পায়ের কোথাও হালকা আঁচড় লাগতেই দৌড়ে যেতাম আর গাল ফুলিয়ে তোমাকে দেখাতাম।

তোমাকে জড়িয়ে ধরে ঘুম পাড়াতে গিয়ে কখনো তুমি যে নিজেই ঘুমিয়ে পড়তে, আর আমি তোমার হাতটা খুব আস্তে করে সরিয়ে দরজার নিচের হুকটা খুলে ঠাটা রোদে ভৌ দৌড়। এভাবে লুকোচুরি, গোল্লাছুট আর দাঁড়িয়াবান্দার ভা বাড়ির হইচুইয়ের ভিড়ে কোনো এক ফাঁকে কাউকে কিছু না বলে মা চলে গেল ওই পারে। খুব ব্যস্ত হয়ে পড়লে তুমি, আমাদের স্কুলে পাঠিয়ে কলেজে যাওয়া, রান্না করা, বই লেখা, প্রুফ লেখা। তুমি আর আমায় জড়িয়ে ধরে ঘুমোও না, দুষ্টুমি করলে আর কান ধরতে বলো না। এক শীতের রাতে ঘুম ভাঙল, দেখলাম তুমি মাঝ রাতে আমার কাপড়গুলো ধুয়ে দিচ্ছ, বারান্দার রশিতে টাঙিয়ে দিচ্ছ ধুয়ে। খুব মায়া হয়েছিল সেদিন জানো, কিন্তু ছোট্ট ওই হাতে কিছুই করতে পারছিলাম না বাবা। জানো, মায়েরা মেয়েরা মায়ের কাছে রান্না শেখে, আমাকে তুমি হাতে কলমে রান্না শেখালে, শেখালে কি করে মাছ কাটতে হয়, জলপাই কেটে হলুদ মাখিয়ে রাখতে হয় রোদে, শুকিয়ে কি করে আচার বানাতে হয়। একটা বয়সে মা মেয়ে বন্ধু হয়ে ওঠে, তুমিও আমার বন্ধু হলে। দূর দেশ থেকে ফোন করে কত কি যে বাজেব কি, আর তুমি মনোযোগী শ্রোতা হয়ে সব শুনে যাও। ফোনের এপাশ থেকে আমি দেখতে পাই তোমার ঠোঁটে ঝুলে থাকা আদুরে হাসি। আচ্ছা বাবা, তোমার মতন এমন করে কি আর কারো বাবা তার মেয়েদের এত ভালোবাসে? আর কোনো বাবা কি তার ছোট ছোট মেয়েদের অর্জুনের বক ফুলের বড়া বানিয়ে খাওয়ায়, কিংবা তাদের ছোট ছোট সাফল্যে বুক ফুলিয়ে বলে ও আমার মেয়ে? আর কোনো বাবা কি বকুনি খেয়ে এত খুশি হয়? আর কোনো বাবা কি বাবার ছায়াতে মা হয়ে ওঠে? তোমার চার ছেলে মেয়ে রাবদার তাদের বাড়ন্ত বয়সের নানান ঝুটঝামেলা, তরুণ বয়সের মান অভিমান, কথা কাটাকাটি আরো কত কি সইলে তুমি বাবা, সেসব লিখে শেষ করার নয়। তবু আজ শুধু এটুকুই বলি, বাবা তুমি না থাকলে এই পৃথিবীটা এত সুন্দর হতো না। চারপাশের মানুষের ভালোবাসার বৃষ্টিতে চোখ ভিজত না বাবা, তুমি না থাকলে রবীন্দ্র, নজরুল, শরৎচন্দ্রকে এত গভীরভাবে চেনাই হতো না। তুমি আজ আছো বলেই আমার সকল গানগুলো সুর পায়, তুমি আছো বলেই কবিতারা প্রাণ পায়, তুমি আছো বলেই তোমার মেয়ের মান অভিমান তোমার বুকে মুখ লুকোয়। বাবা তুমি আছো বলেই আমি জানি সত্যকে আঁকড়ে ধরে বেঁচে থাকার আনন্দ কতখানি। এভাবেই

0: জীবন পাশে থেকো বাবা, এভাবেই আজীবন পাশে থেকো। শ্রোতা বন্ধুরা, জানেন আজ যখন অনুষ্ঠানের জন্য বাড়ি থেকে বেরোলাম, তিনি না বলেই একটা আপেল পুড়ে দিলেন আমার ব্যাগে। হ্যাঁ, আজ ফ্রি টাইমে সেটাই খেলাম। ঠিক এমনভাবেই বাবারা আমাদের অপেক্ষা করে। আজ যখন অনুষ্ঠান সেরে রাত 11টার পরে বাড়ি ফিরব, দেখব বাড়ির গেটে তিনি দাঁড়িয়ে আছেন। হয়তো বাবার ব্লাড প্রেশার বেশি এবং ব্লাড সুগারও বেশি, কিন্তু তা সত্ত্বেও বাবাকে হাজারবার বলার পরেও তিনি কিন্তু ভাত খাবেন না যতক্ষণ না আমি বাড়ি ফিরব। আমি বাড়ি ফিরলে তবে তিনি ভাত খাবেন, এমনটাই হয়তো হয়। সব বাবারা, সব মায়েরা ভালো থাকুক এই পৃথিবীর। হ্যালো, নমস্কার, কে রয়েছেন সঙ্গে?
1: শুভ সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা শ্যামল বাবু, অনেক দিন পর আপনার কণ্ঠস্বর পেলাম, বলুন কেমন আছেন?
1: মানালি মালে অনেক দিন পরেই আপনার সঙ্গে আবার কথা হচ্ছে।
0: একদম, বলুন শ্যামল বাবু।
1: আজকে 1 জুন যে গ্লোবাল ডে অফ প্যারেন্টস, আপনার মাধ্যমে এফএম উজ্জয়ন্তের মাধ্যমে জানতে পারলাম।
0: আচ্ছা,
1: আসলে আমাদের বছরের যে এক একটা দিন একটা বৈশিষ্ট্য আছে, এগুলি আপনাদের সঙ্গে এই এফএম উজ্জয়ন্ত টিউন না করলে কিন্তু কিছুই জানা যায় না। তো সত্যি কথা বলতে কি, এই মা বাবার আশীর্বাদে আজকে পৃথিবীর আলো দেখতে পেরেছি, আপনাদের সঙ্গে কথা বলতে পারছি। এই একজন একজন শিল্পী যেমন তার নিপুণ হাতে প্রতিমা তৈরি করে সেটাতে প্রাণ ফুটিয়ে তোলে, ঠিক একই রকম ভাবে আমাদের মা বাবা তাদের আদর, যত্ন, ভালোবাসা, শাসন ইত্যাদির মাধ্যমে আমাদের জীবনটাকে কি সুন্দর তৈরি করে দেয়।
0: সত্যি কি সুন্দর করে দেয়।
1: সন্তান আমরা কত তাদেরকে জানতে অজান্তে কত কষ্ট দিই, দুঃখ দিই বা ইচ্ছার বিরুদ্ধে অনেক করি, কিন্তু তারা নীরবে সেটা সহ্য করে বা মাঝে মাঝে বকাবকি করে, কিন্তু তারা বিদ্রোহ করে না। কিন্তু আমরা এমনই অকৃতজ্ঞ মানালি ম্যাডাম, যে বিশেষ করে আমার ক্ষেত্রে সেই আমার জীবনটা এত সুন্দর করে গড়ে তুলিল, আজকে যা কিছু আমি পেয়েছি তাদের আশীর্বাদ ছাড়া সম্ভব নয়,
0: একদমই নয়।
1: কিন্তু কিন্তু সাংসারিক জীবনের কারণে সত্যি কথা আমার মা বাবা কিন্তু কষ্ট পেয়ে গেছে। তাদের তারা আজকে পৃথিবীতে নেই, কিন্তু তাদের ছবিটি আমার টেবিলে থাকে, আর সেই রবি ঠাকুরের সেই গান তুমি তো কেবলই ছবি,
0: তুমি তো কেবল
1: শুধু পটে লেখা, এটা শুনি আর মা বাবার কথাগুলি বা তাদের সবকিছু স্মরণ করে স্মৃতি করি, সত্যি মা বাবা আমাদের প্রত্যেকের মা বাবা আমাদের জীবনটাকে কত সুন্দর ভাবে তৈরি করে দেন।
0: সত্যি
1: অথচ তারা যে সম্মানটুকু পাওয়ার কথা সেটা আমরা ঠিক মতো করে দিতে পারি না। জীবনে যত ঋণ আছে,
0: ঋণ তো শোধ করার নয়, তাই জানি না
1: মানালি ম্যাডাম, যে কোনো আমার আমার জীবন্তকালে যে কোনো ঋণ তার জন্য শাস্তি পেতে হয়, অনেক রকম আর্থিক ভাবে আপনি ঋণ করুন যেটা মুকুব না করলে কিন্তু আপনাকে শাস্তি পেতে হবে, কিন্তু মা বাবা ঋণ আমরা শোধ করতে পারবো না, কখনো সম্ভব নয়, কিন্তু তারা এর জন্য কোনোদিন অভিশাপ দেন না। এটাই এটাই একটা বিরাট কিছু। তাই আজকে এই ঋণে তাদেরকে শ্রদ্ধা জানিয়ে তাদেরকে জানে এই আমার কথাটুকু আপনার সঙ্গে শেয়ার করলাম।
0: ভালো থাকুন শ্যামল বাবু, শুভরাত্রি।
1: হ্যাঁ, আপনিও ভালো থাকবেন, অনেকদিন পর কথা হলো।
0: একদম তাই, খুব ভালো থাকুন। মা, তুমি সবসময় পুরনো শাড়ি পরো কেন? মা হাসলেন, বললেন, এমনিতে বহু বছর পর ছেলেটি জানতে পারল যে বছর তার স্কুলে ভর্তি হওয়ার টাকা ছিল না,

0: সে বছর তার মা নিজের নতুন শাড়ি কেনার টাকা জমিয়ে রেখেছিল, আর সেই টাকা দিয়েই ছেলের স্কুলের ফি জমা হয়েছিল। অনেক মায়ের আলমারিতে নতুন শাড়ি কম থাকে, কিন্তু সন্তানের আলমারিতে নতুন জামা যেন থাকে সে চিন্তা যিনি সবচেয়ে বেশি করেন তিনি আমাদের মা। আর নীরব যোদ্ধা আমার বাবারা আমার তাদের অনুভূতি প্রকাশ করতে পারে না। বাবারা কখন কাঁদেন তাও আমরা অনুভব করতে পারি না। ভালোবাসেন নীরবে, ত্যাগ করেন। একজন বাবা সেই মানুষ যিনি নিজের ক্লান্তি লুকিয়ে রাখে ছেঁড়া জুতোর আড়ালে, আর সবসময় বলে আমি ঠিক আছি। একজন বাবা প্রতিদিন অফিসে যেতেন, তার জুতোর সামনের অংশ একেবারে ছেঁড়া। ছেলে বলেছিল, বাবা নতুন জুতো কিনবে না? বাবা হেসেছিল, এ দিয়ে আরো অনেক দিন চলবে রে। পরে তিনি জানতে পারলেন, সেই মাসে তার কোচিং ফি দেওয়ার জন্যই বাবা নিজের জুতো কেনেননি। শ্রোতা বন্ধুরা, অনেক বাবার স্বপ্ন থাকে, কিন্তু সন্তানের স্বপ্ন পূরণ করতে গিয়ে সেই স্বপ্নগুলো নীরবেই বিসর্জন দেন। এই তো আমাদের অন্তত আমাদের দেশের কালচার, আমাদের রীতিনীতি, ঠিক নয় কি? অনুষ্ঠান করতে করতে কখন যে আমরাও আবেগতাড়িত হয়ে পড়ছি। বন্ধু রয়েছেন, হ্যালো নমস্কার, কে রয়েছেন?
1: গুড ইভিনিং, আমি ওয়েস্ট বেঙ্গল বীরভূম থেকে এ রহমান।
0: হ্যাঁ এ রহমান বাবু, বলুন।
1: ভালো আছেন তো?
0: একদম, আপনি ভালো আছেন?
1: দেখুন, আজকে সাবজেক্ট ম্যাটারটা যেটা বললেন, বাড়ির গুরুজনরাই তো হাতে খড়ি শিক্ষা এইসব প্রথমে দেয়, কিন্তু শৈশবে আমার বাবা মারা গেছেন, বুঝলেন? খুব শৈশবে, আমি খুব ছোট তখন, আর মায়ের কাজে শেষ থাকতো না, তবে দিদিকে পেয়েছিলাম কিছুদিন। দিদি আমার হাতের খড়ি দিয়ে আমাকে শিক্ষা দিয়ে রেখেছে। তবে দিদিকেও বেশি দিন পাইনি, তার কারণ দিদি বিয়ে হয়ে গেছিল, আমি অনেক ছোট, বাড়ির সবার থেকে ছোট। তো যাই হোক, যে শিক্ষাটা আমরা পেয়েছি বাড়ির কাছ থেকে, যেটা পরম্পরা আমাদের ফ্যামিলি, সেটা একটুকু আপনার সঙ্গে শেয়ার করছি। যে পড়াশুনো করে বড় হতে হবে, প্রকৃত শিক্ষা নিয়েই বড় হতে হবে, কোনো গণটোকাটি কি বা অসৎ উপায়ে পড়াশোনা করে কিন্তু বড় হতে হবে না। আর এথিক্স এবং মোরাল, এটা দিয়ে জোর দিতে হবে। এই শিক্ষা কিন্তু আমরা পরিবার থেকেই পাই, বাবা মায়ের শিক্ষাটা নিঃস্বার্থ তো থাকে, তার সঙ্গে এইটা আমাদের ব্রেনে ভরা হয়েছিল যে শিক্ষা এইভাবে করতে হবে, এবং অপরের সঙ্গে তুলনা না করে নিজে যেটুকু পারবে শিক্ষা গ্রহণ করে বড় হতে হবে। তবে আমার শিক্ষা কিন্তু এইভাবেই হয়েছে ম্যাডাম, এইটুকু বললাম।
0: খুব সুন্দর শিক্ষা, ভালো থাকুন রহমান বাবু, শুভরাত্রি।
1: হ্যাঁ, নমস্কার।
0: শ্রোতা বন্ধুরা, টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্ত, রয়েছে আমি মানালি আপনাদের বন্ধু। অল্প সময় আমাদের হাতে আছে, আর আজ কথা হচ্ছে যাদের জন্য

0: সত্যি তাই, মেয়েদের প্রথম ভালোবাসা তো বাবাই, তাই নয়? শ্রোতা বন্ধুরা, আমরা অনেক সময় বাবার চোখের জল দেখতে পারি না। পুরুষ মানুষ কাঁদে না। আসলে শক্তি চট্টোপাধ্যায় বলছেন, শরহুদ বাজাতে জানলে বড় ভালো হতো, পুরুষ কিভাবে কাঁদে সেই শুধু জানে। একজন বাবা প্রথম কবে কাঁদে জানেন? যেদিন তিনি প্রথমবারের মতন বাবা হয়, প্রথমবারের মতন সন্তানকে কোলে নেয়, সেদিন হয়তো চোখের কোণে জল আসে, কিন্তু তিনি দ্রুত মুছে ফেলেন, কারণ সবাই তার মুখে হাসি দেখতে চায়, কেউ তার কান্না দেখতে চায় না। একটি ছোট্ট ছেলে প্রতিদিন স্কুলে যাওয়ার সময় তার বন্ধুদের নতুন সাইকেল দেখত। একদিন বাড়ি ফিরে বাবাকে বলল, বাবা আমারও একটা সাইকেল চাই। বাবা হাসলেন, বললেন, পরের মাসে দেব। ছেলেটি জানত না, সেই মাসে বাবার পকেটে সংসার চালানোর টাকাই কষ্টে ছিল। তবু একদিন সকালে ঘুম থেকে উঠে সে দেখল বাড়ির উঠোনে একটা নতুন সাইকেল দাঁড়িয়ে আছে। ছেলেটি আনন্দে লাফিয়ে উঠল, কিন্তু সে কোনোদিন জানতে পারেনি সেই সাইকেলের জন্য তার বাবা ওভারটাইম করেছে, সেই সাইকেলের জন্য তার বাবা বহুদিনের শখের ঘড়িটা বিক্রি করেছিলেন। সেদিন রাতে ঘুমানোর আগে বাবা একা বারান্দায় বসেছিলেন, চোখের কোণে জল ছিল, কিন্তু সেটা কেউ দেখেনি। আমাদের পরিবার এমনভাবেই গড়ে ওঠে, খুব নিবিড়ভাবে আষ্টে পৃষ্ঠে রাখে আমাদেরকে। আমরা জানো, সেই আষ্টে পৃষ্ঠে থাকা সত্ত্বেও, সেই বাহু বেষ্টনের থেকেও কতটা মুক্ত থাকি, কতটা মুক্তভাবে উঠতে থাকি, এই জিনিসটা হয়তো আমাদের পারিবারিক প্রথা, তাই নয় কি? নমস্কার বন্ধুকে রয়েছেন। হ্যালো,
1: পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান থেকে শেখ আতিয়ার রহমান।
0: হ্যাঁ শেখ আতিয়ার বাবু, ভালো আছেন?
1: হ্যাঁ ভালো আছি।
0: হ্যাঁ হ্যাঁ বলুন।
1: ভালো আছেন তো?
0: একদম একদম।
1: দেখুন, পিতা মাতার ঋণ কোন সন্তান শোধ করতে পারে না। আসলে পিতা আর মাতা যদি না থাকতেন, তাহলে হয়তো আমাদের মতো সন্তানরাই পৃথিবীর আলো বাতাস কে দেখ উপলব্ধি করতে পারতো না কোনো কিছুই। তাই তাদের সম্মান জানানো, তাদের শ্রদ্ধা জানানো একান্ত ভাগ্যকাম্য। যেহেতু আমরা যখন শিশু ছিলাম, ভাবতে হবে, আমরা যখন শিশু ছিলাম টলমল পায়ে চলতাম, কিংবা চলতেই পারতাম না, বিছানায় থাকতাম, তখন কিন্তু এই মা বাবাই বহু যত্ন করে, বহু কষ্ট করে আমাদের বড় করেছে। তাই মা বাবারা যখন শিশু হয়ে যান, তখন কিন্তু তাদের প্রতি লক্ষ্য রাখতে হয়।
0: একদম।
1: এবং এইটা এইভাবেই যদি লক্ষ্য রাখা যায়, তাহলে কোনো মাকে বৃদ্ধাশ্রমে দ্বারস্থ হতে হয় না। আসলে পৃথিবীতে তো আমরা এসেছি, চলে যাব, কেউ তো চিরস্থায়ী নয়। কিন্তু যদি আমরা এই সন্তান

0: মা সন্তান পিতা, এই যে একটা সম্পর্ক, একটা রক্তের সম্পর্ক, তো সেইটাকে ঠিকঠাক রাখতে গেলে অন্তপক্ষে তাদের সম্মান এইভাবেই দিতে হবে যে না, আমার মা আমার পিতা বৃদ্ধাশ্রমে নয়, আমার বাড়িতে যদি ডাল ভাত জুটে তারাও সেটাই খাবেন, আমার বাড়িতে যদি আমার কন্যা আমার সন্তান এবং স্ত্রী একটা বাড়িতে থাকতে পারি, আর একটা বাড়ি মা বাবারা থাকবেন,
1: একদম।

0: আমার বাড়িতে যদি আমার কন্যা আমার পুত্র সন্তান এবং স্ত্রী একটা বাড়িতে থাকতে পারি, আর একটা বাড়ি মা বাবারা থাকবেন,
1: একদম সবাই মিলে ভাগাভাগি করে নেব না হয়।
0: হ্যাঁ ভাগাভাগি করে নেব। আর ওল্ড ইজ গোল্ড, আমি কোনো সমস্যায় পড়লাম পিতা মাতার আশ্রয়ে গেলাম, এটাই তো নিয়ম। তারা তো ধরুন এই পথটা পথ পেরিয়ে এসছেন, তাহলে সঠিক সিদ্ধান্ত তারা কিন্তু আমাদের নিতে বলবেন। তো সেই সূত্রে বলছি যে পিতা মাতা এই উভয়কে এবং সন্তান এই উভয়ের মধ্যে সম্পর্ক হওয়া চাই মধুর এবং সুন্দর এবং বন্ধুত্বপূর্ণ, তাহলে বোধ হয় সবটাই ভালো হয়ে যায়। প্রজন্ম আমাদের থেকে শিখবে এবং তারাও ভালো হয়ে বাড়বে। এটুকু বললাম, ভালো থাকবেন দিদি,
1: শুভরাত্রি।
0: হ্যাঁ শুভ।
1: গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে, অনেক বাবারা তখনও জেগে থাকেন, হিসাব করেন আগামী মাসের স্কুল ফি, বইয়ের খরচ, সংসারের বাজার, বৃদ্ধ বাবা মায়ের ওষুধ আর নিজের প্রয়োজন, সেই তালিকাটা তারা ভুলেই যান হয়তো। একজন বাবা প্রতিদিন তার ছেলের ফোনের অপেক্ষায় থাকেন, মেয়ে কখন ফোন করবে, মেয়ে কখন বাড়ি ফিরবে, ফোনটা হাতে নিয়ে বসেই থাকেন। একদিন, দুদিন, তিন দিন ফোন আসতো না, তবু তিনি রাগ করতেন না। যখন কেউ জিজ্ঞেস করত ছেলে ফোন করে, তিনি হাসি মুখে বলতেন, হ্যাঁ করে, ওই আর কি, খুব ব্যস্ত তো। কিন্তু সেই হাসির আড়ালে কষ্টটা কিন্তু ঠিক ছিল, সেটা কেউ বুঝত না, কারণ বাবারা কষ্ট লুকোতে একেবারে এক্সপার্ট। শ্রোতা বন্ধুরা, আজ বাবা মায়ের দিন, তবে কেন এত এত বৃদ্ধাশ্রম আজও হচ্ছে জানেন? আমাদের এই 90 বছরের আকাশবাণীর যে অনুষ্ঠানটা সেদিন অনুষ্ঠিত হয়েছিল সুকান্ত একাডেমিতে, সেদিন আপনা ঘর বৃদ্ধাশ্রম থেকে বেশ কয়েকজন মায়েরা আমাদের এই অনুষ্ঠান দেখতে এসেছিলেন, তারা খুব উপভোগ করলেন অনুষ্ঠান। তারপর যখন তারা বাড়ি ফিরছিলেন, তাদের সবাইকে একে একে করে যখন মিষ্টি দেওয়া হচ্ছিল, কি খুশি যে তারা হলেন অনুষ্ঠান দেখে, তারা আরও বারবার এমন অনুষ্ঠানে ফিরে আসতে চায়, এমন উদ্যোগ যদি আমরা সবাই করতে পারি। কিন্তু এই উদ্যোগ করার আগে প্রশ্নটা জন্মায়, তখন এত ভালোবাসা পেয়ে কোন সন্তান বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় বলুন তো? আমরা তো ঋণ শোধ করতে পারি না, তারপরেও বৃদ্ধাশ্রমের সংখ্যা, বৃদ্ধাশ্রমে খাটের সংখ্যা কেন দিন দিন বাড়ছে? যে মানুষ দুজন আমাদের হাঁটতে শিখিয়েছিল, আজ তাদের জীবনের শেষ বয়সে কেন অন্য কারোর হাতে নিজেদের জীবন তুলে দিতে হয়? কেন একটা সময় আসে যখন মা বাবাদের ঠিকানা বৃদ্ধাশ্রম হয়? অনেক সময় এমনও হয়, ব্যস্ততা, অসুস্থতা সন্তানের কিংবা চিকিৎসার প্রয়োজনে একাকিত্বের কারণে বৃদ্ধাশ্রম একটি প্রয়োজনীয় আশ্রয় হয়ে উঠতে পারে। কিন্তু এমনও তো গল্প আছে যেখানে বৃদ্ধাশ্রমের দরজায় পৌঁছে যায় অভিমান, অবহেলা এবং একাকিত্ব। নমস্কার, কে রয়েছেন বন্ধু?
2: নমস্কার ম্যাডাম, আমি ঈশানদার না বলছি, চন্দ্রপুর।
1: হ্যাঁ ঈশান বাবু বলুন।
2: নমস্কার মানালি ম্যাডাম, শুভরাত্রি।
1: একদম বলুন।
2: পিতামাতা নিয়ে কথা হচ্ছে, খুব সুন্দর টপিক, আমার ফেভারিট, মা বাবা নিয়ে কথা হচ্ছে ম্যাডাম। সবকিছু ঋণ শুধ করা যায়, কিন্তু মা বাবার ঋণ করা যায় না। পৃথিবীতে মা বাবার উপরে কিছু নাই, মা বাবার সেবা ভগবানের সেবা।
1: আর
2: মা বাবার সেবা না করে যদি ভগবানের সেবা করা যায়, কোনো কাজ হবে না। মা বাবার সেবা করে এবার দেখবেন ভগবানের কাছে পৌঁছানো যায়, কিন্তু কষ্ট হয়। এখন

0: বর্তমানে যে পরিস্থিতি মা বাবার সঙ্গে ব্যবহার করে না সন্তানে, এগুলি দেখলে শুনলে বা দেখলে খুব কষ্ট হয়। কিন্তু একটা কথা, আমি বা আমরা যা কিছু দেখছি এই পৃথিবীর ভালো জিনিস বা সব কিন্তু মা বাবার দান, মা বাবার উপরে কোনো কিছু নেই। মা বাবা আজকে আমার মা বাবা নেই, বুঝতে পারছি মা বাবা কি জিনিস। মা বাবা আমার হৃদয়ে স্মৃতি, অত স্মৃতিতে সারা জীবন যতদিন যেতে থাকে মা বাবা থাকবে, তাই ভগবানের নাম যতই স্মরণ করি কিন্তু মা বাবাকে ভুলানো যায় না। অনেকে ভুলে যায় সংসার করে, বুধরা সবাইকে ভুলে যায়, কিন্তু মা বাবাকে ভুলার মতো নাই। যেমন আমি ডিসেম্বর বা ঈশান বলছি, কিন্তু কোনোদিন মা বাবাকে ভুলব না। যেখানেই মা বাবা থাকুক ভগবানের কাছে প্রার্থনা করব যে উনি যেন গুরুচরণের আশ্রিত থাকে। মাননীয় ম্যাডাম
1: ভালো থাকুন, ঈশান বাবু শুভরাত্রি। নমস্কার, কে রয়েছেন বন্ধু?
2: আমি বটবল থেকে অনিমেষ দাশগুপ্ত বলছি।
1: হ্যাঁ অনিমেষ বাবু, স্বাগত আপনাকে, ভালো আছেন?
2: হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন?
1: একদম, বলুন বলুন।
2: হ্যাঁ বলছি, মা বাবার যে আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা আমার কাছে খুব অত্যন্ত প্রয়োজনীয় জিনিস এটা, আর এটা আমি সবসময় আমার মা বাবার প্রতি ভালোবাসে থাকে, আর সবচেয়ে বেশি ভালোবাসে পৃথিবীতে যত মা বাবা আছে তাদেরকে আমার শত কোটি প্রণাম, সবাইকে, যত মা বাবা আছে পৃথিবীতে তাদের চরণে আমার শত কোটি প্রণাম। এছাড়া রয়েছে আমার মা বাবা, জন্মদাত মা বাবা, তাদের কাছে আমি সবসময় করুণা নমস্কারের পাত্র,
1: সবসময়
2: আমি তার জীবন যেখানে যাই মা বাবাকে সবসময় স্মরণ করে প্রণাম করে তারপরে আমার কর্মক্ষেত্রে শুরু করি। কলেজ অব্দি পর্যন্ত পুরো আমার পেছনে আমার বাবা আমার সবসময় গাইড দিত।
1: আচ্ছা,
2: এই গাইডের কল্যাণে আমি বাবার কাছে আজও ঋণী। বাবা আমাকে এখনো বলে তোকে শাসন করছি বলে আজকে এই জায়গাতে আসছি, আসতে পারি বাবা আমাকে আজ, আমি তো এখনো বাবা আমাকে এখনো মানে সরাসরি ফেস টু ফেস সামনাসামনি কোন তর্ক বিতর্ক করি এখনো না, আওসব কথা যে বলবো বাবাকে সেই শব্দটা আমার মুখে দেয় না, আমার ভয় লাগে। আর এই আর আমি এই যে সব আমার মা এই স্মরণ করি, আর এই যে পূজা পার্বণ বলেন দিদি যে সময় যে অনুষ্ঠানটা আসে সবাই লাগে আমি মা এবং বাবার দেখছি, তারপরে আমরা কি আর মা তো মানে লাভ নেই, মা তো মানে আমি যত কোনো বাড়িতে না এমন পর্যন্ত গেলে আমার অপেক্ষায় থাকবো আমি কখন আসবো, তারপরে বসবো তারপরে মা আর আমি একসাথে বসে ভাত খাবো, আমি সবসময় মা আমি স্মরণ করি, বাবাকেও স্মরণ করি, এখনো বাবা বাবাকে নিয়ে ডাক্তারের কাছে, মা নিয়ে ডাক্তারের কাছে সবসময় আমি
1: শ্রোতাবন্ধুরা, এমন কি হয়েছে ধরুন বাড়ি ফিরে গিয়ে দেখলেন আপনার বাবার নির্দিষ্ট ওষুধটা তিনি সেদিন খেলেন না, কিংবা ধরুন চুরি করে খানিকটা মিষ্টি খেয়ে নিলেন ফ্রিজ থেকে, তখন কি বকাটা আপনি তাকে দিচ্ছিলেন? আসলে

0: বাবা মারা যখন বুড়ো হয়ে যায়, আমরাই তাদের বাবা মা হয়ে উঠি, আর তখনই বকাঝকা দিতে হয়। ধরুন রাত জেগে গল্পের বই পড়া, কিংবা পত্রিকা দেখা, কিংবা ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলা মাসিদের সঙ্গে, কিংবা বাবার দেরি করে বাড়ি ফেরা, কিংবা ওই যে লুকিয়ে ফ্রিজ থেকে মিষ্টি খেয়ে নেওয়া, এইগুলো থেকে কিন্তু তখন আমরাই বাবা মা হয়ে উঠি এবং আমরাই বকার ছলে তাদেরকে ধমক দিই না। হ্যালো, নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো, নমস্কার, লঙ্কাপাড়া থেকে লিটন দাস বলছি।
0: লিটন বাবু, স্বাগত আপনাকে, বলুন।
1: আমি তো 2012 থেকে এফএম উজ্জয়ন তো শুনছি, যে অনেকগুলা অনুষ্ঠান রয়েছে সুখের রাখার, প্রত্যেকদিনই শুনি। তো আজকের যে এখন যে বিষয়টা এই প্রোগ্রামে, আমি খুব মনোযোগ সহকারে শুনছি। একটু আগে এক দাদা ফোন করেছিল, বললো যে ওর মা বাবার প্রতি যে শ্রদ্ধা, ও কর্মস্থল থেকে এসে মা বাবা মার সঙ্গে একসাথে বসে ভাত খায়, এগুলি ভালোই লাগছে। তো আমি সব বন্ধুদের একটা কথা বলতে চাই।
0: হ্যাঁ হ্যাঁ, বলুন, শুনতে পাচ্ছি।
1: সবাই গুরুজনরা একটা কথা বলে, ফল পাকলে নাকি মিষ্টি হয়, মানুষ পাকলে নাকি তেতু হয়। ঠিক আছে, অনেক বন্ধুদের এটাই বলতে চাই যে মা বাবা যাদের বয়স হয়েছে, তারা অনেক সময় ছেলেদের মতো অনেক সময় অনেক কিছু ভুলভাল করে, তাদের গালিগালাজ না করা, তাদের স্নেহ করা, সম্মান করা, এগুলি পালন করলে একটু ভালো হয়। ঠিক আছে, এটাই বলতে চাই।
0: ভালো থাকুন, শুভরাত্রি। একদম তাই, এমনও তো হয় বাবাদের হঠাৎ করেই একটা লুচি এক্সট্রা খেতে ইচ্ছে করলো, কিংবা মিষ্টি। আপনি জানেন সেই মিষ্টিটা তার শরীরের জন্য ভালো নয়, খুব মায়া হয় জানেন, খুব স্বার্থপর মনে হয় নিজেকে সেই পাঠার মাংস খাওয়া থেকে বিরত রাখা, কিংবা কোনো যে কোনো জিনিস থেকে, মিষ্টি থেকে বিরত রাখা যা তিনি ভালোবাসেন। কিন্তু নিষ্ঠুর হলেও আমার মনে হয়, হ্যাঁ, যা শরীরের জন্য ভালো নয় তা আমরা দেব না বাবা মাকে। জানেন, একটু বড় হলেই না মায়ের জীবনের সমস্ত দুঃখগুলো কি সুন্দরভাবে মেয়েদের সঙ্গে করেন, যেন মনে হয় জন্মই দেওয়া হয়েছিল মেয়েকে এই কারণেই, যেন জীবনের সমস্ত না বলা কথা, দুঃখগুলো একে একে কোনো এক পরন্ত বিকেলে উজাড় করে মেয়েকে দিয়ে যাচ্ছে। তার কষ্টের কথা, তার ভালো লাগার কথা, তার একটু একটু করে স্বপ্ন বুননের কথা। শ্রোতা বন্ধুরা, এবার একটা গান শুনবো মাকে নিয়ে।

0: 네. 아! 걔네? 걔네나? 그건 필요해?
1: Good joke.

0: This is the sari. And see, this is beautiful, huh? This is amazing. And she's talented, extremely. Look at this creativity. This looks so unique and different. Trust me, she's very talented. And you can take her on board.
1: আমরা 25 থেকে 30 বছর বয়সী মহিলাদেরই নিই, বুঝেছেন? আর ইনি 40 প্লাস হয়ে গেছে। আমার মনে হয় না 40 প্লাসের বাদে কোনো ক্রিয়েটিভিটি এনার মধ্যে বাকি আছে। আই ডোন্ট থিংক সো।

এমন অনেক মা আছেন যাদের ভালোবাসার শখের কাজগুলো নির্দ্বিধায় ছেড়ে দিয়েছেন। হয়তো খুব ভালো ক্লাসিক্যাল গাইতেন, আজ তিনি বেসুরো। অনেকে হয়তো খুব ভালো বুনতে পারতেন, বুননের কাজ, আজ হয়তো সেটাও থমকে গেছে ছেলে মেয়েদের ভালোর জন্য। শ্রোতা বন্ধুরা, আজকের রাতে যদি আপনার মা বাবা আপনার কাছেই থাকেন, তাহলে অনুষ্ঠান শেষ হওয়ার পর তাদের পাশে একটু গিয়ে বসবেন। ও হ্যাঁ, মোবাইলটাকে দূরে রাখবেন, দুটো কথা বলবেন, বলবেন আজ তোমাদের গল্পগুলো একটু বলো শুনি, তোমাদের ছোটবেলার গল্প। বিশ্বাস করুন, তারা হয়তো সেই মুহূর্তটার জন্য অনেক দিন অপেক্ষা করছেন। আর যদি তারা দূরে থাকেন, একটা ফোন করুন, বলুন খেয়েছো, কেমন আছো তোমরা। এই কয়েকটা শব্দ অনেক সময় ওষুধের থেকেও বেশি কাজ করে, বিশ্বাস করুন ওষুধের থেকেও বেশি কাজ করে। শ্রোতা বন্ধুরা, জানেন অনেক বাবা মায়েরই সন্তানদের মোবাইল ফোনটা তাদের বড় শত্রু হয়ে দাঁড়ায়। অনেক মা পেট ব্যথা হলেও মোবাইলকে দায়ী করেন, আবার পায়ে হোঁচট খেলেও সেই মোবাইলকেই দায়ী করেন। শ্রোতা বন্ধুরা, বুঝতে পারছেন তারা চাইছেন আপনার সময়ে, আজ তারা আপনাকে বড় করেছেন তাদের জীবনের অনেক কিছু স্যাক্রিফাইস করে। শ্রোতা বন্ধুরা, আপনারা ট্র্যাপে পড়ে সময় নষ্ট করছেন না তো, একদিন আজকের এই মুহূর্তটার জন্য মন খারাপ করবেন না তো, আজকের এই মুহূর্তটার জন্য রিগ্রেট করবেন না তো। ভাবুন, আপনি রিল দেখে, আপনি স্ক্রল করে সময় কাটিয়ে দিচ্ছেন, কিন্তু যে মানুষটা আপনার অপেক্ষায়

0: আছে ঠিক আপনার পাশেই, তার সঙ্গে কথা বলছেন কি আপনি? হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যালো,
1: হ্যাঁ নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি পশ্চিমবঙ্গ বীরভূম থেকে নিতাই দাস বলছি।
0: হ্যাঁ নিতাই বাবু, স্বাগত, বলুন।
1: হ্যাঁ দেখুন, যাদের দয়ায় আমরা পৃথিবীতে এসেছি, সেই বাবা মাকে কিন্তু সবসময় ভালোবাসতে হবে এবং ভালোভাবে রাখতে হবে। হ্যাঁ, আমরা যখন বাইরে যাই তখন সেই মা বাবা আমাদের আশায় পথে বসে থাকে। হ্যাঁ, কিন্তু মা এমনভাবেই থাকে যে ছেলে যখন আসবে তখন ছেলের সাথে একসঙ্গে খাওয়া দাওয়া করবো, মা না খেয়ে কিন্তু সন্তানের জন্য পথে বসে থাকে। সেই মা বাবাকে যদি আমরা হেলাই হারাই তো খুব কষ্টই লাগে। তো আমি প্রত্যেককে বলবো মা বাবাকে যেন খুব যত্ন করে ভালোভাবে আদর করে রাখে, তাদের আশীর্বাদ যদি পাওয়া যায় তার কিন্তু তুলনা হয় না।
0: মা বাবার আশীর্বাদ হচ্ছে,
1: হ্যাঁ মা বাবার আশীর্বাদ হচ্ছে ছেলের পক্ষে মঙ্গল, এবং সেই আশীর্বাদের জন্যই আজকে আমি খুব ভালো আছি এবং সুখে আছি। আমার মা বাবা অবশ্যই নেই, মারা গেছে। তো তারা যেখানে থাকুক শান্তিতে থাকুক এটাই কামনা করি। তো তাদের আশীর্বাদে আমরা এখন খুব ভালো আছি,
0: খুব ভালো থাকুন।
1: নমস্কার।
0: একদম। শ্রোতা বন্ধুরা, বৃদ্ধাশ্রমের দরজা তৈরি হয় ইট দিয়ে, পাথর দিয়ে, কাঠ দিয়ে, কিন্তু তার ভেতরেও একাকিত্ব তৈরি হয় সম্পর্কের দূরত্বে। তাই আসুন, মা বাবাকে আজ নয় শুধু প্রতিদিন অনুভব করাই, তারা এখনও আমাদের জীবনের সবচেয়ে প্রয়োজনীয় মানুষ, সবচেয়ে প্রয়োজনীয়। নমস্কার, কে রয়েছেন সঙ্গে?
2: হ্যালো ম্যাডাম।
0: হ্যাঁ বলুন।
2: হ্যাঁ, আমি বাদারহাট থেকে বলছি, অঞ্জন। শুনুন, মা বাবা নিয়ে তো কথা বলছি তো।
0: একদম, বলুন কে বলছেন আরেকবার, নামটা বলবেন?
2: আমার নাম অঞ্জন।
0: হ্যাঁ, অঞ্জন দাশগুপ্ত
2: না, অঞ্জন দাস।
0: হুম হুম, বলুন
2: ম্যাডাম। আসলে মা বাবা নিয়ে তো কত অনেকেই বলছে, বাবুই কত বলছে, ঠিক আছে, মা তো মা বলি হতে পারে, মার কোনো বিকল্প মানে বিকল্প নেই। মা 9 মাস বা অনেক মা নিয়ে কষ্ট নিয়ে নেই, বাবার যে কষ্ট জীবনটা তো সারা জীবন তো বাবুই কষ্ট করে। বাবার মতো তো বিকল্প আর কেউ বলে না। মা তো বলে ঠিক আছে, মা ছেলের কিছু লাগবে বাবাকে বলবে, এটা নিয়ে নিয়ে আসো আমার ছেলের জন্য, এটা নিয়ে যাবো। তো আমি মনে করি বাবার বিকল্পটা বিরাট, বাবার মানে
0: একদম। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে এসে গেছি
2: ম্যাডাম, একটু আমি ইয়ে আর কিছু নেই, কারণ আমি এটা বলছি কিন্তু আমার আমি একটা ছোট মতো মানে আমি একটা ড্রাইভার, আমি মা ঘুমিয়ে থাকে।
0: হ্যাঁ,
2: আমি 12টা 1টার সময় আসি কিন্তু বাবা সজাগ থাকে।
0: ঠিক
2: বাবা সজাগ থেকে দরজা খুলে দিয়ে, বাবার বিকল্প নেই ম্যাডাম, আমার দ্বারে তো মার কিন্তু বিকল্প একদম ঠিক আছে কিন্তু বাবার বিকল্প নেই।
0: আপনি হয়তো বলছেন কিন্তু এই কথাটা সবার জন্য সমর্থন নয়। ভালো থাকুন। আমরা আসলে বাবাকে মাকে ডিফাইন করি, জেনারেলাইজ করি, মায়েরাই সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করে। আসলে দেখবেন, একটু দেখলে সবাই দুজনই সমানভাবে স্যাক্রিফাইস করে। মায়েদের বাবাদের অনেক ইচ্ছে থাকে ভালো করার, অনেক স্বপ্ন থাকে আমাদের ক্যারিয়ারে সেটেল হওয়ার, তাদের না হওয়া স্বপ্নগুলো অনেক সময় না বুঝেই আমাদের উপর চাপিয়েও দেয়। কিন্তু এর পেছনেও যে ভালোবাসাই কাজ করে, কারণ তারা যেই দুরবস্থাটা ফেস করেছে, তারা অবশ্যই চায় না তাদের সন্তানরাও সেই দুর্গতিগুলো ভোগ করুক। অনুষ্ঠান শেষের আগে ছোট্ট করে এই গানটুকু।

সব বাবা মায়েরা ভালো থাকুক, আর সব বাবা মায়েরা ভালো থাকলেই আমরা ভালো থাকব, আমাদের আগামী প্রজন্ম ভালো থাকবে। ভালোবাসায় ভালো বাস করুন সবাই। আজকের মতন আজ রাতে পর্ব এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জানিয়ে দিচ্ছি আকাশ কি বলছে। শ্রোতা বন্ধুরা, আগরতলার আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আগামী 24 ঘন্টায় রাজ্যের উত্তর ঊনকোটি এবং ধলাই জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.3 ডিগ্রি সেলসিয়াস। জানিয়ে দিচ্ছি আগামীকালকের অনুষ্ঠান সূচি। সকাল 6:05 কক্বরক অনুষ্ঠান সালকামা পান্ডা, 6:25 কক্বরক অনুষ্ঞান হায়ামনি খরাং, 6:55 কক্বরক লাইভ ফোন ইন অনুষ্ঠান সালকামা পান্ডা, 7:25 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, 7:35 স্থানীয় সংবাদ এবং তারপর কক্বরক সংবাদ 7:40 অভিজ্ঞাপন শুনবেন। সকাল 7:45 সকাল 8:40 তোমায় গান শোনাব। সকাল 9:10 নিউজ হেডলাইন্স, 9:12 বলছি তোমায় আরজি কোয়েলের সঙ্গে, সকাল 10:00 তুমি অনন্যা, 11:00 কক্বরক অনুষ্ঠান হাচক নিয়ে রচাবমুং, 2:30 চিরায়ত, 3:00 হৃদমাঝারে, 3:30 সফরনামা, 3:58 নিউজ হেডলাইন্স এবং বিকেল 4:00 ফেলে আসা দিনের গান, সঙ্গে থাকবে আরজি মহুয়া। বিকেল 5:00 শ্রোতা সমীপে শুনবেন ভালোবাসা কারে কয়। সন্ধ্যে 6:30 ছন্দে গানে, 6:25 সেরা কথা, 7:35 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, তারপর শুনবেন স্থানীয় কক্বরক এবং বাংলা সংবাদ, সুস্বাস্থ্য 8:05 থেকে, সমাচার সন্ধ্যা 8:45, নিউজ হেডলাইন্স 9:00, প্রণমী তোমারে 9:02 থেকে এবং 9:30 থেকে শুনবেন আজ রাতে, সঙ্গে থাকবেন আর যে অন্তরা, এবং 11:00 দিল্লি কেন্দ্র থেকে FM গোল্ডের অনুষ্ঠান। তবে হ্যাঁ, অনুষ্ঠানের সময়সূচি প্রয়োজনে পরিবর্তন হতে পারে, স্টুডিওর ঘড়িতে সময় 11:01। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন আমাদের। শুরু হচ্ছে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত FM গোল্ডের অনুষ্ঠান, চলবে সকাল 6:00 পর্যন্ত। শুভরাত্রি।